0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসাধারণ সেই গান। আসলে গান নয়, মনের কথা। আর যে মনের কথাগুলো আসে সেই কল্পনা থেকে, সেই ছোট্টবেলা থেকে। খুব মজা লাগে, ছোট্টবেলা আমাদের হাতে থাকে না, আমাদের চারপাশের পরিবেশ আমাদের যেমন করে নানান কিছুর একটা ইশারা দেয় বলা যায়, আমরা সেখান থেকে অনেক রসদ সংগ্রহ করি, মনের রসদ। আর তাই দিয়েই গড়ে তুলি বোধ হয় পরবর্তীকালের প্রতিটি দিন, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত বলা যায়। তাই জন্যই হয়তো এক একজনের জীবন এক এক রকম দর্শন, মানে জীবনের দর্শন এক একজনের এক এক রকম হয়ে যায়, জীবন যাপন এক এক রকমের হয়ে যায়, আর এইভাবেই আমাদের জীবন কাটাই। আর সেই জীবনের সম্পূর্ণতা আসে বোধ হয় এই মানুষটিকে যতটুকুনি জানতে পারি তার হাত ধরে। কত কি বলেছেন, কত কি শিখিয়েছেন, কত কি জানিয়েছেন, কত কি উপলব্ধি করিয়েছেন, কতটুকু করতে পারি আমরা, খুব সামান্য। কি সুন্দর সেই যে আমাদের পাশাপাশি শাসন আর সোহাগ কেমন করে পাশাপাশি থাকে, এ কথাই যেন বারবার মনে হচ্ছিল। সেই যে বাড়ির আবহাওয়াটা বেশ কঠিন, শাসন সাংঘাতিক, এবং তিনি একেবারে ভৃত্যরাজতন্ত্রের মধ্যে তার বড় হওয়া, এই করতে করতে চিন্তা করা যায়, এই মানুষটি বলছেন যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হল দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। তাই তো, আমরা সবাই একটা খুব নিরাপদ জীবনযাপন চাই। কখনো মনে করি না এই চার দেওয়াল একই রকমভাবে চারপাশে আছে কল্পনার আর হাওয়ার বাতাসের দেওয়াল। পায়ের তলার মাটি যেন পায়ের তলার জমি, যেন পায়ের তলার মেঝে, মাথার উপর আকাশ যেন মাথার উপর ছাদ। ভাবতে পারি এই সব কিছুই বড় নিরাপদ জীবন।

নিরাপদ জীবন হয়ে ওঠে ছোট্ট চার দেওয়াল, শক্ত কি বলবো, সিমেন্টের মেঝেই বলবো, আজ সিমেন্ট কেন, সেটা পাথরও হতে পারে, আর নিশ্চিন্ত একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। এইভাবেই অনেক ক্ষুদ্রতার মাঝে আমরা নিরাপত্তাকে বেঁধেছি। আর এই মানুষটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কত কিছু বলিয়ে তাকে আমরা অভিহিত করি। ১৯১৩ নোবেল প্রাইজ এই মানুষটিকে বিশ্বজনীন করে তুললেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ কবিগুরুর ১৬৫তম জন্মদিন। এভাবেই বছর পেরিয়ে যায়, প্রতিটি জন্মদিন আরও বেশি করে প্রমাণ করায় তিনি আছেন, আছেন, থাকবেন, যতদিন আমাদের এই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত ছোট্ট পরিসরটুকু আছে, প্রতিদিন আমরা অনুভব করব কবিগুরু বিশ্বকবি তিনি আছেন, তিনি জুগিয়ে যাচ্ছেন সব শিশুর মনে কল্পনা, তারই সহজ পাঠ, তারই কিশলয়ে, তারই কল্পনার বুননচলে শিশুর অন্তর হতে অন্তরে। আর তাই তো সবাই মিলে একেবারে সমবেত কণ্ঠে এ কথাই বলে ওঠে সুরে সুরে, আর এই সুরে সবাই কণ্ঠ মেলানোর পরই জানব আপনার মনের কথা কেমন।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, তাই তো। কে মানা করবে? মন কি চাইছে, মনকে কি কেউ আটকে দিতে পারে? যাই হোক, এবার আপনার মনের কথায় চলে আসি। গুড মর্নিং ইন্দ্রানীদি, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ জীবন স্মৃতি বাই ইউর সুইট প্রেজেন্টেশন। লিখেছেন রাজবন্ধু সরসোনা থেকে। গুড মর্নিং, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন? হ্যাঁ, একদম পরপর হোয়াটসঅ্যাপে আসছে, কিন্তু আমি এখন একটুখানি আগে মেসেজগুলো দেখে নিই, কেমন?

পঁচিশে বৈশাখ শনিবারের মিষ্টি ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই শুভ সকাল লিন্দানী ম্যাম। আজ তোমার ছোট্ট রবির গল্প আর গানের পরিবেশনা মন ভরে গেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। ফুটছে রঙিন রাধাচূড়া, দুলছে হলুদ কৃষ্ণচূড়া, খুশির জোয়ার লাগলো বনে, কা শিউলি ফুটবে আবার বছর শেষে আপন মনে। কবিপক্ষে সকলের শুভ চেতনা জাগ্রত হোক, শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করি। বা আপনাকেও জানাই পঁচিশে বৈশাখের সুপ্রভাত, আপনাদের সবাইকে জানাই। এবারকে লিখছেন মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে। রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শত কোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত যারে চাই মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরিয়ে দিও আনি, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম। আমার রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে। একেবারে এটা আমাদের সব্বার মনের কথা, গঙ্গা জলে তো গঙ্গা পুজোই করি আমরা, আমাদের প্রত্যেকটা দিন প্রতিটি মুহূর্ত এই মানুষটির প্রতি শ্রদ্ধায় অবনত হই, তাঁর রচনায় তাঁর লেখায় তাঁর কথায় ভরা থাকে আমাদের প্রত্যেকটা অনুভূতি, অনুভূতির প্রকাশ। বেশ খুব সুন্দর লিখেছেন, খুব ভালো লাগলো। মেসেজ থেকে বা চলে যাই হোয়াটসঅ্যাপে, কেমন কে লিখছেন, কে লিখছেন, বাবা কে লিখছেন মানে কতজন। আচ্ছা একটু স্পিডে পড়তে হবে, 5:42, বেশ তাড়াতাড়ি করে পড়ি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর শুভ জন্মদিন। হে মহামানব আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম নিন, এ জীবনে ধ্রুবতারা আজও আপনারে মানি, তাই দিশেহারা না হয়ে জীবন পথে চলতে জানি, চিরন্তনের গল্প গানে পাই মানসিক শান্তি, শাশ্বত বাণীর গুণে পিছুধায় সকল ভ্রান্তি। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, বাহ খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনী গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম, চিরন্তনী গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষের জীবন চলা পথ তৈরি করে, জীবন চলা পথ। বা সুন্দর বলেছেন সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ। আর কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না। পৃথিবীর যেমন তিন ভাগ জল এক ভাগ স্থল, বাঙালির তেমন তিন ভাগ রবীন্দ্রময় বাকি ভাগ অন্যান্যদের সময়। ভালো বলেছেন, আজ তার শুভ জন্মদিন। আমি এক ক্ষুদ্র ব্যক্তি, কি আর বলতে পারি, তবু মনে পড়ছে তার কৌতুকপ্রিয়তার অসীম ব্যাপ্তি। শেষ বয়সে রবীন্দ্রনাথের সেবার জন্য দুজন নিয়োগ হয়েছিলেন, একজন অভিজ্ঞ ইংরেজ নার্স মহিলা এবং পরে বিহারি, নাম লোকচরিত এসে। হ্যাঁ কাজে যদিও প্রচুর দক্ষ কিন্তু গম্ভীর, মোটেও হাসি ঠাট্টা করতেন না। রবীন্দ্রনাথ বৌমাকে বলতে এদের তিনি সরালেন, বললেন তিনি বৃদ্ধ হলেও আমার নীলমণি বা লীনমণি করে রসিকতা ও যোগ দেয় হাসি ঠাট্টায়, তার আসল নাম বনমালী। এইভাবে তিনি রসিক সুরে বিভিন্ন প্রিয় বিখ্যাত জনকে ডেকেছেন, টাক আছে বলে বল্ডুইন, কাকেও পোটাটো সুধরিয়া ঘরগড়িয়া প্রভৃতি নাম দিয়েছেন। জীবনের শেষ পর্যন্ত রসিকতা হারাননি তার প্রিয় রানী মহলান বিশ্ব লিখেছেন। আর যাব না বিস্তৃত কথায়, এমনই শ্রোতাও, এমনিতে শ্রোতাও ইন্দ্রাণী বিরক্ত, না না একটুও না, আর চিরন্তনীতে শুনবো অনেক গান অনেক কথা, রবীন্দ্র কথা হব অনেক সমৃদ্ধ। 5:01 লিখেছেন, আচ্ছা বেশ বেশ, নিশ্চয়ই ভালো লেগেছে, যদিও অনেক কথা বলার থাকে, অনেক গল্প বলার থাকে, কী আর বলা যায়, শেষ হয় না।
সুপ্রভা দিদি ভাই, আমার জীবনে সবখানিতে রয়েছে তুমি, রবি কবি। আমার দুঃখ সুখে অথবা আনন্দ খুশিতে আমি কেমন করে চলবো? এই মানব জীবনে পথ চলা আমি কেমন করে করব প্রকাশ? অপ্রকাশিত ব্যক্ত যত পেলাম তোমার দেখা, তোমার স্পর্শ, তোমার সৃষ্টি ফসলে অনুভব আর অনুভূতিতে খুঁজে পেয়েছি আমার প্রকাশ। ছেলেবেলায় আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা ওই ছবিটি কার, এত বড় বড় দাড়ি কেন? আমার নিরক্ষরা মা উত্তর দেন, উনি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কী করেন? আমার মা উত্তর দেন, তুই আরও একটু বড় হ, তুই নিজেই বুঝতে পারবি উনিকে। জানো চিরন্তনী, এখন বুঝতে পারছি উনিকে এবং ওনার গুরুত্ব আমার জীবনে কতটা। বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আমার তথা আমাদের সকলের মাথার উপর, ওনাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে ভাবতে পারি না।

আপনাকে এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই সুপ্রভাত। শুভ সকাল দিদি ভাই, তোমাদের মেসেজ লিখে কি কবিকে জানাই প্রণাম। গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। আজকে অনেক গল্পের সামান্য একটু, মানে এক ফোঁটা গল্প বলতে পেরেছি, পাঁচটা তিনে লিখেছে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর কি লিখছেন, মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই ও রবি ঠাকুরের জন্মদিনে চিরন্তনী শুরু হলো, ছোট্ট রবীন্দ্রনাথের গল্প সাথে গান, মন ছুঁয়ে যাওয়ার গল্প অপেক্ষায় রইলাম, গল্পের অপেক্ষায়। এই গল্প তো শেষ হয় না, টু বি কন্টিনিউড বলে চলে যাওয়া যায়, এবং সারা বছর ধরে চিরন্তনী আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের কবিতা আর তার গান নিয়েই ভরিয়ে রাখতে পারি। প্রিয় ইন্দ্রাণী দিদি, সকলকে সকালের শুভেচ্ছা। আপনার চিরন্তন অনুষ্ঠানে আপনার পরিচালনার অপেক্ষায় থাকি। আজকে রবি ঠাকুরের ছেলেবেলার গল্প আপনার কণ্ঠে শুনছি, খুব ভালো লাগছে। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আর সত্যি জানেন তো, আসলে আমি একটু উস্কে দিলাম যাতে আবার আপনি, মানে আপনারা জীবন স্মৃতি নিয়ে বসে পড়েন, কি গল্পগুচ্ছ নিয়ে বসে পড়েন, কি মানে কি বলবো আর, তিনি এত এত দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা খণ্ড নিয়ে যদি বসে পড়া যায় রবীন্দ্র রচনাবলীর, মনে হবে আর কোনো কাজ করার সময় নেই, এতেই তো সব সময় চলে যাচ্ছে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তাপতিদি হিন্দমোটর থেকে বলছেন, আজ একটি পবিত্র দিন, একদম ঠিক বলেছেন। আজ আমাদের সবার প্রিয় কবিগুরু শুভ জন্মদিন। আর চিরন্তনীতে শুনো ছেলেবেলা রবি ঠাকুরের কথা, তাঁরই গান, গঙ্গা জলে গঙ্গা পূজা, সবাই মিলে শুনতে থাকুক, শুনতে থাকি, ভরা থাক স্মৃতি সুধায় হৃদয়ের পাত্রখানি। সত্যিই তো হৃদয়ের পাত্র ভরপুর ভরপুর হয়ে থাকছে রবীন্দ্রনাথে। নিবেদিতা সেন শ্যামরাফুলি থেকে লিখছেন যে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। চিরন্তনীতে গল্প আমাদের শিক্ষা অনুপ্রেরণা যোগায়, মস্তিষ্কের কার্য বাড়ায়, মানসিক চাপ কমায়, তাই অনুষ্ঠান খুব ভালো লাগে। আজ যদিও আজকে স্টুডিও এন্ডে একটু চাপ আছে, কিন্তু কিছু যাই হোক, মানে তাই অতিক্রম করেই আমরা চলেছি পরপর সব অনুষ্ঠান নিয়ে। আজ কবিগুরু জন্মদিনে প্রণাম জানাই, তার গান গল্প কবিতা যতই পড়ি ততই আশ্চর্য হই, কত কি দিয়ে গিয়েছেন, জীবন স্মৃতির গল্প যেন জীবন্ত, একদম জীবন স্মৃতি পড়তে পড়তে প্রত্যেকটা ছোট্ট, মানে বড় মানুষ তার ছোট্টবেলাকে ফিরে পাবে রবীন্দ্রনাথের সঙ্গে, আর তাই তো আজকের দিন আমরা এইভাবে পালন করি। চিরন্তনী ওই তিনরানী দিয়ে ছোট ছোট করে পড়বো কেমন। রাধে রাধু উৎপল মাইতি বেহালা থেকে, বেশ কিছুদিন বাদে লিখলেন আপনি, আজ বিশেষ একদিন, অন্য কোনো দিনের মতো নয়, আজকের দিনটার জন্য কত অপেক্ষা। আজ বাঙালিদের কাছে এক বিশেষ আবেগের দিন, আবেগের আরেক নাম আজকে পঁচিশে বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, আজ কবিগুরুর দিন, বৈশাখ মানেই রবিগুরু, রবি ঠাকুরের মাস। আজ ছোট্ট রবি ঠাকুরকে নিয়ে আমাদের মাঝে হাজির অত্যন্ত প্রিয় আর জি ইন্দ্রাণীদি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর কি লিখছেন, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, আজকের দিনটার জন্য আমরা সবাই পথ চেয়ে বসে থাকি। তাছাড়া আজ আরও একটা বিশেষণ, বাংলার বুকে পঞ্চাশ বছর পরে এক নতুন রবির উদয় হতে চলেছে। বেশ, আপনি আজকের এই দিনটা, আজকে এই পঁচিশে বৈশাখ দিনটার জন্য সত্যিই আমরা অপেক্ষা করে থাকি। এবার লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে শতকোটি প্রণাম জানাই। এখনও আসছে, খুব মুশকিল, এখন এলে আর আমি কখন পড়বো, যাই হোক দেখা যাক আর কজনের লেখা পড়তে পারি, না পড়তে পারলে যেন দুঃখ পাবেন না প্লিজ। প্রাতঃস্মরণীয় চিরন্তনী, কবিগুরু স্মরণে মননে চিরন্তনে, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দের কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতামাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, সারদা দেবী। অনেকটা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, কিন্তু সত্যি সত্যি এত কিছু তো বড় যাবে না। উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত এবং শ্রীমতী মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাদের লেখার জন্য। আর এখন লিখছেন অজিত কুমার আদক, উত্তর বাউলি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণী দিদি, আজকের গল্প খুব ভালো ছিল, পরিবেশনের গুণে আরও ভালো হয়ে গেল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। একদম আমরা সবাই তো প্রণাম জানাচ্ছি। আর জানেন আপনাদের লেখা, মানে
নিখিল রাউত এবং মায়া রাউতের লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন মাস্টার্স করতে গিয়েছি বারবার মনে হচ্ছে।

তো প্রত্যেকটা ঘর এই মানুষ দিয়ে থাকতেন, এখান দিয়ে হাঁটতেন, এখানে বসে লিখতেন, ওখানে বসে উনি সেই বটগাছ পুকুর সব দেখতেন, কেমন অদ্ভুত লাগতো। আর সেখানে আমরা এখন পড়তে এসেছি, সেই ঘরগুলো দেখছি, পাটি দিয়ে আটকানো, অসাধারণ। যাই হোক, না কথা আর বেশি একদম বলা যাবে না। 5:51, সুপ্রভাত দিদিভাই। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে লিখেছেন, সারাদিন গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো। সারাদিন কেন, সারা বছর আমরা এই গঙ্গা জলে গঙ্গা পুজো করে থাকি। ধীরেন পান লিখেছেন, মেদিনীপুর শহর থেকে জলের ঢেউয়ে গাছের ছায়া যে ছবি আমি দেখি, সে তো আমার রবীন্দ্রনাথ, প্রণাম জানাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ডিটেলস পড়তে পারলাম না, কেমন, কিছু মনে করবেন না যেন। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ কি সুন্দর উপস্থাপনা, কবিগুরুর জন্মদিনে খুব ভালো লাগলো, জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের সৃষ্টি জড়িয়ে আছে, একদম ঠিক কথা বলেছেন। আর এবার লিখছেন, এখনও টাইপিং, আজকে আর পড়া যাবে না, আগামীকাল সকালে চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য, তখন আবার লিখবেন, উনি পড়বেন। আজ যে 25শে বৈশাখে 1433 ছোট্ট রবির গল্প শুনলাম, বেশ ভালো, কিন্তু আমার জৈবনকাল কি, আচ্ছা জৈবনকাল বলেছেন মানেই তো প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন, বেশ অনেকটা বড় লিখেছেন তো, আমি পুরোটা পড়তে পারলাম না। হ্যাঁ, শুভ সকাল বন্ধু, কবিগুরু জন্মদিনে নতুন করে কিছু বলার অবকাশ থাকে না, তিনি আমাদের মরণে শয়নে সব সময় আছেন। সৌমিত্র মুখার্জি উত্তর 24 পরগনা থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, 25শে বৈশাখে স্নিগ্ধ প্রভাতে কবির রবি কবি চয়ন উপস্থাপন খুবই হৃদয়স্পর্শী, ইন্দ্রাণী দিদি ভাই স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি মাখানো ভঙ্গিতে যেভাবে রবি পূজা নিবেদিত হলো তাকে কুর্নিশ জানাই। ও কি সুন্দর করে বললেন, সত্যি পুজো করছিলাম, সত্যি সত্যি। বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মরচণ্ডীপুর থেকে বিমল কুমার প্রধান লিখেছেন, যাকে নিয়ে বিস্ময়ের শেষ নেই, আজ 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, একদম সত্যি সত্যি, সবাই বিস্মিত হয়ে থাকি। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, শনির ভোরে রবির শুভেচ্ছা সবাইকে। আহ কি সুন্দর লিখলেন, বা একদম, শনির সারাদিন ধরে এই জন্মদিন উদযাপন, তারপর আসবে রবি, রবিকে নিয়ে। শুভ সকাল ইন্দ্রানিধি। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, 165তম জন্মদিবস শুভ আজকের দিনে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি সহ প্রণাম জানাই, ধন্যবাদ। 5টা থেকে রেডিও শুনছি, তোমার কথা শুনতে শুনতে কোথায় হারিয়ে গিয়েছিলাম, অময় কুমার দাস বনগা থেকে, আপনাকে আজ আমি প্রথমবার পেলাম, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, শুক্র শনি রবি চিরন্তনীর ভোরে, কেমন। এবার লিখছেন উৎপল আদক বেথুয়া বাটিধাম থেকে, তোমার কণ্ঠে মন তো মোর কাড়ে, তাই অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে, বিশ্বকবির 166। হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন, আমরা 165তম বলি, আবার 166তে পা দিচ্ছেন তাও আমরা বলি, প্রণাম জানাতে এলাম বেতারেতে, ধন্যবাদ। এবার লিখছেন, কে লিখেছেন, এ কি নামটা লিখেননি, গড়িয়া থেকে, আমি সৌর্য গড়িয়া থেকে, আচ্ছা ক্লাস 8 পড়ি, ও বাবা, তাহলে তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ পড়ছো, জীবন স্মৃতি অবশ্যই পড়ো, কেমন। আর শিশু শিশু ভোলানাথ এত কিছু তোমাদের জন্য দিয়ে গিয়েছেন, তোমার মতো যখন ছোট্ট ছিলাম তখনও আমরা প্রচুর পড়তাম, প্রায় আচ্ছা 5টা বেজে গেল, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমার বাড়িতে অনেকে মাল্যদানের মধ্যে দিয়ে আচ্ছা সমন্বিত করে তুলি, বেশ বেশ বেশ, আজ কিন্তু একদম আর সময় নেই, অনেকে লিখেছেন কিন্তু আর বলা যাবে না। আর শিবশঙ্কর সাঁত লিখেছিলেন, তারপরে লিখেছিলেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কেমন। আর লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, বিশাল সুন্দর করে লিখেছেন, কিন্তু আজকে সত্যিই পড়ার মতো একদম সময় নেই, কেননা অনেকগুলো নিয়মকানুনের মধ্যে থেকেই তো আমাদের সবকটা অনুষ্ঠান করতে হয়, আপনারা জানেন সে কথা, নিশ্চয়ই দুঃখ পাবেন না। আর লিখেছেন সাগিনা মাহাতো সিন্দ্রি রোজ চাষ পুরুলিয়া থেকে, আপনাকেও ধন্যবাদ জানালাম। আর চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, আপনাকেও জানাই ধন্যবাদ। মোটামুটি মনে হচ্ছে পুরো না পড়তে পারলেও যারা যারা লিখেছেন সবার কথা বলে উঠতে পেরেছি, আজ কিন্তু এই পর্যন্তই, একটু পরে সমক আসবে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আর আপনাদের সঙ্গে আগামীকাল থাকবেন চিরন্তনীতে উজ্জ্বল ভট্টাচার্য।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 9 মে শনিবার, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 44 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 24 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, মৎস্যজীবীদের জন্য ঘোষণা। পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মৎস্য শিকারে যান, আগামী 24 ঘণ্টায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো আগাম সতর্ক বার্তা নেই। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলুম, সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল, সে আমাদের নিজের উৎসব নয়। অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন, উৎসব তাঁদেরই। আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন, তাই তাঁদের উৎসব। জন্মোৎসবের ভিতরকার সার্থকতাটা কিসে? জগতে আমরা অনেক জিনিসকে চোখের দেখা করে দেখি, কানের শোনা করে শুনি, ব্যবহারের পাওয়া করে পাই, কিন্তু অতি অল্প জিনিসকেই আপন করে পাই। আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ, তাতেই আমরা আপনাকে বহু গুণ করে পাই। পৃথিবীতে অসংখ্য লোক, তারা আমাদের চারিদিকেই আছে, কিন্তু তাদের আমরা পাইনি, তারা আমাদের আপন নয়, তাই তাদের মধ্যে আমাদের আনন্দ নেই। তাই বলছিলুম, আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ, তার জন্যই মানুষের যত কিছু সাধনা। শিশু ঘরে জন্মগ্রহণ করবা মাত্রই তার মা বাপ এবং ঘরের লোক এক মুহূর্তেই আপনার লোককে পায়। পরিচয়ের আরম্ভকাল থেকেই সে যেন চিরন্তন। অল্পকাল পূর্বেই সে একেবারে কেউ ছিল না, না জানার অনাদি অন্ধকার থেকে বাহির হয়েই সে আপন করে জানার মধ্যে অতি অনায়াসেই প্রবেশ করলে। এজন্যে পরস্পরের মধ্যে কোনো সাধনার, কোনো দেখা সাক্ষাৎ আনাগোনার কোনো প্রয়োজন হয়নি। যেখানেই এই আপন করে পাওয়া আছে সেখানেই উৎসব। ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলে প্রকাশ করতে চায়। বিবাহেও পরকে যখন চিরদিনের মতো আপন করে পাওয়া যায়, তখনও এই সাজসজ্জা, এই গীতবাদ্য, তুমি আমার আপন, এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না, এতে সৌন্দর্যে সুর ঢেলে দিতে হয়। শিশুর প্রথম জন্মে যেদিন তার আত্মীয়রা আনন্দধ্বনিতে বলেছিল, তোমাকে আমরা পেয়েছি, সেই দিনে ফিরে ফিরে বৎসরে বৎসরে তারা ওই একই কথা আওড়াতে চায় যে তোমাকে আমরা পেয়েছি, তোমাকে পাওয়ায় আমাদের সৌভাগ্য, তোমাকে পাওয়ায় আমাদের আনন্দ, কেননা তুমি যে আমাদের আপন, তোমাকে পাওয়াতে আমরা আপনাকে অধিক করে পেয়েছি। আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছ, তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছা হয়ে থাকে, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে। এই জীবনে মানুষের যে কেবল একবার জন্ম হয় তা বলতে পারি নে। বীজকে মরে অঙ্কুর হতে হয়, অঙ্কুরকে মরে গাছ হতে হয়, তেমনি মানুষকে বারবার মরে নূতন জীবনে প্রবেশ করতে হয়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে, মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে, তেমনি আর এক দিক দিয়ে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তবে মানুষের জন্মের সমাপ্তি, তেমনি স্বার্থের আবরণ থেকে মুক্ত হয়ে মঙ্গলের মধ্যে উত্তীর্ণ হওয়া মনুষ্যত্বের সমাপ্তি। জঠরের মধ্যে ভ্রূণই হচ্ছে কেন্দ্রবর্তী, সমস্ত জঠর তাকেই ধারণ করে এবং পোষণ করে, কিন্তু পৃথিবীতে জন্ম মাত্র তার সেই নিজের একমাত্র কেন্দ্রত্ব ঘুচে যায়, এখানে সে অনেকের অন্তর্বর্তী। স্বার্থলোকেও আমিই হচ্ছে কেন্দ্র, অন্য সমস্ত তার পরিধি। মঙ্গল লোকে আমি কেন্দ্র নই, আমি সমগ্রের অন্তর্বর্তী। সুতরাং এই সমগ্রের প্রাণেই সেই আমির প্রাণ, সমগ্রের ভালো মন্দেই তার ভালো মন্দ।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন আহির ভৈরব এবং গুর্জরি তরীর আগে, স্বরদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

0: মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন সরকার গঠন নিয়ে অমিত শাহ বলেন,
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व तो है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व तो है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা ও অটোরিকশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুডুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠিও উপরাজ্যপালের কাছে জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠন মেয়ের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। AMMK নেতা টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন এবং এডাপ্পাডি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে থাকা মামলার বকেয়া 10-15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির LPG সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থলির কাজে যাতে উপভোক্তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও LPG-র দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
2: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো LPG সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে অগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল LPG কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রবিবার নতুন দিল্লিতে দেশের তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা এবং সুসংহত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 10

প্রতিরক্ষা নীতি আলোচনা নতুন দিল্লিতে গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যুগ্ম প্রতিরক্ষা সচিব অমিতাভ প্রসাদ এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতি দপ্তরের মুখ্য সহায়ক সচিব বার্নার্ড ফিলিপ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 এবং 15 মে ইসরায়েল ও লেবানন দুদেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য, যেখানে দুদেশের প্রধান উদ্বেগের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 মে থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকটের সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা, পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডিরাসে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দুরাইস্বামী তার নথিপত্র সেদেশের বিদেশ মন্ত্রকে জমা দিয়েছেন। উপবিদেশমন্ত্রী ও বিদেশ দপ্তরের প্রোটোকল দপ্তরের অধিকর্তা হং লেই গতকাল তার নথি গ্রহণ করেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।

0: চলে।
1: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, চলছে দিনভর নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়েছে। 25শে বৈশাখ উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র এবং আসামের বরাক উপত্যকায় সকাল থেকে শুরু হয়েছে কবি প্রণাম। বাংলাদেশে অবশ্য সেদেশের বাংলা ক্যালেন্ডার অনুসারে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপিত হয়েছে গতকাল। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য 143 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 14 ওভার 2 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ফুটবলে ভারতের চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা করেছে। ভারতের হয়ে 7ম ও 85 মিনিটে প্রীতিকা বর্মন, 36 মিনিটে আলভা দেবী সেনজাম ও 72 মিনিটে জোয়া গোল করেন। শেষে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
2: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।

ভাষায় বলা যেতে পারে, প্রত্যেক জীবকোষ তার অতিরিক্তের মধ্যে বাস করে। সেই অতিরিক্ততাতেই উৎপন্ন হচ্ছে স্বাস্থ্য, আনন্দ, শক্তি। সেই অতিরিক্ততাকেই অধিকার করে আছে সৌন্দর্য। সেই অতিরিক্ততাতেই প্রসারিত ভূত ভবিষ্যৎ। জীবকোষ এই সমগ্র দেহগত বিভূতি উপলব্ধি করে না, কিন্তু মানুষ প্রকৃতি নির্দিষ্ট আপন ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে পেরিয়ে যায়। পেরিয়ে গিয়ে যে আত্মিক সম্পদকে উপলব্ধি করে, অথর্ববেদ তাকেই বলেছেন ঋতম সত্যম। এ সমস্তই বিশ্ব মানব মনের ভূমিকায়। যারা একে স্বীকার করে তারাই মনুষ্যত্বের পদবীতে এগোতে থাকে। অথর্ববেদ যে সমস্ত গুণের কথা বলেছেন তার সমস্তই মানব গুণ। তার যুগে আমরা যদি আমাদের জীবন ধর্ম সীমার অতিরিক্ত সত্তাকে অনুভব করি, তবে বলতে হবে সে সত্তা কখনোই অমানব নয়, তা মানব ব্রহ্ম। আমাদের ঋতে সত্যে তপস্যায় ধর্মে কর্মে সেই বৃহৎ মানবকে আমরা আত্মবিষয়ীকৃত করি। এই কথাটাকে উপনিষদ আর একরকম করে বলেছেন, এষস্য পরমাগতি রেষস্য পরম সম্পদা, এষস্য পরম লোক এষস্য পরম আনন্দ। বলছেন উনি এর পরম গতি, উনি এর পরম সম্পদ, উনি এর পরম আশ্রয়, উনি এর পরম আনন্দ। অর্থাৎ এর পরিপূর্ণতা তার মধ্যে। উৎকর্ষের পথে এ চলেছে সেই বৃহতের দিকে। এর ঐশ্বর্য সেখানে, এর প্রতিষ্ঠা তার মধ্যেই। এর শাশ্বত আনন্দের ধন যা কিছু সে তাতেই। এই তিনি বস্তু অবচ্ছিন্ন একটা তত্ত্বমাত্র নন। যাকে বলি আমার আমি, সে যেমন অন্তরতম ভাবে আমার একান্ত বোধ বিষয়, তিনিও তেমনি। যখন তার প্রতি ভক্তি জেগে ওঠে, যখন তাতে আনন্দ পাই, তখন আমার এই আমি বোধই বৃহৎ হয়, গভীর হয়। তখন অনুভব করি এক বৃহৎ আনন্দের অন্তর্গত আমার আনন্দ। একখণ্ড লোহার রহস্য ভেদ করে বৈজ্ঞানিক বলেছেন, সেই টুকরোটি আর কিছুই নয়, কতগুলি বিশেষ ছন্দের বিদ্যুৎ মণ্ডলীর চিরচঞ্চলতা। সেই মণ্ডলীর তড়িৎ কণাগুলি নিজেদের আয়তনের অনুপাতে পরস্পরের থেকে বহু দূরে দূরে অবস্থিত। বিজ্ঞানের দৃষ্টিতে যা ধরা পড়েছে, সহজ দৃষ্টিতে যদি সেই রকম দেখা যেত, তাহলে মানব মণ্ডলীতে প্রত্যেক ব্যক্তিকে যেমন পৃথক দেখি, তেমনি তাদেরও দেখতুম। এই অণুগুলি যত পৃথকই হোক, এদের মধ্যে একটা শক্তি কাজ করছে। আমরা যখন লোহা দেখছি, তখন বিদ্যুৎ কণা দেখছি না, দেখছি সংঘরূপকে। বস্তুত এই যে লোহার প্রতীয়মান রূপ, এ একটা প্রতীক। বস্তুটা পরমার্থ তো যা, এ তা নয়। অন্যবিধ দৃষ্টি যদি থাকে, তবে এর প্রকাশ হবে অন্যবিধ। আমরা যাকে দেখছি লোহা, সেও প্রকাশ করছে সেই সংঘকে, যাকে চোখে দেখা যায় না, দেখা যায় স্থূল প্রতীকে। তেমনি ব্যক্তিগত মানুষগুলির মধ্যে দেশকালের ব্যবধান যথেষ্ট, কিন্তু সমস্ত মানুষকে নিয়ে আছে একটি বৃহৎ এবং গভীর ঐক্য। সেই ইন্দ্রিয় বোধাতীত ঐক্য সাংখ্যিক সমষ্টিকে নিয়ে নয়, সমষ্টিকে অতিক্রম করে।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ প্রেস রিভিউ। সন্ত্রাসের পরিমণ্ডল বা সহায়ক পরিবেশ গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে ভারত, নিউ এজ এই খবর জানিয়েছে। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রাণঘাতী সংঘর্ষের এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ এবং এর সহায়ক পরিমণ্ডলকে গুঁড়িয়ে দেওয়ার সংকল্পে ভারত আগের মতোই অটল রয়েছে। গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক, তারা প্রাণ হারানোর পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। এর জেরে দুই দেশের মধ্যে গত কয়েক দশকের সবথেকে তীব্র সংঘাত দেখা দেয়। প্রথম আলো জানিয়েছে, সারা বাংলাদেশে গত 24 ঘণ্টায় হাম ও হামের লক্ষণ নিয়ে আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বাংলাদেশ জুড়ে 1,238 জন শিশুর শরীরে হামের মতো উপসর্গ দেখা দিয়েছে। সর্বশেষ এই পরিসংখ্যান অনুসারে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে মোট 279 জন শিশুর হামের লক্ষণ নিয়ে প্রাণ হারিয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছে 57 শিশু। বাংলাদেশ জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপিত, ডেইলি অবজারভার এই খবর জানিয়েছে। বাংলা সাহিত্য, সঙ্গীত এবং ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক পরিচয়কে নতুন রূপ দেওয়া নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী শুক্রবার বাংলাদেশ জুড়ে পালিত হয়েছে। নানা কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। বাঙালি মানবতাবাদ, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পথপ্রদর্শক হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য দর্শন ও শিল্পকর্ম আজও সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক জাগরণে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ডেইলি সানের খবরে প্রকাশ, ঢাকায় সম্প্রীতি শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ভারতীয় হাই কমিশনের অধীনে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র বৃহস্পতিবার গুলশানে সম্প্রীতি শীর্ষক শিল্প প্রদর্শনীর উদ্বোধন করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। তার সৃজনশীলতা, মানবতাবাদ ও সাংস্কৃতিক সম্প্রীতির আদর্শ আজও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমৃদ্ধ করে চলেছে। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির শর্তাবলী যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তাহলে সেই চুক্তি সংশোধন করা যেতে পারে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির কোনো বিধি যদি পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে হয় তাহলে সেই বিধিগুলি সংশোধনের সুযোগ রয়েছে। মুদ্রাস্ফীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কেবল একটি এককালীন চাপ সৃষ্টি করবে, এটি অনিয়ন্ত্রিত বা দীর্ঘস্থায়ী হবে না। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বেআইনি অভিবাসন আটকাতে এবং অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা করতে, ন্যায্য নিয়োগ পদ্ধতি ও উপযুক্ত কর্মপরিবেশ সুনিশ্চিত করতে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা মঞ্চের বিতর্ক সভায় তিনি এই আহ্বান জানান। আকাশবাণী মৈত্রী শুনছিলেন বাংলাদেশ প্রেস রিভিউ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দেবলীনা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বলছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: পুকুরে ভেটকি মাছের চাষ খুব লাভজনক ব্যবসা। বাজারে ভেটকি মাছের চাহিদা খুবই বেশি এবং ভেটকি মাছ সেই পরিমাণে যোগান নেই। আমাদের চাষি বন্ধুরা যে চাষ করেন সেটা ভেটকি মাছের চাষ করেন না, অন্য অন্য মাছের সাথে কিছু ভেটকি মাছ আসে বা ছাড়ে তারা কিছু ফিঙ্গারলিংস, সেইখান থেকে অল্প কিছু ভেটকি মাছ হয়। তার জন্যে ভেটকি মাছ চাষ করছে না কেউ এবং বাজারেও যোগানটা কম আছে। এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে বা একটু খাবার দিয়ে এই মাছের চাষ করা যায় তাহলে প্রোডাকশন অনেক বেশি হবে এবং বাজারজাত করলে আমার চাষি বন্ধুরা বিশেষভাবে উপকৃত হবে অর্থনৈতিক অবস্থার। সেই জন্যেই আমি আজকের বলবো যে ভেটকি মাছ চাষ আপনি পুকুরে করুন। 0.5 হেক্টর জলাশয় থেকে আপনি যতটা পারেন সেরকম ধরনের জলাশয়ে আপনি ভেটকি মাছ চাষ করুন। প্রথমে ভেটকি মাছ চাষ করতে গেলে পুকুরের মাটি তৈরি করতে হবে। পুকুরে যদি জল থাকে সেই জল আউটলেট করে দিতে হবে বা ডি ওয়াটারিং করে পুকুরের জলাশয়ের মাটিটাকে একটু শুকনো।

0: হবে। তারপরে লাঙল দিয়ে সেই জলাশয়ে কিছু গোবর সার, কিছু চুন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পিএইচ সাধারণত 7 থেকে 7.5 পিপিটি হয়। এই পিএইচ দেখার পরে দেখবেন জু প্ল্যাঙ্কটন কতটা তৈরি হয়েছে। জু প্ল্যাঙ্কটন দেখার জন্য মশারি নেট দিয়ে আপনারা জু প্ল্যাঙ্কটন দেখতে পারেন। যাদের মনে করেন যে একটু ভালো কিছু দিয়ে দেখবেন, তারা জু প্ল্যাঙ্কটন নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়েও আপনারা জু প্ল্যাঙ্কটনের পরিমাণটা দেখে নিতে পারেন। চারা, ভেটকি মাছের চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আপনারা ন্যাচারাল সোর্স থেকেও সেটা পেয়ে যেতে পারেন, বা যারা হ্যাচারির সিড নিয়ে এসে রিয়ারিং বা নার্সারি করে তাদের কাছ থেকেও আপনারা ফিঙ্গারলিংস পেতে পারেন, এবং বা অ্যাডভান্স ফিঙ্গারলিংসও তাদের কাছ থেকে পেতে পারেন। এবং আপনার যে পুকুরে তেলাপিয়া ছাড়া ছিল সেই তেলাপিয়াই কিন্তু এখানে এক নম্বর খাওয়ার হবে ভেটকি, কারণ ভেটকি মাছ এই ধরনের খাওয়ার খেতেই বেশি পছন্দ করে। ভেটকি মাছের চাষ করার সময় যদি দেখা যায় যে বাইরে থেকে খাওয়া দিতে হচ্ছে, বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে তার প্রোটিনের পার্সেন্টেজ যেন 40 কম না হয়, প্রোটিন পার্সেন্টেজটা সেরকম খাবার কিন্তু আপনারা সিলেকশন করবেন। ভেটকি মাছের পুকুরে জলটাকে কিন্তু খুব ভালো করে দেখবেন, যাতে জলে কোনো রকমের আগাছা না জন্মায়, জলের অক্সিজেন যেন 5 PPT-র নিচে না আসে, সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যদি কোনো কারণে জলের অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারেন, জল এক্সচেঞ্জ করে করতে পারেন, জলে অ্যারেটার ব্যবহার করে করতে পারেন। তারপরে যদিও তারপরে দেখা যায় যে মাছে কিছু রোগ হয়েছে, জীবমাত্রী তো রোগ হবে, কিছু রোগ যদি হয় সেই ধরনের রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন রকমের পরজীবী। জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রোগটা কম থাকে, মাছের হেলথ যদি ভালো থাকে এই রোগটা কম হয়। যখন আপনারা মাছের চারা নেবেন তখন যদি নিরোগ মাছের চারা নিয়ে আসেন তাহলে কিন্তু রোগটা কম হয়। এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রতিদিনই সকালবেলা ফার্ম ভিজিট করতে হবে বা পুকুর জলাশয়ে চারপাশে ঘুরে দেখবেন মাছের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখা যায় স্বাভাবিক মুভমেন্ট তাদের মধ্যে নেই বা পুকুরের পাড়ে এসে তারা লাফিয়ে ওঠার চেষ্টা করছে তাহলে বুঝবেন যে জলে অক্সিজেন কমে গেছে বা মাছের কোনো রোগ হয়েছে। তখন মাছগুলোকে আপনারা কিছু মাছ ধরবেন যারা কাছাকাছি চলে এসছে, ধরে দেখবেন যদি গায়ে ঘা থাকে বা যদি পাখনা পচে যায় বা যদি গিল পচে যায় তাহলে কপার সালফেট আপনারা 10 লিটার জলে 1 চা-চামচ কপার সালফেট জলে গুলে তার মধ্যে আপনারা 1.5 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখে আবার স্বাভাবিক পুকুরে জলে রিলিজ করতে পারেন। যদি দেখা যায় যে 50% মাছ আক্রান্ত হয়ে গেছে তাহলে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে কিন্তু উপকার পাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন সূর্য অস্তের পরে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ড্রাই ছড়িয়ে দেবেন না, জলে গুলে সেই জলটাকেই আপনারা পুকুরের জলে ছড়াবেন। এরপরে ভেটকি মাছ আপনারা কাস্টনেট বা খ্যাপলা জাল দিয়ে ধরতে পারেন, বেড জাল দিয়ে ধরতে পারেন। পুকুরে জল একটু কমিয়ে দিলে ধরার সুবিধা হবে, এবং এমন সময় বাজারজাত করবেন যখন বাজারে চাহিদা আছে, কোনো উৎসব উপলক্ষে এই চাহিদাটা বাড়ে, কোনো বিয়ের সিজনে এই চাহিদাটা বাড়ে, সে কথাটা মাথায় রেখে আপনারা করবেন। 1 বছরের মধ্যে কিন্তু এটা 2 থেকে 2.5 কিলো ওজনের হয়ে যায়।
1: এতক্ষণ শুনলেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর অর্থাৎ আজ শনিবারের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এখন চলছে। সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান স্থান লালবাগ কেল্লা বাংলাদেশ, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। 8:30 পথ চলতে, 8:45 কীর্তন, শিল্পী ব্রজরানী বেসকারি বেরা। সকাল 9:00 ছোটদের আসর, বিশ্ব পরিযায়ী পাখি দিবস, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কবিতা আলেখ্য, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান উদযাপন, পরিবেশনায় আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগ। 10:30 তরজাগান, তরজাগানে পরিবেশনায় মালতী সর্দার ও সহশিল্পী বৃন্দ। সকাল 11:00 শিল্প প্রাঙ্গণ, পটচিত্রের ইতিহাস, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 11:30 রম্যগীতি, বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় চয়নিকা ধারা, বেলা 12:30 নাটক ডাকঘর, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা। আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সূচনা ভারতীয় সময় বিকেল 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি ডক্টর সবুজ কারী সেন, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 4:35 আরোগ্য নিকেতন। এই গরমে কিভাবে সুস্থ থাকবেন এ বিষয়ে বলবেন ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন জ্যোতিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ এই বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌর্য চৌধুরী, 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণী দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন সাক্ষাৎকার ডাক্তার কৌশিক পাল সঙ্গে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার শাস্ত্র বিষয় ইউমিনোলজি অ্যান্ড সেল থেরাপি, এ বিষয়ে বলবেন ডক্টর তুফান কান্তি দলুই, 7:00 তরজা গান পরিবেশনায় মালতী সর্দার ও সহশিল্পীরা, 7:45 নস্টালজিয়া আলোচনায় দেবাশিস বসু ও স্বপ্নময় চক্রবর্তী, সম্পাদনা সৌরভ গুপ্ত, 8:15 শ্রবণী আত্মজৈবনিক রবীন্দ্রনাথ, আলোচনায় বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত, 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদী, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে একতালে তবলা পরিবেশন করবেন পণ্ডিত রূপক ভট্টাচার্য, হারমোনিয়ামে হিরণময় মিত্র, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আকাশবাণী মৈত্রীর আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান।

শুনছেন লোকগীতি, শিল্পী গণেশ দাস। এখন করুবি পান্ডে

শুনছিলেন লোকগীতি কাবেরী পাণ্ডে রাজবংশের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহর্টজ।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান আপনাদের বলবো লালবাগ কেল্লার কথা। এই লালবাগ কেল্লা, যা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, সেই সঙ্গে এটি মুঘল স্থাপত্যের একটি নিদর্শন, যা কিনা কেল্লা ঔরঙ্গাবাদ নামেও পরিচিত। বাংলাদেশে অবস্থিত এই কেল্লা বা দুর্গের নির্মাণ কাজ শুরু হয় সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে, অর্থাৎ 1678 সালে, যখন তার পুত্র মোহাম্মদ আজম শাহ বাংলায় সুবাদার নিযুক্ত হন এবং এই কেল্লাটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু দুর্গ নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই তাঁকে দিল্লিতে বিশেষ কাজে ডেকে পাঠানো হয় এবং তখন দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। পরবর্তীতে 1680 সালে বাংলার তৎকালীন সুবেদার শায়েস্তা খাঁ পুনরায় এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তীতে তিনিও এই কার্য সমাপ্ত করতে পারেননি। তবে শায়েস্তা খাঁর শাসনকালের পর দুর্গটি তার সেইভাবে জনপ্রিয়তা পায়নি, অর্থাৎ জনপ্রিয়তা হারায় বলতে পারেন। এর মূলত কারণ

হিসেবে যদি বলেন, বলা হয় বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর। ধারণা করা হয় দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়, তা হল মসজিদ, পরিবিবি সমাধি এবং দেওয়ানি আম, সঙ্গে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। কেলাটির কেন্দ্রীয় এলাকা দখল করেছিল তিনটি প্রধান ভবন, পূর্বে দেওয়ানি আম ও হাম্মাম খানা, পশ্চিমে মসজিদ এবং পরিবিবি সমাধি। এবার আপনাদের বলবো, হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। লালবাগ কেলার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হয়। হাম্মামখানা যা বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং দেওয়ানি আম বিচারালয় হিসেবে ব্যবহৃত হতো। শায়েস্তা খাঁ এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তাঁর আদালত, এবং এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেলার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল পরিবেবী সমাধি। শায়েস্তা খাঁ তার কন্যার স্মরণে একটি মনোমুগ্ধকর মাজার নির্মাণ করেন। লালবাগ কেলার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য যা উন্মুক্ত, আর দরজা দিয়ে ঢুকলেই বরাবর আপনি সোজা চোখে পড়বে পরিবেবী সমাধি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজামের সঙ্গে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাঁকে লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়, এবং এই সমাধিটি মার্বেল পাথর, কুষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুলপাতা সুশোভিত চাকচিক্যময় মার্বেলের সাহায্যে আভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। এবং এই লালবাগ কেল্লার মাঝের ঘরটি পরিবিবির সমাধিস্থল। এই ঘরটি ঘিরে 8টি ঘর আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতল ও তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেলার জাদুঘর হিসেবে, যা কিনা দর্শনার্থীদের কাছে খুব একটি প্রিয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসেন, অর্থাৎ লালবাগ কেল্লা বাংলাদেশের দর্শনীয় স্থানও বটে। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান লালবাগ কেল্লা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে দিলাম।

তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, বছরাই ফোটে, হোলা সয় হায় রে

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: হম সব ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও কা দায়িত্ব হে কে হর নই সোনার বাংলা কে লক্ষ্য লেকর হম চলে আর বঙ্গাল কি জনতা কি অপেক্ষাও কো পূর্ণ করে আর হম সবকা দায়িত্ব হে কি মোদী জি নে জো ওয়াদা দিয়া হে বঙ্গাল কি জনতা কো ইসকো পুরা করনে কে লিয়ে হম হামারা সর্বশ্রেষ্ঠ বঙ্গাল কি জনতা কো সমর্পিত করে।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজ জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে, যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
2: পিছলে দু দিন

0: में भी तो हमने लगभग 97 लाख घरों को एलपीजी सिलेंडर पहुंचाए और इसके अगेंस्ट जो बुकिंग थी लगभग 87,66,000 थी। जो हमारी कमर्शियल सप्लाई है अभी भी वो 70% पर है, लेकिन पिछले 2 दिन में 15,400 टन से अधिक कमर्शियल एलपीजी की सेल हुई है। पिछले 2 दिन में 1,11,000 से अधिक 5 किलो के सिलेंडर्स की सेल हुई।
1: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে 2 দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনে সুধাহতেই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা। সকালের আড্ডা সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আর সকালের আড্ডা অনুষ্ঠানের শুরুতেই আজ আপনাদের বলবো, আজ 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মজয়ন্তী। 1329 সংখ্যায় লিখিত 25শে বৈশাখ কবিতাটির প্রথম স্তবকে কয়েকটি লাইন দিয়ে আজকে সকালের আড্ডা শুরু করব। 25শে বৈশাখ কবিতাটি প্রথম স্তব

প্রসঙ্গে কবি লিখেছেন, রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতে রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারেই আসি দিল ডাক পঁচিশে বৈশাখ। জন্মদিন ও পঁচিশে বৈশাখ এই শব্দবন্ধ দুটি বাঙালি মনন ও চিন্তন জগতে একই সঙ্গে উচ্চারিত হয়। যদি বলা হয় রবীন্দ্রনাথের কাব্য ভুবনে বিষয় দুটো কীভাবে কতটা স্থান করে নিতে পেরেছে, তা রবীন্দ্র কাব্যের নিবিড় পাঠের মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করা যেতে পারে। প্রথম বলবো, রবীন্দ্রনাথের সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন তিনি কবি, আমাদের প্রিয় কবি। 1886 সালে প্রকাশিত কড়ি ও কোমল কাব্যগ্রন্থে প্রথমবার জন্মদিনের প্রসঙ্গ আসে, জন্মতিথির উপহার শিরোনামাঙ্কিত কবিতায়, যেখানে বছর পঁচিশের রবীন্দ্রনাথ ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাশুকে জন্মতিথির উপহার হিসেবে একটি কাঠের বাক্স দেওয়ার কথা বলেছেন। বাক্সখানি ভরে স্নেহ দিনু তোরে, এইটা থাকে যেন মনে। কবিতাটি প্রথম মুদ্রিত হয় ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক পত্রিকার চৈত্র 1292 সংখ্যায়। বৈশাখ 1307 রবীন্দ্র কাব্য কল্পনায় রাগ তাল উল্লেখিত কবিতা জন্মদিনের গান বেহাক চৌতাল প্রকাশিত হয়, যেখানে ধরা পড়েছে কবির প্রার্থনা, ভয় হতে তব অভয় মাঝারে, নূতন জনম দাও হে আমা হতে নাথ, তোমাতে মোড়ে নূতন জনম দাও হে। উপান্ত স্তবকে কবির অভিলাষ এবং বিশ্বাস, হে নতুন হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ আচ্ছন্ন করেছে তারে আজি, শীর্ণ নিমেষের মতো যত ধূলিকীর্ণ জীর্ণ পত্র রাজি, মনে রেখো হে নবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন। আবার অন্তিম স্তবকে আহ্বান, হে নূতন তোমার প্রকাশ হোক কুচ্ছটিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন বসন্তের জয়ধ্বজা ধরি, শূন্য শাখে কি সলয় মুহূর্তে অরণ্য দেয় ভরি, সেই মতো হে নূতন রিক্ততার বক্ষভেদি আপনারে করুণ মচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ।

শুনছেন সকালের আড্ডা। প্রথম শুনলেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এখন সুচিত্রা।

1268 মঙ্গাব্দের এই দিনে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির সংস্কৃতি, আবেগ, আনন্দ, বিষাদে মিশে আছেন রবীন্দ্রনাথ, তাই এই দিনটি উৎসব ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। আনন্দ, বেদনা, বিরহ, ভালোবাসা, মানুষের প্রতিটি অনুভূতির প্রকাশে রবীন্দ্রনাথ বাঙালির চিরদিনের আশ্রয়, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার ও দার্শনিক। 25শে বৈশাখ প্রতিবছর গোটা বিশ্বজুড়ে এই দিনটি মহাসমারোহে পালিত হয়। এই দিনে রবীন্দ্র স্রোতে ভেসে যান আপামর বাঙালি এবং নতুন করে কবি গুরুকে খুঁজে নেন তারা। 25শে বৈশাখ শুধু একটি জন্মদিন নয়, বাঙালির উৎসবের

এবং আলোর দিন। আনন্দ, বেদনা, বিরহ, ভালোবাসা প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষীর প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ। নিজের সময় থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর ধারণ করেছিলেন অনাগত কালকে, তাই তার সকল সৃষ্টি কর্ম এখনো সমান আবেদন নিয়ে মুগ্ধ করেছে আমাদেরকে। তাই বলবো, হে কবিগুরু, লহমোর প্রণাম।

শুনছেন সকালের আড্ডা। শুক্লা রায় চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। সকালের আড্ডার অনুষ্ঠানে থাকব, কিন্তু তার আগে আপনাদের একটু জানিয়ে দিই, আজ 9th May অর্থাৎ শনিবার রাত 11টায় হারানো দিনের গানের বিষয়টি কি থাকবে আপনাদের জন্য। কলকাতায় তখন দাশু রায়ের পাঁচালি, নিধুবাবুর টপ্পা, গরানহাটি কীর্তন, জনশ্রুতি ওঠে এ হল গিয়ে আমাদের জোড়াসাঁকোর রবিবাবুর গান। নানা সূত্র ধরে অবিদ্যাপাড়ায় পা ফেলে যখন সেই গান, বাঙালি বাইজিদের উৎসাহের অন্ত ছিল না। যেন তেন পোকারেন রবিবাবুর গান কণ্ঠে তুলে

আর হিড়িক পড়ে যায় বাইজি পাড়ায়। কলকাতার বাতাসে গওহরজান মুস্তারি বাইদের মতো প্রথিতযশা অবাঙালি বাইজিদের কণ্ঠ থেকে বাঙালি বাইজিদের তান বিস্তার তাঁদের কণ্ঠে রবিবাবুর গান। রবীন্দ্রনাথের গানের প্রথম যুগের রেকর্ড যে তাঁদেরই করা। রবিবাবুর গান থেকে রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠার যাত্রাপথ নিয়ে আলেখ্য। কালুয়াতি ঢঙে গাওয়া থেকে স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠা নিয়ে রবীন্দ্র জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠান। মৈত্রীর আত্মজনকে আহ্বানে সৃজিতা রায়। শুনলেন আজ রাতের হারানো দিনের গানের বিষয়।

0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ডবক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: হ্যালো হ্যালো হ্যালো,
0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন দৃষ্টিকোণ, আজ শুনবেন অন্ধকারে রবি।

রবীন্দ্রনাথ বারবার আলোর সন্ধান করেছেন, আলোর সন্ধান দিয়েছেন। এই আলো এক পরশ পাথর, খ্যাপা পাগলই সহজে তার সন্ধান পায়। সে যে নির্ভীক, তার চেতনা যে অনাবিল, নিয়মনীতির বাঁধা ধরা গতে তার পা বাঁধা নয়। আধার রাতে আলোর সন্ধানে রত সে চলে মনের আনন্দে। ভালো মন্দির দ্বন্দ্ব তার জন্য নয়, অন্ধকারের মধ্যে আলোর উৎসরণ, দ্বন্দ্বের মধ্যে শুভপথের জাগ্রত হওয়াই প্রকৃত সত্য, আর তাই কাম্য। অসুন্দরের মধ্যে সুন্দরের প্রকাশ, আর রূপের অতীত অরূপ দেখায় যে মঙ্গলময় প্রেমের আলো, তার দিশাই দেখিয়েছেন রবি।

আঁধার এলো বলেই আলো উঠল চলে, আকাশ অন্ধকার হলেই না তার অঙ্গদখানি হাজার তারার অলঙ্কারে খচিত হয়, চন্দ্রকিরণে উদ্ভাসিত হতে পারে গোটা অসীম, আর সেখান থেকে নেমে আসে আলোর নিমন্ত্রণ।

একথা ঠিক, অন্ধকারের সবটাই সুখকর নয়, তার মধ্যে বিষাদ আছে, অবসাদ আছে, আছে এক অজানা আশঙ্কা। কিন্তু সেই ভয়কে জয় করে আলোর প্রতিষ্ঠা করার বার্তাই যেন পরোক্ষে নিহিত ঘোর তমসার মত।

আধারের মধ্যে রয়েছে অশ্রু, রয়েছে আনন্দ, রয়েছে প্রতীক্ষা। আলোর রাজ্যে পৌঁছনোর সেতু যে সে, নিজের মনের অতলে যে মানিক চলে, সেই সত্যের সন্ধান পেতে যে পেরোতে হয় এই অন্ধকারের পথটুকু। আধারের বার্তা শ্রবণ থেকে মননে অনুধাবনের জন্য জীবন খোঁজে নিস্তব্ধতা, একাকিত্ব হয় মধুর, গড়ে ওঠে আলোর সাথে নিবিড় সংযোগ। অন্ধকার ভেদ করে আলো তার বাণী পাঠায় নক্ষত্ররাজির সুদূর দেশ থেকে।

বাড়ি নিস্তব্ধতা বিরাজ করে সেখানে, অন্ধকার যতটা শূন্য ততটাই যেন পূর্ণ। অদেখা অজানার মাঝে লুকিয়ে থাকে ভয়, কিন্তু সেই ভয়ঙ্কর কখনো হয়ে ওঠে সুন্দর। ধ্বংসের ভয়াবহতার মধ্যে সুপ্ত থাকে সৃষ্টির বীজ, প্রলয়ের অন্তরে স্থিতির শান্তির আভাস। আকাশভেদী অন্ধকার, ঘর ভাঙা ঝড় আর বুক জোড়া হাহাকারকে পূর্ণ করে আলোর আসন পাতবেন

নাগরিক সুস্থতার জন্য আবশ্যিক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

সকালের একটা অনুষ্ঠানে এবার আপনাদের বলবো পাখির পাহাড়ের কথা। অনেকেই জানেন আগুন ও বরফের দেশ আইসল্যান্ড বরফের চাদর ফুঁড়ে যেখানে বেরিয়ে আসে আগ্নেয়গিরির লকলকে আগুনের শিখা, সেখানে সমুদ্রের কোল ঘেঁষে উঠে গেছে একখানা পাহাড়, বিখ্যাত লাত্রাবজার পাখির পাহাড়। গোটা পাহাড়টা যেন সবুজ গালছে পাতা উঁকি মারে, রং বেরঙের বনফুল। শোঁ হাওয়ার মধ্যে এগোলে দেখা যায় পাহাড়টা হঠাৎ খাড়া হয়ে নেমে গেছে নিচে নীল সমুদ্রে, আর পাহাড়ের খাঁজে খাঁজে অসংখ্য পাখির মেলা। বলাই যায় লক্ষ লক্ষ পাখিরা ঘর সংসার বেঁধেছে এখানে খাড়া পাহাড়ে, তাদের উড়তে সমুদ্রে ঝাঁপিয়ে মাছ ধরতে ও ছানাপোনা নিয়ে থাকতে দেখা যায়। আকর্ষণীয় বিষয় কি জানেন না, এরা মানুষকে দেখে খুব একটা ভয় পায় না।

মূলত কমলা ঠোঁটের পাফিনরা সংখ্যাগরিষ্ঠ হলেও দশ রকমের সামুদ্রিক পাখির সমাবেশ লক্ষ্য করা যায়। সুন্দর প্রকৃতির বুকে একসঙ্গে এত বিপুল সংখ্যক পাখির জীবনযাপন আকর্ষণ করে গোটা পৃথিবীর পক্ষীপ্রেমী ও পর্যটকদের। এবার আপনাদের বলবো হলুদ ব্যাঙের কথা। হ্যাঁ, হলুদ ব্যাং যা সম্প্রতি দেখা মিলেছে আসামে, আসামের করিমগঞ্জ জেলায় নয়া গ্রামে। এই বিরল প্রজাতির ব্যাং অর্থাৎ ইন্ডিয়ান বুলফ্রগ কালচে ধূসর গায়ের রং, পুরুষ ব্যাং বর্ষাকালে প্রজনন ঋতুতে উজ্জ্বল হলুদ রং ধারণ করে, তখন তাদের গায়ের রং কালো বা ধূসর রঙের লেশমাত্র থাকে না। ইন্ডিয়ান বুলফ্রগ আকারে ব্যাঙেদের অন্যান্য প্রজাতির চেয়ে সামান্য বড়। সাধারণত বলা হয়ে থাকে বর্ষাকালে সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্যই তাদের এই রং পরিবর্তন। বর্ষা চলে গেলেই আবার রঙের পরিবর্তন হয়, প্রকৃতির কি সৃষ্টি তাই না? ভারতের আন্দামানে এমন ব্যাঙ প্রচুর দেখা গেলেও আসামের দেখা পাওয়া পরিবেশ প্রেমীরা বড্ড খুশি। সকালে আড্ডাতে আরও কথা থাকবে, সেই সঙ্গে থাকবে গান।

0: ওই রাজা করছে বাজি মার,
1: দিনকে কেউ রাত বানিয়ে করছে দেশ উপকার,
0: কেউ বাহে থাক ওই রাজা

Sunday

শুনছেন সকালের আড্ডা, এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা। আর আজ জানা অজানা অনুষ্ঠানে শুনবেন সুগম হোক ওয়েব দুনিয়া। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।

0: জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা সুগম হোক ওয়েব দুনিয়া। আজ দ্বিতীয় পর্ব, বলছেন মালবিকা ঘোষ।
1: একটি সুগম ওয়েবসাইট আসলে কেমন হয়, এই প্রশ্নের উত্তর বোঝার জন্য চলুন একটি ছোট গল্প দিয়ে শুরু করি। একদিন সকালে আমাদের পাড়া সুব্রত বাবু তার মাকে নিয়ে হাসপাতালে যাবেন। মায়ের বয়স হয়েছে, চোখে আগের মতো পরিষ্কার দেখেন না, আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে খুব কষ্টকর। তাই সুব্রতবাবু ভাবলেন ডাক্তার দেখানোর আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেওয়া যাক। তিনি হাসপাতালের ওয়েবসাইট খুললেন, কিন্তু মনে একটু দুশ্চিন্তাও ছিল, কারণ এর আগে অনেক ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে তিনি সমস্যায় পড়েছেন। কোথাও লেখা এত ছোট যে পড়া যায় না, কোথাও বোতাম খুঁজে পাওয়া যায় না, আবার কোথাও ভুল করলে কি হয়েছে বোঝাই যায় না। কিন্তু এবার অভিজ্ঞতাটা একটু আলাদা। ওয়েবসাইট খুলতেই তিনি দেখলেন ওপরে অক্ষর বড় করার একটা বোতাম আছে। তিনি সেটিতে চাপ দিলেন, সঙ্গে সঙ্গে লেখাগুলো একটু বড় হয়ে গেল। অবাক করার বিষয় হল, লেখা বড় হলেও পেজের গঠন ভেঙে গেল না, সব বোতাম, ছবি আর লেখা ঠিক জায়গায় রয়ে গেল। তার পাশে বসে থাকা তার মাও এখন সহজেই পড়তে পারছেন। এরপর তিনি লক্ষ্য করলেন লেখা ও ব্যাকগ্রাউন্ডের রং খুব পরিষ্কারভাবে আলাদা, ফলে পড়তে কোনো সমস্যা হচ্ছে না। আমরা অনেক সময় এমন ওয়েবসাইট দেখি যেখানে লেখা পড়তে কষ্ট হয়, কিন্তু এখানে লেখা স্পষ্ট, চোখে চাপ পড়ছে না। এরপর সুব্রতবাবু ডাক্তারদের তালিকা দেখতে গেলেন। সেখানে ডাক্তারদের ছবি দেওয়া আছে, কিন্তু ভাবুন তো, যদি কেউ ছবি দেখতে না পারেন, এই ওয়েবসাইটে সেটারও ব্যবস্থা আছে। স্ক্রিন রিডার ব্যবহার করলে ছবির বর্ণনা শোনা যাচ্ছে, যেমন ডাক্তার অনিরুদ্ধ সেন হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ ছবির অর্থ ভাষায় বোঝানো হচ্ছে। এরপর সুব্রতবাবু আরও একটা সুবিধে লক্ষ্য করলেন, ওয়েবসাইটটা শুধু মাউস দিয়েই নয়, কিবোর্ড দিয়েও ব্যবহার করা যায়। যারা হাতের সমস্যার কারণে মাউস ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তিনি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে শুরু করলেন। ভুল করে তিনি ফোন নম্বরের জায়গায় 8টি সংখ্যা লিখলেন। সঙ্গে সঙ্গে একটি বার্তা দেখা গেল, দয়া করে 10 অঙ্কের সঠিক মোবাইল নম্বর লিখুন। শুধু লাল রং দিয়ে ভুল দেখানো হয়নি, পরিষ্কার ভাষায় বলা হয়েছে ঠিক কি করতে হবে। এরপর তিনি আর একটা জিনিস দেখলেন, হাসপাতালের ওয়েবসাইটে একটা ভিডিও আছে যেখানে নতুন পরিষেবা সম্পর্কে জানানো হয়েছে। ভিডিওর নিচে সাবটাইটেলও দেওয়া আছে, ফলে কেউ যদি কম শুনতে পান তাহলেও সহজেই বুঝতে পারবেন ভিডিওতে কি বলা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটা ওয়েবসাইটকে সত্যিকারের সুগম বা অ্যাক্সেসিবল করে তোলে। বিশ্বজুড়ে ওয়েবসাইট

0: কতটা সুগম হবে তার জন্য কিছু আন্তর্জাতিক নির্দেশিকা রয়েছে। এটা হলো ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্স বা সংক্ষেপে WCAG। এই নির্দেশিকায় তিনটি স্তর রয়েছে, লেভেল এ, লেভেল ডবল এ এবং লেভেল ট্রিপল এ। লেভেল এ হল প্রাথমিক স্তর। এখানে অন্তত এমন কিছু ব্যবস্থা থাকে যাতে বিশেষভাবে সক্ষম মানুষ ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। লেভেল ডবল এ হল আরও উন্নত স্তর। এখানে ভালো রঙের কন্ট্রাস্ট, লেখা বড় করার সুবিধে, ভিডিওতে সাবটাইটেল এবং পরিষ্কার নির্দেশনা থাকে। বাস্তবে বিশ্বের অনেক সরকার ও প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের জন্য এই স্তরটিকেই লক্ষ্য হিসেবে নেয়। আর লেভেল ট্রিপল এ হল সর্বোচ্চ স্তর। এখানে আরও উন্নত সুবিধে থাকে, যেমন সহজ ভাষা, অডিও সংস্করণ বা সাইন ল্যাঙ্গুয়েজ সহ ভিডিও। অ্যাক্সেসিবিলিটি কোনো অতিরিক্ত সুবিধে নয়, এটা ভালো ডিজাইনের অংশ। যখন একটা ওয়েবসাইট এই নীতিগুলো মেনে তৈরি হয়, বয়স্ক মানুষ সহজে ব্যবহার করতে পারেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ব্যবহার করতে পারেন, মোবাইল ব্যবহারকারীরাও সহজে ব্যবহার করতে পারেন, আর তখনই প্রযুক্তি সত্যিকার অর্থে তার উদ্দেশ্য পূরণ করে, যখন তা সবার কাছে পৌঁছে যায়।
1: সুগম হোক ওয়েব দুনিয়া ধারাবাহিক অধিকার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়। বললেন মালবিকা ঘোষ।
2: শুনলেন অনুষ্ঠান জানা অজানা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান পথ চলতে।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন পথ চলতে, আলাপচারিতায় গৌতম চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। আচ্ছা বলো তো, তোমার 5 বছরের জন্মদিনে তুমি যে খেলনা গাড়িটা উপহার পেয়েছিলে, বা ধরো যে পুতুলটা উপহার পেয়েছিলে, সেটা কি এখনো আছে নাকি হারিয়ে গেছে? কি হারিয়ে গেছে, তাই তো? আমাদের জীবনে চলার পথে এমন অনেক জিনিসের সংস্পর্শে আমরা আসি যে জিনিসগুলোকে আমরা স্মৃতি হিসেবে সাজিয়ে রেখে দিই। আবার অনেক সময় কি করি না, সেই জিনিসটা যদি অকেজো হয়ে পড়ে তাহলে সেই জিনিসটাকে আমরা বাতিল করে দিই। আর এই অকেজো বাতিল জিনিস সংগ্রহ করে সেই জিনিসে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করেন যিনি, তিনি হলেন গৌতম চট্টোপাধ্যায়, বর্তমানে নকুবাবুর সংগ্রহশালার উত্তরাধিকারী। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আপনার সংগ্রহশালার নামটা ঠিক কি?
2: আচ্ছা, আমার নাম গৌতম চট্টোপাধ্যায় এবং সংগ্রহশালা যেটা, সেটা আমার বাবার নামে, নকুবাবুর মিউজিয়াম নামেই পরিচিত। তার মধ্যে দুটো ভাগ আছে, একটা ভাগ হচ্ছে অতীতের আশ্রয়, অতীতের আশ্রয়টা ওটা বাবার যা সংগ্রহ জিনিসপত্র ওগুলো রয়েছে, এবং আরেকটা আছে মরুদ্যানে যাযাবর। মরুদ্যানে যাযাবর ওটা বাবাই নাম দিয়ে গিয়েছিলেন। তো মরুদ্যানে যাযাবরে যেগুলো আছে সেগুলো পুরোটাই আমার সংগ্রহের, এবং তারপরেও আবার ঘরের প্রয়োজন হওয়াতে আবার একটা করেছি ঘর, সে ঘরটার নাম আপাতত রেখেছি গান ঘর। যে ঘরেতে রেডিওগ্রাম, গ্রামোফোন, টিউব রেডিও, আগেকার স্কুল রেকর্ডার, রেকর্ড, এই জাতীয় জিনিসগুলো রয়েছে।
1: পুরনো অকেজো জিনিস সংগ্রহ করা এবং সেই পুরনো অকেজো জিনিসকে নতুন করে সারিয়ে তাকে প্রাণ দেওয়া, এই শখটার শুরুটা ঠিক কবে থেকে?
2: এখন ছোটবেলা থেকেই বাবার দেখা দেখি, একটা তো হয় লাইক ফাদার লাইক সান একটা কথাই আছে, তো ছোটবেলা থেকেই আমার সংগ্রহ থেকে বেশি আকর্ষণ ছিল সেগুলো সারানোর উপরে। পরবর্তীকালে দেখা গেল যে যেগুলোকে সংগ্রহ করেছি বেশিরভাগ অকেজন নিয়ে আসছি এবং তাকে আমি প্রায় জীবন্ত করে ফেলছি, সবগুলো

0: হলেও শতকরা 85-90% জিনিসকে করে ফেলছি। আর এটা আমার এই সংগ্রহের নেশাটা মোটামুটি 1980-81 সাল থেকে প্রায় 45 বছর হলো। তো ওগুলো তখন তো সংগ্রহশালায় বলে কোনো জায়গায় আমি রাখিনি, ঘরের মধ্যে ডাম্প করে রেখে দিতাম, জমিয়ে রেখে দিতাম। আর বাবা যখন সংগ্রহশালা, বাবারও ওই রকম ছিল, কিন্তু বাবা ওটাকে একটা ঘর অতীতের আশ্রয়, অতীত মানে যা পুরনো হয়ে গেছে তাদের আশ্রয় দেয়া, ওই রকম একটা ঘর করে যখন সাজিয়ে রাখলেন, তখন আমারও কিছু জিনিস আমি ওখানে বাবার ওখানে সাজিয়ে রাখলাম। এরপরে ওই মরুদ্যানে যাযাবর, যেটা এটা মরুদ্যানে যাযাবর মানে তো বোঝাই যাচ্ছে যে মরুভূমির মধ্যে, মরুদ্যান মানে যেখানে একটুখানি যাযাবররা আশ্রয় পাবে। ওই বা আমি জানি না বাবা কি ভেবে নামটা রেখেছিলেন, এবং আশ্রয়ের সাথে সাথে যেটা মরুদ্যানে হয় জল পায়, খাবার দাবারও পেতে পারে। এই সেই রকম আমার কাছে সব জিনিসগুলো আসছে প্রায় ধুঁকতে ধুঁকতে, এবং তাদেরকে আমি তৈরি করে ফেলছি এবং সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি মরুদ্যানে যাযাবরে।
1: আপনার এই সংগ্রহশালায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের অমূল্য সম্পদ, আর সেই অমূল্য সম্পদের ভিড়েই আমি দেখতে পাচ্ছি আপনার সংগ্রহে রয়েছে বায়োস্কোপ দেখানোর বাক্স। এই বায়োস্কোপ দেখানোর বাক্সটি সংগ্রহ করলেন ঠিক কিভাবে?
0: আচ্ছা, ওটা সংগ্রহ হলো দুটো আছে, ওটা একটা আছে অতীতের আশ্রয়েতে আছে, আর একটা আছে ওই যেটা গানঘর ওখানে আছে। অতীতের আশ্রয়ে যেটা আছে, তখন আমি অনেক ছোট, সেই সময় আমি দেখলাম বাবা রিক্সা করে একটা কী নিয়ে আসছেন, ওপরে বেশ চোঙা ফোঙা দেয়া, তো তখন কৌতূহল হলো কী জিনিস। পরে জানলাম ওটা বায়োস্কোপ, এবং ওটা একটা সময় ওই কিছু পয়সা রোজগারের জন্য কাঁধে করে ওই একটা ওই স্ট্যান্ড নিয়ে আর মাথায় ওটা নিয়ে হাতে একটা ডুগডুগি বাজাতে বাজাতে ওই তখন হয়তো 5 পয়সা 10 পয়সা এরকম নিত। আচ্ছা, ওইটা রইল। ওর পরে আমার ইচ্ছে হলো যে না, এরকম আরেকটা তৈরি করি। তখন আমি কাঠের মিস্ত্রি দিয়ে ওই রকম কাঠের একটা বক্স করিয়ে, এবং অন্য লোক দিয়ে ভিতরে ফ্লেক্স দিয়ে ছবি, এবং আমার একটা কাঠের মিস্ত্রি আছে যে এই সমস্ত কাজগুলো ভালোভাবে করতে পারে বলে বলে, এবং পুরনো আমলে পাতলা গ্রামোফোন মেশিন, মানে সোজা বাংলায় যাকে বলা হয় এক বাটির, ওই মেশিন লাগিয়ে আরেকটা তৈরি করে ফেলি।
1: পকেট মাইক্রোস্কোপ, যে জিনিসটি এখনকার দিনে প্রায় বিরলতম একটি যন্ত্র, এই যন্ত্রের কাজটা ঠিক কি?
0: 1830-40 এই রকম সময়, তখন ডাক্তারদের, এখন হয়ে গেছে কি, এখন তো সবাই ল্যাবরেটরি নির্ভর হয়ে গিয়েছেন, তখন কিন্তু এই সমস্ত জ্ঞান ডাক্তারদের মধ্যে অনেক বেশি ছিল। চোখ দেখে বলে দিতে পারতেন, জীব দিকে বলে দিতে, নাড়ি ধরে বলে দিতে পারতেন, সেই রকম পকেট মাইক্রোস্কোপ সঙ্গে করে নিয়ে যেতেন, এবং ছোটোখাটো কোনো টেস্ট যে কিছু হয়েছে কিনা, এবং তৎক্ষণাৎ তারা স্লাইডে দিয়ে দেখে নিতেন, এবং ওটা ইংল্যান্ডের তৈরি, এবং ওটা ওই কাজেই ব্যবহার হতো।
1: আপনার ছোটোবেলাটা ঠিক কেমন ছিল?
0: ছোটোবেলায় সংগ্রহ তো দেখতামই, তার সাথে সাথে বাড়িতে গান বাজানোর খুব চল ছিল বাবার। ওই যে পুরনো পুরনো প্রচুর শিল্পী, যাদের নাম হয়তো অনেকেই জানেন না, এবং সত্যি কথা বলতে কি, আমি এখনও অবধি তাদের গান কানের মধ্যে ভাসে, এখনকার গান আমার কানে সেভাবে লেগে নেই।
1: যে কোনো জিনিসের যত্নের প্রয়োজন হয়, আপনার এবং আপনার বাবার সংগ্রহের এই যে অমূল্য সম্পদগুলি, এগুলির যত্ন নেন কিভাবে?
0: এখন সত্যি কথা বলতে সব একসাথে যত্ন করা সম্ভব হয় না। আমি কি করি, কিছু জিনিস হয়তো লোকজন দেখতে এলেন, যারা ট্রেনে নামালাম, নামিয়ে দেখালাম, এবং সেগুলোকে আমি রেখে দিই, সেগুলোকে আবার ঝাড়পুঁচ করে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে কি করি, অবসর বসে আছি, পরিষ্কার করলাম, মানে আমি যে একবারে সময় দিয়ে ওটা করি সেটা না। হ্যাঁ, সময় দিয়ে কোনটা করি, কোনো জিনিস অকেজো হয়ে গেছে, তাকে আমি মেরামত করব, তাকে আমি মানে রিস্টোর করব, এ করব, সেগুলো আমি সময় দিয়ে করি, আর এগুলো আমি কাজের ফাঁকে ফাঁকে করি, এবং প্রতিটা জিনিসই আমি নিট রেখে দিই কাজের ফাঁকে ফাঁকে, যে আমি মানে বসে থাকি না, যদি ওই সংগ্রহশালায় থাকি বা যেখানেই থাকি, ওগুলোকে আমি হাত আমার চলে, সরু সরু ব্রাশ দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, এ দিয়ে হোক।
1: যে কোনো পুরনো জিনিস সংগ্রহ করেন নাকি মেকানিক্যাল জিনিসের ওপর আগ্রহ বেশি?
0: আমার মেকানিক্যাল জিনিসের ওপর আকর্ষণ বেশি, অন্যান্য জিনিস করি ঠিকই, কিন্তু মেকানিক্যাল জিনিসের ওপর আকর্ষণ এই কারণে যে অনেকে হয়তো সংগ্রহ করেন, সংগ্রহ করে ঝাড়পুঁছ করে পরিষ্কার করে রেখে দেন, কিন্তু মেকানিক্যাল জিনিসের সংগ্রহ করার একটাই

0: কারণ আমার যে আমি সবসময় চেষ্টা করি যে স্ক্র্যাপ হিসেবে নেব এবং সেটাকে আমি পুরনো বহু পুরনো জিনিস স্ক্র্যাপ হিসেবে নেব এবং তাকে আমি আমার মতো করে একদম প্রাণ দিয়ে মানে চালু করে রেখে দেবো। এইটাই মানে আমার জমানোর থেকে বেশি হচ্ছে এই নেশাটা যে এদের প্রাণ ফিরিয়ে দেয়া।
1: আপনার সংগ্রহে থাকা ক্যামেরার যে একটা টাইম ফ্রেম রয়েছে, মানে শুরুর দিকের ক্যামেরা থেকে একেবারে এখনকার যে আধুনিক ক্যামেরা, সেই যে টাইম ফ্রেমটা রয়েছে, এই টাইম ফ্রেমটা সম্পর্কে আমাদের যদি একটু বলেন।
0: আমার কাছে ক্যামেরা আছে 300 উপর এবং সেটা মোটামুটি 1890 থেকে 1990 স্প্যানের, 100 বছর। 100 বছরের মধ্যে সব কিছু নেই কিন্তু সব আছে। তার মধ্যে প্লেট ক্যামেরা আছে, বেলো ক্যামেরা আছে, নানান ফিল্ম বেরিয়েছিল 620, 120 ইত্যাদি নানান রকম সেই ফিল্মের ক্যামেরা আছে। তারপর মুভি ক্যামেরা যেগুলো দম দিয়ে ইউজ হতো, 8mm 16mm ফিল্ম সমস্ত সেই সমস্ত ক্যামেরা আছে। আচ্ছা, তারপর রিফ্লেক্স ক্যামেরা যেগুলো ওপর দিয়ে দেখা হয় সেই ক্যামেরা আছে, স্পাই ক্যামেরা আছে, তারপরে চাবি দেওয়া ক্যামেরা, স্টিল ক্যামেরা চাবি দেওয়া, মানে ওপরে আমি চাবি দিয়ে দিলাম, পরপর আমি শাটার টিপতে থাকবো, আমাকে রিলিজার আর ঘোরাতে হবে না, সেই ধরনের ক্যামেরা।
1: আপনার সংগ্রহের মধ্যে অনেকগুলি অমূল্য সম্পদ রয়েছে, আর সেই অমূল্য সম্পদের মধ্যে কোনো একটি জিনিস সংগ্রহ করতে গিয়ে কোনো স্মরণীয় ঘটনার কথা মনে পড়ে?
0: সে তো টুকটাক ঘটেই, অনেক কিছুই ওই রকম কিছু ক্ষেত্রে আছে। যেমন আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে কোনো কিছু যদি মন প্রাণ দিয়ে চাওয়া যায় বা প্রাণের একটা বা মনের একটা গভীর আকুতি থাকে, সেই জিনিস পাওয়া যায়। আমি একটা অনেক জিনিস আছে, তার মধ্যে রিসেন্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার আলাদিন ল্যাম্প ছিল না, তো হঠাৎ একজন ফোন করলেন, বউবাজারে থাকেন, যে দাদা আমার একটা আলাদিন ল্যাম্প আছে, একটা ফ্লুট আছে, একটা ক্যামেরা আছে, আমার বাড়ি ওই প্রমোটার এনে দেবে, এগুলো আমি বিক্রি করে দেবো। আমি বললাম ঠিক আছে, আপনি না আমি যাবো। আমি বললাম আপনার বয়স কত? বললো আমার 75 বছর। আমি বললাম ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আমি যাচ্ছি। তো একদিন গেলাম, গিয়ে দেখলাম আলাদিন ল্যাম্প না কিছু না, আগেকার ওই টেবিল ল্যাম্প, কেনকার তৈরি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এত আশা নিয়ে গেলাম যে 15-20 দিনের মধ্যে একজন ফোন করে বললো, কাকু আমি একটা কীরকম একটা বুঝতে পারছি না কি একটা জিনিস, এরকম দেখতে কারুকার্য করা, আমি ছবি পাঠাও। ছবি পাঠিয়ে আমি দেখলাম, আরে এই তো আলাদিন ল্যাম্প। আমি বললাম আগে নিয়ে চলে এসো। তো আমার হয়ে গেল আলাদিন ল্যাম্প সংগ্রহ। ল্যাম্পটার গুরুত্ব এখন তো সবাই সাজিয়ে রাখে, এটা হচ্ছে কিছুই না, এইরকম একটা পাত্রর মতো হয়, তার সামনে ওর পিছন দিকে হ্যান্ডেল থাকে আর সামনে একটা ফুটো থাকে, সেই ফুটো দিয়ে সলতে ঢোকানো থাকে, আর ভিতরে কন্টেনারটা, অয়েল কন্টেনারটা অনেক বড়। এবার সোজা কথায় লম্প এবং গায়ে কারুকার্য করা আছে, ওতে তেল ভরা থাকে, মুখে সলতেটা দিয়ে জ্বালিয়ে দিলে এখন ঘন্টার পর ঘন্টা জ্বলবে। ঘোড়ার গাড়ির যে আলো, যেগুলো হর্স ক্যারেজ, সেগুলো আছে। একটা তো আছে একটু পরের, একটা আছে 1642 সালের, আর একটা আছে তার পরের দিকে, সেটা কিন্তু খুব সুন্দর এবং খুব অ্যারিস্টোক্র্যাট। এবং তারপরে কার্বাইডের আলো, যেগুলো হতো গাড়িতেই লাগানো হতো, সাইকেলে মোটরসাইকেলেও লাগানো হতো কার্বাইড দিয়ে। তারপরে কেরোসিনের তো নানান ধরনের আলো আছে, যেমন রেলের সিগন্যালিং আছে। তারপর আগে যে রাস্তা মেরামত হতো, তখন ওই যে হ্যারিকেনগুলো ব্যবহার হতো, লাল চিমনি দেয়া থাকতো, মানে ওটাকে জেলে লাগিয়ে দিত রাস্তার সামনে, গাড়ি বুঝতো যে এই জায়গাটা বন্ধ আছে। সেই আছে। রিক্সার পিছনের আলো হতো, ওগুলো মেনলি জাপানি হতো, ওটা আছে। হ্যাচাক নানান ধরনের আছে, হ্যারিকেন নানান ধরনের আছে, এবং তখনকার দিনে টেবিল ল্যাম্প বলা হতো। হ্যাঁ, টেবিল ল্যাম্প কী বলা হতো, ওই যে পেতলের, তো ওগুলোর এত সুন্দরভাবে করা হতো পিতলের, এবং চিমনিগুলো লম্বা হতো, ওগুলো মূলত বই পড়ার জন্যে ব্যবহার হতো এবং অনেকে ঘরের কোণে সাজিয়ে রেখেও জ্বালানো হতো। আবার কিছু ল্যাম্প হতো শেড দেয়া, সেগুলোও আছে। একটা চিমনি আছে, তার উপরে আবার একটা শেড দেয়া, যাতে বই পড়তে গেলে আলোটা একদম মানে তলাতেই কনসেন্ট্রেট হয়ে পড়ে, এরকম রয়েছে। আগেকার দিনে যখন বড় নাটকে হতো বা প্রোগ্রাম হতো, তখন ডেলাইট বলে একটা হ্যাচা কত বড়, তার মেন্টলটা তলায় ঝুলতো এবং ওপেন থাকতো, সেটা আছে। এই ধরনের নানান ধরনের আলো রয়েছে।
1: আপনি যে এতদিন ধরে এত জিনিস সংগ্রহ করছেন, আপনার কি মনে হয় সংগ্রহের ক্ষেত্রে পড়াশোনা কতটা জরুরি?
0: তাহলে তো হয়ে গেল যে আমি একজন সেই শৌখিন সংগ্রাহকের মতো কিনছি আর সাজাচ্ছি হয়ে গেল। আর সত্যি কথা বলতে যে অন্যান্য জিনিসের ইতিহাস জানার সেভাবে প্রয়োজন হয় না, কেন তা

0: মধ্যেই ইতিহাস লেখা থাকে, যেমন একটা পুরনো পোস্ট কার্ড, হ্যাঁ, ওই ধরনের জিনিসপত্র, তার মধ্যে ইতিহাস লেখা আছে যে কোন সময় পোস্ট কার্ড। কিন্তু আমার এগুলো সমস্ত কিছুই আমাকে জানতে হয়, কে তৈরি করেছে, কীভাবে তৈরি করেছে, কেন তৈরি হয়েছে, এবং এগুলো না জানলে আমার কাছে যারা আসেন তাদেরকে আমি পরিষ্কারভাবে সব কিছুই আমি বলে দিই যে এটা এই সময় তৈরি হয়েছে, এই কাজে ব্যবহার হতো, অ্যাডভান্টেজে ডিসঅ্যাডভান্টেজে সমস্ত কিছু। এই জ্ঞান ছাড়া তো ভালো লাগবে না, ভালোবাসা একটা জিনিসের ওপর হতে গেলে তার সম্বন্ধে জানতে হবে, না জানলে কোনো জিনিসের ওপর ভালোবাসা হয় না।
1: রেডিওগ্রাম কি আপনার সংগ্রহে রয়েছে?
0: রেডিওগ্রামটা বলতে এক সময় খুব আভিজাত্য প্রতীক ছিল, ওটা ঘরদোর বড় হতো, এক একটা রেডিওগ্রামের সাইজ প্রায় 5 ফুট এরকম হতো, রেডিও উইথ গ্রামোফোন। তখন তো আর গ্রামোফোন আর চাবি দিয়ে হতো না, তখন হতো ইলেকট্রিক কারেন্টে। প্রথম দিকে করতো অনলি 78 রেকর্ড চেঞ্জার, তারপরের দিকে করলো 78, 45, 33 সব রকম চলবে এরকম চেঞ্জার। এবং অনেক নামি দামি কোম্পানি যারা রেডিও তৈরি করতো তখনকার দিনে, টিউব রেডিও, এইসব জিইসি, এই সমস্ত কোম্পানি, ওরা রেডিওগ্রাম তৈরি করতো। রেডিওগ্রাম মানে রেডিও উইথ গ্রামোফোন। এখন যেমন মাঝে বেরোলো 5-in-1, মানে 5 রকম সিডি থাকবে, এফএম থাকবে, এএম থাকবে, এই ইত্যাদি টেপ থাকবে, এইরকম। ওটা হচ্ছে তখনকার দিনে 2-in-1, মানে রেডিও উইথ রেকর্ড প্লেয়ার বা রেকর্ড চেঞ্জার।
1: শেষ হয়েও হইল না শেষ, ভাবছো যে এমন কথা তোমাকে কেন বললাম, তাই তো? কারণ আজকে তোমার আমার এই যে টাইমলাইনটা ঠিক করা ছিল সেটা কিন্তু প্রায় শেষ। আর নকুবাবুর সংগ্রহশালায় রেডিও এবং গ্রামাফোনের যে সংগ্রহ রয়েছে সেই সংগ্রহের বিষয় কিন্তু আজকে কোনো কথাই হলো না, তাই এই সমস্ত গল্প নিয়ে ফিরে আসবো আবার পরের বুধবার ঠিক সকাল 10:15 শুধুমাত্র আকাশবাণী মৈত্রীতে। আর ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও। এতক্ষণ শুনছিলেন পথ চলতে, আলাপচারিতায় গৌতম চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জল আনতে গিয়ে রাধারানী আজ প্রথম দেখলেন গোবিন্দকে। এতদিন তার গান নাম সব শুনেছেন, কিন্তু আজ দেখলেন সচক্ষে। সখীদের বলছেন,

0: এতক্ষণ শুনলেন কীর্তন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: বাণী মৈত্রী, শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকের ছোটদের আসর। দেখো, আজ একটা অন্যরকম সকাল, তাই না? নিশ্চয়ই তোমরাও মনের মধ্যে সেটা টের পাচ্ছ। আজ যে জন্মদিনের সকাল, আমাদের খুব প্রিয় একজন মানুষ, প্রিয় একজন কবি, এক প্রণম্য মানুষের জন্মদিন আজ। আজ 25শে বৈশাখ। ডাক দিল প্রাণে প্রাণে, সবাই বাজা শাঁখ, এলো 25শে বৈশাখ। আমরা পড়েছিলাম একটা কবিতায়। আজ সকাল থেকে চারিদিকে যে গান বাজছে, সে গান তো আনন্দ গান, সে গান রবি ঠাকুরের গান। প্রতি বছরের মতোই আজও 25শে বৈশাখ চির নতুনের ডাক বয়ে নিয়ে এসেছে। আমাদের বন্ধুরা হাজির স্টুডিওতে, সেই চির নতুনের কথা, চির নতুনের ডাক তাদের গানের মধ্যে দিয়ে, তাদের কবিতার মধ্যে দিয়ে আমরা শুনতে পাব। দেখো, কবিগুরু জন্মেছিলেন সেই কবে, ইংরেজি 1861 সালে। কতগুলো বছর পার হয়ে গেল, আজ এতদিন পরেও তোমরা এটা তো সকলেই বুঝতে পারো যে আমাদের প্রতি মুহূর্তের ভাবনায় তিনি কিন্তু অবিচল হয়ে আছেন। তোমাদের বইয়ের পাতায় রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, তোমাদের নাচে গানে ছড়ায় রবি ঠাকুর, উৎসবে অনুষ্ঠানে রবি ঠাকুর। আজকেও তোমরা এসেছ আমাদের স্টুডিওতে রবি ঠাকুরের কথা নিয়ে, তাই না? এতটাই জীবন্ত একজন মানুষ। আমাদের ছেড়ে চলে গেছেন, সেও তো বহু বছর হল, কিন্তু তবু তিনি রয়ে গেছেন আমাদের মধ্যে, আমাদের সঙ্গে। বুকের মাঝে যে গান বাজে দিবস রাত, সেই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। কান্না হাসির দোল দোলানো এই জীবনে বন্ধু তিনি, সঙ্গী তিনি প্রতিক্ষণে। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমরা তাকে নিয়েই গড়ে তুলি। আজকে 25শে বৈশাখ উপলক্ষে একটি ভারী সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেবে একটি আলেখ্য, আমাদেরই মাঝে রবীন্দ্রনাথ, রঙ্গরথের বন্ধুদের পরিবেশনায় আমরা এই অনুষ্ঠান শুনব। তবে তার আগে আরেকটা কথা একটুখানি মনে পড়ে গেল, আজকে তো 9ই মে, বাংলায় যেমন 25শে বৈশাখ, তেমনি কিন্তু আজকের দিনটা আরও একটা কারণে স্পেশাল। কি বলো দেখি? আজ হলো পরিযায়ী পাখি দিবস, বিশ্ব পরিযায়ী পাখি দিবস। আমরা প্রত্যেক মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার এই দিনটা পালন করি, মানে এই দিবসটা আমরা উদযাপন করি। তো এবারে যেটা হচ্ছে, 9ই মে মানে আজকে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস, আবার অক্টোবরের দ্বিতীয় শনিবার অর্থাৎ 10ই অক্টোবর উদযাপন করা হবে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। তোমরা জানো, যারা অনেক দূর থেকে উড়তে উড়তে চলে আসে অন্য আরেকটা জায়গায়, এক জায়গা থেকে যারা অন্য জায়গায় যায়, সেই সব পাখিদেরই বলা হয় পরিযায়ী পাখি। নিজেদের প্রয়োজনে, নিজেদের জনসংখ্যা বাড়ানোর জন্য তারা একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যায়। তো এই যে পরিযায়ী পাখিরা, এদের সংরক্ষণের দরকার আছে। এরা কিন্তু সংখ্যায় অনেক সময়ই দেখছি আমরা যে কমে আসছে। এ ব্যাপারে জনসচেতনতার দরকার। পরিযায়ী পাখির জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের সংরক্ষণ, এই মূল লক্ষ্য নিয়েই উদযাপন করা হয় পরিযায়ী পাখি দিবস। পরিযায়ী পাখিরা যাতে ভালোভাবে থাকতে পারে, তাদের আবাসস্থল যাতে নষ্ট না হয়, এই সমস্ত ব্যাপারগুলো যাতে সকলে মাথায় রাখেন, তারই জন্য বিশ্ব পরিযায়ী পাখি দিবসের উদযাপন। তো এবারে 9ই মে এই তারিখটি পড়েছে, আমরা আজকে এই দিনটিও উদযাপন করব। তারই সঙ্গে আজ সকাল থেকে আমরা উদযাপন করছি কবিগুরুর জন্মদিন,
কারণ আজ 25শে বৈশাখ। তাহলে চলো রঙ্গরথের বন্ধুদের পরিবেশনায় অনুষ্ঠানটি আমরা শুনি আমাদেরই মাঝে রবীন্দ্রনাথ।

0: রঙ্গরথের আজকের নিবেদন
1: আমাদেরই মাঝে রবীন্দ্রনাথ,
2: রচনা ও পরিচালনা
3: চৈতালি মল্লিক,
2: অংশগ্রহণে
3: পূজারতী ঘোষ,
0: অর্চিতা চৌধুরী,
2: দেবাদৃতা ঘোষ,
3: অন্তরীপ মুখোপাধ্যায়,
4: প্রশান্ত দত্ত,
2: সৌর্যদীপ্ত রায় মল্লিক।

0: ছায়ার ঘুমটা
1: মুখে থাকে বাঘ, গাছে থাকে পাখি, পাখি ফল খায় ডানা মেলে ওড়ে, পড়ে থাকে বাঘ, গাছে থাকে পাখি।
0: এই তুই আমার বইটা টানলি কেন?
1: কই টানলাম,
0: এই তো টানলি।
1: এই দিদি আর পড়তে ভালো লাগছে না, চল খেলি।
2: এই কি হলো রে তোদের, পড়া বন্ধ কেন? খালি গল্প
0: আর কত পড়বো,
2: এর মধ্যেই পড়ার ছুটি।
0: মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা।
1: তুমি বলছো
2: দুপুর এখন সবে।

0: সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই।
1: আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে,
0: আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল,
1: হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল,
0: মনে কর না উঠল সাঁঝের তারা,
1: মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়,
0: দুপুর বেলা রাত হবে না কেন ও মা, দুপুর বেলা রাত হবে না কেন?
2: খালি তোদের উল্টো পাল্টা যুক্তি,
0: আমরা বলিনি, রবীন্দ্রনাথ বলেছেন।
3: এই দেবাদ্রিতা, বাইরে যাবি না?
4: এই দেখ সৌর্য দাদা, আমি কুশান পূজারতি, আমরা সবাই এসেছি।
2: কিরে অর্চিতা, কোথায় বেরিয়েছিস তোরা?
4: কাকিমা, আজ তো 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন।
3: আজ আমরা সবাই মিলে রবি ঠাকুরের জন্মদিন পালন করব।
0: হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে।
2: যাক, তোদের মনে আছে, শোন রবীন্দ্রনাথ আমাদের শিল্প সংস্কৃতির সাহিত্যকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথ কি লেখেননি? গান, কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস সব কিছুতেই তিনি। তা তোরা রবীন্দ্রনাথের জন্মদিন কোথায় পালন করবি?
4: আমরা সবাই মিলে বাড়ির বাইরে যাব,
3: খোলা মাঠের মধ্যে সবুজের মাঝে।
0: ইয়ে, দারুণ মজা হবে।
4: এই দেখ রবীন্দ্রনাথের ছবি আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। ও কাকিমা, একজন রবীন্দ্রনাথের কত রূপ, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস তুই। একটা রবি কবি, একটা রবি ঋষি, একটা রবি বিশ্ব সভার, এক রবি স্বদেশী,
1: একটা রবি বড়ুর,
0: একটা রবি শিশুর, গ্রাম ছাড়া হই রাঙা মাটির, কেউ ভোলে না শেষুর। ছুটি ছুটি, আজ আমাদের পড়ার ছুটি।
3: তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের ক্ষেতে,
1: তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে।
3: চল আমরা সবাই মিলে ছুটির আলো মেখে রবীন্দ্রনাথের সাথে আমাদের রাজ্যে যাই।
4: বন্ধুরা, তোমাদের শুনতে অবাক লাগছে তো, সত্যি সত্যি আমাদের নিজস্ব একটা আলাদা রাজত্ব আছে,
1: সেখানে আমরা সবাই রাজা,
0: আমাদের এই রাজার রাজত্বে।
2: আমাদের যা ইচ্ছা হয়, আমাদের যা স্বাদ হয়, সেই ইচ্ছা স্বাদ পূরণ করে দেয়
0: রবীন্দ্রনাথ।
3: কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যে থা খুশি সে থা যাব, ভারী মজা হবে।
1: কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যে থা খুশি সে থা যাব, ভারী মজা হবে।
3: তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা,
1: আহা কে করিবে মানা।

0: আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পাঠ, টক বক টক বক টক বক টক বক টক বক টক বক টক বক টক বক টক বক টক বক, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার,
1: কবু ভাবি মাছ হয়ে তাটি বসাতা, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে,
2: কখনো হবে না সে কি ভাবি যাহা মনে,
3: কখনো হবে না সে কি ভাবি যাহা মনে।
4: ও পূজারতি দিদি, আমাদের এত রকমের স্বাদ ইচ্ছার কথা রবি ঠাকুর কি করে জানলেন?
5: সেটাই তো, আমাদের ছোটদের মনের কথা, আমাদের হাসি কান্না রবীন্দ্রনাথ ছাড়া আর কে জানবে, তাই তো সবকিছু সুন্দরভাবে আমাদের জানিয়ে দেন রবি ঠাকুর।
2: যুগে যুগে তার গান কবিতা আমাদের মনের কথাই বলেছে, তাই তো যুগে যুগে রবীন্দ্রনাথ আমাদের ছোটদের বন্ধু।
6: আমাদের মনের মধ্যে তারই সুর ছন্দ তাল লয় একসঙ্গে খেলা করছে,
5: আর সেই সুর ছন্দ তাল লয়কে নিয়ে আমরা চলে এসেছি আমাদের রাজত্বে।
0: এই দেখ দেখ সেই নদীটা,
2: আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী
3: চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি,
0: আর পারে আমবন তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে,
5: তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে,
6: গামছায় জল ভরে
3: গায়ে তারা ঢালে,
2: সকালে বিকালে কভু নাওয়া হলে পড়ে,
3: আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে,
0: বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে,
3: বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে,
5: আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়,
3: মাতিয়া ছুটিয়া চলে ধারা খড় তড়,
7: মহাবেগে কল কল কোলাহল ওঠে,
0: ঘোলা জলে পা গুলি ঘুরে ঘুরে

0: ভাবা যায় বর্ষাকালে এই নদী দুই কুল ছাপিয়ে চারিদিক ভাসিয়ে দেয়।
1: আরে এই পূজারতি, কুশান কোথায় গেল?
2: আমি এখানে।
0: এই সূর্য দেখ, ওরা লুকিয়ে পড়েছে, অন্তরে পতনে।
2: টুকি, আমি এখানে।
3: দেখেছিস পূজারতি, দেবাদ্রিতা ওদের সাথে লুকিয়ে পড়েছে।
4: টুকি দাদা, আমি এখানে, আমাদের খোঁজো।
1: দেখছিস, ওরা আমাদের সাথে লুকোচুরি খেলছে।
4: আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো,
0: খোকা কোথায় ওরে?
3: আমি শুধু হাসি চুপটি করে।
1: যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন ভরে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে।
4: এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।
3: তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে।
0: দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে।
4: আমি আমার ছোট্ট ছায়া খানি, দোলাবো তোর বইয়ের পরে আনি।
3: তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে।
4: সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে,
1: তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে।
0: আবার আমি তোমার খোকা হব।
3: গল্প বলো তোমায় গিয়ে কব।
4: তুমি বলবে,
0: দুষ্টু ছিলি কথা।
5: আমি বলবো, বলবো না সে কথা।
2: কি আমাদের দুষ্টু মনে হচ্ছে?
6: আমরা কিন্তু দুষ্টু নই।
1: দুষ্টু লোককে আমরা ভ্যানিশ করে দিই।
4: দুষ্টু লোক আমরা একদম পছন্দ করি না।
2: পৃথিবীটা তো দুষ্টুদের জন্য নয়।
1: এই সবুজ পৃথিবীটা যেমন সহজ সরল, তেমনি আমরা।
3: আমরা যেমন গাছের ভাষা বুঝতে পারি,
0: তাই তো আমরা ঘুড়ির কথা শুনতে পাই। রং বেরঙের আলোর খোঁজে আমাদের দিন কাটে,
4: তাই তো রবীন্দ্রনাথ আমাদের স্বপ্ন দেখান।
3: আর সব কিছু ফেলে দিয়ে ল্যাপটপ মোবাইল কম্পিউটার হোমওয়ার্ক কোচিং অনলাইন অফলাইন ক্লাস সব কিছু ফেলে দিয়ে আমরা চলে এসেছি নদীর ধারে।
1: ওই দেখ পূজারতি, ওই যে নদীর পারে টগর গাছটার নিচে কুশানের দেবাদ্রিতা লুকিয়ে, আর ওই ওই যে দেখ কাশ আর আকন্দ ফুল গাছের নিচে অন্তরীপ লুকিয়ে আছে।
0: এই এই বেরিয়ে আয়, তোরা বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়।
4: এই দেখো টগর গাছ থেকে কত সাদা টগর ফুল তুলেছি।
0: তুই রেখে দে ফুলগুলো, রবীন্দ্রনাথের ছবিতে আমরা দেব।
3: পূজারতি জানিস, আগেই গাছটা এত ফুল ছিল না, আজ কত ফুল ফুটেছে।
1: কাল ছিল ডা

0: জানিস তো, এই নদীর পাশে ব্যঙ্গমার ব্যঙ্গমীর সংসার। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমীরে, পথ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে। আর এই গাছের পাশে ছোট্ট কুড়ে ঘরে রাখা আছে ঠাকুমার ঝুলি আর সহজ পাঠ,
1: আমাদের প্রিয় সহজ পাঠ।
2: সূর্য দাদা, দেখো দেখো কত বড় একটা তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
0: আমাদের স্কুলের মাস্টার মশাই বলেছেন, রবি ঠাকুর তো আমাদের তাল গাছের মতো মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন।
1: তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুড়ে যায়,
3: একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাশে।
1: তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায়,
3: উড়ে যেতে মানা নেই,
1: বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর।

0: যেন কোথা যাবে ও,
1: তারপরে হাওয়া যেই নেমে যায়,
0: পাতাকা পা থেমে যায়,
1: ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি, তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তাল গাছ।
2: আরে এই তো আমাদের শান্তিনিকেতনের মতো তালধ্বজ। চল এক কাজ করা যাক, এই তাল গাছের নিচেই রবি ঠাকুরের ছবিটা রাখি, আর যেখানেই ওনার জন্মদিন পালন করব।
3: ওই তো কতগুলো মোটা মোটা গাছের ডাল পড়ে আছে, এগুলো তুলে এনে বেদি বানিয়ে ছবিটা রাখি।
2: দেবাদ্রিতা দেখ কত মাধবীলতা ফুল ফুটেছে, যা নিয়ে আয়।
3: এই সূর্য, মাধবীলতা ফুলের সাথে কিছু পাতাও নিয়ে আসিস, ফুল আর পাতা দিয়ে বেদিটা সাজাবো।
4: এই দেখ মাধবীলতা ফুলগুলো দিয়ে বিনি সুতোর মালা গেঁথেছি, এই এই যে রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দিলাম।
5: এই তো কি ভালো লাগছে,
6: রবীন্দ্রনাথকে তো রাজার মতো লাগছে দাদা।
2: রবীন্দ্রনাথ তো আমাদেরই রাজা, শুধুমাত্র আজ 25শে বৈশাখ বলে নয়, সারা জীবনই রবীন্দ্রনাথ আমাদের ছোটদের রাজা।
7: আমরা চাই আমাদের এই ছোটদের রাজ্য আরো অনেক বড় হোক।
4: আমাদের এই ছোটদের রাজত্বে বড়দের এনে আমরা আমাদের ভালোবাসার আইন শিখিয়ে দেব।
2: আর এই ভালোবাসার পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের স্বপ্ন চোখে এঁকে নিয়ে সারা দিনের শেষে অবাক বিস্ময়ে আমরা সবাই মিলে একসঙ্গে রাজপুত্র রাজকুমারীর গল্প শুনতে

0: থাকব রবীন্দ্রনাথের দিকে। এ কোন কবি, এ কোন ঋষি?
1: এক যে ছিল আপন ভোলা কিশোর,
2: স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা।
3: আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে।
0: কেমন করে?
3: সে প্রশ্ন আমাকে করো না।
4: বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়।
0: কেমন করে?
4: সে প্রশ্ন আমাকে করো না।
0: গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান।
3: কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে,
4: অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান।
0: কেমন করে?
4: সে প্রশ্ন আমাকে করো না।
2: মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়।
3: অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত,
0: সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়।
4: কেউ তাকে বলল বিশ্বকবি,
2: কেউ বা কবি গুরু।
3: উত্তর দক্ষিণ
4: পূর্ব পশ্চিম
0: চার দিক করলো প্রণাম।
3: তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে,
2: কেমন করে,
3: কেমন করে,
4: কেমন করে,
0: কেমন করে,
4: কেমন করে?
3: সে প্রশ্ন আমাকে করো না।
0: এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমরাও খুঁজছি।
2: তাই তো তিনি আমাদেরই রবি,
3: ছোটদের রবি।

এতক্ষণে শুনলেন রঙ্গরস নিবেদিত অনুষ্ঠান আমাদেরই মাঝে রবীন্দ্রনাথ। আলেখ্য রচনা ও পরিচালনা চৈতালি মল্লিক, অংশগ্রহণে পূজারতি ঘোষ, অর্চিতা চৌধুরী, দেবাদৃতা ঘোষ, কুশান দত্ত, অন্তরীপ মুখোপাধ্যায় ও সৌর্যদীপ্ত ভাই মল্লিক।

আমাদেরই মাঝে রবীন্দ্রনাথ, তোমরা শুনলে? রঙ্গরথের বন্ধুদের এই নিবেদনটি ছোট্ট ছোট্ট বন্ধুরা উপহার দিল এই আলেখ্য। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগলো, আমার তো শুনতে শুনতে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর অনুষ্ঠান। আমরা এই আলেখ্য পরিবেশনার মধ্যে দিয়ে কবিগুরুকে আমাদের প্রণাম জানালাম ছোটদের আসরে। ছোটদের আসরের সময় তো প্রায় শেষ, আমরা যেতে যেতে শুনব রবি ঠাকুরের গান। তোমরা সবাই এই গানের সঙ্গে গলা মেলাও, কেমন? এই গান শুনতে শুনতেই আমরা আজকের ছোটদের আসর থেকে বিদায় নেব। বন্ধুরা খুব ভালো থেকো, আবার সামনের সপ্তাহে কথা হবে। অনেক অনেক আদর রইল সকলের জন্য, আর রবি ঠাকুরের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম।

0: ছোটদের আসর শুনলেন। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গীত বিভাগ।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের বিশেষ রূপকানুষ্ঠান উদযাপন।

রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দাঁড়ে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ। এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে, আতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্যদিনে অকস্মাত শুষ্ক পত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে, কাল বৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ।

0: পঁচিশে বৈশাখ, কবির জন্মদিন। জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজ আমাদের রবীন্দ্র জন্মদিবস উদযাপন গানে কথায় কবিতায়। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আছেন লোপা মুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য। আপনাদের স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে।
1: আমিও খুব খুশি এরকম একটা অনুষ্ঠানে আসার জন্য, এমন একটা দিনে।
0: একদমই তাই, সেই জন্মদিন, যে জন্মদিন মনে করায় যে প্রতিটি জন্মদিনই নতুন, প্রতিটা সকালই নতুন। তো সেই যে জন্মদিন, কবি বলছেন যে কথাটা একটু আগেই বললাম, আজকে সেই জন্মদিন,

0: একেবারে জন্মদিনের গান দিয়েই তুমি শুরু করলে, হে নূতন। কবির শেষ জন্মদিন 1941-এ যেটা শান্তিনিকেতনে উদযাপন করা হয়েছিল, সেই উপলক্ষে কবির এই গানটি রচনা। নিজের জন্মদিনের জন্য গান তো উনি প্রথমটায় লিখতে রাজি ছিলেন না, তারপরে অনেক অনুরোধের পর যখন লিখলেন, তার 25শে বৈশাখ কবিতার কিছুটা অংশ নিয়ে একটু অদল বদল করে হে নূতন দেখা দিক আরবার ওই যে অংশটি, সেটাকে একটু এদিক ওদিক করে নিয়ে সুর যোজনা করলেন এবং সেটি গাওয়া হলো। তো আজকের এই সকালটায় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল তোমার সেই জন্মদিনের গান দিয়ে। আচ্ছা, এই যে 25শে বৈশাখ উদযাপন, দেখো বহু বছর তো হলো আমরা 25শে বৈশাখ কবির জন্মদিন পালন করে আসছি, ছোটবেলা থেকে আমরাও করেছি, তুমিও করেছো, এখনও করে আসছো। তো এখনও কি এই দিন সকালবেলাটায় একটু অন্যরকম লাগে এই দিনটাকে আর 5টা দিনের থেকে অন্যরকম?
1: একদমই, ঠিক যেরকম আমাদের বাঙালির যেরকম নানান রকম পুজোর দিনে যে ফিলিংটা হয়, রবীন্দ্রনাথের জন্মদিনেও কিন্তু একদম সেই ফিলিং। 25শে বৈশাখ যদি আমরা না গান গাই, 25শে বৈশাখ যদি পালন না করি, মনে হয় যে জীবনে একটা কিছু বোধহয় এদিক ওদিক হয়ে গেল, আর
0: একটা কিছু অসম্পূর্ণ
1: থেকে গেল বছরের একটা দিন, এবং এটা একটা বিশেষ দিন, এটা একদম মনের মাঝখানে একদম আপন করার মতো একটা দিন।

0: কবি যখন 50-এ পা রেখেছেন তখন তার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শান্তিনিকেতনে ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেকদিন আমার মনে জাগেনি। কত 25-এ বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি। বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য 364 দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে, তবেই তার মূল্য।
1: আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শত বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভা, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গা, আজিকার কোন রক্তরাজ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শত বর্ষ পরে।
0: শুনছিলাম কবির সেই মায়াময় কণ্ঠ। দেখো, আমার কিরকম মনে হয়, 25-এ বৈশাখ শুধু কবির জন্মদিন নয়, এটা যেন আমার মনে হয় এটা যেন আমাদেরও জন্মদিন। এই দিনটায় যেন আমরাও একটু নতুনভাবে নিজেদের জীবনটাকে দেখি, কবির কথা সুর কানে নিয়ে নিজেদের জীবনটা নিয়ে একটু অন্যভাবে ভাবি।
2: আমার মনে হয়
0: এটাই তো নতুন জন্ম, তাই না?
2: একদমই। মানে কবির আমাদের, আমরা খুব ভাগ্যবান যে কবি বাংলায় লিখেছেন। এবং সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের যে কোনো একটা গান, যে কোনো কবিতা বা এই যে হে নূতন, এই গান থেকেই কিন্তু নতুনভাবে বাঁচা যায়। এই যে সারা পৃথিবীতে এত ডিপ্রেশন, এত খারাপ লাগা, এত ক্ষোভ, এত মনোমালিন্য, এত কু চিন্তা, আমার মনে হয় রবীন্দ্রনাথ আমাদের সব কিছুর থেকে উত্তরণ করে দিতে পারেন, যদি রবীন্দ্রনাথকে আমরা পড়ি, একটু ভাবি। আর সেই দিক থেকে এই দিনটা পালন করা মানে একটা নতুন কিছু ভাবে, আবার মানুষ অন্তত কিছু গান শুনছেন, কিছু কবিতা বলছেন,
0: আবার নতুন করে ভাবছেন,
2: নতুন করে ভাবছেন,
0: তাদের মনের মধ্যে নতুন কিছু ভাবনার উন্মেষ হচ্ছে, জাগরণ হচ্ছে। সত্যি তাই। আচ্ছা, এবার পরের গানে যাবো।

রবীন্দ্রনাথের কাছে কবিতা তার আজন্মকালের প্রেয়সী। বলেছেন, কবিতা আমার বহুকালের প্রেয়সী, আর গান, গান তার ধ্যানের ধন।

0: মনোময় ভট্টাচার্যের গাওয়া গান শুনলাম। মনোময়, যে গানটি দিয়ে তুমি শুরু করলে, তুমি নব নব রূপে এসো প্রাণে, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল তুমি যেন কবির উদ্দেশ্যেই বলছো। সত্যি তো তিনি শুধু যে প্রতি জন্মদিনে তাই নয়, প্রতিদিনে যেন, প্রতিক্ষণে যেন নব নব রূপে দেখা দেন, আমাদের সামনে আসেন।
1: আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানে শুধু এই গানটার ক্ষেত্রে নয়, আমরা যদি প্রত্যেক দিনই একই গান গাই, সেই গানটাতেই কিন্তু কবি গুরুকে আমি নব নব রূপেই পাই।
0: ঠিক,
1: তার কারণ হচ্ছে যে তার গানের লেখা, তার সুর, আর তিনি যে গায়কিটা তৈরিও করে গেছিলেন, সেটাতে কিন্তু আমার মনে হয় যে নিজেকে প্রত্যেকদিন ভাঙা যায়। হ্যাঁ, সেই যে ভাঙা যায়, সেই ভাঙা শব্দটা বললাম এই কারণে, এই জন্যই তাকে নিজেকে যতটা আমি ভাঙতে পারবো ততটাই তাকে আমি নতুন রূপে পাবো। তা সেই হিসেবে নব নব রূপে এসো প্রাণে, এটা আমি তাকেই আমি উদ্দেশ্য করে গানটা গাইলাম আর কি।
0: ঠিক তাই, তুমি বলছো যখন গাই তখন যেন তাকে বারে বারে নতুন করে পাই, আর আমরা যারা শুনি আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই একই ব্যাপার। বা যখন গানগুলোকে কবিতার মতো গীতবিধানের পাতা উল্টে উল্টে পড়ি, তখনও যেন প্রতি মুহূর্তেই একটা ভেতরে ভাঙা গড়া খেলা চলতে থাকে, একটা নতুন কিছু পাওয়া। আচ্ছা লোপা, যে কথাটা একটু আগে তুমি বলছিলে না, তার রচনার মধ্যে একটা জীবনের উদযাপনের কথা ঘুরে ফিরে, এই যে আকাশ ভরা সূর্য তারা, এই যে রৌদ্র ছায়ার খেলা, সব কিছুর সঙ্গে যে কবির একটা অন্তরে যোগ, বিশ্ব প্রাণের সঙ্গে তার প্রাণ, এবং সেই যোগটা কেমন আনন্দের যোগ। দেখো ছিন্নপত্রে একটা জায়গায় আমার এত ভালো লাগছিল পড়তে, লিখছেন, বুঝতে পারি যেমন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জ্বলতে জ্বলতে ঘুরতে ঘুরতে চিরকাল ধরে তৈরি হয়ে উঠছে, আমার ভিতরেও তেমনি অনাদিকাল ধরে একটা সৃজন চলছে। আমি আছি, আমি চলছি, আমি হয়ে উঠছি, এইটাকেই একটা বিরাট ব্যাপার বলে বুঝতে পারি। অনন্ত জগৎ প্রাণের সঙ্গে আমার এই যে চিরকালের নিগূঢ় সম্বন্ধ, সেই সম্বন্ধেরই প্রত্যক্ষ ভাষা এই সমস্ত বর্ণ গন্ধ গীত। জগতের সঙ্গে সরল সহজ সম্বন্ধের মধ্যে অনায়াসে দাঁড়িয়ে যেন বলতে পারি আমি ধন্য, এই যে বিশ্ব প্রাণের সঙ্গে তার প্রাণ মিলে যাচ্ছে। তার যে মৃত্যু ভাবনা, মৃত্যু চেতনা, তার মধ্যেও তো দেখো প্রাণের উদযাপন, তাই না?
2: একদম, আমি তো বারবার এই কথাটা বলছি, আবারও বলবো, যে প্রত্যেকটা মানুষ যদি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের সব কিছু পড়ার দরকার নেই, এই ছিন্নপত্র যেমন আপনি বললেন, শুধু গীতবিতানটা পড়লেই মানে একটা মানুষ কিন্তু স্পিরিচুয়ালি ভীষণভাবে আধ্যাত্মিকভাবে সে অদ্ভুত একটা শক্তি পাবে, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই যদি সে রবীন্দ্রনাথকে শুধু মন দিয়ে পড়াশুনো করে।
0: এবং ওই যে একটা মানে সব কিছুর মধ্যেই যে প্রাণ জেগে উঠছে, মৃত্যুতে কোনো কিছু ফুরিয়ে যাচ্ছে না, শেষ হচ্ছে না। 22শে শ্রাবণেও তো বৃক্ষরোপণের মধ্যে দিয়ে তো পুরোপুরি নতুন জীবনের উদ্বোধন, নতুন জীবনকে বন্দনা করা, জীবনের জয়গান। এই ব্যাপারটা যেটা বলছে, একটা অন্য শক্তি, একটা পরম শান্তির কাছে আমাদের পৌঁছে,
2: শান্তি এবং প্রকৃতি যে আমাদের শেষ কথা, সমস্ত শক্তি যে প্রকৃতির মধ্যেই রয়েছে, একদম সেইটা কিন্তু বারবার বলেছেন রবীন্দ্রনাথ, আর আমরা আজকের মানুষরা সেটাকেই আমরা খেয়াল রাখি না।
0: তাহলে সেই বিশ্ব প্রাণের সঙ্গে নিজেদের প্রাণকে মিলিয়ে নেবার একটা গান।

0: আচ্ছা মনুময়, যে কথাটা আমি একটু আগে লোপাকেও জিজ্ঞেস করছিলাম, 25শে বৈশাখের সকালটা কি একটু আলাদা মনে হয় আর 5টা দিনের থেকে?
1: হ্যাঁ, 25শে বৈশাখের সকাল তো একদম মানে একদম শুরু হয় ভোর 6টা থেকে গান নিয়ে আর কি। তার কারণ আমাকে বিভিন্ন জায়গায় গান গাইতে হয় এবং সেই জায়গায় এক একটা জায়গায় গিয়ে এক এক রকম গান, এক এক রকম শ্রোতা এবং এক এক রকমভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানানো, এটা হয় হচ্ছে আমাদের 25শে বৈশাখের দিন।
0: একটা জিনিস তো আমরা দেখেছি তার রচনায়, তার লেখায়, তার গানের মধ্যে, যে কবি প্রকৃতির সঙ্গে মিশে থাকতেই ভালোবাসতেন, সেটা তো তার এই যে শান্তিনিকেতনের যে ব্রহ্ম বিদ্যালয় তার করা, সেখানেও এই একই কনসেপ্ট যে প্রকৃতির মাঝে লীন হয়ে যাওয়া। আমি ছিন্নপত্র থেকে একটু আগে পড়ছিলাম, সেখানেও আমরা সেই একই কথা তার লেখার মধ্যে, যে বিশ্ব প্রকৃতির সঙ্গে তার প্রাণের যোগ এবং সেই যোগটা একেবারে অন্তরের যোগ, প্রকৃতির সঙ্গে তার একটা অন্তরের টান। তো প্রকৃতি পর্যায়ের একটা গান হতে পারে?
1: আমি নিশ্চয়ই শোনাবো। আমার মনে হয় যে কবিগুরু তো অনেক সময় গ্রামে গঞ্জে ওনার ছোটবেলায় কেটেছে, সেখান থেকে ওনার কত প্রকৃতির প্রতি এতটা ভালোবাসা, প্রকৃতি এবং প্রেম। ওনার গানে কিন্তু প্রকৃতি প্রেম একসঙ্গে মিলেমিশে একাকার।
0: হ্যাঁ, আমরা প্রেম পর্যায়ের গান তো একটু আগেই
1: শুনালাম। তো এই প্রকৃতি পর্যায়ের মধ্যে আমার কেন মনে হয় ব্যক্তিগতভাবে যে কবিগুরু বর্ষার

0: গানকে বেশি পছন্দ, মানে বর্ষাকে বেশি পছন্দ করতেন এই ঋতুকে,
1: খুব প্রিয় ঋতু তার,
0: প্রিয় ঋতু, এবং অসংখ্য সুন্দর সুন্দর গান বর্ষার উনি রচনা করেছিলেন, শুরু করেছিলেন, এক একটা এক এক রকম ফ্লেভারের আর কি। তা আমি আপাতত এই গানটা শোনাচ্ছি।
1: বেশ,

0: এই আজকের দিনটা খুব স্পেশাল ডে, তো তো সেই দিনে আমরা সব জায়গায় অনেক জায়গায় দেখি যে সকালে প্রভাত ফেরি বেরোচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গাইতে সবাই যাচ্ছে। এটা যে কি অদ্ভুত একটা, আমার আমার তো খুব শিহরণ জাগে যে মানুষটা কবে চলে গেছেন আর মানুষটা কবে এই সকল গানগুলো লিখে গেছেন, কিন্তু আজও তাকে ঘিরে আমরা এত
1: একদম
0: সেলিব্রেট করি আর কি।
1: ঠিক, একদমই তাই। পরের গানে যাব।

0: শেষ সপ্তকের ২৫শে বৈশাখ কবিতায় রবীন্দ্রনাথ নিজেই লিখলেন, ২৫শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। আজ কবির জন্মদিনের সকালে আমরাও গাঁথতে বসেছি নানা রবীন্দ্রনাথের একখানা মালা। যে রবীন্দ্রনাথ একাই অনেকজন, তিনি আবার বহু জনতার মাঝে অপূর্ব একা।
1: তবু মনে রেখো,

দেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো।

পাতি মনে রেখো, ও তবু মনে রেখো, যদি জল্লাতে আসি পাতে, যদি জল

দেখো এতদিন যদি বাধা পড়ে কাজে শরদ প্রাতে মনে রেখো যদি

এতদিন যদি বাধা পড়ে কাজে আরো প্রাথে মনে হচ্ছে।

0: So, কবিকণ্ঠে গান শুনলাম রবি প্রদক্ষিণ পথে জন্মদিবসের আবর্তন হয়ে আসে সমাপন কবির ৭০তম জন্মদিনে কবির এই কবিতায় বাজছে বিদায়ের সুর আবার ৭৭তম জন্মদিনে কালিম্পংয়ে বসে লিখলেন যে কবিতাটি জন্মোৎসবে এই যে আসন পাতা হেথা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা যবে দিবে যাত্রা ইঙ্গিত। শেষের গানে চলে এলাম, কোন গান মনময়?
1: আমার শেষ গানটা আসলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমি আমার বাবার কাছে শিখেছি।
0: আচ্ছা।
1: বাবা সুবীন্দ্রনাথের কাছে শিখতেন, তো বাবার কাছে বিভিন্ন পর্যায়ের গান শিখেছিলাম। তো এই গানটা খুব ভালো লাগে, যেহেতু এটা একটা ধ্রুপদাঙ্গের গান, তো জয়তব বিচিত্র আনন্দ আমি শোনাবো। এই গান দিয়ে কবিকে আমি আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাবো। এবং আমার মনে হয় যে এই গানটাও যখনই গাই তখন মনে হয় সবসময় কিছু না কিছু নতুন পাই এই গানটার মধ্যে, আর গানটা গেয়ে এত আনন্দ হয়। তো এই গানটা দিয়ে শেষ করো।
0: বেশ বেশ।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগের বিশেষ রূপাকানুষ্ঠান উদযাপন, গ্রন্থনা ও ভাষ্যপাঠ সুচিস্মিতা গুপ্ত, গানে লোপামুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য, যন্ত্রানুসঙ্গীতে পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, শমিক ঘোষ, আকাশ রায়, অনুপম দত্ত, সমৃদ্ধি মুখোপাধ্যায়, অতনু গঙ্গোপাধ্যায়, অনিন্দিত চট্টোপাধ্যায়, মৃণাল কান্তি দাস। সম্পাদনা জন্মেঞ্জয় বসু, প্রযোজনা সময়িতা দাস।
1: এতক্ষণ শুনলেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উদযাপন, পরিবেশনায় আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন তরজা গান।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় চয়নিকা ধারা।

রবি ঠাকুর। আমাদের জীবনে যাপনে ভাবনায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে নামটা। আজ 25শে বৈশাখ, সেই ভাবনাগুলোকে যাপন করার দিন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দেখো, বাঙালির কাছে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ রয়েছে, তার কিন্তু একটা পার্বণই হয়ে উঠেছে এই 25শে বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস মানেই, মানে পয়লা বৈশাখ তো আছেই, তার সঙ্গে যে উৎসব বাঙালির মনে চলে আসে তা 25শে বৈশাখ, মানে রবীন্দ্র জয়ন্তী। আসলে বাঙালির জন্য তো রবি ঠাকুর আসলেই ঠাকুর হয়ে উঠেছেন, রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। প্রেমে, বিরহে, ভক্তিতে, খুব মন খারাপের দিনে, বা বাইরে যদি ঝমঝম করে বৃষ্টি নামছে, বা ধরো প্রথম গান শেখায়, কিংবা পাঠ্যবইয়ের পাতায়, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কি আমরা চলতে পারি? তো সারা বছরটা জুড়েই যিনি জড়িয়ে রয়েছেন, তাঁর জন্মদিন মানে বাঙালির কাছে তো এই গঙ্গা জলে গঙ্গা পুজোর দিন আজ, তাই না? তাই আজকের মতো একটা দিনে তাঁর কথা, তাঁর গল্প নিয়ে চলে এসেছি আমি তোমার যুববাণীর বন্ধু জয়নিকা। ওই যে কথাটা বললাম যে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন তিনি, কিন্তু তাঁর জীবনযাপন কেমন ছিল, মানে তিনি কিভাবে তাঁর দিনগুলো কাটাতেন, সময় কাটাতেন, তাঁর খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের পছন্দগুলোই বা কেমন ছিল, সেগুলো নিয়ে আজকে একটু যদি আমরা কথা বলি তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকের মতো একটা দিনে চলো আমরা তাঁর জীবন চর্চা নিয়ে একটু গল্প করি, তাই হবে। তবে আজকের দিন তো গানের দিন, গান তো শুনতেই হবে, তাই না? লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, ফিরে আসছি গানের উপরে।

0: ফিরেলাম গানের পর। আজ পঁচিশে বৈশাখের দিনে কথা হচ্ছে রবি ঠাকুরের জীবন চর্চা নিয়ে। আমাদের দিন না হয় তাকে নিয়ে কাটে, কিন্তু তার দিন কেমন কাটতো আজ সেই কথা জানছি আমরা অল্প অল্প গল্প কথায়। সঙ্গে আছি চয়নিকা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের অবসর যাপন মূলত প্রকৃতির সান্নিধ্যেই বেশি হতো। সৃষ্টিশীলতায় বা একাকিত্বের মাঝে নিজেকে নতুন নতুন করে খুঁজে পেতে চাইতেন তিনি, আর এভাবেই তিনি অবসর যাপন করতেন। তার জীবনের বড় একটা সময় জুড়ে ছিল শিলাইদহের পদ্মাতীর, বুঝলে, তখন তিনি তরুণ। একবার দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তৎকালীন পূর্ববঙ্গের, মানে বর্তমান বাংলাদেশের শিলাইদহে জমিদারি পরিদর্শনে গিয়েছিলেন তরুণ রবি। সেই থেকেই তিনি পদ্মা নদীর প্রেমে পড়লেন। পদ্মার বুকে কখনো বোটে, কখনো বা বজ্রায় ভেসে ভেসে দিনের পর দিন কাটিয়েছেন তিনি। সেখান থেকে আমরা গান পেয়েছি, কবিতা পেয়েছি, এমনকি তার চিঠিতেও পেয়েছি যে এই প্রকৃতির সঙ্গে তার যে যোগাযোগ সেই কথা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অবসর যাপনের কথা বলছি, তাই না, এই অবসর তো আর অলসতা নয়, সেটা আর আমাদেরকে আলাদা করে বলে দিতে হয় না, বরং হ্যাঁ, এই অবসর ছিল খানিকটা সৃজনশীলতার জন্মভূমি। এই সময়ে তিনি অনেক কবিতা, গান, গল্প রচনা করেছেন। পরবর্তীতে শান্তিনিকেতনে আশ্রমের কাছে পারুল বনে বা খোয়াই ধারে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানো বা এস্ট্রাজ বাজানো, গানের সুর নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো তার অন্যতম অবসর বিনোদন ছিল। তাছাড়া ঘুরতে তো ভীষণ ভালোবাসতেন, তাই দেশ বিদেশ ভ্রমণ তার অবসর যাপনের একটা বড় অংশ। আর এটাই হয়তো তার চিন্তাধারাটাকে আরও উদার, আরও বিশ্বজনীন করে তুলেছিল। রবীন্দ্রনাথের মতে অবসর কার্যের জন্মভূমি, আর বৃহৎ কাজ নিজের অবসর সঙ্গেই নিয়ে চলে। সত্যি অবসর নাকি কাজের জন্মভূমি, মানে এমন অবসর নিয়ে ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেই বা ভাবতে পারে বলো। আর তাই হয়তো তাঁর জীবনের এই যাপন পদ্ধতি তাকে এক ব্যতিক্রমী স্রষ্টা করে তুলেছিল। আর এ তো গেল অবসরের কথা, বাকিটা রবীন্দ্রনাথ ঠাকুর তুলির টানি হোক কিংবা কলমের আঁচড়ে কিংবা তাঁর সার্বিক জীবনচর্যায় যে কালোত্তীর্ণ স্টাইলের ছোঁয়া রেখে গিয়েছেন, সেটা কিন্তু আগামী বছরগুলোতেও আইকন হয়ে থেকেছে এবং আরও যে বছরগুলো আসতে চলেছে তো সেগুলোতেও আইকন হয়েই থাকবে। হ্যাঁ, অল্প অল্প গল্প কথায় আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনচর্যার কথা বলছি। এবার একটু তার পোশাক পরিচ্ছদ, তার সাজগোজের কথা বলি। আচ্ছা, তার ছবিগুলো খেয়াল করেছো তো, স্টাইলটা দেখবে একেবারে আলাদা রকম, তাই না? আসলেই আলাদা। আর কেন আলাদা সেটাও বলছি। শেষের কবিতায় অমিত রায়ের সেই কথাটা মনে পড়ে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখোশটি, যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই। এই যে স্টাইলের বিষয়টা নিয়ে এই যে কথাটা, এখানে কিন্তু শেষের কবিতার এই অমিত রায়ের সঙ্গে তার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের মিল চূড়ান্তভাবে পাওয়া যায়। বেশভূষায় কবির বরাবরই একটা স্বতন্ত্র স্টাইল ছিল। কবি কোনোদিনই সবার সঙ্গে, মানে ওই ফ্যাশনের স্রোতে মিলিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না আর কি। যেটা সবাই করবে তিনিও তাই করবেন এমনটা তিনি কখনোই চাইতেন না। কখনো আইকনিক জোব্বার সঙ্গে বাবরি চুল, কখনো আবার লম্বা চুলের আলখাল্লা আর বেশ ঢোলাহাতার পোশাক, যৌবনে আবার নিকশ কালো স্যুট পরা ছবি আমরা তাঁর দেখেছি। রবীন্দ্রনাথ মানেই সূক্ষ্ম রুচিবোধের শেষ কথা। পাশাপাশি জানো তো, খানিকটা হুজুগেও ছিলেন আমাদের রবি ঠাকুর। সেই যে স্বদেশী যুগে আর হুজুগে রবীন্দ্রনাথ, একটা গল্প আছে এই প্রসঙ্গে, আমরা অনেকেই শুনেছি। একবার ইঙ্গবঙ্গ পার্টিতে বিধি ভেঙে ধুতি চাদর পরে গিয়েছিলেন তিনি। সেই নিয়ে প্রথম দিকে নিচু স্বরে বেশ কিছু সমালোচনাও হয়েছিল বটে, কিন্তু পরবর্তীতে সেই ন্যাশনাল ড্রেস বাঙালির পোশাক হয়ে গেল। এমনকি বিলেত ফেরতারাও সেই ড্রেস অনুকরণ করতে লাগলেন, তারাও ধুতি আর চাদর ব্যবহার করলেন। শুধু তাই নয়, অকারণ সাজসজ্জায় কবির একটু আপত্তি ছিল। কলমেও বলেছেন, আমরা সকলে পড়েছি তার কবিতার এই লাইন, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, এসো হেসে সহজ বেশে আর করো না সাজ। কবির কলম দিয়ে নেমে আসা এই যে সহজ বেশে, সেই সহজ বেশেই আজীবন কাটিয়েছেন ব্যক্তি রবীন্দ্রনাথও। সম্ভবত এই যে শিশু বয়স থেকে যে আড়ম্বরহীন বেড়ে ওঠা তাঁর, সেটাই পরবর্তীতে কবিকে সহজ বেশে স্বাচ্ছন্দ্য দিয়েছে, আর সেটাই তাকে স্বতন্ত্র করে তুলেছে। যদিও জানো তো, ঠাকুর বাড়ির পুরুষ মহিলা নির্বিশেষে প্রায় সবারই বেশ জাঁকজমকপূর্ণ বেশভূষার সাজগোজের একটু ইচ্ছে ছিল, একটু তারা এভাবেই পড়তেন। তবে জাঁকজমকহীন এই যে পোশাক পরিচ্ছদ বা শৌখিনতা, এটা কবি পেয়েছিলেন বাবা দেবেন্দ্রনাথের থেকে। কবি জানাচ্ছেন, পৈতা উপলক্ষে তখন তার মুন্ডিত মস্তক, স্কুল যাওয়ার দুর্ভাবনা যখন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, ঠিক তখনই পিতার সঙ্গে হিমালয় যাত্রার সুবর্ণ সুযোগ হলো। আর সেই সূত্রে পিতার পছন্দে তার প্রথম পোশাক তৈরি, ন্যাড়া মাথা ঢাকতে জরির কাজ করা গোল মখমলের টুপি। আর পরবর্তীতে ওই যে বললাম উপাসনা বা সভা সমিতিতে যখন তিনি যেতেন, যে ধুতির কথা বললাম, সেই সাদা ধুতি জামা আর বড় চাদর, পায়ে কুটকি জুতো, এটাই ছিল তাঁর পোশাক। গলায় থাকত ঋতুর সঙ্গে রং মিলিয়ে নানান উত্তরীয়, বাড়তি প্রসাধন বলতে ওই শুধুমাত্র ওডিকোলন থাকত আর কি। অতিরিক্ত রূপচর্চায় কবির সমর্থন ছিল না কোনো কালে, এবং সেটা পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্যই তার এক মত। একটা গল্প বলি, কবিপত্নী মৃণালিনী দেবী একবার কবির জন্য সাত করে একটা সোনার বোতাম গড়িয়েছিলেন বুঝলে। তাতে কবি বলছেন যে, ছি ছি ছি, পুরুষে কখনো সোনা পরে নাকি? হ্যাঁ, এই স্বাভাবিক স্ত্রীকে কবি তার জীবনেও আর পাশাপাশি রচনাতেও প্রাধান্য দিয়েছেন। এমনকি অভিনয়ের ক্ষেত্রেও চড়া মেকআপ খুব একটা পছন্দ করতেন না তিনি। কবি অন্নদাশঙ্কর রায়ের কথায়, অভিভূত হয়েছিলাম তাকে দর্শন করে। তার কবিত্ব কেবল কাগজে নয়, জীবনেও, চেহারায়, চাউনিতে, ভঙ্গিতে, কণ্ঠস্বরে, কথায়, কোথাও কবিত্বের অনুপস্থিতি নেই। কাব্য জীবন এক হয়ে গেছে গঙ্গা যমুনার মতোই। আবার কবিগুরুর গল্প বলতে গিয়ে নরেন্দ্রদেব বলছেন যে, এক মাথা ছাঁকড়া বাবরি কাট্টা সুন্দর কোঁকড়া চুল, ঋষির মতো গোঁপ দাড়ি, যোগীর মতো বড় বড় জ্যোতির্ময় চোখ, বাঁশির মতো নাক, দেবতার মতো লম্বা দেহ। হ্যাঁ, তবে এই যে চুলদাড়ির বিষয়ে একটু বেশি যত্নবান ছিলেন আর কি রবি ঠাকুর। কবির ব্যক্তিগত চিকিৎসকের লেখা থেকে জানা যায় যে, কবি নাকি চুলকে চিকন আর মসৃণ করে রাখার জন্য মাথায় সর্ষে বাটা মাখতেন, আর ত্বককে মোলায়েম রাখতে গায়ে মাখতেন আধ বাটা সর্ষে, তার সঙ্গে থাকত ডাল বাটা। এই তথ্য সমর্থনও পাই তাঁর লেখা থেকেই। 1935 মাদ্রাজ থেকে প্রতিমা দেবীকে কবি লিখছেন, ভোর তিনটের সময় উঠে স্নান করি, মাথায় গায়ে সর্ষে বাটা মেখে। চুলটা এতটাই পছন্দের ছিল যে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো, তো মাঝে মাঝেই চুল উঠে যেত, আর সেটা নিয়ে ভীষণ দুর্ভাবনায় পড়তেন তিনি। তাই মাথায় নারকেল তেল ছিল বিশেষ পছন্দের। প্যারিসে কবির চিত্র প্রদর্শনী চলছে তখন বুঝলে, তখন 1930। কবি সেখান থেকে প্রতিমা দেবীকে লিখছেন যে, শরীর তো একরকম করে চলছে, কিন্তু যে পরিমাণ প্রত্যহ চুল উঠছে তাতে আন্দাজ দেশে ছবিও যদি না ফেরে চুলও ফিরবে না। এখানে আসবার সময় নারকেল তেলের শিশিটাকে না এনে ভালো করিনি, ওটা চুলের পক্ষে ভালো। মানে এখান থেকেই বুঝতে পারছো যে তার নিজের সাজসজ্জায়, নিজের ওই যে যেভাবে তাকে আমরা দেখেছি সেই পরিচয়টা তিনি ধরে রাখতে কতটা ভালোবাসতেন, তার ওই পোশাক, ওই সাজ তার কতটা প্রিয় ছিল। তবে শুধুই কি এই সাজগোজ নিয়ে কথা বললে হবে? ভোজন রসিক কবির কথাও তো বলতে হবে, তাই না? বলবো, তবে তার আগে যুববাণীর বন্ধু সৌরভ, সৌরভ দেবনাথ তোমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে, কি প্রতিবেদন নিয়ে এসেছে, চলো শুনে নেওয়া যাক।
1: আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। আজ শুধু বাঙালি নয়, বিশ্বজুড়ে আমরা যারা বাংলাকে ভালোবাসি তাদের কাছে এ এক উৎসবের দিন। আজ যে আমাদের প্রাণের রবি ঠাকুরের জন্মজয়ন্তী। আসলে যারা বাঁচতে ভালোবাসি, যারা ভাবি বাঁচার মধ্যেই আনন্দ, তাদের কাছে এই মনীষীর প্রত্যেকটি সৃষ্টি যেন বেঁচে থাকার রসদ। তাহলে আমি তোমার যুববাণীর বন্ধু সৌরভ আজ তোমায় বরং সেই আনন্দে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো বিদেশ থেকে। যাবে? আচ্ছা, সেটা যদি হয় বিশ্বকবির অভিজ্ঞতার বর্ণনায় ডানায় ভর করে, কেমন হয়? আসলে তিনি যে বিশ্বকবি, 1913 সালে নোবেল পুরস্কার প্রাপ্তির পর সারা বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। ফলে বিভিন্ন দেশ থেকে আসতে থাকে আমন্ত্রণের পরে আমন্ত্রণ। অধিকাংশ আমন্ত্রণে সাড়া দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1878 থেকে 1932 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর 5টি মহাদেশের 33টিরও বেশি দেশ ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণগুলোর মধ্যে অনেকটি রবীন্দ্রনাথের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেরকমই এই মহাবিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় রবি ঠাকুরের ভ্রমণের কথাই তোমায় আজ শোনাব এই বিশেষ দিনে। আর তাই এই বাংলার বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অনুরাগী তথা বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আমি চলে গিয়েছিলাম আজ রবি ঠাকুরের সেই বিশ্ব ভ্রমণের ইতিহাস সম্পর্কে কিছু জানতে। রবি ঠাকুরের দক্ষিণ এশিয়া ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে কলকাতা থেকে শান্তিনিকেতনে সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানকার বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে। কি বলছেন তিনি রবি ঠাকুরের সেই দক্ষিণ পূর্ব এশিয়ার অভিজ্ঞতা সম্পর্কে?
2: রবীন্দ্রনাথ যথার্থই একজন বিশ্বমানব ছিলেন তা বলাই বাহুল্য। জামাযাত্রীর পত্রের প্রথম চিঠিটিতেই তিনি নির্মল কুমারী মহলানবিশকে লিখেছিলেন, ভারতবর্ষের বিদ্যা একদিন ভারতবর্ষের বাইরে গিয়েছিল, ভারতবর্ষ জ্ঞানধর্ম বিস্তার করেছিল মানুষের সঙ্গে মানুষের আন্তরিক সত্য সম্বন্ধের পথ দিয়ে। ভারতবর্ষের সেই সর্বত্র প্রবেশের ইতিহাসের চিহ্ন দেখবার জন্য আজ আমরা তীর্থযাত্রা করেছি। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলির সংস্কৃতির মধ্যে সেই ব্যাপ্তির ভূগোল স্মৃতি উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ। আর একটা জিনিস রবীন্দ্রনাথের খুব ভালো লেগেছিল, বালিদ্বীপ থেকে পুত্র রথীন্দ্রনাথকে লিখছেন, এখানকার গ্রামগুলি দেখে মনে হলো এই তো যথার্থ শ্রীনিকেতন। কেননা সেখানকার গ্রামের দৈনন্দিন জীবনধারার মধ্যে তিনি যুগপৎ সমৃদ্ধি ও সহজাত নান্দনিক চেতনা প্রত্যক্ষ করেছিলেন। তাঁর নৃত্যনাট্যে, শান্তিনিকেতনের নান্দনিক উদ্ভাবনায় এই ভ্রমণ নানাভাবে প্রতিফলিত হয়েছে।
1: এবারে আসি সুদূর ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে।

0: কি বলছে আশুতোষ কলেজের অধ্যাপক উত্তীয় বসু?
1: 1878 সালের 20 সেপ্টেম্বর তিনি প্রথম ইউরোপ ভ্রমণ করেন। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 17 বছর, এবং 1880 সালের মার্চ মাসে তিনি ভারতে ফিরে আসেন এবং এই প্রবাসকালে সেখানকার অভিজ্ঞতা নিয়ে লেখা তার পত্রাকার প্রবন্ধাবলী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। তার নাম ছিল ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্র। কিছুটা সম্পাদিতভাবে এই লেখাগুলি 13টি পত্র হিসেবে কিন্তু ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1881 সালে, যখন তার বয়স মাত্র 20 বছর। এবং পরবর্তীকালে তিনি আরও দেশে তিনি গিয়েছেন। তিনি 1926 সালে ইটালি গিয়েছেন, তিনি 1930 সালেও তিনি ইউরোপের বিভিন্ন দেশে তিনি গিয়েছিলেন, এবং খুব উল্লেখযোগ্য এই 1930-এর দশকে তিনি প্যারিস এবং ইংল্যান্ডে তার চিত্রাঙ্কন প্রদর্শন করেন এবং জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড ভ্রমণ করে তিনি সোভিয়েত রাশিয়া সফর করেছিলেন।
0: ইরান ভ্রমণের অভিজ্ঞতা, অর্থাৎ রবি ঠাকুরের পারস্য ভ্রমণ, সেই পারস্য ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে কি জানাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জয়দীপ ঘোষ? শুনে নেব।
2: 1932 সালের এপ্রিল জুন মাস নাগাদ প্রায় 1 মাস 22 দিনের রবীন্দ্রনাথের ইরান ইরাক ভ্রমণ। এই প্রথমবার ভারতবর্ষ থেকে তিনি কোনো একটা দেশে গেলেন আকাশপথে, সেদিক থেকেও এই ভ্রমণ রবীন্দ্রনাথের কাছে খুবই তাৎপর্যপূর্ণ ছিল। যাই হোক, সেখানে যখন তিনি পৌঁছলেন, রবীন্দ্রনাথ বললেন যে কেন এসছি এখানে। প্রথমত তিনি এসছেন যে মানুষ সত্যিকারের পারসিক তাকে তিনি দেখতে এসছেন, খুঁজতে এসছেন। আর তিনি জানালেন প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার যে পূর্ণ মিলনযোগ্য এইখানে রচিত হচ্ছে তাকে তিনি দেখতে এসছেন। মনে রাখতে হবে বিশ্বভারতীতে সেই মিলনেরই কথা তিনি বলে থাকেন। মহাকবি হাফেজের সমাধিতে যখন রবীন্দ্রনাথ বসে আছেন, তখন তার মনে হলো কত শত বৎসর পরে জীবন মৃত্যুর ব্যবধান পেরিয়ে এই কবরের পাশে এমন একজন মুসাফির এসছে তিনি নিজে, যে মানুষ হাফেজের যেন চিরকালের চেনা জানা লোক। আশ্চর্য, রবীন্দ্রনাথ লিখলেন যে মনে হলো আমরা দুজন, তিনি এবং হাফেজ, আমরা দুজন একই পানশালার বন্ধু, অনেকবার নানা রসের একই পেয়ালা যেন ভর্তি করেছে।
0: এবারে আসি জাপান যাত্রার অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানতে, তাই চলে গিয়েছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর শ্রাবণী পাল ম্যামের কাছে। কি বলছেন ম্যাডাম, শুনে নেব।
3: রবীন্দ্রনাথ জাপান গিয়েছিলেন মোট 5 বার। এই সফরের সময় রবীন্দ্রনাথের সঙ্গী ছিলেন সিএফ অ্যান্ড্রুজ, উইলিয়াম পিয়ারসন এবং শ্রী মুকুল দে। জাপান যাত্রীর প্রথম দিকে রয়েছে তার খিদিরপুর ডক থেকে জাপানের কোবে বন্দরে পৌঁছানোর সময় পর্যন্ত এই যাত্রাপথের আনন্দ গান। তারপরে রয়েছে রবীন্দ্রনাথ জাপানে গিয়ে পৌঁছেছেন জাপানের মানুষ, জাপানের মানুষের প্রাত্যহিক জাপনের চিত্র, জাপানের প্রাকৃতিক সৌন্দর্য, তাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিভাবে রবীন্দ্রনাথ দেখেছিলেন তার কথা।
0: রবি ঠাকুরের ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তো আমরা শুনলাম, কেমন লাগলো জানিও কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি সৌরভ, তোমার যুববাণীর বন্ধু, আর এখন তোমায় ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে। শুনতে থাকো যুববাণী।
4: সত্যি সৌরভ কিন্তু আমাদের অনেক কিছু জানালো, বলো। হ্যাঁ, সৌরভের কথা শুনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে অনেক কথা জানলাম। এবার আসি যে কথা বলছিলাম, যে ভোজন রসিক রবি ঠাকুর, তাঁর কথা বলবো, তাই না? আর তিনি যে ভোজন রসিক ছিলেন এটা কিন্তু আমরা মোটামুটি জানি, মানে অনেক জায়গায় আমরা পড়েছি শুনেছি, কিন্তু জানো তো মানে সেটা এতটা পরিমাণে ছিল যে নিজেও কয়েকটা খাবারের নামকরণ পর্যন্ত তিনি করেছিলেন। যেমন পাঁঠার বাংলা, মানে পাঁঠার মাংসের অল্প মশলা দেওয়া ঝোল আর কি। তারপর এঁচোড়ের দই মাছ, এটা আসলে এঁচোড়ের তরকারি কিন্তু মাছ এতে নেই, তবে ওই মাছের মতো স্বাদ হয় বলে এর নাম দিয়েছিলেন এঁচোড়ের দই মাছ। আবার ধরো মাছের মুরগির ঝোল, এখানে আবার মুরগি নেই। এইসব বায়না মৃণালিনী দেবী উৎসাহ নিয়ে পরিপূর্ণ করতেন। তিনি বাড়ির মেয়েদের বলতেন যে রান্নার রেসিপি লিখে একটা খাতা তৈরি করো, আর সত্যি তারা তাই করেছিল, রেসিপির একটা খাতা তারা বানিয়েছিল। আবার

এই নিয়ে ঠাকুরবাড়ির মেয়ে বউদের মধ্যে কিন্তু বেশ প্রতিযোগিতাও ছিল। কবিগুরুর নানান রকমের খাওয়া নিয়ে নানান রকমের রসিকতার গল্পও জানা যায়। একবার নাকি লেখক বনফুল তার স্ত্রীকে নিয়ে জোড়াসাঁকোয়ে গুরুদেবের সাথে দেখা করতে যান। তার স্ত্রী নিজে হাতে করা মিষ্টি যখন কবিগুরুকে দিচ্ছেন, তখন কবি রসিকতা করে বললেন, বাংলায় তো দুজনই রসস্রষ্টা, এক হলাম আমি আর এক দাড়ি ঘোষ, তুমি আবার কবে থেকে রসস্রষ্টা হলে? তার পছন্দের তালিকায় মানে খাবার দাবারের ইলিশের ঝোল ছিল, চিতল মাছের মুঠে, নারকেল চিংড়ি, আবার বিদেশি কিছু কিছু পদও ছিল, যেমন চিকেন কাবাব, নুসি, টার্কি, এসবও বেশ গুরুত্বপূর্ণ। আর সকালের শুরুটা হতো নিম পাতার শরবত খেয়ে, তারপর দুধ আর বার্লি, এটা কিন্তু রোজকার নিয়ম। এরকম নিয়ম মতে পাতে শুক্তো পড়তো, শাকসবজি পড়তো, পিঠে পুলি আমের পদ, এগুলো নিয়মিত থাকত। আর গ্রীষ্মকালে রবি ঠাকুরের পছন্দের খাবার ছিল পান্তা ভাত, পেঁয়াজ আর আলু সেদ্ধ। কবিগুরু কিন্তু লুচি খেতেও ভীষণ ভালোবাসতেন জানো তো, যদি অল্প খেতেন তবুও রাতের খাওয়া হোক বা জল খাবার, এসব মানে একেবারে বরাদ্দ খাবারের মধ্যেই ছিল। এই বিষয়ে একটা গল্প বলি তোমায়। একবার রবীন্দ্রনাথ আর গান্ধীজি একসঙ্গে বসে সকালের জল খাবার খাচ্ছিলেন। গান্ধীজিকে ওটসের পরিষ দেওয়া হয়েছে, আর গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তো তাই তিনি লুচি খাচ্ছেন না, আর রবীন্দ্রনাথ ঠাকুর খাচ্ছিলেন গরম গরম লুচি। গান্ধীজি তাই দেখে বললেন যে, গুরুদেব আপনি জানেন না যে আপনি বিষ খাচ্ছেন? উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব আস্তে আস্তে, কারণ আমি বিগত 60 বছর যাবত এই বিষ খাচ্ছি, তবুও কিছু হচ্ছে না। মানে বুঝতে পারছো তো, মানে ভোজন রসিক, আর ওই ভোজন আর রসিকটা আক্ষরিক অর্থেই ছিল আর কি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া যেমন ছিল তেমনি শারীরিক সৌন্দর্য স্বাস্থ্য বজায় রাখতেও নিয়মিত কুস্তি চর্চা করতেন তিনি, সাঁতার কাটতেন, রোজ সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়তেন, এগুলোই তার অভ্যেস ছিল। নিয়মিত শরীরচর্চা, পরিমিত আহার, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, উপাসনা, এটাই বোধহয় কবির ওই দিব্যকান্তি সুদর্শন থাকার মূল উপাদান। দেশে বিদেশে যেখানেই গেছেন সেখানেই প্রথম দর্শনে মানে সকলের নজর কেড়েছেন দীর্ঘদেহী সৌম্য সুন্দর রবীন্দ্রনাথ। আর আমাদের দেশে ওড়িশায় তিনি সূর্যের মতো অদ্বিতীয় এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রবির তুলনা তো রবি নিজেই, তাই না? যার বর্ণনায় বন্দনায় একমাত্র প্রণতি, হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা। হ্যাঁ, আর তাই আজকের দিনে একটু অন্যভাবে আমরা রবি ঠাকুরকে চিনলাম, তার জীবন চর্চা জানলাম। তবে বন্ধু, আজকের মতো কিন্তু বিদায় নেবার সময় এসেছে, ঘড়ির কাঁটা বলছে যে আজ আড্ডা এখানেই শেষ করতে হবে, কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আজকের মতো আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা তোমায় বলছি টাটা। আর যেতে যেতে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, টাটা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন বেতার নাটক ডাকঘর, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক ডাকঘর।
1: আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক ডাকঘর।
2: মুশকিলে পড়ে গেছি, যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসল। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। আচ্ছা কবিরাজ মশাই, আপনি কি মনে করেন অমলকে?
3: ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো
2: বলেন কি,
3: শাস্ত্রে বলছেন
2: আপনি শুধু সেইটা স্থির করে যান।
3: আমি তো পূর্বেই বলেছি যে ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না।
2: ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত।
3: তা কি করবেন বলুন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কি না, শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কমলায়াং হলিমকে।
2: আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই?
3: কিছু না, কারণ পবনে তপনে চৈব।
2: আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলুন তো, থাক না, কি করতে হবে আপনি শুধু সেইটে বলে দিন। কিন্তু দেখুন আপনার ব্যবস্থা বড় কঠোর, রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়।
3: সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি, তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজং হিতবাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং। আজ তবে উঠি দত্ত মশাই।
2: ওই রে ঠাকুরদা এসেছে সর্বনাশ করলে।
4: কেন, আমাকে তোমার ভয় কিসের?
2: তুমি যে ছেলে খেপাবার সর্দার।
4: হ্যাঁ, তুমি তো ছেলেও নও মাধব, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়স গেছে, তোমার ভাবনা কি?
2: ঘরে যে ছেলে একটি এনেছি
4: সে কিরকম?
2: আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল
4: সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না।
2: জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরে ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কিরকম লেগে গিয়েছে।
4: তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য।
2: দেখো ভাই, আগে টাকা রোজগার করতুম সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না, কিন্তু এখন যা টাকা করছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি।
4: বেশ বেশ ভাই, আচ্ছা ছেলেটি কোথায় পেলে বলো দেখি?
2: ও আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো।

0: ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে।
1: তবে তো আমাকে তার দরকার আছে।
0: কিন্তু কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে আর তার বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তো তোমাকে ভয় করে।
1: নিচে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আচ্ছা, আমার কাজকর্ম সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব।
2: এই যে অমল, জানলাটার ধারে চুপটি করে বসে আছো কেন? খেলতে যাবে না?
3: না,
2: আমরা কিন্তু আজ সবাই মিলে খুব খেলা করব।
3: একটু এসো না ভাই বাইরে।
2: না ভাই, পিসেমশাই বারণ করেছে।
3: আমরা তাহলে চলি।
2: আচ্ছা। পিসেমশাই।
0: কি অমল?
2: আমি কি উঠোনটাতেও যেতে পারবো না?
0: না বাবা।
2: ওই যেখানটাতে পিসেমা জাঁতা দিয়ে ডাল ভাঙে, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁতগুলি দু হাতে তুলে নিয়ে ল্যাজির উপর ভর দিয়ে কাঠ বেলে কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানেও আমি যেতে পারবো না?
0: না বাবা।
2: আমি যদি কাঠ বেড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না?
0: কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে।
2: কবিরাজ কেমন করে জানলে?
0: বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁতি পড়ে ফেলেছে।
2: পুঁতি পড়লে কি সমস্ত জানতে পারে?
0: বেশ, তাও বুঝি জানো না?
2: আমি যে পুঁতি কিছুই পড়িনি তাই জানি না।
0: দেখো, এই বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না।
2: বেরোয় না?
0: না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁতি পড়বে, সবাই দেখে একেবারে আশ্চর্য হয়ে যাবে।
2: না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না।
0: সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম।
2: আমি যা আছি সব দেখব, কি বলি দেখে বেড়াবো।
0: শোনো একবার। আরে দেখবে কি আর দেখবার, এত আছি বা কি?
2: আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়।
0: কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই খামাকা পাহাড়টা পার হয়ে চলে যাই, কি যে বলে তার ঠিক নেই। আরে পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে যে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল?
2: তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছি। অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুর বেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না?
0: তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না।
2: আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিল।
0: সত্যি নাকি? কিরকম শুনি?
2: তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরানো একজোড়া নাগরা জুতো পরে সে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়?
0: হ্যাঁ হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়।
2: বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো।
0: খুঁজে যদি না পাও?
2: খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে। তারপরে কুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি মেদে ঘাড়ে করে নিয়ে পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো।
0: পিসিমা কি বললে?
2: পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব?
0: না তো দেরি নেই বাবা।
2: দেরি নেই? ভালো হলে কিন্তু আমি চলে যাব।
0: কোথায় যাবে?
2: কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুর বেলা সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজতে খুঁজতে বেড়াতে বেড়াতে চলে যাব।
0: আচ্ছা আচ্ছা, বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি।
2: তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই।
0: বেশ তো, তুমি কি হতে চাও বলো?
2: এখন আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা আমি ভেবে বলবো।
0: হ্যাঁ, কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে রেখে কথা বলো না অমল।
2: বিদেশি লোক আমার ভারী ভালো লাগে।
0: কিন্তু যদি তোমাকে ধরে নিয়ে যেত
2: তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাইকে বলবো বসিয়ে রেখে দেয়।
0: আমার কাজ আছে, আমি চললুম। হ্যাঁ কিন্তু দেখো বাবা, বাইরে যেন বেরিয়ে যেও না।
2: যাব না, কিন্তু পিসে মশাই রাস্তার ধারে এই ঘরটিতে আমি বসে থাকবো।
0: আচ্ছা আচ্ছা, বেশ তাই থেকো।
4: দই দই ভালো দই।
2: দইওয়ালা দইওয়ালা, ও দইওয়ালা,
4: ডাকছো কেন? দই কিনবে?
2: কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই।
4: কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন?
2: আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেতুম।
4: আমার সঙ্গে?
2: হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছো শুনে আমার মনটা কেমন করছে।
4: বাবা তুমি এখানে বসে কি করছো?
2: কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি।
4: আহা বাছা, তোমার কি হয়েছে?
2: আমি জানিনি, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানিনি আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো?
4: আমাদের গ্রাম থেকে আসছি।
2: তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম?
4: হ্যাঁ, আমাদের গ্রাম সেই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, শ্যামলি নদীর ধারে।
2: পাঁচমুড়ো পাহাড়? শ্যামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না।
4: তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি?
2: না কোনো দিন যাই।
4: তবে?
2: কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি, অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না
4: ঠিক বলেছো বাবা,
2: সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়ায়।
4: কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে।
2: মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা।
4: বাবা বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে।
2: সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে?
4: যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব।
2: আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরে রাস্তা দিয়ে।
4: মরে যাই মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে।
2: না না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের ডাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়াল পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো।

0: কিরকম করে তুমি বলো, দই দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও।
1: হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর?
0: না না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মধ্যে থেকে, ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কে জানি কি মনে হচ্ছিল।
1: বাবা, এই এক ভাঁড় দই তুমি খাও।
0: আমার তো পয়সা নেই।
1: না না না না না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব।
0: তোমার কি অনেক দেরি হয়ে গেল?
1: কিচ্ছু দেরি হয়নি বাবা, কিচ্ছু দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে আজ তোমার কাছে শিখে নিলুম।

0: মিছিল রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী প্রহরী, একটি বার শুনে যাও না প্রহরী।
1: অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি?
0: কেন, তোমাকে কেন ভয় করব?
1: যদি তোমাকে ধরে নিয়ে যাই?
0: কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে
1: একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই।
0: রাজার কাছে?
1: হ্যাঁ,
0: নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে।
1: কবিরাজ বারণ করেছে? আহা, তাই তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানা শিরগুলো দেখা যাচ্ছে।
0: তুমি ঘন্টা বাজাবে না প্রহরী?
1: এখনো সময় হয়নি।
0: কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে।
1: সে কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই।
0: বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলে খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণে ছায় লাজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে

0: তোমার ঘন্টা কেন বাজে?
1: ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে।
0: কোথায় চলে যাচ্ছে, কোন দেশে,
1: সে কথা কেউ জানে না।
0: সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়, যে দেশের কথা কেউ জানে না সে অনেক।
1: সে দেশে সবাইকে যেতে হবে বাবা।
0: আমাকেও যেতে হবে?
1: হ্যাঁ হবে বই কি।
0: কিন্তু কবিরাজ যে আমাকে বাড়িতে বারণ করেছে।
1: কোন দিন কবিরাজই হয়তো স্বয়ং এসে ধরে নিয়ে যাবেন।
0: না না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়।
1: তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে কেড়ে নিয়ে যান।
0: আমার সে ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না।
1: না না না, অমন কথা বলতে নেই বাবা, অমন কথা বলতে নেই।
0: না আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোই না। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ধং ধং ধং, আর আমার মন কেমন করে।

0: কি হয়েছে?
1: ওখানে নতুন ডাকঘর বসেছে।
0: ডাকঘর? কার ডাকঘর?
1: ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। ছেলেটি আমার ভারী ভালো লাগছে, ভারী মজার।
0: রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে?
1: হ্যাঁ আসে বইকি। দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে।
0: আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ।
1: ছেলে মানুষকে রাজাই এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে?
0: বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে?
1: নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনে এত বড় একটা সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? চিঠিটাকে আমার বেশ ভালো লাগছে।
0: আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে?
1: রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনালি তকমা পরে তারা ঘুরে বেড়ায়।
0: আচ্ছা, কোথায় তারা ঘুরে?
1: ঘরে ঘরে, দেশে দেশে। প্রশ্ন শুনলে হাসি পায়।
0: বড় হলে আমি রাজার ডাকঘর করা হব।
1: ডাকঘর করা, ডাকঘর করা, সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ।
0: তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে, তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রি হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোনো অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং।
1: ওই যে ওই যে মোড়ল আসছে দেখি, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি, তাহলে আবার মুশকিল বাঁধাবে।
0: কই মোড়ল, কই কই?
1: ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি।
0: ও কি বুঝি রাজা মোড়ল করে দিয়েছে?
1: আরে না না, ও আপনি মোড়লি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করি ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে, আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব, কেমন?
0: রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কি পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে, পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব। আমি বড় হলে পড়ব, কিন্তু ডাকঘর করারা যদি আমাকে না চিনে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও।
2: কেরে, রাস্তার মধ্যে আমাকে ডাকাটা কি করে? কোথাকার মাদর এটা?
0: তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে।
2: মানে বই কি, খুব মানে।
0: রাজা ডাকঘর করারা তোমার কথা শুনে?
2: না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি।
0: তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি জানলার কাছটাতে বসে থাকি।
2: কেন বলো দেখি?
0: আমার নামে যদি চিঠি আসে।
2: তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে?
0: রাজা যদি চিঠি লেখে তাহলে?
2: ছেলেটা তো কম না, রাজা তোমাকে চিঠি লিখবে? হ্যাঁ, তা লিখবে বই কি। তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছেন খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে।
0: মোড়ল মশাই, তুমি এমন কথা কইছ কেন? তুমি কি আমার উপর রাগ করেছ?
2: বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড্ড বড় হয়েছে দেখছি, দু পয়সা জমি হয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়ার কথাই নেই। রোশন হোক, আমি মজা দেখাচ্ছি। পরে শোনা, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি।
0: না না না, তোমাকে কিচ্ছু করতে হবে না।
2: কেন রে, তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো এখন, তিনি তাহলে দেরি করতে পারবেন না, তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন।

0: মাধব দত্তর ভারী আস্পদ তা রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে।
1: কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই।
2: আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে,
1: তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না?
3: ও, আমারও আর এখানে বসে থাকতে ইচ্ছে করে না।
2: তোমাকে দেখে আমার মনে হচ্ছে সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো?
3: জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে।
2: আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্ত পানা করতে নেই, তাহলে লোকে দুষ্ট বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটপট করছে, আমি বরঞ্চ তোমারই আটখানা দরজা বন্ধ করে দিই।
3: না না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কি বলো না, আমি তো তোমাকে চিনিনি।
2: আমি সুধা।
3: সুধা?
2: জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে।
3: তুমি কি করো?
2: সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথে এখন ফুল তুলতে চলেছি।
3: ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাড়ছে ঝুম ঝুম ঝুম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালের যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম।
2: তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি বেশি জানো?
3: জানি, আমি খুব জানি, আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোল খায়, সেইখানে আমি চাঁপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে।
2: কি বুঝছে তোমার, পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশীমালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়।
3: আমাকে একটি ফুল দিয়ে যাবে?
2: ফুল অমনি কেমন করে দেব, দাম দিতে হবে যে।
3: আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব।
2: আচ্ছা বেশ,
3: তুমি তাহলে ফুল তুলে আসবে?
2: আসবো।
3: আসবে?
2: আসবো।
3: আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার?
2: না, ভুলবো না, দেখো মনে থাকবে।
1: আজ আর আমার সে জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে।
4: হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থাকেই তো তোমার ব্যামও বেড়ে গেছে।
1: না পিসমশাই না, আমার ব্যামের কথা আমি কিছুই জানিনি, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি।
4: সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত বেলা বসে যায়, এতেও কি কখনো শরীর ট্যাঁকে? দেখো দেখি আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে।
1: পিসমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে।
4: ফকির? তোমার আবার ফকির কে?
1: সেই যে রোজ আমার কাছে এসে নানান দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে।
4: কই, আমি তো কোনো ফকির কে জানি না।
1: এই ঠিক তার আসবার সময় হয়েছে।
3: তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলি শোনো, সে যেন আমার ঘরে এসে একবার বসে।
1: এই যে, এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো।
4: দেখি এই যে আমি ফকির, তুমি যে কি নও তা তো ভেবে পাইনি।
1: এবার তুমি কোথায় গিয়েছিলে ফকির?
5: আমি ক্রৌঞ্চর দ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকে এই মাত্র আসছি।
4: ক্রৌঞ্চর দ্বীপে?
5: এটা আশ্চর্য হও কেন, তোমাদের মতো আমাকে পেয়েছো। আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি।
3: তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চালাক করে নেবে বলেছিলে, মনে আছে ফকির?
5: খুব মনে আছে, এর আবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না।
4: এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? হ্যাঁ
5: বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে।
3: না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ঘরে রাখতে পারবে না।
4: ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন খারাপ হয়ে যায়।
3: কঞ্চে দ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির।
5: ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে।
3: বাহ কি চমৎকার, সমুদ্রের ধারে?
5: হ্যাঁ সমুদ্রের ধারে বই কি,
3: সব নীল রঙের পাহাড় আছে।
5: নীল পাহাড়েই তো তাদের বাসা, সন্ধ্যের সময় সেই পাহাড়ের পর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে।
3: পাহাড়ে ঝর্ণা আছে?
5: বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গালিয়ে ঠেলে দিচ্ছে। আর তার কি নৃত্য, নুড়িগুলোকে ঠুং ঠাং ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবল কল কল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। আর পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো তাহলে ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত।
3: আমি যদি পাখি হতুম তাহলে?
5: তাহলে একটা ভারী মুশকিল হতো। আচ্ছা শুনলুম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছ বড় হলে তুমি দই বিক্রি করে, পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমত না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসানই হতো।
4: আর তোমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম।
3: পিসেমশাই আমার দইওয়ালা এসে কি চলে গেছে?
4: গেছে বই কি বাবা, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো আর পেট চলে না। হ্যাঁ সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই আজ বড় ব্যস্ত আছে।
3: সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে,
5: তবে তো বড় মুশকিল দেখছি।
3: বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল দূরে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এনে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প।
5: বাবা বাবা খাসা বউ তো, আমি যে ফকির মানুষ আমারই লোভ হয়। তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে ঠিক না, আমি তোমাকে বলছি তোমার দরকার হলে কোনো দিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না।
4: যাও যাও, আর তো পারা যায় না।
3: ফকির পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে?
5: শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে এখন পথে আছে।
3: পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে।
5: তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো।
3: আমি সব জানি ফকির।
5: হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা কেমন করে জানলে?
3: তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেক বার দেখেছি সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না বলবো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হয় করা পাহাড়ের ওপর থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি, কত দিন কত রাত ধরে সে কেবল নেমে আসছে পাহাড়ের পায়ের কাছে, ঝর্ণার পদ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে।

0: ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে সে কেবল আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে, ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটি মানুষ নেই, কেবল কাদা খোঁচা ল্যাস দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যত সে আসছে দেখছি, আমার বুকের ভেতরটা ভারী খুশি হয়ে উঠছে।
1: অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।
0: আচ্ছা ফকির, যা ডাকঘর, তুমি সেই রাজাকে জানো?
1: হ্যাঁ জানি বলছি, আমি যে তার কাছে রোজ ভিক্ষে নিতে যাই।
0: সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে?
1: বাবা, তোমার আর ভিক্ষের দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন।
2: আচ্ছা তোমরা দুজনে মিলে এই কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি?
1: কেন
2: হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছো, রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন।
1: তাতে হয়েছে কি?
2: আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাজে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে।
1: সকল কথাই রাজার কানে উঠেছে কি আমরা জানি না।
2: তবে সামলে চলো না কেন, রাজা বাদশার নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে।
0: ফকির, রাজা কি রাগ করবে?
1: অমনি করলেই হলো, রাগ করবে, কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে।
0: দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে ইচ্ছে করে না। রাজা থেকে কি আসবি না? মনে হচ্ছে যেন আমার সব বেদনা চলে গেছে।
3: এই হাসি কিন্তু ভালো ঠেকছে না, ওই যে বলছে খুব ভালো, বোধ হচ্ছে ওইটি হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছে,
2: দোহাই দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি?
3: বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগে।
2: আগে না কবিরাজ মশাই, আমি ওকে খুব করে চারদিক থেকে আগলে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিই নে, আর দরজা তো প্রায় বন্ধই রাখি।
3: হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু হু করে হাওয়া বইছে, তা একেবারেই ভালো নয়। ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন দু তিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে ঠিকই দরজা আছে, ওই যে আবার জানলা দিয়ে সূর্যাস্তের আভাসটা আসছে, ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়।
2: অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয়, তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, কিন্তু এখন বুঝি আর তাকে ধরে রাখতে পারবো না।
3: ওকে, তোমার ঘরে যে মোড়ল আসছে, এর কি উৎপাত? আমি আসি ভাই। কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আমি বাড়ি গিয়ে বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটি খাইয়ে দেখো, যদি রাগবার হয় তো সেইটিতে টেনে রাখতে পারবে।
0: না ফকি, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি, আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে আমার মা আমার বাবা যেন শিয়রের কাছে কথা কচ্ছে।
4: এই যে মাধব দত্ত,

0: আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ।
1: বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্ত সামান্য লোক।
0: তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে।
1: আগে ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে?
0: না না, এতে আর আশ্চর্য কি, তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে।
2: ওরে ছড়াই, তোর নামে রাজার চিঠি এসেছে যে।
3: সত্যি?
0: এ কি সত্যি না হয়ে যায়, তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব।
2: এই যে এই যে তার চিঠি।
3: আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না এটি সত্যি তার চিঠি?
4: হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি এই সত্য তার চিঠি।
3: কিন্তু আমি যদি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আর সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে।
0: রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো।
2: রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না।
1: মোড়ল মশাই, দোহাই আপনার মোড়ল মশাই, এই কথা নিয়ে পরিহাস করবেন না।
4: পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে?
1: আরে ঠাকুরদা, তুমিও কি খেপে গেলে নাকি?
4: হ্যাঁ আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং আমাকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন।
0: উনি আর একটু না খেপলে শুনতে পাবেন না।
3: মোড়ল মশাই, আমি মনে করতাম তুমি আমার উপর রাগ করেছ, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে আমি মনে করিনি। দাও আমাকে, তোমার পায়ের ধুলো দাও।
0: না, এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে কিন্তু মনটা ভালো।
3: এতক্ষণে চার প্রহর হয়ে গেছে বোধ হয়।

0: সন্ধ্যাটা রাতে উঠেছে ফকি, আমি কেন দেখতে পাচ্ছি না?
1: ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে আমি খুলে দিচ্ছি।
2: ওকে ওকেও কি উৎপাত!
3: খোলো দ্বার!
2: কে কে তোমরা?
3: খোলো দ্বার!
2: মরমশাই মরমশাই, এ তো ডাকাত নয়।
4: কে রে? আমি পঞ্চানন মণ্ডল, তোদের মনে ভয় নেই নাকি রে? দেখো একবার কে রে। এবার শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই যত বড় ডাকাতি হোক না কেন।
2: আগে দ্বার যে ভেঙে ফেলেছে তাই আর শব্দ নেই।
3: মহারাজ আজ রাত্রে আসবেন।
2: কি সর্বনাশ!
0: কত রাত্রি দূত, কত রাত্রি!
3: আজ দুই প্রহর রাত্রে।
0: যখন আমার বন্ধু প্রহরী নাগরের সিংহ

0: হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন।
1: কি চারদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, এখন কেমন বোধ করছো?
2: খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের উপরকার সব তারাগুলি।
1: অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে?
2: পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও।

0: কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি।
1: তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না।
0: না না না কবিরাজ মশাই, মুরলমশাই আমার বন্ধু। তোমরা যখন আসনি উনি আমাকে রাজার কিছু এনে দিয়েছিলেন।
1: আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তখন উনিও এ ঘরে রইলেন। বাবা অমর, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো বাবা। সব
0: সে আমি সব ঠিক করে রেখেছি বিষ্ণুমশাই, সে তোমার কোনো ভাবনা নেই।
1: কি ঠিক করেছো বাবা?
0: আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব।
1: হায় আমার কপাল!
0: পিসেমশাই, রাজা আসবেন তার জন্য কি ভোগ তৈরি রাখবে?
2: তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মূর্তির ভোগ হবে।
0: মুড়ি মূর্তি? মোড়লমশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে, রাজার সব খবর তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না।
2: আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু না হয়।
1: কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসব, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিবিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম আসছে।
3: ঠাকুরদা, ঠাকুরদা, তুমি আমার মূর্তিকে মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার আমার কেমন ভয় হচ্ছে, এটা দেখছি সবচেয়ে ভালো লক্ষণ। এরা এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে?
4: অবিশ্বাসী কথা কইও না,

0: আমার?
1: ও ঘুমিয়ে পড়েছে।
0: আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতিকে দিতে পারবো না।
1: আচ্ছা দাও তোমার ফুল।
0: ও কখন জাগবে?
1: এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন।
0: তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে।
1: কি বলবো?
0: বলো যে সুধা তোমাকে বলেনি।

0: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটকটি শেষ হল। অভিনয় করেছেন ঠাকুরদা, রামকৃষ্ণ রায়চৌধুরী, পিসেমশায় ভানু চট্টোপাধ্যায়, কবিরাজ নৃপেন মুখোপাধ্যায়, প্রহরী শীতেশ চক্রবর্তী, দইওয়ালা মোহনদাস বন্দ্যোপাধ্যায়, মোড়ল সত্য বন্দ্যোপাধ্যায়, সুধা কুমারী রত্না এবং অমলের ভূমিকায় শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক ডাকঘর, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
3: ভাষায়।
0: কোন মন্ত্রীর দফতর এখনো ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্টালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TVV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11ই মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী

কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল 9টায় মাধবী বিতানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের 5টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরূপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত 1 জনকে উদ্ধার করা হয়েছে। সমাজমাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও 2টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ফ্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ফ্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের FC বেঙ্গালুরু FC-র মুখোমুখি হবে। জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। IPL ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট ট্রাইজান্সের। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরের শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় দুপুর 2:30 হয়ে 8

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:50। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। কাঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত আংশিক মেঘলা আকাশ, যা বিকেলের দিকে প্রধানত মেঘাচ্ছন্ন হয়ে পড়তে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91% এবং সর্বনিম্ন পরিমাণ 66%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজির। 4:05 মহিলাদের আসরে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুনবেন বিশেষ অনুষ্ঠান, অতিথি ডক্টর সবুজ কালী সেন, উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক। 4:35 শুনবেন আরোগ্য নিকেতন, এই গরমে কিভাবে সুস্থ থাকবেন এই বিষয়ে বলবেন ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। 4:50 শুনবেন ঢাকার চিঠি। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজির। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ, এই বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌর্য চৌধুরী। 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করবেন এই বিষয়ে সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর কৌশিক পাল, সঙ্গে থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে ইমিউনোলজি অ্যান্ড সেল থেরাপি, এ বিষয়ে বলবেন ডক্টর তুফান কান্তি দুলই। 7:00 শুনবেন তরজা গান, পরিবেশনায় থাকবেন মালতী সর্দার ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, আলোচনায় দেবাশিস বসু ও স্বপ্নময় চক্রবর্তী, সম্পাদনায় থাকবেন সৌরভ গুপ্ত। 8:15 শ্রবণে আত্মজৈবনিক রবীন্দ্রনাথ, আলোচনায় বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনায় দূরবাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এক তালে তবলা পরিবেশন করবেন পণ্ডিত রূপক ভট্টাচার্য, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ 9 মে শনিবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

ঘড়িতে সময় এখন 3:35, আর এখন সময়টা অনুরোধের আসরের। দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজ 25শে বৈশাখ, কবিগুরুর 165তম জন্মদিন উপলক্ষে আজকের অনুরোধের আসর সাজিয়েছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আজকের অনুরোধের আসর তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। আর অনুরোধের আসর সাজিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে রয়েছি আমি যুথিকা। চলে যাব আজকের অনুরোধের আসরের প্রথম গানে। প্রথম গানটি শুনবেন স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। গোলাহাট বর্ধমান থেকে আমাদের শ্রোতাবন্ধু সত্যদর্শন দত্তর অনুরোধে রইল আজকের অনুরোধের আসরের প্রথম গান স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

গানটি শুনলেন স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। গোলাঘাট বর্ধমান থেকে আমাদের শ্রোতা বন্ধু সত্যদর্শন দত্তর অনুরোধে শুনছেন অনুরোধের আসর। আর আজকের অনুরোধের আসরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। আর পরের গানটি শুনবেন সাগর সেনের কণ্ঠে। উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতা বন্ধু সুভাষ চক্রবর্তীর অনুরোধে শুনবেন পরের গানটি।

গানটি শুনলেন সাগর সেনের কণ্ঠে। সুভাষ চক্রবর্তী আমাদের নিয়মিত শ্রোতা, অনুরোধ করেছিলেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আজি প্রণমী তোমারে চলিব নাথ। পরের গানটি শুনবেন আবারও স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। এই গানের অনুরোধ করেছেন অনেকে, অনুরোধ করেছেন চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল হুগলি থেকে, এছাড়া ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু, ছুটি, বিন্দু এবং লালি, এরা সকলেই এই গানটি শুনতে চেয়েছেন মারো মানকর পূর্ব বর্ধমান থেকে। পরের গানটি রইল আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের অনুরোধের অনুরোধ করা গান। গানটি শুনবেন স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

হে নূতন দেখা দিই কারবার, গানটি শুনলেন স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। খানাখোল হুগলি থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু চন্দন কুমার রায়, রাজশ্রী রায়ের অনুরোধে, এবং এছাড়া মারো মানকর পূর্ব বর্ধমান থেকে আমাদের শ্রোতাবন্ধুরা ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, বিন্দু এবং লালি, এরা সকলেই এই গানটি শুনতে চেয়েছিলেন। আপনারা শুনছেন অনুরোধের আসর, আর অনুরোধের আসর আজকে সাজিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। আসলে এটা অনেকটা সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন, তার গানেই তাকে শ্রদ্ধাঞ্জলি। পরের গানটি শুনবেন যাদের অনুরোধে, তারা হলেন প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, সুবলচন্দ্র ধাম, লোবামুদ্রা ধাম ও সঞ্চারী ধাম, মল্লারপুর বীরভূম থেকে। তারা শুনতে চেয়েছেন ভীষণ জনপ্রিয় কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, এই গানটি। এখন রইল আপনাদের সকলের।

কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। গানটি শুনলেন প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, সুবল চন্দ্র ধাম, লোপামুদ্রা ধাম ও সঞ্চারী ধামের অনুরোধে মল্লারপুর বীরভূম থেকে। পরের গানটি শুনবেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আমাদের দুই শ্রোতাবন্ধু আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়ের অনুরোধে।

গানটি শুনলেন অগ্নিভো বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়ের অনুরোধে গানটি শুনলেন, তারা অনুরোধ করেছিলেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আমাদের ঘড়ির সময় বলছে খুব বেশি আর হাতে সময় নেই না, তবে এখনও আমরা আরও একটা অনুরোধের আসরের গান আপনাদের শোনাতে পারব। আর যেমনটা আগেও বললাম যে আজকের অনুরোধের আসর পুরোটাই সাজিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমাদের প্রাণের কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, তাই শেষ করব তাঁরই গানে। তোমার হলো শুরু আমার হলো সারা, হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। আর গানটির অনুরোধ এসেছে সাতকেন্দুরি হেতমপুর বীরভূম থেকে সুশান্ত মুখোপাধ্যায়, পিয়ালি মুখোপাধ্যায় ও শুভদীপ মুখোপাধ্যায়ের অনুরোধে। পরের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের অনুরোধের আসর। উপস্থাপনায় ছিলেন যুথিকা নাজির। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুরোধের আসর। অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে ছিলেন যুথিকা নাজির। এখন মহিলাদের আসর। মহিলাদের আসরে আজকে রবীন্দ্র জয়ন্তীর ওপরে থাকবে বিশেষ অনুষ্ঠান এবং উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক।

আজ তাঁর জন্মদিন, যাকে আশ্রয় করে আমরা বোধহয় প্রতিটি দিন কাটাই, আমাদের দুঃখে সুখে ভালোবাসায়। আর ঋতু পরিবর্তনের দিনগুলো সবসময় তিনি থাকেন আমাদের সঙ্গে, রবীন্দ্রনাথ। আমাদের জীবনে তিনি মিশে আছেন। 165তম জন্মদিনে মহিলা বিভাগের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান তাঁর শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথকে আমরা ছোট থেকে চিনে এসেছি তার গানে, তার কবিতায়, কিন্তু আজ একটু অন্যরকম করে দেখব, দেখব অচেনা রবীন্দ্রনাথকে। আর তার অচেনা যে রূপ, তার সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর সবুজ কলি সেন। সবুজ কলিদের কাছে শুনব তার অচেনার গল্পগুলো। কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করব তার গানে।

0: পতিশরের নাগর নদী নিতান্তই গ্রাম্য, অল্প তার পরিসর, মন্থর তার স্রোত। তার এক তীরে দরিদ্র লোকালয়, গোয়ালঘর, ধানের মরাই, বিচালির স্তূপ। অন্য তীরে বিস্তীর্ণ ফসল কাটা শস্যক্ষেত ধু ধু করছে। কোনো এক গ্রীষ্মকালে এইখানে আমি বোট বেঁধে কাটিয়েছি। দুঃসহ গরম, মন দিয়ে বই পড়বার মতো অবস্থা নয়। বোটের জানালা বন্ধ করে খড়খড়ি খুলে সেই ফাঁকে দেখছি বাইরের দিকে চেয়ে। মনটা আছে ক্যামেরার চোখ নিয়ে, ছোট ছোট ছবির ছায়া ছাপ দিচ্ছে অন্তরে। অল্প পরিধির মধ্যে দেখছি বলেই এত স্পষ্ট করে দেখছি। আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিশ্বকবি, কবি গুরু বা সাহিত্যিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে এক অচেনা রবি ঠাকুরের কথা শুনতে চাইব। রবীন্দ্রনাথ পুরুষানুক্রমে জমিদার ছিলেন। জমিদারির কাজে পূর্ববঙ্গের নদীতে বোটে কাটিয়েছেন, আর সেই অভিজ্ঞতা পাই চৈতালি কাব্যগ্রন্থে। চৈতালির সূচনা থেকে একটু পড়লাম শুরুতে। আজ অন্য রবীন্দ্রনাথের কথা জানব, আর সে কথা জানানোর জন্য আকাশবাণী স্টুডিওতে এসেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডক্টর সবুজ কলি সেন।
1: নমস্কার।
0: নমস্কার দিদি, স্বাগত আজ পঁচিশে বৈশাখের বিকেলে মহিলাদের আসরে। রবীন্দ্রনাথ জমিদারের কাজে গিয়েছেন এবং একই সঙ্গে তার অমূল্য সব লেখা লিখে চলেছেন, এমন কবি বিশ্বে অমিল। আপনার কাছে শুনবো জমিদার রবি ঠাকুরের কথা।
1: একটা কথা প্রথমে বলি, এই যে তুমি একটু আগেই পড়লে নাগর নদীতে তিনি বোট বেঁধেছেন, নাগর নদীতে যে যাচ্ছেন বোট বেঁধে সে তো জমিদারির কাজ পরিদর্শনে যাচ্ছেন। খাতার এক পাশে লেখা তার খাজনা আদায় এত হবে, কোন গ্রামে যাবেন, কত খাজনা। ওখানেই তার যে একটি খাতা ছিল যেখানে লিখতেন সব, আশ্বিন মাস শনিবার অমাবস্যার রাত, তার উপরে সেদিন আবার প্রচন্ড ঝড় জল হয়েছে। রবীন্দ্রনাথ নাগর নদী দিয়েই চলেছেন বোটে করে, প্রজাদের সুখ দুঃখ শুনতে শুনতে যাচ্ছেন, নৌকো লাগাচ্ছেন এই ঘাটে ওই ঘাটে। মনে আছে প্রজারঞ্জনের নানা পরিকল্পনা, নাইট স্কুল করতে হবে, একটা হাসপাতাল করতে হবে, গ্রামে ট্রাক্টর দিয়ে চাষ করাতে হবে, সমবায় ব্যাংক করতে হবে, সমবায় চাষ পদ্ধতি করতে হবে, এসব পরিকল্পনা তারই ভেতরে চলছে। কিন্তু যেটা তুমি বললে অমূল্য সব লেখা, একটা গান লিখে ফেললেন সেই শনিবার রাত্রে। গানটা কি? সখী প্রতিদিন হয় এসে ফিরে যায় কে, তারে আমার মাথার একটি মুকুল দে। আলেয়ার আগে এই গানটি লেখা শেষ হতেই লিখলেন ভৈরবী ঝাঁপতালে, বিধি ডাগরও আঁখি যদি দিয়েছিলে সে কি আমারই পানে ভুলে পড়িবে না। পোর্ট পৌঁছল 10ই আশ্বিন বাংলা 1304, ভীষণে লিখলেন নাগর নদী ধান ক্ষেতের ভিতর। ওই বোট পৌঁছল পতিশরের কাছে, সেই দিনই লিখলেন আর একটা গান, বারো আমলতানি, বধু মিছে রাগ করো না। এরই সঙ্গে চলছে অজস্র চিঠি লেখা আর সে অমূল্য সব ছোট গল্প, যার জন্য আমরা বরাবরই পূর্ব বাংলার কাছে কৃতজ্ঞ। ও যে ঘাটে ঘাটে লাগাচ্ছেন তার নৌকোগুলো, সেখানে দেখছেন গ্রাম জীবনকে, শিলায় পতিশর, আত্রাই, নাগর, পদ্মা, যমুনা, ইছামতি, রাতোয়া, চলনবিল, নদীপথে যাচ্ছেন, দেখছেন পল্লীবাসীদের দিনকৃত্য, তারা স্নান করছে, তারা গরুকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে, জীবনযাত্রার বিচিত্র চিত্র গল্পে তারাই এসেছে সমাপ্তির মৃন্ময় হয়ে, কখনো বা ছুটির ফটিক হয়ে। আর জমিদারিতে যাদেরকে দেখছেন প্রচন্ড সৃষ্টিশীল ছিলেন, তো কোনো সময়টা তার তিনি বৃথা ব্যয় করতেন না। জমিদারি দেখছেন, সঙ্গে সঙ্গে লিখছেন, একটু সময়ে কোনো ফাঁকা নেই, কিন্তু তার মধ্যেই প্রজাদের আসার কিন্তু তার কাছে কোনো বাধা ছিল না, তার দরজা ছিল খোলা। সেরকম করে এসেছে ওই পোস্টমাস্টারের রতন এবং পোস্টমাস্টার, সেরকম করে এসেছে গণৎকার, যার কথা আমরা চিঠিপত্রে পাই, এবং সেরকম করে এসেছে আনন্দী, বষ্টমী গল্পের বষ্টমী। তিনি আসতেন, তিনি রবীন্দ্রনাথকে বলতেন সোনার গৌর, রবীন্দ্রনাথ তাকে নিষ্কর জমি দিয়েছিল। আর আসতেন মুসলিম প্রজারা, তারা তাকে বলতো আসমানের চাঁদ। যে কবি গান লিখছেন তোমার সুর শুনায় যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়, সেই কবি পূর্ব বাংলায় আলু চাষের জন্য ফকির মিয়ার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন। তখনও বন্ধু, তখনও শত্রু হননি, তিজেন্দ্রলাল রায় ডেপুটি, তিনি গেছেন রবীন্দ্রনাথের

0: জমিদারিতে, সেখানে দুজনে আলোচনা করছেন কিভাবে কি সার দিলে আরো আলু ফসল হতে পারে। সেখানে দেখছেন গ্রামের লোকেরা রোজ সন্ধেবেলায় এসে একই গান, দূর থেকে কীর্তনের সুর ভেসে আসে, একই পদ প্রতিদিন। রবীন্দ্রনাথ একটা ঘর করে দিলেন। আজকে ভারতবর্ষ সরকার যেটা করতে চাইছে, গ্রামে গ্রামে কমিউনিটি হল, সেই ঘরে তারা এসে বসত, তাদের জন্য খবর কাগজের ব্যবস্থা করলেন, তাদের জন্য নাইট স্কুল করলেন, বৃদ্ধদের জন্য লোকেরা যারা পড়াশোনা শেখেনি। দুর্ভাগ্যের বিষয় হিন্দু গ্রামগুলো এটা নিল না, নিল কারা, পাশের মুসলিম গ্রামের এটা গ্রহণ করলো। রবীন্দ্রনাথ একা কবি 70টার বেশি নাইট স্কুল করেছিলেন পূর্ব বাংলায় এবং হাসপাতাল করলেন।
1: চিন্তা ভাবতেও খুব অবাক লাগে যে হ্যাঁ, কবি তিনি প্রকৃতি থেকে আহরণ করছেন এবং কবিতা এবং গল্পে আমরা পাচ্ছি, কিন্তু তার সঙ্গে তিনি সেখানের মানুষদের কথা এইভাবে ভাবছেন এবং একদম প্রতিদিন তারা কিভাবে বাঁচবে সেই কথা তিনি ভাবেন
0: এবং কালেক্টিভ ফার্মিং শুরু করতে চাইছেন। শস্য গোলা করলেন, যেখানে সবাই এসে শস্য রাখবে, নিজের ধানের তোটা সে জমি দিয়েছিল সেই অনুযায়ী শস্য নিয়ে যাবে যখন দরকার হবে। তিনি বলছেন যে আমার বংশগত পেশা জমিদারি, কিন্তু স্বভাবগত পেশা আসমানদারি। এবং আমরা দেখি পূর্ব বাংলায় তার জমিদারি আর আসমানদারিতে কোনো ফারাক ছিল না, একই সঙ্গে দুটো চলছে। গ্রাম উন্নয়নের কাজ শুরু করলেন, যেটা আজকাল আমরা বলি রুরাল ডেভেলপমেন্ট, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের
1: স্বাধীনতা সংগঠন নিয়ে তো
0: পল্লী সংগঠন, এবং সেটা আজকের যে কর্মসূচি তখনও দেশ নেতাদের কল্পনায় আসেনি। পরদিন ভারতে গান্ধীজি তখনও বাপুজি হননি, জাতির জনক হননি, রবীন্দ্রনাথ প্রচলন করলেন এই কর্মসূচি। ব্রতী বালক গঠন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সমবায় চারটের উপরে এরিয়া সার্ভে আজকে যা করা হয়। কিছু দক্ষ মানুষকে পেলেন, তাদের মধ্যে একজন ছিলেন কালীমোহন ঘোষ, আমরা তার পুত্র শান্তিদেব ঘোষের নামই তিনি এখন খ্যাত বেশি। রথীন্দ্রনাথ ঠাকুর, যাকে ইলিনয় পাঠালেন কৃষিবিদ্যা পড়তে, পেলেন জামাতা নগেন্দ্রনাথেরও বেশ কিছু জনকে পেলেন। 80 বিঘে খাস জমিতে শুরু করলেন চাষ, প্রজাদের মঙ্গলে কৃষি কল্যাণ শুরু হলো, ব্যাংক, সমবায় ভাণ্ডার, আখের কল, দাতব্য চিকিৎসালয় এবং শিক্ষার বিস্তার ইত্যাদি করে আমরা আর কাউকে দেখি না কিন্তু যে এই রকম কাজ তারা শুরু করেছেন। চারটে জিনিস
1: বলা যায়, যারা জননেতা তাদের কাছেও এত কাজ নিজের দেশের জন্য
0: হয়নি, আজ পর্যন্ত হয়নি। একজন কবি যেটা করছেন, তবে এটা খুব বেশি দিন চলেনি এই কারণে যে প্রথমত উনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন, তারপরেই তখন ন্যাচারালি তখন ওনার শান্তিনিকেতনে থাকাটা একটু বেশি জরুরি হয়ে পড়েছিল, বাইরে যেতে হচ্ছে। এবং 1915 সালে পারিবারিক সম্পত্তি বিষয় বন্টন হয়ে গেল, 5-6 নম্বরের মধ্যে বন্টন হলো, আবার রবীন্দ্রনাথের নিজের ভাইদের মধ্যেও বন্টন হয়ে গেল। এবং যে শিলাই দহ রবীন্দ্রনাথের সব থেকে প্রিয় ছিল, সেটা চলে গেল সুরেন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথ কোনো কিছু বললেন না, তবে তার লেখা থেকে এবং তার স্ত্রীকে লেখা চিঠি থেকে এগুলো একটু বোঝা যায় তার দুঃখের কথাটা। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখি ওখানে যে পল্লীমঙ্গল হচ্ছিল সেই উন্নয়নের শেষ সময় ঘনিয়ে আসে। যারা করতেন অতুল চন্দ্র সেন ইত্যাদি, তারা অন্তরীণ হলেন, নজরবন্দি হয়ে গেলেন এবং তাকে এই কাজটা পুরো নিয়ে চলে আসতে হলো শান্তিনিকেতনে। ওই একটা খুব ভালো লাগে দেখতে, 1916 সালে রাজশাহী জেলার ICS গেজেটিয়ারে ম্যালেশ সাহেব বাধ্য হয়েছিলেন রবীন্দ্রনাথের এই সংগঠনমূলক কাজকে কৃতিত্ব দিতে, রেকর্ড করে রাখ, এবং লিখেছিলেন এই রকম যদি আরো 2-1টি জমিদার এই দেশে হয় তাহলে প্রজাদের উন্নয়নের কোন শেষ থাকবে না। অথচ এই রবীন্দ্রনাথকে আমরা কেউ চিনি না, আমরা শুধু 25শে বৈশাখের গানের রবীন্দ্রনাথ।
1: জমিদার রবীন্দ্রনাথ দেখেছিলেন গ্রাম বাংলাকে সকলের সঙ্গে মিশে মাটিতে দাঁড়িয়ে। তিনি লিখেছিলেন, যদি প্রত্যেক চাষা কেবল নিজের ছোট জমিটুকুকে অন্য জমি হইতে সম্পূর্ণ আলাদা করিয়া না দেখিত, যদি সকলের জমি এক করিয়া সকলে একযোগে মিলিয়া চাষ করিত, তবে অনেক হাল কম লাগিত, অনেক বাজে মেহনত বাঁচিয়া যাইত। রবীন্দ্রনাথের সমবায়ের ভাবনা সেখানেই শুরু। তিনি শুধু ভাবেননি, প্রয়োগ করেছিলেন এই ভাবনার রূপদান নিয়ে। কিছু বলুন, কিছুটা বললেন যে তিনি শুরু করেছিলেন পূর্ববঙ্গে, কিন্তু সেটা বেশি দিন চালিয়ে যেতে পারেননি।
0: এখানে একটা বলি, পূর্ববঙ্গে কিন্তু একটা জায়গায় উনি খুব সফল হয়েছিলেন, সেটা হলো এই যে উনি শস্য গোলা করেছিলেন, কিন্তু ওই যে সব আলগুলোকে কেটে দিয়ে যে একটা একসঙ্গে চাষ করা, এবং উনি করলেন কি, ছেলেকে লিখলেন এখানে ট্রাক্টর দিয়ে চাষ করা যায় না। রথীন্দ্রনাথ ঠাকুর বিবাহের পরে 1910-এ বিবাহ হলো, তারপরে ওখানে ওকে পাঠিয়ে দিলেন গ্রাম উন্নয়নের কাজে। সেখানে রথীন্দ্রনাথ ওই ট্রাক্টর দিয়ে সকলের জমি চাষ করাটা করেছিলেন। এবং আমরা দেখি যে প্রথম প্রথম লোকের আপত্তি করছিল, বুঝতে পারেনি কি হচ্ছে, তারপরে তারাও নিজের নিজের জমি ট্রাক্টর দিয়ে চাষ করা শুরু করলো। অর্থাৎ ভাবনাটা রবীন্দ্রনাথ কিন্তু আস্তে আস্তে প্রভাবিত করলো জনসাধারণকে,
1: আধুনিক ভাবনা যতটা করা যেতে পারে চাষের ক্ষেত্রে।
0: এবং যেটা তিনি অসমাপ্ত কাজ স্বাস্থ্য অন্ন শিক্ষা সমবায় সেটা তিনি করতে পারলেন পুরোটা শ্রীনিকেতনে। শ্রীনিকেতন
1: সমবায় ব্যাংকের তৈরির ভাবনা কি পূর্ববঙ্গে?
0: পূর্ববঙ্গে হয়েছিল, এবং সেই ব্যাংকটা পূর্ববঙ্গ তখন শেঠদের থেকে, অর্থাৎ সুদখোর ব্যবসায়ী যে জমিদার টাইপের লোক বা শেঠরা যারা অর্থবান তাদের থেকে শেখদেরকে, অর্থাৎ ক্ষুদ্র মুসলমান চাষাদেরকে বাঁচানোর জন্য রবীন্দ্রনাথের কিন্তু এই প্রকল্প। সেই প্রকল্প যখন পূর্ব বাংলায় চলে গেল, এমনকি রবীন্দ্রনাথ তার টাকাটা যে নোবেল প্রাইজের টাকা পেয়েছিলেন তখনকার দিনে 1,00,000 টাকা, সেটাও সেই ব্যাংকে জমা করেছিলেন প্রজা উন্নয়নের জন্যই। এটা আমরা জানি না, জানতে চাই না, জানতে চাইলে নিজেদেরকে অনেক পাল্টাতে হয়ে যায়। তারপরে আমরা দেখছি যে উনি সেই টাকাটা শেষ পর্যন্ত কোথায় এলো, শান্তিনিকেতনের কল্যাণ কোষে ওই টাকাটি এলো। ওই যে কোঅপারেটিভের চিন্তা, একজন কবি 1918 সালে শান্তিনিকেতনে সমবায় ভান্ডার প্রতিষ্ঠা করলেন। সেই সমবায়তে দৈনন্দিন সব মাস্টারমশাইদের যা প্রয়োজন থাকতো, আমার ছাত্র জীবনেও, এখনো সমবায় আছে, আমার ছাত্র জীবনে ওই একটি ছিল শান্তিনিকেতনের সমবায় ভান্ডার, আমরা কোঅপ বলতাম, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম সেটা। সেই পূর্ব বাংলা থেকে আসা সমবায় ভান্ডারের কিন্তু একটা রেশ আমরা বলতে পারি,
1: এবং সেটা পুরোপুরি সফল।
0: হ্যাঁ, পুরোপুরি সফল। এবং সেখানে এসে তিনি কি করলেন, 32 থেকে 37 সাল 10টা স্বাস্থ্য সমিতি করেছিলেন। ওখানে যেমন হাসপাতাল করেছিলেন, কিছু খরচ জমিদার দিতেন, কিছু খরচ প্রজা দিত, খাজনা পিছু, এবং বেড ছিল, হাসপাতাল ডাক্তার ছিল, টেক্সট শ্রীনিকেতনে সেটা তিনি করলেন। 1921 শিক্ষা সূত্রে শুরু হলো শ্রীনিকেতনে স্কুল অফ এগ্রিকালচার, একজন কবি করছেন এডুকেশন, রুরাল এডুকেশন।
1: আগেও আপনি বলেছেন তিনি নিজের ছেলেকে পাঠিয়েছিলেন কৃষি বিদ্যা শিখতে,
0: এবং ওখানে তিনি পেলেন একজন খুব ভালো সহকারীকে, এলমহার্স্ট, এক ইংরেজ যুবক, আমেরিকায় দেখা হয়েছিল। তিনি বলতে গেলে তারই হাতে তৈরি, তার তখনকার বান্ধবী পরে স্ত্রী ডরটি স্ট্রে, তিনি দিলেন টাকা। এবং যতদিন না বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে, ডরটি স্ট্রেটের টাকাতেই কিন্তু শ্রীনিকেতন চলেছে। এবং এখানে এডুকেশনাল এক্সটেনশন সেন্টার করলেন, এখানে তৈরি হলো শিল্প সদন, এখানে হলো প্রথম শ্রীনিকেতনে হলো টিচার ট্রেনিং সেন্টার। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে শিক্ষক এমনি হওয়া যায় না, তাকে ট্রেনিং নিতে হয়, কাজে গুরু স্কুল যেটা ছিল সেটা শ্রীনিকেতনে হলো, শান্তিনিকেতনে প্রথম, শ্রীনিকেতনে সেটা আবার এসে পড়লো, ট্রান্সফার হলো। এবং সেটা তখন তার আর্থিক খরচ মেটাতেন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক সরকার স্বাধীনতার আগে, এবং অ্যাডমিনিস্ট্রেশন ছিল বিশ্বভারতীর হাতে। 2026 সালেও সেই অর্থটা আসে পশ্চিমবাংলা সরকার, অ্যাডমিনিস্ট্রেশনটা আসে বিশ্বভারতী থেকে, সেটা এখনো চলছে। তাই জন্য আমরা দেখি 1930 সালে পুত্রবধূ প্রতিমাকে একটা চিঠিতে লিখছেন, অল্প বয়সে জীবনের যা লক্ষ্য ছিল শান্তিনিকেতন শ্রীনিকেতনে তা সম্পূর্ণ সিদ্ধ না হোক, সাধনার পথ অনেকখানি প্রশস্ত করেছি। এমন একটা স্কুল তিনি কল্পনা করলেন শিক্ষা সত্রে, শান্তিনিকেতনে বলছি না, যেখানে হাতের কাজটাই ছিল আসল, যেখানে তাঁতের ছেলে তাঁত শিখতে পারত, কৃষকের ছেলে কৃষি শিখছে, কেউ যদি ইলেকট্রিকের জিনিস তৈরি করতে চায় সে
1: শিখছে।
0: ওখানে বাটিক হচ্ছে স্কুলে, যদি আমরা তাদের সিলেবাসটা দেখি, এলমহার্স্টের করা, সেখানে ডাইং শেখানো হচ্ছে, দেশলাই তৈরি করা শেখানো হচ্ছে, ইট তৈরি করা, পেপার মেকিং, এই সবটাই শিল্প সদনে চলে এলো, ডাইং বাটিক করা, কাজে এইগুলো করেছেন। এছাড়া যে রবীন্দ্রনাথ আমরকুন যে গান গাইতে গাইতে যাচ্ছেন, আমার মঞ্চে রয় মনে মনে হ্যারে মাধুরী, যিনি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, তিনি আবার কুষ্টিয়ায় কাকের কল খুলছেন, যিনি রুমারোলা বার্নার্ডশর সঙ্গে আলোচনা করছেন সত্য সুন্দরের, তিনি আবার প্রভিডেন্ট ফান্ড, কৃষি ব্যাংক, যিনি রিলিজিয়ন অফ ম্যান হিবার্ট লেকচার দিচ্ছেন, তিনি আবার মানুষের বর্জ্য নিয়ে সার তৈরি করে এলমহার্স্ট যখন সেটা দিচ্ছেন, প্রথম যে মানুষ দাঁড়িয়েছেন এসে ছাত্রদের সামনে, তিনি হচ্ছেন বৃদ্ধ রবীন্দ্রনাথ শ্রেণী। নিকেতনে, চোখ অপারেশন করাচ্ছেন। এই যে প্রমথ চৌধুরী তার রায়াতেদের কথায় একটা জায়গায় বলেছেন না, রবীন্দ্রনাথ কবি হিসেবে ইউনিক, জমিদার হিসেবে ইউনিক। আমরা দেখতে পাই আজকের বিষয়টা, যেহেতু জমিদার রবীন্দ্রনাথ শিলাইদেহে যেমন শান্তিনিকেতন, ঠিক সেই রকমই জমি ইজারা নিয়ে দেবেন্দ্রনাথ যে সভ্যতার সৃষ্টি করতে চেয়েছিলেন, যেটাকে আমরা আজকে বাঙালি সভ্যতা বলি, শিক্ষিত বাঙালি সভ্যতা অবশ্য।

0: চারপাশে থাকালে যা দেখছি, শিক্ষিত বাঙালি সভ্যতা বলি যা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যেখানে শিক্ষিত বাঙালি সেখানে রবীন্দ্র ভাবনা ছড়িয়ে গেছে, সে বাংলাদেশ হোক, ভারতবর্ষ থেকে ইন্ডিয়ান ডায়াসপরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে হোক, দোলে পয়লা বৈশাখে আমরা তারই প্রতিফলন দেখি। কাজেই এই রবীন্দ্রনাথ কিন্তু আমরা কেউ চিনি না, একে কিন্তু এখন চেনার দরকার।
1: একজন মানুষ এতটা স্বয়ং সম্পূর্ণ হতে পারেন কি করে, এটাও বোধহয় আমাদের ভীষণ ভাবনার বিষয়। যিনি বিশ্বমানের একজন কবি, বিশ্বকবি বলি আমরা, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার কাব্যগ্রন্থের জন্য, তিনি আরেকদিকে চর্চা করছেন জীবনের মানুষের প্রত্যেকটা যে জায়গাগুলোয় উন্নয়ন করার দরকার সেইখানগুলোয়। এবং শিক্ষক রবীন্দ্রনাথ যখন শিক্ষার সংগঠনটা যখন তৈরি করছেন, সেটার ভাবনাও তো চিরাচরিতর থেকে একদম আলাদা।
0: একদম আলাদা, একদম আলাদা। সেটা তো ধরো মেকলের যে যা বললেন ভারতীয় শিক্ষা সম্পর্কে, তার একেবারে প্রতিবাদ করে রবীন্দ্রনাথের কিন্তু এই শান্তিনিকেতন সেই সময় একটা,
1: এবং তিনি তার মতো করে ব্রিটিশদের প্রতিবাদ করে চলেছেন প্রত্যেকটা বিষয়ে
0: জায়গায়। যেমন ওরা একটা জাতীয় শিক্ষা পদ্ধতির কথা ভাবছিলেন, ব্রজেন্দ্রনাথ শীল ভাবছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ভাবছেন, সকলেই ভাবছেন, কিন্তু পরে দেখা গেল যে রবীন্দ্রনাথ তাদের ভাবনার সঙ্গে এক হতে পারলেন না। রবীন্দ্রনাথের ছিল জায়গাটা হবে ঠিক প্রাচীন তপোবনের মতো, পদ্ধতিটা গুরু কুল, সেখানে হবে আধুনিক বিষয়। এটা এমন শান্তিনিকেতন আশ্রম নয় যেখানে শকুন্তলা অনুসূয়া আলেবালে জলসেচন করছে, একজন ঋষি বসে আছেন তার সামনে, কিন্তু সেই যে ভাবধারাটা নিয়ে আসা, সেই যে নালন্দা এবং তক্ষশিলা মহাবিহারের ভাবধারাটাকে নিয়ে আসা শান্তিনিকেতনে, সেই রবীন্দ্রনাথ কিন্তু ওইটা ওই দিক থেকে করতে চেয়েছিলেন। এবং লেখাপড়াটা যেন আনন্দে হয়। রবীন্দ্রনাথের শিক্ষা পদ্ধতির মূল বিষয়টি হচ্ছে স্বাধীনতা এবং আনন্দ। উনি লিখছেন, আমি শান্তিনিকেতনে এক সুন্দরের আসন বসাতে চেয়েছি, একে আমি আনন্দ নিকেতন করতে চেয়েছি, তাই লেখাপড়ার সঙ্গে সঙ্গে এই যে গান, নৃত্য, নানা রকম কাজ, এই যে হই হই করে খোয়াইয়ে চলে যাওয়া বৃষ্টির দিনে ভেজা জ্যোৎস্নায় যেদিন ভেসে যাচ্ছে ধরণী, সেদিন পারুলডাঙ্গার বনে ছেলে মেয়েদের গান গাইতে যাওয়া, এই আনন্দের জীবনটা তিনি এখানে করতে চেয়েছিলেন।
1: এবং সেক্ষেত্রে শান্তিনিকেতন আজকে হয়তো অনেককেই পথ দেখিয়েছে।
0: হ্যাঁ, শান্তিনিকেতন ওই যে বললাম, ওই সভ্যতা, যে বাঙালি সভ্যতা, যে সভ্যতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন,
1: সংস্কৃতিবান বাঙালির যে সভ্যতা,
0: সেটা দুই বাংলারই শিক্ষিত বাঙালির সভ্যতা হয়ে দাঁড়িয়েছে, কেউই অস্বীকার করতে পারবেন না। পৃথিবীতে যেখানেই ভারতীয় বাঙালি আছেন এবং বাংলাদেশি বাঙালি আছেন, তারা কিন্তু আজও, সে নিউ ইয়র্কেই হোক আর জার্মানিতেই হোক নেদারল্যান্ডসেই হোক, এই সভ্যতাকে কিন্তু তারা এখনো মেনে চলেছে।
1: এখানে রবীন্দ্রনাথের আর এক ভূমিকার কথা একটুখানি জানতে চাইব, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন আদি ব্রহ্ম সমাজ, এবং 23 বছর বয়সে রবীন্দ্রনাথকে সম্পাদক করলেন
0: আদি ব্রহ্ম সমাজটা। ব্রহ্ম সমাজ যখন ভেঙে গেল তখন আদি ব্রহ্ম সমাজ হলো। হ্যাঁ, উনি করলেন তাকে আদি ব্রহ্ম সমাজের সম্পাদক।
1: এই সম্পাদক হিসেবে তার কাজ, এক তো তিনি ব্রহ্মসঙ্গীত লিখেছেন সেই সময়, এবং উপাসনাটা সঙ্গীত নির্ভর উপাসনা,
0: সেটা তো তার একেবারে ছোটবেলা থেকে ছিল। 10-11 বছর বয়স থেকে গান লিখতে শুরু করেছেন, খুবই কম বয়সে লেখা নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়ন নয়নে, যেটা থেকে পিতা দেবেন্দ্রনাথ তাকে উপহার দিলেন, পুরস্কার দিলেন, যে দেশের রাজা তো তোমার ভাষা বুঝবে না, তাই এই নবীন কবিকে উপহার দেওয়ার আমাকে নিতে হলো। তখন থেকে শুরু করেছিলেন আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক হয়ে রবীন্দ্রনাথের সে সময় প্রচুর প্রবন্ধ পাই। তবে একটা কথা আমি তোমাকে বলবো, জানো তো, আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক ছিলেন ঠিকই, রবীন্দ্রনাথ কিন্তু ধর্মজীবনেও ক্রমশ উত্তরণের মধ্যে দিয়ে গেছেন, নানা বাঁক এসেছে তার মধ্যে, সেই জন্যে একেবারে ব্রাহ্ম সমাজই যে তিনি ছিলেন তা কিন্তু বলবো না। যদিও আদি ব্রাহ্ম সমাজ তিনি বহন করে চলেছেন তার সম্পাদকের ভার, কিন্তু আমরা দেখি তার বাঁকগুলো যদি দেখি তাহলে দেখব প্রথম জীবনে তিনি আদি ব্রাহ্ম, তারপরে দেখা যায় শান্তিনিকেতন যখন তৈরি হচ্ছে তখন তার মধ্যে হীন অনুষঙ্গ দেখা যাচ্ছে প্রচুর, সেটা বলতে গেলে একটা এই এরকম অনুষ্ঠানে হয় না। তারপরে দেখলাম 1930-এ তিনি আউল বাউল ফকির সহজিয়াদের মধ্যে মিশে তার যে ধর্ম তৈরি হচ্ছে সেটা মানুষের ধর্ম, সেই ধর্ম কিন্তু অনেকটা তিনি সরে এসেছেন, এবং লিখছেন হেমন্ত বালাকে এবং কাদম্বিনী দেবীকে যে আমাকে ব্রাহ্মরা ব্রাহ্ম বলিয়া মনে করে না এবং হিন্দুরা হিন্দু বলিয়া মনে করে না। তো তোমরা জানো ব্রাহ্ম রবীন্দ্রনাথ ব্রাহ্ম কিনা, এ নিয়ে একটা বিতর্ক উঠেছিল এবং সেই বিতর্কে ভোট হয়েছিল, সেই ভোটে প্রশান্ত মহলানবী সুকুমার রায় এরা একদল আর বয়স্করা একদল, মাত্র 4 ভোটের না 5 ভোটে রবীন্দ্রনাথ জিতেছিলেন।

0: রবীন্দ্রনাথ যে ব্রাহ্মণ নন, ব্রাহ্মদের মধ্যে একটা বড় সংখ্যা কিন্তু তারা মনে করতে, যেহেতু তার মধ্যে হিন্দু অনুষঙ্গ ছিল। এবং আরেকটা জিনিস আমি বলছি, রিলিজন অফ অ্যান আর্টিস্ট বইটায় একটা জায়গায় লিখছেন, শৃঙ্খল কখনো তাকে কোনোদিন বদ্ধ করে রাখতে পারেনি, সে সামাজিক শৃঙ্খলই হোক বা ধর্মের শৃঙ্খলই হোক। লিখছেন, বহুকাল ধরে নিজে যে চার্চে আমি জন্মেছি, অর্থাৎ ব্রাহ্ম সমাজে বলছেন, তার সঙ্গে দীর্ঘকাল ধরে মানসিক সংগ্রাম করার পর আজ আমি সেই চার্চ থেকে নিজেকে বিচ্যুত করেছি, এটা আমরা কেউ দেখি না। অর্থাৎ তখন তিনি সবার, তখন তার ধর্ম কোন রিচুয়ালিস্টিক বা ছোট্ট আদি ব্রাহ্ম সমাজের ধর্ম না, তখন তার ধর্ম মানুষের ধর্ম।
1: রবীন্দ্রনাথকে যদি এই আঙ্গিকে আমরা দেখতে দেখতে যাই, তাহলে বোধ হয় তার প্রত্যেকটা কাজেই এই মানুষের ধর্মটুকুই কিন্তু সবচেয়ে বড় হয়ে ওঠে। আজকে তার সমবায় ভাবনাই হোক, এই যে জমিদার হয়ে তিনি যে ভাবছেন তার কৃষক প্রজাদের জন্য, সব জায়গাতেই তিনি একজন মানব হয়ে উঠছেন।
0: নিশ্চয়ই,
1: এবং সেই ছায়া
0: মহামানব,
1: মহামানব সেই ছায়া কিন্তু আজও আমাদেরকে
0: অবশ্যই, এই ধরনের মানুষদের তো যুগপুরুষ বলে।
1: রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে শুরু করলে সে কথা রবীন্দ্রনাথের কাজের যেরকম কোনো অন্ত নেই, রবীন্দ্রনাথের সম্বন্ধে আলোচনারও কোনো অন্ত নেই। এবং সবুজ কলি দিয়ে আপনার মতো একজন যদি সামনে থাকেন, আমি আমি প্রত্যেকটা কথা শুনছি, কিছু কিছু কথা জানি, কিছু কথা জানি না, প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু শিহরিত হচ্ছি আমার নিজের মধ্যে। এটা রবীন্দ্রনাথই পারেন, আজও আজও তিনি আমাদের প্রেমিক, আজও তিনি আমাদের
0: সখা
1: সখা। আজকে পঁচিশে বৈশাখ, একটা অন্য রকম তাকে তার ওই গান, তার কবিতা সবকিছুর বাইরেও তিনি মানুষ, তিনি ওই যুব পুরুষ, এই আলোচনায় বোধহয় তার কিছুটা ধরা পড়ল। আজকে আপনি এলেন, আমাদের ভীষণ ভালো লাগছে, আমরা কৃতজ্ঞ।
0: আমিও রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
2: আজ পঁচিশে বৈশাখে শেষকালে বলে যাই এক কলমে দুই নারীর বিষয়ের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র। এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সবকিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান দেড়শো শব্দের মধ্যে। আমাদের মেল করুন, মেল আইডি অনেকটাই আপনাদের জানা, mohilamahol.aircolkata@gmail.com, mahilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠালে পাঠান এই ঠিকানায়, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বলে রাখি, চিঠি যেন আমাদের কাছে এসে পৌঁছয় 23 মে 2026 তারিখের মধ্যে, লিখে ফেলুন চট করে। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। আজ তবে এইটুকুই, আজ পঁচিশে বৈশাখে মহিলাদের আসর থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আর একদিন।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন অনিন্দিতা মল্লিক। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আজ শুনবেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের সাক্ষাৎকার। বিষয়, এই গরমে কিভাবে সুস্থ থাকবেন, তার সঙ্গে কথা বলছেন আমাদের প্রতিনিধি সোমা সরকার।

0: ডক্টর সরকার, এই যে তাপপ্রবাহ চলছে, হিট স্ট্রোক বা সানস্ট্রোক, আপনি একটু বিষয়টা বুঝিয়ে দিন।
1: হিট স্ট্রোক বা সানস্ট্রোক আমরা যেটা বলে থাকি, বেসিক্যালি দুটো একই জিনিস। একজন যখন সানলাইটের এক্স

0: এক্সপোজার হয়ে শরীরের মধ্যে যে চেঞ্জগুলো হয় সেটা ঘটে থাকে, তখন আমরা সানস্ট্রোক বলি। আবার অনেক ক্ষেত্রে সূর্যের এক্সপোজার না হলেও একটা বদ্ধ ঘরের মধ্যে এই টেম্পারেচার যখন 40 ডিগ্রির উপরে চলে যায়, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আমরা বলি, সেই টেম্পারেচারে থাকলে এবং তখন যদি তাদের এক্সেসিভ ওয়াটার লস হয়, ইলেকট্রোলাইট লস হয়, তখনও তাদের হিট স্ট্রোক হতে পারে। এবং আমরা বুঝবো কী করে যে হিট স্ট্রোক হচ্ছে কারো? তার শরীরের টেম্পারেচার অনেক ক্ষেত্রে 103 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যেতে পারে, অনেক সময় 104-105 হলে তো সেটা একেবারে মারাত্মক জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের ক্ষেত্রে স্কিনগুলো কিন্তু তখন ড্রাই হয়, কোল্ড হয় না, সোয়েটিং হয়ে একদম ড্রাই হয়ে স্কিনটা হট হয়ে যায় এবং নসিয়া ভমিটিং এগুলো হতে পারে এবং অনেক ক্ষেত্রে এরা কনফিউজড হয়ে যায়। কোনো পার্সন যদি হিটের এক্সপোজারের পরে কনফিউশন, মানে ঠিক বিহেভ নর্মালি করছে না, কথাবার্তা ঠিক মতো উত্তর দিচ্ছে না, এটা কিন্তু সবথেকে সিরিয়াস সাইন এবং ইমিডিয়েটলি তাকে তখন একটা কোল্ড এরিয়ায় শিফট করিয়ে নিতে হবে। তার গায়ের যত টাইট জামা কাপড় থাকলে লুজ করে দিতে হবে, তাকে ঠান্ডা জল দিয়ে স্পঞ্জিং করে টেম্পারেচারটা যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে নিতে হবে। এবং এই কনফিউশন হওয়া এবং ভমিটিং হওয়া পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজেশন করা দরকার হয়ে পড়ে, কেননা তাদের আইভি ফ্লুইড দিতে হবে, অনেক ক্ষেত্রে তাদের কনভালশন হতে পারে এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য মেডিসিনের সমস্যা প্রয়োজন হতে পারে। এই সিমটমটা যদি ইমিডিয়েটলি ট্যাকল করা না হয় এবং এক্ষেত্রে আমরা দেখেছি ডিলেড হলে যে ড্যামেজটা হয় শরীরে বিভিন্ন অর্গানে, সেখান থেকে কিন্তু তারা ফিরে আসতে পারে না। তার মধ্যে অর্গান ড্যামেজ হতে পারে, ব্রেনে কিডনি ড্যামেজ হতে পারে, আর আমাদের যদি পেশেন্টের কোনো কোমরবিডিটি থাকে, ধরুন তাদের হার্ট ডিজিজ আছে, হার্ট ফেলিওর, বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, সিকেডি আমরা বলি, বা তাদের লিভার ফেলিওর আছে, বা সিওপিডি খুব বাজে অবস্থায় আছে, এরা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং খারাপ হলে তাদের সেই খারাপ অবস্থা থেকে ফিরিয়ে আনা সবসময় সম্ভব হয় না। সেই জন্য হিট স্ট্রোক বা সান স্ট্রোক হওয়ার মিনিমাম যে সিমটমসগুলো হওয়ার আগেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কীরকম? যে খুব সোয়েটিং হওয়ার পরে গায়ের টেম্পারেচার বেড়ে গেল এবং টেম্পারেচার সাধারণত থার্মোমিটার দিয়ে দেখে নেওয়া ভালো, 102-103 ক্রস করলেই তাকে হসপিটালাইজ করতে হবে। তার যদি ক্র্যাম্প হতে শুরু করে, সেখান থেকে জল এবং ইলেকট্রোলাইট খেয়েও যদি ওই ক্র্যাম্প চলে না যায়, তখন তাকে হসপিটালাইজড হতে হবে। বমি হতে শুরু করলো, নসিয়া হতে শুরু করলো এবং এগুলো কিছুতেই জল খাইয়ে বা ওআরএস খাইয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, বমিটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে তো তাকে আইভি ফ্লুইড দিতেই হবে, সেক্ষেত্রে হসপিটালাইজ করতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যদি সে কনফিউজড হয়ে যায়, রেসপন্সটা ঠিক হচ্ছে না, এই রকম হলে আর কি শরীরে হচ্ছে দেখার কোনো প্রয়োজন নেই, সেই পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে।
1: ডক্টর সরকার, আপনি কথা প্রসঙ্গে অনেকগুলো দিক তুলে ধরলেন আর আপনি হসপিটালাইজেশনের কথা বলছেন রোগীকে, কিন্তু নিয়ে আসার আগে পর্যন্ত বাড়িতে আমরা কি কি করতে পারি?
0: প্রথমে আমরা চেষ্টা করব সান এক্সপোজার যাতে না হয়, সেরকম জায়গা থেকে কোনো ঠান্ডা, অ্যাটলিস্ট সূর্যের তাপ টা লাগছে না এরকম জায়গায় তাকে সরিয়ে আনবো। এনে তারপরে তার কোল্ড স্পঞ্জিং করা, যদি অনেক সময় গামছা বা অন্য কিছু থাকলে সেটা তাওয়েল এগুলো দিয়ে ভিজিয়ে আমরা গায়ে একটু স্পঞ্জ করে দেওয়া। এবং সবথেকে ভালো হয় যে আমাদের আর্মপিট, মানে বগলে যদি ঠান্ডা কিছু ভিজিয়ে রেখে দেওয়া যায়, তাহলে টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি নেমে যেতে পারে। সেকেন্ড হচ্ছে কনসাস, অবভিয়াসলি তারা থাকবে, কনসাস হলেই আমরা তাদেরকে ঠান্ডা জল সঙ্গে একটু ওআরএস মিশিয়ে দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে যদি বমি হতে শুরু করে, তাহলে তো আমি আগেই বলেছি যে তাকে কিন্তু হসপিটালাইজ করতে হবে। আর গরমের মধ্যে আমরা কখনোই টাইট গার্মেন্টস পরবো না, খুব হালকা। এবং সাধারণত আমরা বলি যে হোয়াইট

0: এবং অফ হোয়াইট কালার, কেননা তাতে আমাদের টেম্পারেচার যে তাপ প্রবাহটা অ্যাবজর্ব হয় না, সেটা রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যায়, সেই জন্য টেম্পারেচারটা বাড়ার খুব চান্স কম হয়। থার্ড হচ্ছে যে আমাদের ভেন্টিলেশন যেন বাড়িতে ঠিকঠাক থাকে, কারণ আমরা সবসময় চাই যে একটা ঠান্ডা জায়গায় এবং ক্রস ভেন্টিলেশন, যেহেতু হাওয়ার একটা দরজা বা জানলা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু খুব তাপমাত্রা যদি বেশি থাকে, গরম হাওয়া ঢুকলে সেটাকে আমাদের অবভিয়াসলি বন্ধ করে রাখতে হবে। সেক্ষেত্রে বাড়িতে ফ্যান যেন না থাকলে খুব ভালো হয়, যে ফ্যান আমরা এসি সব ক্ষেত্রে হয়তো করতে পারবো না, সম্ভবও নয়, কিন্তু আমাদের যদি জানলাতে একটু ঠান্ডা কিছু ভিজিয়ে ঝুলিয়ে রাখি এবং ফ্যান চালিয়ে দিই, তাহলেও কিন্তু ঘরের তাপমাত্রাটা কমে যাবে এবং হিউমিডিটিটা ঠিক থাকবে। সেক্ষেত্রে আমাদের যে ক্ষতিগুলো হয়, হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার খুব হাই হয়ে গেলেও সেই ক্ষতিটা হবে না।
1: ডক্টর সরকার, একটা কথা মনে আসছে, এখন তো বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে, মানে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত এবং আমরা কতটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি, তা না হলে আমাদের কি অসুবিধা হয়?
0: দেখুন, আমাদের টেম্পারেচার সাধারণত 36 থেকে 38 পর্যন্ত ভ্যারি করে এবং মোস্টলি আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড হচ্ছে 37 ± 1 ডিগ্রি। এই টেম্পারেচারটা বডিতে মেনটেন করার জন্য আমাদের থার্মোরেগুলেশন সেন্টার আছে হাইপোথ্যালামাসের কাছে। সেই থার্মোরেগুলেশন সেন্টারটা শরীরের যখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেড়ে যায়, তখন এই টেম্পারেচারটা মেনটেন করার জন্য এক্সেসিভ অটোনমিক সিস্টেম দিয়ে সোয়েটিং হয়, আমাদের গ্ল্যান্ডসগুলো থেকে ওয়াটার বেরিয়ে শরীরের টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। তো এইটা, এই সিস্টেমটা আমাদের রয়েছে এবং এটা কাজ করছে বলে আমরা 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থাকলেও আমাদের গায়ের টেম্পারেচার 40 হয় না। কিন্তু এটারও একটা লিমিট আছে, এই লিমিটটা যখন ক্রস করে যায়, একজন যদি 6 ঘন্টা 7 ঘন্টা একটা 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচারে থাকেন, তখন কিন্তু সিস্টেমটা আর কাজ করতে পারবে না, তখনই তার টেম্পারেচার বাড়তে শুরু করবে শরীরের, এবং বাড়তে বাড়তে একটা জায়গায় চলে গেলে তখন থার্মোরেগুলেশন সেন্টারটা একদম অফ হয়ে যায়। হয়ে গেলে তখন কিন্তু শরীরের তার যে হাইপার পাইরেক্সিয়া থেকে যা যা সাইড এফেক্ট হয়, কনভালশন হওয়া, ব্রেন ড্যামেজ হওয়া, এগুলো কিন্তু হতে পারে।
1: ডক্টর সরকার, এই গরম তো এখনো বেশ কিছুদিন চলবে, মানে ধরুন এই গরম তাপমাত্রার জন্য আমাদের শরীরে জলের ঘাটতি হচ্ছে, ডিহাইড্রেশন, এই সবগুলো আমরা কিভাবে মোকাবিলা করব যাতে মানে সুস্থ থাকতে পারি?
0: হ্যাঁ, আমাদের নর্মালি প্রত্যেকে আমাদের একটা জলের প্রয়োজন হয় এবং সেটা সাধারণত 1 থেকে 2 লিটার জল খেলেই হয়ে যায়, আমাদের যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 30-এর নিচে থাকে। কিন্তু যখনই টেম্পারেচার বাড়তে থাকে বা কারো জ্বর হলে, তখন আমাদের, আমরা বলি যে ইনসেন্সিবল ওয়াটার লস, এই ইনসেন্সিবল ওয়াটার লসটা সাধারণত 500 থেকে 700 মতো হয়, কিন্তু এই সিচুয়েশনগুলোতে আমাদের ইনসেন্সিবল ওয়াটার লস 1.5 লিটারও হয়ে যেতে পারে। তো ন্যাচারালি আমাদের তখন এক্সট্রা 1 লিটার জল খেতেই হবে প্রত্যেককেই। এবার তারপরে যদি কোনো এক্সট্রা ওয়াটার লস হয় বমি থেকে বা এক্সেসিভ সোয়েটিং থেকে, তখন সেটা কিন্তু 1 লিটার থেকে 1.5 লিটার আরও বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে খুব গরম পড়লে জলের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে। এখানে একটা কশন আমরা বলে দিই, যাদের হার্ট ফেলিয়র আছে বা কিডনি ফেলিয়র আছে, তাদের আমরা ওয়াটার রেস্ট্রিকশন করে থাকি ইউজুয়ালি, কিন্তু সেক্ষেত্রেও আমরা তাদেরকে বলি যে তারা যেন 1.5 থেকে 2 লিটার এক্সট্রা খাবে না, কিন্তু 500 মতো এক্সট্রা খেতে পারে, কেন না খেলে তখন তাদের আবার ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে।
1: ডক্টর সরকার, এই তাপপ্রবাহ তো রয়েছে, মানে তাদের জন্য বিশেষ বিশেষ যত্ন নিতে হবে যাতে তারা মানে সুস্থ থাকেন?
0: আমার তো মনে হয় প্রত্যেককেই নিতে হবে, কেননা তাপপ্রবাহ আমাদের প্রত্যেকের জন্যই খারাপ, আমরা যে যে বেসিক প্রিন্সিপালসগুলো ফলো করি, যে রোদে বেরোতে হলে ছাতা ইউজ করা বা টুপি ইউজ করা, হালকা

0: একটা জামা পরা, জলটা বেশি করে খাওয়া এবং যতটা মিনিমাম এক্সপোজার যতটুকু না করলে হয় সেইটুকুই করা, এটা তো প্রত্যেকের জন্য। কিন্তু কিছু কিছু রোগী আছেন বা কিছু কিছু পার্সন আছেন যাদের সোয়েটিং হয় না, এরকম কিছু যাদের ছোটবেলা থেকেই অ্যাবনর্মাল সোয়েট গ্ল্যান্ডস আছে, তারা সোয়েট করতে পারে না, তাদের জন্য কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, তারা কিন্তু গরমটাকে যতটা পারবে অ্যাভয়েড করবে, কেননা নালে তাদের ঝট করে টেম্পারেচারটা বেড়ে যাবে। আর আমরা যেগুলো ক্রনিক ডিজিজ, যেখানে ধরুন কিডনি, হার্ট, লিভার ফেলিয়ার থাকে, সিওপিডি, এই যে কোনো ক্রনিক ডিজিজের রোগীদেরই এক্সপোজারে, মানে তাদের তো একটা ব্যালেন্সড ওয়েতে ফিজিওলজিটা চলতে থাকে, তো সেই ব্যালেন্সটা যে কোনো সময় কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যেতে পারে এবং তারা ফেইলিওরে চলে যেতে পারে। তাছাড়া আরও কিছু জায়গায় আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হয়, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো অনেক সময় তাদের সিমটমসগুলো বলতে পারে না ন্যাচারালি, তাদেরকে যারা লুক আফটার করছেন গার্জিয়ানদের একটু সতর্ক থাকতে হবে, যেন তারা হঠাৎ করে বাইরে গরমের মধ্যে বেরিয়ে না পড়েন বা সেখানে খেলাধুলো না করেন, খেলতে খেলতে এরকমও হতে পারে যে বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, সেই রকম অবস্থায় কিন্তু তাদেরকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে গিয়ে রিহাইড্রেশন করা এবং কিছু কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে কিনা দেখে নেওয়া দরকার। সেম থিং অ্যাপ্লাইজ বড়দের ক্ষেত্রেও, কেননা আমরা দুটো এক্সট্রিম অফ লাইফ কিন্তু একই রকম বিহেভ করে, এল্ডারলিরাও হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে সামান্য এক্সপোজার হলেই গরমের, সেই জন্য তাদেরকেও আমরা বলি যে কখনোই প্রয়োজন না হলে গরমের মানে এই তাপপ্রবাহের মধ্যে না যাওয়ার জন্য।
1: ডক্টর সরকার, আপনি অনেকটা মূল্যবান সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
2: আরোগ্যনিকেতন এতক্ষণ শুনছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের সাক্ষাৎকার। বিষয় ছিল এই গরমে কিভাবে সুস্থ থাকবেন, তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি সোমা সরকার। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠানটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন ঢাকার চিঠি।
2: আকাশবাণী মৈত্রী ঢাকার চিঠি, এর উৎস প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভলসাং পারমারের পাঠানো খবর এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 15 বছর পর বিজেপি ক্ষমতা এলেও এতে বাংলাদেশের বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জাগো নিউজ 24 এই খবর জানিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের শামা ওবায়দ ইসলাম এই কথা বলেন। এর আগে তিনি সম্মেলনে বিদেশ মন্ত্রক বিষয়ক অধিবেশনে অংশ নেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের বিদেশ নীতি সব ক্ষেত্রে একই থাকবে। বাংলাদেশ প্রথম নীতির ভিত্তিতে বাংলাদেশের বিদেশ নীতি পরিচালিত হচ্ছে। ভারতের যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের বিদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের বিদেশ নীতির আলোকে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সেদেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুত।

নথিবদ্ধ। মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা দপ্তরের সম্মেলন কক্ষে দপ্তরের অধীনে নতুন উন্নয়নমূলক প্রকল্প সমূহ নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সভায় জানানো হয়েছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে 13টি নতুন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা এরই মধ্যে সরকারের সবুজ সংকেত পেতে চলেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলিতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বস্ত্র এবং পাট মন্ত্রকের আওতাধীন বন্ধ কলকারখানাগুলির বর্তমান অবস্থা এবং করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়া বর্তমানে জটিলতা দূর করা জরুরি। বৈঠকে উপস্থিত এক বরিষ্ঠ আধিকারিক বলেন, প্রকল্পে চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি বিদেশে বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। এর পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করে। কয়েক মাসের নেতিবাচক ধারার পর বাংলাদেশের পণ্য রপ্তানি এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে প্রায় 401 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 33% বেশি। প্রথম আলো এই খবর জানিয়েছে। গত রবিবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবির দেওয়া সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। তবে চলতি অর্থবছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই থেকে এপ্রিলের হিসাবে এখনও রপ্তানি আগের বছরের তুলনায় পিছিয়ে রয়েছে। এই সময় $3,940 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 2% কম। ইপিবির দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস থেকে রপ্তানি ধারাবাহিকভাবে চাপে ছিল। সেই প্রেক্ষাপটে এপ্রিলের বৃদ্ধিকে আংশিক পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে। খাতভিত্তিক হিসেবে দেখা গেছে, প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে জুলাই থেকে এপ্রিল সময় আয় হয়েছে $3,172 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 2.82% কম। তবে এপ্রিলে এই খাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। এপ্রিলে $314 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা এক বছর আগের তুলনায় 31.21% বেশি। চামড়া ও চামড়াজাত পণ্য খাতে বৃদ্ধিও অব্যাহত রয়েছে। প্রথম 10 মাসে এই খাতে $98 কোটি রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 5.95% বেশি। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুসারে মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। গত 15 মার্চ থেকে শুরু হয় প্রাদুর্ভাবে বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারিভাবে 57টি শিশুর মৃত্যু হামজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে হামের মতো উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও 279টি শিশু। বর্তমানে বাংলাদেশ জুড়ে 45,000-এরও বেশি শিশু অসুস্থ এবং প্রায় 31,000 শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত 24 ঘন্টাতেই নতুন করে 1,238 জন শিশুর দেহে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। বাংলাদেশে শুক্রবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। 1861 সালে 7ই মে বাংলা ক্যালেন্ডার অনুসারে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু। কবিতা, উপন্যাস, গান, নাটক এবং প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যকে এক নতুন রূপ দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ঐতিহ্যগতভাবে বাংলা পঞ্জিকা অনুসারে উদযাপন করা হয়ে থাকে। প্রথম এশীয় হিসেবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান কবিগুরু। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে গোরা, চোখের বালি এবং শেষের কবিতা প্রভৃতি। রবীন্দ্রসঙ্গীত আজও বাঙালি সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বমহিমায় ভাস্বর। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রক রবীন্দ্রনাথ, শান্তি ও মানবতার কবি এই ভাবনায় 3 দিনব্যাপী এক জাতীয় কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বাসভবনগুলির মধ্যে অন্যতম কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিতাই রায়চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষাবিদ ওয়াকিল আহমেদ। প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও এই অনুষ্ঠানে অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং সাহিত্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত পতিসর, শাহজাদপুর এবং দক্ষিণদিহিতে তাঁর জন্মবার্ষিক উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রবীন্দ্রসঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি এবং আলোচনা সভা সহ 4 দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। অন্যদিকে বাংলা একাডেমি এবং ছায়ানট যৌথভাবে ঢাকায় বিশেষ রবীন্দ্র উৎসবের আয়োজন করে। বাংলাদেশের

0: শিক্ষা প্রতিষ্ঠান ও প্রবন্ধ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশে গত শুক্রবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বর উদযাপিত হয়। এই উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলিতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা এবং বুদ্ধ পূজার আয়োজন করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তা দেন। উল্লেখ্য, ভগবান গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান এবং নির্বাণ লাভ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মমতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন বিবিএফ মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, বরগুনা, রংপুর এবং সিলেটের বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলেও বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা নভলসাং পারমারের পাঠানো খবর এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: এতক্ষণ শুনছিলেন ঢাকার চিঠি। অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন জ্যোতিকা নাজির।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই আজ সন্ধ্যার আড্ডায় শুভেচ্ছা এবং একই সঙ্গে জানাই শুভ বিকেল। ঘড়ির কাঁটা 5:05, তার মানে এই সময়টা আজ সন্ধ্যার, এবং আপনারা জানেন যে আজ সন্ধ্যার আড্ডা শুরু হয় এই সময়, এবং আমরাও নিশ্চিত যে আপনারা সকলেই যে যে কাজ করছেন না কেন, সেই সব কিছু বন্ধ করে অবশ্যই রেডিও সেটের সামনে বসে পড়েন আমাদের সঙ্গে আজ সন্ধ্যার আড্ডায় যোগ দেওয়ার জন্য। না, এখনও চা বিরতি হয়নি ঠিকই, তবে একটু আড্ডা দিতে দিতে সেটাও হয়ে যাবে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর আজ তো একটা বিশেষ দিন, আজ বাঙালির এক ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগার দিন। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আমরা আজ পালন করছি কবিগুরুর 165তম জন্মদিন। তাকে নিয়ে কথা তো বলবই, এমনকি আজ আজ সন্ধ্যার আড্ডাটা শুরু করব তাকে স্মরণ করে, তার কথা বলে, তার গান শুনে, কারণ এটা আজকের দিনে না করলেই নয়। যিনি আমাদের সবটুকু, আমাদের সত্তার সবটুকু জুড়ে রয়েছেন, তাকে বাদ দিয়ে বোধহয় বাঁচা সম্ভব নয় বাঙালির। তাই আজ সন্ধ্যার আড্ডাতে আজ প্রথমে 25শে বৈশাখ সম্পর্কে আমার কিছু অনুভূতি সেই সব ভাগ করে নেব, এবং তারপরে আপনারা জানেন যে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই আজকেও, তার

অন্যথা হবে না। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকবে আবহাওয়ার খবর, থাকবে এই গরমে কীভাবে আপনি আপনার আত্মাকে, আপনার মনকে ভালো রাখবেন, একটু ফুরফুরে রাখবেন, সেই উপায় থাকবে। আর অবশ্যই থাকবে জনস্বার্থ সম্পর্কে কিছু ঘোষণা এবং সুন্দর সুন্দর গান, কারণ গান ছাড়া তো আড্ডা একেবারেই সম্ভব নয়, তাই গান থাকবে। আর আজকের আড্ডাটা বরং শুরু করি গান দিয়ে। আর আজ সারাক্ষণ আপনার সঙ্গে আড্ডা দেব আমি যোথিকা, যেহেতু আজ 25শে বৈশাখ, তাই রবীন্দ্রসঙ্গীত প্রথমেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। প্রথম গানটি শুনবেন সুচিত্রা মিত্রর কণ্ঠে, এবং গানের ওপারে ফিরে আসছি। শুনছেন সকালের আড্ডা, আর আপনারা রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন আপনাদের জন্য গানে গানে সুচিত্রা মিত্র।

গানটি শুনলেন সুচিত্রা মিত্রর কণ্ঠে। হে নূতন, দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আজ পঁচিশে বৈশাখ। পঁচিশে বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসবে ফিরে আসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেবল আমাদের সাহিত্যের আঙিনায় নন।

বরং আমাদের অস্তিত্বের প্রতিটি স্পন্দনে মিশে আছেন। তাঁর সৃষ্টি আমাদের শিখিয়েছে কীভাবে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে হয়। রবীন্দ্রনাথের লেখনী এক বিশাল মহিরুহ, যার ছায়ায় আশ্রয় নেয় বিশ্ব মানবতা। সংকটে যখন আমরা দিশেহারা হই, তখন তাঁর সেই নির্ভীক বাণী আমাদের পথ দেখায়। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আজকের অস্থির পৃথিবীতে যখন স্বার্থপরতা আর সংকীর্ণতা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কবির এই বিশ্ববোধ আমাদের পরম শান্তিতে ফিরিয়ে আনে। তিনি আমাদের শিখিয়েছেন যে জীবন কেবল ব্যক্তিগত অর্জনের জন্য নয়, বরং ত্যাগের মাধ্যমে নিজেকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার নামই জীবন। কবির ভাষায়, আপনা মাঝারে নিজে জড়াই ধরিব না, আপনারে ছেড়ে দিতে চাই ভুবনে। রবীন্দ্র জয়ন্তী মানে শুধু একদিনের উৎসব নয়, এটি আমাদের আত্মিক পুনর্জন্মের দিন। প্রেম, বিরহ, প্রকৃতি কিংবা ঈশ্বর চেতনা, জীবনের এমন কোনো অনুভূতি নেই যা তার গানে বা কবিতায় পূর্ণতা পায়নি। শোকের দিনে তিনি আমাদের কানে কানে বলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আজ আমরা অঙ্গীকার করি কেবল কণ্ঠে নয়, কবির দর্শনকে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি। সংকীর্ণতা বিসর্জন দিয়ে মুক্ত মনের যে পৃথিবীর স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা অবিচল থাকি। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।

গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আর মাত্র কিছুদিন ফুটবল বিশ্বের নজর থাকবে উত্তর আমেরিকায়, কারণ ইতিহাসে প্রথমবার 48টি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মোট 16টি শহরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আয়তন, প্রযুক্তি এবং আয়োজনের দিক থেকে এই বিশ্বকাপকে ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম বৃহত্তম আসর হিসেবে দেখা হচ্ছে। এবারের বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহারও আসছে বড়সড় পরিবর্তন। ভিএআর সিদ্ধান্তকে আরও নির্ভুল ও দ্রুত করতে প্রতিটি ফুটবলারের 3D ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ভিত্তিক এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের নড়াচড়া, শরীরের অবস্থান ও বলের গতিপথ আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে, ফলে অফসাইড, ফাউল কিংবা বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে রেফারিদের কাজ অনেকটাই সহজ হবে। প্রযুক্তি নির্ভর এই বিশ্বকাপে প্রত্যেক ফুটবলারেরই আলাদা ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। AI ভিত্তিক এই 3D প্রতিরূপ ম্যাচ পরিচালনা, VR বিশ্লেষণ এবং বিভিন্ন টেকনিক্যাল সিদ্ধান্তকে আরও নিখুঁত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফুটবলারদের শরীরের নিখুঁত মাপ নিয়ে এই ডিজিটাল স্ক্যান তৈরি হবে, এতে দ্রুত নড়াচড়া ধরা পড়বে, সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লেকে আরও নিখুঁত করে তোলাই এর লক্ষ্য। এর ফলে অফসাইড, ফাউল বা গোল সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। আমার শ্রোতাবন্ধুরা, যারা ফুটবল ভালোবাসেন, যারা মোটামুটি অপেক্ষা করছেন যে কবে থেকে এই ফুটবল বিশ্বকাপ শুরু হবে এবং তারা টিভি চালিয়ে বসবেন, তাদের জন্য এটা কিন্তু বেশ বেশ বেশ ভালো খবর। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে এই অফসাইড, গোল, ফাউল এই সমস্ত নিয়ে বিভিন্ন দলের মধ্যে নানান রকমের সমস্যা তৈরি হয়, সিদ্ধান্ত নেওয়ার দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই এই ধরনের এই ছোটো ছোটো বিষয়গুলোকে এই AI এর মাধ্যমে এবং ডিজিটালি বড়সড় পরিবর্তনের মাধ্যমে এই ছোটো ছোটো ভুলগুলোকে শুধরে নেওয়া যাবে এবং খুব দ্রুত সমাধান করা যাবে।

হবে, আর বিশ্বকাপ আরও নির্ভুল হবে, আরও সুন্দর হবে, এই আশা রাখি। আর আপনাদের মতন আমিও অপেক্ষা করছি এই বিশ্বকাপের জন্য, কারণ সারা বিশ্বের কিন্তু নজর থাকবে উত্তর আমেরিকায়, আসছে ফুটবল। আর এখন আপনাদের আবারও একটা গান শোনানোর পালা। ফুটবলের খবর যখন ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে, তখন সেই নস্টালজিক গান শোনাবো না, সেটা তো হতে পারে না। তাই এখন আপনাদের জন্য থাকবে ধন্নি মেয়ে ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে ভীষণ জনপ্রিয়, ভীষণ নস্টালজিক একটু গান। আর তারপর আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, আর তারপর আবারও ফিরে আসবো আড্ডায়। এখন আপনাদের জন্য ধন্নি মেয়ে ছায়াছবি থেকে মান্নাদে গানে গানে।

একশো বছরের জমি দারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নোক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।

0: শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তাঁর শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: ফিরে এলাম আবারও আড্ডায়। আচ্ছা, আপনাদের অনেকের নিশ্চয়ই মাঝে মাঝেই একটা জিনিস ভীষণ মনে হয় না বলুন, যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা সেটা সব থেকে বেশি স্বাস্থ্যকর, নাকি রাতে বেশিক্ষণ কাজ করে সকালে একটু দেরি করে উঠে মানে পুরো ঘুমটা কমপ্লিট করা সেটা বেশি স্বাস্থ্যকর? এটা নিয়ে নিশ্চয়ই অনেকের মনে নানান রকমের দ্বন্দ্ব চলে, এবং আমি নিশ্চিত যে অনেকেই নিশ্চয়ই এটা নিয়ে অনেকেই নানান রকমের কথা বলেন, যে এটা করা উচিত, এটা করা অনুচিত। তবে বিশেষজ্ঞরা কি বলছেন সেটা এবার একটু আপনাদের জানিয়ে দিই। অনেকেই মনে করেন যে ভোরে উঠলেই শরীর ভালো থাকে, মনও থাকে ফুরফুরে, আর কাজও বেশি করা যায়। কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম। আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি থাকে, যাকে আমরা বডি ক্লক বলি, যাকে বলা হয় বডি ক্লক বা সার্কাডিয়ান রিদম। এই ঘড়ি ঠিক করে আমরা কখন ঘুমাবো আর কখন উঠব। তবে সকলে একই রকম নন, কেউ খুব সকালে উঠতে স্বচ্ছন্দ বোধ করেন, আবার কেউ রাত জেগে কাজ করতে বেশি আরাম পান। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভোরে ওঠাই স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি এমনটা কিন্তু নয়, বরং সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমোচ্ছেন এবং সেই ঘুম কতটা ভালো হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত 7-9 ঘন্টা ঘুম দরকার। যদি কেউ দেরিতে ঘুমিয়ে খুব ভোরে উঠে পড়েন তাহলে তার শরীরে ঘুমের ঘাটতি তৈরি হয়, এর ফলে নানান রকম সমস্যা যেমন সারাদিন ক্লান্তি, মাথা ঝিমঝিম করা, মনোযোগ কমে যাওয়া, এইসব সমস্যা দেখা দিতে পারে। আর এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে, মানে দীর্ঘদিন ধরে যদি ঠিক মতন ঘুম না হয়, তাহলে শরীরের ওপরে খারাপ প্রভাব পড়ে, যেমন ওজন বাড়তে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এমনকি হার্টের সমস্যার ঝুঁকিও বাড়ে। তাই কম ঘুমিয়ে শুধু ভোরে ওঠা মোটেই ভালো অভ্যেস নয়। তবে ভোরে ওঠারও কিন্তু কিছু ভালো দিক আছে, যেমন সকালে পরিবেশ শান্ত থাকে, তাই পড়াশোনা বা কাজের জন্য মনোযোগ বেশি পাওয়া যায়। অনেকেই সকালে ব্যায়াম, যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করেন, যা শরীরের জন্য খুব উপকারী। এছাড়া সকালের রোদ শরীরে পড়লে মন ভালো থাকে এবং ঘুমের রুটিনও ঠিক রাখতে সাহায্য করে। আর সবচেয়ে ভালো অভ্যাস হলো প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ওঠা, ঘুমের আগে মোবাইল বা টিভি কম ব্যবহার করা, রাতের বেলা একটু হালকা খাবার খাওয়া এবং আরামদায়ক পরিবেশের ঘুমানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই সব মিলিয়ে এটা বলাই যেতে পারে যে ভোরে ওঠা ভালো হতে পারে, কিন্তু সেটাই সব নয়। আসল কথা হলো ভালো, পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম, আপনার শরীরের সঙ্গে মানানসই রুটিনটাই সবচেয়ে স্বাস্থ্যকর, যেটা আপনার ভালো লাগে। কেউ যদি এখানে আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ এই মন্ত্রে দীক্ষিত হন তাহলে তিনি সেটাই করুন। আর কেউ যদি একটু লেট নাইট কাজ করে বা পড়াশোনা করে সকালবেলায় উঠতে পছন্দ না করেন তাহলে অবশ্য উচিত সেটা মেনটেন করা। আসলে আপনার যেটা শরীর চাইছে, আপনার শরীর যেটাতে অভ্যস্ত সেটা করাই সব থেকে ভালো। আবারও ফিরে যাব গানে, আর এবারে আপনাদের জন্য গানে গানে রইলেন লোপামুদ্রা।

গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। এবারে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আবহাওয়ার খবর। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্তত শনিবার অবধি তো বটেই, মানে আজ অবধি তো বটেই। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া, বিকেল এবং সন্ধ্যের দিকে হতে পারে বৃষ্টি, সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে, যার ফলে কিছুটা হলেও কমবে অস্বস্তি। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি।

হয়েছে রাজ্যে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি, 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে বাংলার অন্যান্য সব জেলাতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। আজ শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। তাহলে এখনও অবধি আমাদের বঙ্গে কিন্তু স্বস্তির আবহাওয়াই রয়েছে। আর এখন বরং আমি আপনাদের একটা তেমনই মিষ্টি গান শোনাই, যদিও বা গানে গানে মেঘের কথাই থাকবে। গানে গানে রূপঙ্কর বাগচী।

রূপঙ্কর বাগচির গানের পর ফিরে এলাম আবারও আড্ডায়। আচ্ছা বলুন তো, এক বাটি আইসক্রিম, মানে এই গরমে এক বাটি ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে? কিন্তু কেনা আইসক্রিমে ক্যালোরি বাড়বে ভেবে তা অনেকেই এড়িয়ে চলেন। আবার এটাও ঠিক যে আইসক্রিম মানেই কৃত্রিম রং, প্রিজারভেটিভ আর অতিরিক্ত চিনি। তবে এই ধারণা এবার বদলে দেওয়ার সময় এসেছে। একদম তাই, কারণ আইসক্রিমও বানানো যায় স্বাস্থ্যকর উপায়ে। তাতে থাকবে না কোনো কৃত্রিম রং, ফ্লেভার বা চিনি। আর জানেন তো, রান্নাঘরে থাকা সামান্য কিছু পুষ্টিকর উপকরণ দিয়েই তৈরি করা যাবে পছন্দের চকোলেট আইসক্রিম। আর সেটা বানিয়ে ফেলতে পারবেন একেবারে চটপট, কারণ বানানো তো খাটনি কিন্তু খুব খুব খুব কম। তাই আজ আপনাদের সাথে প্রথমে ভাগ করে নেব নারকেলের দুধের চকোলেট আইসক্রিম। অনেকেরই গরুর দুধে অ্যালার্জি থাকে, তারা এই আইসক্রিমটা বানানোর জন্য নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এক কাপ ঘন নারকেলের দুধ, 3 চামচ কোকো পাউডার, 4-5টি খেজুর, সামান্য ভ্যানিলা এসেন্স নিতে হবে। প্রথমে খেজুর ও সামান্য নারকেলের দুধ ব্লেন্ড করে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার বাকি দুধ ও কোকো পাউডার মিশিয়ে ব্লেন্ড করুন। এতে ড্রাই ফ্রুটস মেশাতে পারেন আপনার পছন্দ মতন। মিশ্রণটি আইসক্রিম মোল্ডে বা পাত্রে ঢেলে সারা রাত ফ্রিজে রাখতে হবে। ব্যাস, তারপরেই একেবারে তৈরি নারকেলের দুধের চকোলেট আইসক্রিম। এছাড়াও বানিয়ে ফেলতে পারেন চকো বানানা ব্লিস। একদম, আর এটা পুরো ব্লিসের মতন কাজ করে যদি আপনার মুড অফ থাকে। এটি তৈরি করার সবচেয়ে সহজ হলো কলার প্রাকৃতিক পটাশিয়াম ও ফাইবার এতে বাড়তি পুষ্টি যোগ করে। এটি বানাতে মাত্র 3টি পাকা কলা নিতে হবে, 3 চামচ ডার্ক কোকো পাউডার, আর ওই 1 চামচ মতন পিনাট বাটার। কলা ছোটো ছোটো টুকরো করে নিন, তারপরে ভালো করে চটকে নিন, দিয়ে যেটাতে পছন্দ করেন। অনেকে ভাবেন যে হাত দিয়ে চটকালে তাতে স্বাদ বেশি আসে, আবার অনেকে একটুখানি চামচ ইউজ করতে চান, তো দিয়ে যেটাতে কমফোর্টেবল। এরপরে কোকো পাউডার ও পিনাট বাটার মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আইসক্রিম মোল্ডে ঢেলে সারা রাত ফ্রিজে রেখে জমিয়ে নিন। ব্যাস, তৈরি আপনাদের চকো বানানা ব্লিস। বিশ্বাস করুন, একেবারে পিওর ব্লিস। মুড অফ থাকলে একটু করে বের করে খান, আর ক্যালোরি বাড়ারও ভয় নেই। বেশি চিনি খেয়ে ফেলছেন তাতে গিল্ট ফ্রি একেবারে। এবার চলে যাব পরের গানে।

গানটি শুনছিলেন শুভমিতার কণ্ঠে। আর শুভমিতার কণ্ঠে এই গানের সাথে সাথে বিদায় নিতে হবে আজকের আজ সন্ধ্যার আড্ডা থেকে, কারণ ঘড়ির কাঁটা এখন তেমনই জানান দিচ্ছে। তবে যেতে যেতে কয়েকটা কথা আপনাদের সঙ্গে না বললেই নয়। আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। কোথায় জানাবেন? আপনি আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আবারও বলছি, maitribondhu23@gmail.com। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, এই পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে আপনার মতামত কিন্তু জানাতে পারেন। চটপট জানিয়ে ফেলুন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমরা অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষা করব। বিদায় নেব আজকের আজ সন্ধ্যার আড্ডা থেকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি যুথিকা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ বরং আমাদের অপেক্ষাটুকু থাক

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন যুথিকা নাজির। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5:50 মানেই তো দেশ বিদেশের খেলার নানান খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। গতকাল আইপিএলে কেকেআরের অ্যালেন সাইক্লোনে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। 47 বল খেলে অপরাজিত 100 রান করেন ফিন অ্যালেন। কেকেআর মাত্র 14.2 ওভার খেলে 8 উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে আজ এই প্রতিযোগিতায় রাজস্থানের জয়পুরে রাজস্থান রয়্যালস খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আইএসএলে আজ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে গতকাল দিল্লি স্পোর্টিংকে 2-1 গোলে হারালো ওড়িশা এফসি, ফলে 11 ম্যাচে দুই দলেরই পয়েন্ট সংখ্যা 10। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে ইতিহাস করল ভারত। চীনের সাজহোতে গতকাল ভারতীয় মহিলা ফুটবল দল 4-0 গোলে লেবাননকে হারিয়ে পৌঁছে গেল শেষ 8-এ। প্রীতিকা বর্মনের জোড়া গোলের পাশাপাশি গোল করেন আলভা দেবী এবং জয়া। গতকাল কল্যাণীর মাঠে ইন্ডিয়ান ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি 5-2 গোলে হারিয়ে দিল রাজস্থান ইউনাইটেডকে। এদিকে অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলে স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাকে। গতকাল মণিপুরের কাছে 2-1 গোলে পরাজিত হয় বাংলা। 44 বছর পরে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছালো অ্যাস্টন ভিলা। অন্যদিকে সৌদি প্রো লিগেও 100 গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শিরোপা থেকে আর একটি মাত্র জয় দূরে আল নাসের।

বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল প্রথম দিনে মিরপুরে বাংলাদেশ 85 ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে 301 রান তোলেন। আজ প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে 413 রান করে পাকিস্তানকে ব্যাট করতে পারে বাংলাদেশ। পাকিস্তান প্রথম ইনিংসে এখনও পর্যন্ত 1 উইকেট হারিয়ে 179 রান তুলেছে। এবার চলে আসি আতশকাঁচের তলায়। আজ আতশকাঁচের তলায় অবশ্যই কেকেআর। টানা 4 ম্যাচে জয়, পয়েন্ট টেবিলের 7 নম্বর থেকে শেষ পর্যন্ত প্লে অফে যাক বা না যাক, চলতি আইপিএলে তাদের কামব্যাকটা সমর্থকদের স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 143 রান তাড়া করে মূলত জয় ছিনিয়ে নিল তারা। কেকেআরের দুই বিদেশি ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন গতকাল ছিল অপ্রতিরোধ্য। কেকেআর শুরুটা ভালো করলেও রাহানের 9 বলে 13 রানের সময় দুর্ভাগ্যজনক রান আউট হওয়াটা বেশ ধাক্কা দিয়েছিল কেকেআরকে। স্টার্কের বলে নন স্ট্রাইকার হিসেবে ব্যাক আপ করছিল রাহানে, বল স্ট্রাইকার হিসেবে থাকা অ্যালেনের ব্যাটে লেগে স্টার্কের হাত ছুঁয়ে উইকেটে গিয়ে লাগে। রাহানে তখন ক্রিজের বাইরে, বেশিক্ষণ টেকেনি অঙ্গক্রিজ। পাওয়ার প্লে 6 ওভারে কেকেআর তুলেছিল মাত্র 43 রান। এরপরেই বিধ্বংসী ইনিংস শুরু করেন এবং ম্যাচ জেতান ফিন অ্যালেন। 47 বল খেলে 100 আউট, অন্যদিকে তাকে যোগ্য সঙ্গত করেন ক্যামেরন গিন, তিনিও 27 বল খেলে 33 রান করে নট আউট রইলেন। টসে হেরে আগে ব্যাট করতে হয়েছিল দিল্লিকে। একসময় তারা 10 ওভারে তুলে ফেলেছিল 3 উইকেট হারিয়ে 85 রান, কিন্তু তারপরেই কেকেআরের স্পিন বোলিংয়ের সামনে ধসে যায় তাদের ব্যাটিং। ব্যক্তিগত প্রথম নিশঙ্কা 50 রানের মাথায় অনুকূলের বলে স্ট্যাম্প আউট হন। শেষের দিকে আশুতোষ শর্মা 28 বলে 39 রানের ইনিংস না খেললে 142 রানে পৌঁছাতে হতো না দিল্লি ক্যাপিটালসকে। মিডল অর্ডারে হতাশ করেছেন ক্যাপ্টেন অক্ষর। তার ব্যক্তিগত 22 বল খেলে মাত্র 11 রান করাটা টিমকে আরও চাপে ফেলে দেয়। এদিকে অনুকূল রায়কে দিয়ে বোলিং শুরু করিয়ে সফল হন রাহানে। অনুকূল 31 রানের বিনিময়ে নেন 2 উইকেট। স্লো উইকেটে বরাবরই নারিন বিপজ্জনক। এদিনও তিনি 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 1 উইকেট নেন। বরুণ 4 ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র 28। দলের এই 3 স্পিনার 12 ওভারে মাত্র 76 রান দিয়ে দলের জন্য 3 গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। তবে এখানেই শেষ নয়, কেকেআরের পেস আক্রমণকেও অন্য মাত্রা দিয়েছে কার্তিক ত্যাগী। প্রতিদিন তিনি নিয়ম করে যেমন উইকেট তুলছেন, সঙ্গে থাকছে 140 প্লাস গতি। এদিন মাত্র 25 রানে 2 উইকেট তুলে নেন কেকেআরের জন্য তিনি। দলের অন্য পেসার বৈভব 29 রান দেয় মাত্র 1 উইকেটও মূল্যবান তিনি তুলে নেন। এমনকি গ্রিন মাত্র 1 ওভার বল করেও তোলেন গুরুত্বপূর্ণ নীতিশ রানার উইকেটটি। এদিন গ্যালারিতে দেখা গেল টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে। জাতীয় নির্বাচক আর পি সিংয়ের পাশে বসে তিনি ম্যাচ দেখছিলেন। আজ বাংলার 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ মানেই তো আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। তাই আজ তার 165তম জন্মদিন উপলক্ষে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ, অধ্যাপক বিশ্বজিৎ রায়ের এই সাক্ষাৎকারটি নিয়েছেন শৌর্য চৌধুরী।

আজ আমরা সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথের জীবনে খেলাধুলো কীভাবে এসেছে, তার সাহিত্যে সেই সময় দাঁড়িয়ে তিনি খেলাধুলো কীভাবে ব্যবহার করেছেন, তার চরিত্রদের মধ্যে কোথাও খেলাধুলোর কোনো প্রভাব ছিল কি না, এইসব নিয়ে আজ অনুসন্ধান করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, তার ছেলেবেলার ব্যাপারে আমরা অনেক কিছুই জানতে পারি তার লেখা থেকে এবং অন্যের লেখা থেকেও, কিন্তু খেলাধুলো তার ছেলেবেলায় কত বড় প্রভাব বা কত

0: কতটা প্রভাব বিস্তার করেছিল?
1: যেটা বলবার যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন তার ভাষায় সেকালের কলকাতায়, অর্থাৎ উনিশ শতকের কলকাতায়। আজকাল আমরা খেলা বলতে যেগুলোকে বুঝি সেগুলো তো সবই সাহেবদের হাতটা কম বেশি আমাদের কাছে এসেছে। তো রবীন্দ্রনাথ নিজেই তার ছেলেবেলা বইতে লিখেছেন, আমি সেখান থেকে একটু অংশ করে শোনাই, তাহলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথ খুব বেশি সেই সময় খেলার সুযোগ বা সাহেবী খেলার সংযোগ তাদের জীবনে ঘটেনি। রবীন্দ্রনাথ লিখেছেন, তখন খেলা ছিল সামান্য কয়েক রকমের, ছিল মার্বেল, ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম্ব, আর ছিল লাঠিন ধরানো, ঘুড়ি ওড়ানো। শহরে ছেলেদের খেলা সবই ছিল এমন কমজোরি, মাঝজোড়া ফুটবল খেলার লম্প জম্প তখনও ছিল সমুদ্র পার। বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে খুব একটা বেশি খেলার সুযোগ পাচ্ছেন না, তবে একেবারে যে খেলতেন না তা নয়। জীবন স্মৃতিতে লিখেছেন যে ভোর অন্ধকার থাকতে তাকে উঠতে হতো এবং তারপর এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করতে হতো। সেই জীবন স্মৃতিতেই জানা যাচ্ছে যে স্কুল থেকে যখন ফিরে এলেন দুটো কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হতো, এক হচ্ছে ড্রয়িং, দ্বিতীয়টা হচ্ছে জিমনাস্টিকের মাস্টার মশাই, তিনি আসতেন এবং ওদেরকে নিয়ে পড়তেন। এই ছিল রবীন্দ্রনাথের ছেলেবেলার এক অর্থে খেলাধুলো। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে লাঠি খেলা। তখন লাঠি খেলা, ডাকাতটা লাঠি খেলত, ডাকাতদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সবটাই যে নেতিবাচক ভাবনা জুড়ে ছিল তা নয়। যাকে আমরা বলি সামাজিক দিক থেকে রবিন হুড মার্কা ভালো ডাকাত, সেই রঘু ডাকাতের ফর্ম আর্চেটাই বাঙালির মনে ছিল। তখন রবীন্দ্রনাথ তার ছেলেবেলার একটা অভিজ্ঞতার কথা লিখেছেন, সেখানে লিখেছেন, আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে, মস্ত সব লাঠিয়াল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাঁকড়ে, তাদের নাম শুনলেই লোকে সেলাম করত। প্রায় ডাকাতি তখন বোয়ারের মতো নিশব খুন খারাপির ডাকাত ছিল না, তাতে যেমন ছিল বুকের পাতা তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আখড়া বসে গিয়েছিল। বোঝা যায় যে সেই সময় ভদ্রলোকেরাও লাঠি খেলায় বেশ পারদর্শী হয়ে উঠতেন। যারা নাম করেছিল ডাকাতটাও তাদের মানত ওস্তাদ বলে, এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। এই ডাকাতদের অনেকে রন্তা চড়ে যাতায়াত করতেন। রবীন্দ্রনাথ লিখেছেন, এই রন্তা চড়ে যাতায়াতের ব্যাপারটা তিনি শান্তিনিকেতনে চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানকার ছেলেপুলেরা রন্তাকে খুব জনপ্রিয় করে তুলতে পারেনি। এই ছিল রবীন্দ্রনাথের নিজের খেলার জগৎ, যা রবীন্দ্রনাথ ছোটবেলায় খানিকটা খেলেছেন দেখেছেন, এর বেশি খুব একটা পাওয়া যাচ্ছে না।
0: সাহিত্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে গোড়া রেফারেন্স অবশ্যই আসে, যেখানে ক্রিকেট খেলা একটা বড় ভূমিকা পালন করছে এবং অনেক সময় ফুটবলও এসেছে তার লেখায়। আপনি যদি একটু বিস্তারে আমাদের বলেন তার সাহিত্যে খেলাধুলো কোথায় কোথায় এসেছে।
1: হ্যাঁ, ফুটবল আর ক্রিকেটের প্রতি রবীন্দ্রনাথের যে আগ্রহ ছিল সেটা বোঝা যায়। ক্রিকেটটাকে তিনি গোড়া উপন্যাসে ওই ঔপনিবেশিক শক্তির সঙ্গে লড়াইয়ের সূত্রেও ব্যবহার করেছেন। একটা জায়গাতে এরকম একটা ঘটনার কথা আছে যে কলকাতা

0: কলকাতা শহরের ছেলেরা নিজেদের মধ্যে দুই দলে ক্রিকেট খেলছিল, হঠাৎ একটি ছেলে আহত হয়। এই আহত ছেলেটিকে শুশ্রূষা করার জন্য কুকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় ইংরেজ পাহারাওয়ালারা এলো, তারা বলল যে এই পুকুরের জলে নেটিভদের নামা নিষেধ। দুই পক্ষের লড়াই শুরু হলো। সেই সময় গোরাকে দেখে ছেলের দল খুব খুশি হয়ে উঠল, কারণ গোরা অনেকদিন তাদের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছে। তারা গোরা দাকে জানালো এই পুরো ব্যাপারটা, এবং গোরাও তো স্বদেশী, ফলে সে ভীষণ রেগে গিয়ে শাহের পুলিশদেরকে পেটাতে শুরু করলো এবং ছেলের দল জিতে গেল। এখানে ক্রিকেট খেলাকে ঘিরে ওই নেটিভ এবং শাহেবদের যে লড়াই, যেটা পরবর্তীকালে আমরা জনপ্রিয় লগান সিনেমায় দেখেছি, তারই যেন একটা পূর্ব রূপ। এটা আরো বোঝা যায় ওই গোরাতেই এক জায়গায় রবীন্দ্রনাথ লিখেছেন যে নন্দ, সে ছিল গোরার সবচেয়ে বেশি ভক্ত। এই নন্দ ছিল ছুতরের ছেলে, 22 বছরের ছুতরের ছেলে, কে তার বাবার দোকানে কাঠের বাক্স তৈরি করে। এখন এই নন্দকে গোরা ক্রিকেট খেলায় জুড়ে দিল। রবীন্দ্রনাথ লিখেছেন, ক্রিকেট খেলায় গোরা শুনিতেও সে অদ্বিতীয় ছিল। এই যে বল করতে পারে নন্দ ভালো, সে ছুতরের ছেলে, তার সামর্থ্য অনেক বেশি। তারপর কি করলো গোরা? না, সে এই সকল সুতার কামারের ছেলেদের সঙ্গে ভদ্র ছেলেদেরকে একসঙ্গে মিলিয়ে দিল। এই মিশ্রিত দলের মধ্যে নন্দ সকল প্রকার খেলায় ও ব্যায়ামে সকলের সেরা ছিল। ভদ্র ছাত্রীরা কেউ কেউ তাহার প্রতি ঈর্ষান্বিত ছিল। তাহলে এই যে নিম্নবর্গের সামর্থ্য, সেই নিম্নবর্গের সামর্থ্যের সূত্রে ভদ্রলোক এবং নিম্নবর্গের যে বিভাজন রেখা, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং সত্যি তো গোরা উপন্যাসে গোরা যে পরবর্তী ভারতবর্ষের কল্পনায় অগ্রসর হবে, যেখানে কোনো জাতি ভেদ নেই, যেখানে খ্রিস্টান, যেখানে নিম্নবর্গীয় হিন্দু সবাই আসতে পারে, এর একটা সূত্রপাত খেলার মাঠে পরস্পর পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রিকেটের ভূমিকাটা সেজন্য বলবো যে গোরা উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ফুটবল যে সহজে খেলা যায় তার একটা বিবরণ তো আমরা সবাই জানি, যে সেটা পাওয়া গেছে ওই সহজ পাঠে, যেখানে রয়েছে যে সতী সেন, মণি সেন, বংশী সেন, মধু সেন, কেতু সেন, তারা ফুটবল খেলতে এসেছে। কিন্তু ফুটবলের বল নেই, রবীন্দ্রনাথ লিখেছেন, বল নেই, গাছ থেকে ঢেলা মেরে বেল পেলে নেবো, তেলিপাড়ার মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না। অর্থাৎ এই ফুটবল যেখানে থাকে না, তার একটা বিকল্প ব্যবস্থা অন্য কিছু দিয়ে করে নেওয়ার একটা সহজ ব্যাপার সেটা ছিল। আর মোহনবাগানের ফুটবল খেলার বিবরণ দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে সে উপন্যাসে এই লেখাটির মধ্যে আছে, আর দুই বোন উপন্যাসে আছে। সেতে এরকম যে এক মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, ফিরতি পথে পকেট থেকে 3.5 আনা পয়সা কেউ তুলে নিয়েছিল, ফলে ভিমনাগের দোকান থেকে সন্দেশ কেনা বাদ গেল। বোঝা গেল যে যারা খেলা দেখতে যেত তারা বেশ খেলা দেখে আনন্দ করে ফিরতি পথে ভিমনাগের সন্দেশ সন্দেশ খেয়ে বাড়ি ফিরত। এখন পকেট থেকে পয়সা চলে গেছে তো ঠিক আছে, বন্ধু কিং চৌধুরী তার বাড়ি গেছে, আর ওখানে গিয়ে কুঁচো চিংড়ি ভাজা আর আলুর দম খেয়েছে। তো খেলা খাওয়া সব মিলিয়ে বেশ একটা মজাদার বিবরণ এই ফুটবলের সূত্রে সেতে আমরা পেয়ে
1: গেলাম।
0: সেই সময়কার সমাজ চিত্র বলা যায় না, একটা উঠে গেল। এই পর্যন্ত হচ্ছে রবীন্দ্রনাথের খেলাধুলার সাহিত্যিক বিবরণ।
2: এছাড়াও খেলাধুলোকে মানুষের চারিত্রিক গঠনের ক্ষেত্রে ব্যবহার করা, মানে মানুষকে এম্পাওয়ার করার ক্ষেত্রে তিনি কিভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তার আশ্রমে খেলাধুলোর কিরকম ভূমিকা ছিল, এর যদি কিছু উদাহরণ আমাদের দেন।
0: হ্যাঁ, সেখানে সবচেয়ে ভালো উদাহরণ আমি যেটা দিতে চাই যে শান্তিনিকেতনে আমাদের তো একটা সবসময় বলা হয় যে শান্তিনিকেতনের ছেলেরা বা শান্তিনিকেতনের মেয়েরা তারা একটু মেয়েলি, তাদের শারীরিক বল নেই, এই ধারণাটা একেবারে ভ্রান্ত, একেবারে ভুল। রবীন্দ্রনাথ মেয়েদেরকে খুবই শারীরিক ভাবে সমর্থ করতে চেয়েছিলেন। অমিতা সেন তার শান্তিনিকেতনে আশ্রম কন্যা বলে একটি বইতে তিনি সে কথাগুলো লিখেছেন। তিনি লিখছেন যে 1929 সালে জাপান থেকে রবীন্দ্রনাথকে জুজুৎসু সম্পর্কে একটা চিঠিতে তিনি লিখেছিলেন যে এই বিদ্যাটা আমাদের মেয়েদের শেখা উচিত। এখন এই যে শেখা উচিত, শেখা উচিত এইটুকু বলে কিন্তু তিনি থেমে গেলেন না। তিনি করলেন কি, যে জাপান থেকে একজন শিক্ষককে নিয়ে এসে, তার নাম ছিল তাকাগাকি, এই তাকাগাকি যিনি জুজুৎসু শিক্ষক, তিনি শান্তিনিকেতনে এলেন এবং শান্তিনিকেতনে আসবার পর তিনি মেয়েদেরকে ওই জুজুৎসু শেখাতেন। এবং এটাও অমিতা সেনের লেখা থেকে জানা যাচ্ছে যে তখন তারা গান গাইতেন, যখন এরা করছেন এই ড্রিল করছেন আর কি, তখন গান গাইছেন কি না, সংকোচের ও বিহ্বলতা নিজেরই অপমান।

0: অত্যন্ত খুশি হয়েছেন, দেখে হাততালি দিচ্ছেন, তার বিবরণও আমরা পাচ্ছি। শান্তিনিকেতনের পুরনো অ্যালবামে দেখেছি যে মেয়েরা ওই টেনিস র্যাকেট হাতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে টেনিস খেলার একটা আয়োজন হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু শান্তিনিকেতনের মেয়েদের এই শরীরচর্চা, যেটা বঙ্গীর যন্ত্র ওই দেবী চৌধুরানীতে, দেবীকে যখন গড়ে তোলেন, দেবী ঘোড়ায় চড়তে জানেন, যুদ্ধ করতে জানেন, দেবীর শারীরিক বৃত্তি, এটার মধ্যে এক ধরনের বলা যেতে পারে হিন্দু জাতীয়তাবাদের গল্প ছিল। রবীন্দ্রনাথটা সেইভাবে দেখতেন না, রবীন্দ্রনাথটা স্বাভাবিক ভাবে মেয়েদের একটা সহজ সংকোচহীন শারীরিক প্রকাশ হিসেবে এই খেলাধুলোকে গ্রহণ করতে চাইছেন। আর শান্তিনিকেতনের ছেলেরা কিন্তু সেই সময় বেশ বুঝতে পারা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা বেশ ভালো ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো এবং তারা শিল্প পেত। শান্তিনিকেতন পত্রিকাতে সেই সমস্ত খবরও প্রকাশিত হতো। এর থেকে বোঝা যায় যে শান্তিনিকেতনের ছেলেরা মোটেই পেলব, শারীরিক ক্ষমতাহীন, খেলাধুলা বন্ধ করে বসে আছে এমনটা কিন্তু নয়। এটা আমাদের একটা ভুল ধারণা, আমরা এটাকে মনে মনে গড়ে তুলেছি, এর কোনো ভিত্তি নেই।
1: অর্থাৎ স্বাভাবিক জীবনের অঙ্গ হিসেবে খেলাধুলোকে তিনি তার কারিকুলামভুক্ত করেছিলেন এবং যথেষ্ট সফলভাবেই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক বিশ্বজিৎ রায়কে। আজকে শুধু রবীন্দ্রনাথের জীবনেই নয়, তার সাহিত্যে নয়, তার পড়াশুনো বা শিক্ষার ভাবনার মধ্যে খেলাধুলোর যে একটা বিশেষ ভূমিকা ছিল সেটা তিনি খুব সুন্দরভাবে প্রাঞ্জল করে আমাদের জানালেন। ধন্যবাদ।
2: শুনছিলাম ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ। অধ্যাপক বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন সৌর্য চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। এবার চলে আসি বিস্তারিত খবরে। আজ আইপিএলে রাজস্থানের জয়পুরে রাজস্থান রয়্যালস খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। জয়ের হ্যাট্রিকে গুজরাট টাইটান্সের ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠছে। গিল বাহিনী 10 ম্যাচ খেলে 6টি ম্যাচ জিতে তাদের পয়েন্ট সংখ্যা এখন 12, আর রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে তারা দ্বিতীয় স্থানটা দখল করবে। উল্টোদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের সামনে প্রথম ও দ্বিতীয় স্থান দখলের সুযোগ রয়েছে। গুজরাটকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে 14। নিট রান রেটেও তাদের অবস্থান বেশ ভালো, ফলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় এখন ক্রিকেট মহল। আইপিএলে 8 পাতার কড়া নির্দেশিকা জারি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএলের দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিগে সম্প্রতি বেশ কিছু প্রোটোকল ভাঙার ঘটনা ঘটেছে, যেমন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রুমির ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার, ক্যাপ্টেন রিয়ান পরাগের ভ্যাপিং নেওয়া। এরপর থেকেই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসকে 8 পাতার নির্দেশিকা জারি করেছে বিসিসিআই থেকে। উদ্বিগ্ন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন এখনই সতর্ক হওয়া দরকার। নির্দেশিকায় আরও পরিষ্কার করে বলা হয়েছে টিম ম্যানেজারদের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের ঘরে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। অতিথিদের সঙ্গে দেখা করতে গেলে হোটেলের লবি বা রিসেপশনেই একমাত্র দেখা করা যাবে। ম্যাচ চলাকালীন সময় দলগুলির মালিকরা মাঠে, ড্রেসিংরুমে এবং ডাগ আউটে উঠে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। পিএমও প্রোটোকলকে কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। এদিকে বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গতকাল মিরপুরে বাংলাদেশ 85 ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে 301 রান তোলে। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ 413 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত 1 উইকেট হারিয়ে 179 রান তুলেছে। অন্যদিকে পাকিস্তান সফররত জিম্বাবুয়ে মহিলা ক্রিকেট দল আজ পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছে। ফুটবল ছেড়ে ক্রিকেট ছেড়ে এবার চলে আসি ফুটবলের আঙিনায়। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে ইতিহাস গড়ল ভারত। চীনের সাজাউতে গতকাল ভারতীয় মহিলা ফুটবল দল 4-0 গড়ে লেবাননকে হারিয়ে পৌঁছে গেল শেষ 8-এ। প্রীতিকা বর্মনের জোড়া গোলের পাশাপাশি গোল করেন আলফা দেবী এবং জয়া। ভারত

তারপর শান্তিনিকেতন আশ্রম থেকে চারজন মেয়ে তারা গেলেন বেনারস। বেনারসে গিয়ে তারা এই জুজুৎসুর কাজটা দেখাবেন। সেখানে গিয়ে তারা দেখাচ্ছেন এবং বেনারসের সাধারণ

গ্রুপ লিগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে 3-0 গোলে হেরেছিল। কিন্তু এদিন লেবাননকে বড় ব্যবধানে হারিয়ে ইতালীয় কোচ পামেলার ভারত নক আউটের খেলার যোগ্যতা অর্জন করল। ভারতের মেয়েরা অনূর্ধ্ব 19 টিম 2005 সালে নক আউটে পৌঁছেছিল। তারপর 2018 সালে ভারতের ছেলেদের অনূর্ধ্ব 16 টিম কোয়ার্টার ফাইনালে খেলে, আর আজ সেই কাজটাই করে দেখালো অনূর্ধ্ব 17-র মহিলা ফুটবলাররা। এর ফলে প্রথম এশিয়ান কাপের নক আউটে পৌঁছালো ভারতীয় মহিলা জাতীয় দল, ফলে উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল সংস্থা। আগামী 23 সেপ্টেম্বর কলকাতার ফেডারেশন স্পেশাল এজিএম ডাকল ভারতীয় ফুটবল সংস্থা। নতুন সংবিধান চালু করার বিষয়ে সবুজ সংকেত আদায় করাই এর প্রধান উদ্দেশ্য। এছাড়াও কমার্শিয়াল পার্টনার ইস্যুতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। আগামী 20 বছরে ভারতীয় ফুটবলে প্রায় 2000 কোটি টাকার লগ্নি করতে উৎসাহী বহুজাতিক সংস্থা। একই সঙ্গে এর আগে অপর একটি বহুজাতিক সংস্থার অফার থাকলেও দ্বিতীয় বহুজাতিক সংস্থাটার অফার অনেক বেশি আকর্ষণীয়। আইএসএল এর ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক স্তরের এর রূপরেখাও স্পষ্ট করে দিয়েছেন তারা। তাই এই বিশেষ সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এর আগে গত বছর ডিসেম্বরে FSDL এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ফেডারেশনের। এই মুহূর্তে ভারতীয় ফুটবলের কোনো কমার্শিয়াল পার্টনার নেই, ফলে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। অন্যদিকে ISL এ এদিন স্পোর্টিং দিল্লিকে 2-1 গোলে হারালো ওড়িশা FC। দ্বিতীয় অর্ধে দিল্লির পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান কমান বারবজবিজ। 11 ম্যাচে 2 দলেরই পয়েন্ট সংখ্যা এখন 10। আজ ISL এর গোয়ার ফতর্দা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ গোয়া বধে বাগানের সেরা অস্ত্র লিস্টন কোলাসো। সবুজ মেরুনের জার্সিতে চলতি মরশুমে তার 100 ম্যাচ খেলা হয়ে যাবে। গোয়ার ডারবলিয়ামের বাসিন্দা লিস্টন কোলাসো কি পারবেন তার নিজের ঘরের মাঠে মোহনবাগানকে চলতি ISL এর লিগ টেবিলের 1 নম্বরে তুলে আনতে? এই মুহূর্তে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ইস্টবেঙ্গল। গোয়াকে হারাতে পারলে লিস্টনরা 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্সদের লাগাম ধরে রাখতে পারবে। পয়েন্ট খোয়ালে লাগাম আর লোভেরোর টিমে থাকবে না। ইতিমধ্যেই খেলার প্রথম অর্ধ শেষ হয়ে গিয়েছে। প্রথমার্ধের খেলায় এখনও অমীমাংসিতভাবে গোলশূন্য অবস্থায় রয়েছে দুটি দলই। গোয়ার মাঠে ISL এর এই সাফল্যের হার মোহনবাগানের বেশ ভালো, কিন্তু আজ কি তা ধরে রাখতে পারবে মোহনবাগান? এখানে ম্যাকলারেনদের প্রধান সমস্যা হবে গরম। বিকেল 5টায় গোয়ার ভীষণ গরম এবং আর্দ্রতা থাকে। মোহনবাগানের কোচ লোবের অবশ্য পরিষ্কার করে বলে দিয়েছেন, গরমের অজুহাত দিয়ে দেওয়ার কোনো জায়গাই আমাদের কাছে নেই, আমাদের সেরা খেলাটা দিতে হবে এবং জিততে হবে। গোয়ার গরমের সঙ্গে মানিয়ে নিতেই গত শুক্রবার বিকেল 5টায় মাঠে নেমেছিলেন লোবেরো তার টিমকে নিয়ে প্র্যাকটিস করতে, কিন্তু মাঠ খারাপ হওয়ায় তিনি বেশিক্ষণ ফুটবলারদের প্র্যাকটিস করাননি চোট লেগে যাওয়ার কারণে। চোট সারিয়ে এই ম্যাচে ফিরেছেন আপুইয়া আলবার্তো, যা টিমের পক্ষে খুবই ভালো। অন্যদিকে দ্বিতীয় ভালো খবরটি মোহনবাগানের জন্য, যেটা হলো গোয়ার টিমের প্রধান কোচ মার্কেস মানালো রিজার্ভ বেঞ্চে থাকতে পাচ্ছেন না সাসপেন্ড থাকার কারণে। ফেডারেশন বিরোধী মন্তব্যের জন্যই তিনি শাস্তি পেয়েছেন, সমস্যায় গোয়ার শিবিরও। তার ফলে সন্দেশদের কোচিং করাচ্ছেন সহকারী কোচ গৌর মাঙ্গি সিং। তিনি মোহনবাগান বধের প্রধান ভরসা রাখছেন তার দলের সমর্থকদের উপর। গৌর মাঙ্গি বলেছেন, এটাই আমাদের এই মরশুমের শেষ হোম ম্যাচ, আশা করি আমাদের ফ্যানরা মাঠ ভরিয়ে টিমকে সেরার লড়াইয়ে উৎসাহ দেবে। মোহনবাগানের 6 বিদেশি যখন তৈরি, গোয়ার হাতে তখন মাত্র 2 বিদেশি। তবে গোয়ার স্বদেশি ফুটবলার ব্রাইসন নেমেল উদান্তারা দারুণ ফর্মে রয়েছে। তাদের দাপটে গোয়ার লিগ টেবিলে এখনও 4 ম্যাচ খেলে 11 ম্যাচে মোট 19 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বর স্থানে। ISL এ তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ না থাকলেও গতবারের চ্যাম্পিয়নদের আটকে তো তারা দিতেই পারেন, এটাই আজকের বড় চ্যালেঞ্জ সন্দেশদের। এদিকে এবার
উইমেন্স লীগের প্রতিযোগিতায় আজ লাল হলুদ ব্রিগেড প্রতিপক্ষ সেসা গোয়া। প্রথমে ঠিক হয়েছিল ইস্টবেঙ্গল মাঠেই ম্যাচ হবে বিকেল চারটে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাত আটটায় খেলা শুরু হবে। অন্যদিকে গতকাল অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবলে স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাকে। ছত্রিশগড়ের নারায়ণপুরে গ্রুপ লিগের থেকে সেরা হয়ে নকআউটে পৌঁছেছিল দীপঙ্কর বিশ্বাস এবং সন্দীপ নন্দীর প্রশিক্ষণে থাকা বাংলা যুব টিম, কিন্তু শুক্রবার শেষ আটের লড়াইতে বাংলা 2-1 গোলে মণিপুরের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিল। বাংলার হয়ে একমাত্র গোলটি করেছিলেন তানবীর দে। এবার চলে আসি আন্তর্জাতিক ফুটবলের আসরে। 44 বছর পর ইউরোপিয়ান পর্যায়ে কোনো ট্রফি জয়ের সামনে অ্যাস্টন ভিলা। 1982 সালে অ্যাস্টন ভিলা ইউরোপিয়ান কাপের খেতাব জিতেছিল ব্রায়ান মিউনিককে হারিয়ে। তারপরে ভিলা খেতাব জেতা তো দূরের থাক, ফাইনালে পৌঁছাতে পারেনি। স্প্যানিশ কোচ উনেই এমেরি এর আগে 4 বার ইউরোপা লিগ জিতেছিলেন, 3 বার সেভিয়ার হয়ে আর 1 বার বিয়ারিয়ালের হয়ে। স্পেনের বাইরে এবার তাই তার সেরা হওয়ার হাতছানি রয়েছে। বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে নটিংহাম ফরেস্টকে 4-0 গোলে হারিয়ে দিয়েই এই যোগ্যতা অর্জন করেছে তারা।

বাংলাদেশ ফুটবল লিগে শিরোপা জয়ের লড়াইয়ে বাংলাদেশের দুই প্রধান বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড 18 রাউন্ডের মধ্যে 2 রাউন্ড বাকি থাকতে এই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে মাত্র 1 পয়েন্টে। পয়েন্টের হিসাব তাই বলছে আগামী রাউন্ডেই নিষ্পত্তি হয়ে যেতে পারে চলতি মরশুমে দেশের শীর্ষ ফুটবল লিগের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠছে সেটা দেখার।

চলে আসি আজকের দিনে। 1268 বঙ্গাব্দের আজকের দিনে অর্থাৎ 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সকলের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর 165তম জন্মদিনে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 1977 সালের আজকের দিনেই চেক প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত পেশাদার ফুটবলার মারেক জানকুলোভস্কি। তিনি তার খেলোয়াড়ি জীবনে চেক প্রজাতন্ত্রের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, 2000 সালের সামার অলিম্পিক এবং 2006 সালে ফিফা বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিলেন। 1979 সালে 9 মে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন পেশাদার বেসবল খেলোয়াড় ব্র্যান্ডন টেলর ওয়েব। 1990 সালে নয়ডায় আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় ফুটবলের অন্যতম তারকা ফুটবলার রবিন সিং। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই আজকের মতো বিদায় নিই। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: মজিব বোঝা তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন সঞ্জয় হাজরা। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী বোঝা তরঙ্গে এখন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন, যারা গ্রামে ঘুরতে গেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা বন্ধুদের বাড়িতে একটা না একটা গবাদি পশু থেকেই থাকে। সেই সমস্ত গবাদি পশু কেউ বা শখে পুষে থাকেন, আবার কেউ বা ব্যবসায়িক ভিত্তিতে পালন করে থাকেন, বেশ কতকগুলো পুষে থাকেন। কিন্তু যারা পুষছেন, পালন

0: করছেন তারা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে, ব্যবসায়িক ভিত্তি হতে পারে বা সেখান থেকে কিছু আর্থিক উপার্জন হবে এই আশা নিয়ে পুষে থাকেন। অথচ এমন সময় এমন কিছু কৃষক বন্ধু হোক বা গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন যারা বসবাস করেন, দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনি পালন করছিলেন গবাদি পশুটি বা তার থেকে পাওয়া যে সামগ্রী সেগুলো হয়তো বাজারজাত করে সেখান থেকে কিছু আর্থিক উপার্জনের আশা করেছিলেন সে অর্থে হচ্ছে না। আর গবাদি পশুগুলোর মধ্যে একটি পাওনা যেটা আপনাদের থাকে তার দুধ, আর দুধ তো জানেন গ্রাম বাংলার দিকে একটি গান নিশ্চয়ই আপনাদের খুব প্রচলন রয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি লোকগীতি যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এই দুধের যে কী গুণ, তার পুষ্টিগুণ যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তারবাবু যারা রয়েছেন তারা তো জানেন, তারা বলেন, আপনারাও অনেকে জানেন। তাই আপনারা যারা গবাদি পশু পালন করেন বেশিরভাগ জোর দেন যাতে সেখান থেকে কিছু দুধ উৎপাদন হতে পারে এবং সেই দুধ বাজারজাত করে সেখান থেকে আপনাদের আর্থিক সুরাহা হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে করতে গিয়ে কখনো কখনো আপনারা সেই উদ্দেশ্য সফল হয় না, তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কি আর কিভাবে আপনার যে পালন করা গবাদি প্রাণীটি বাড়িতে রেখেছেন তার থেকে দুধের উৎপাদনটা বাড়াতে পারবেন এবং সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা করব। আজকের আমাদের বিষয় গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে তার করণীয় কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক পাল। ডক্টর পাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম ডক্টর পাল, যে গবাদি প্রাণী আমরা মোটামুটি গ্রাম বাংলায় যখন যাই দেখি প্রায় ঘরে ঘরে কিছু না কিছু থাকে, এই যে গবাদি প্রাণীর কথা বলছি, আপনি ঠিক গবাদি প্রাণীর পর্যায়ে কোন কোন প্রাণীগুলোকে ফেলতে চাইছেন?
1: গবাদি পশু বলতে আমরা কোনগুলোকে ফেলবো সেটা আপনি জানতে চাইছেন? যেহেতু এখানে দুধ উৎপাদন নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেহেতু যে কোনো স্তন্যপায়ী প্রাণী যেগুলোকে আমরা পুষি তারা কিন্তু প্রত্যেকেই দুধ দেয়, কিন্তু সবাইকে আমরা দুধ উৎপাদনের উদ্দেশ্যে পালন করি না। তো সাধারণত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব দুধ, সেখানে গবাদি পশু বলতে সাধারণত আমরা গরু বা মহিষ এই নিয়েই আলোচনা করব, এবং এছাড়াও কোনো কোনো জায়গায়, যদিও আমাদের পশ্চিমবঙ্গে না অন্য কোনো রাজ্যে, যেখানে ছাগল বা ভেড়া বা অন্যান্য প্রাণী থেকেও দুধ পাওয়া যেয়ে থাকে, কিন্তু আমরা মেনলি আজকে গরু বা মহিষ সম্বন্ধেই আলোচনা করব।
0: বেশ, তাহলে এগুলো মোটামুটি আমাদের এই পশ্চিমবঙ্গের এই সমস্ত গবাদি প্রাণী থেকে আমরা দুধ উৎপাদনটা কীভাবে বাড়াবো
1: এটাই পেয়ে থাকি আমরা।
0: বেশ, সেটা নিয়ে আলোচনা করব। আর এই হঠাৎ আমরা যে কথাটা বলছি যে দুধ উৎপাদন বাড়াতে হবে, কিন্তু আমরা তো জানি যে ভারতবর্ষে দুধের উৎপাদন খুব একটা খারাপ নয় এবং খুব একটা ভালো অবস্থায় রয়েছে, কিন্তু হঠাৎ কেন মনে হচ্ছে যে দুধ উৎপাদনটা বাড়ানো দরকার রয়েছে?
1: এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ যারা এই বিষয়ে একটু খবর টবর রাখেন তারা অনেকেই জেনে থাকবেন যে ভারতবর্ষ বেশ কয়েক বছর, মানে বেশ কয়েক দশক ধরে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনে এক নম্বর আছে।
0: আরে বাহ।
1: এবং 2024 সালেও শেষ ডাটা পর্যন্ত প্রায় 240-39 মিলিয়ন মেট্রিক টনের মতো দুধ উৎপাদন হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে এক নম্বর। এবং এটাও জানার বিষয় যে তবু আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা যদি এক নম্বরই থাকি বিশ্বের মধ্যে তাহলে কেন দুধ উৎপাদন বাড়াবো,
0: সেটাই
1: তো। তার কয়েকটা কারণ আছে। তার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে যেমন আমরা বললাম যে দুধ উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর, সেরকম এই যে প্রাণী গবাদি প্রাণী যেগুলো দুধ উৎপাদনের ক্ষেত্রে লাগে, যেমন গরু মহিষের কথা বললাম, তাদের সংখ্যাতেও কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে। মানে এবার যত সংখ্যক গরু বা মহিষ ভারতবর্ষে আছে সেই অনুপাতে যদি দুধ আমরা পেতাম তাহলে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই বেশি হতো। এর থেকে অনেক ছোট ছোট দেশ আছে পৃথিবীর যারা কিন্তু গরুর সংখ্যা বা মহিষের সংখ্যা অনেক কম, কিন্তু তারাও দুধ উৎপাদনে প্রায় আমাদের কাছাকাছি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে,
0: তাহলে কিছু প্রতিবন্ধকতা আমাদের রয়েছে।
1: প্রধান কারণটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি, যেটা আমরা বলি যে প্রতি পশু বা পশু প্রাণী পিছু যে প্রত্যেক দিন দুধ উৎপাদন যে ক্ষমতা, সেটা আমাদের ভারতবর্ষে যে সমস্ত জাত আমরা পেয়ে থাকি সেইখানে কিন্তু অনেকটাই কম। যেখানে অন্যান্য দেশে প্রতিদিন যদি একটা গরু প্রায় 30-40 লিটার দুধ দেয়, আমাদের এখানে সেখানে অ্যাভারেজ হচ্ছে 5-6 লিটার। তো এই কারণে আমাদের একটা যথার্থ একটা কারণ রয়েছে আমাদেরকে দুধ বাড়ানো, উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু আমি বললাম যে আমাদের এখানে গরু বা মহিষের সংখ্যা বেশি, এই সমস্ত প্রাণীরা এদের চারটে করে, অনেকেই জানেন যে পাকস্থলী চারটে ভাগ থাকে, এবং হজমের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ওদের একটা গ্যাস তৈরি হয় শরীরে, যেটা আমরা মিথেন গ্যাস বলে থাকি। এই মিথেন গ্যাসটা কিন্তু আমাদের এখন বহু চর্চিত যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলছি, এরতে অনেকটাই মানে এর
0: প্রধান কার্যকরী উপাদান
1: এবং এটা অনেকটাই তার রোল আছে। তো তার জন্য কি উন্নত

0: সে উন্নত যে দেশগুলো আছে পৃথিবীর, তারা কিন্তু একটা আমাদের উপর চাপ সবসময় দিয়েই থাকেন যে এখানে আমাদের গরু বা মহিষের সংখ্যা কমাতে হবে, যেহেতু এখানে মিথেন প্রোডাকশনটা বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, নিশ্চয়ই প্রতি অ্যানিম্যাল প্রতি যে দুধ উৎপাদন ক্ষমতা সেটা অবশ্যই বাড়ানোর দিকে লক্ষ্য দিতে হবে, এটা এক নম্বর দিক। আর এক নম্বর দিক যেটা প্রধান কারণ এই বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে আমাদের ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওনারা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষকে কতটা করে দুধ, কতটা করে মাংস বা কতদিন ডিম খেতে হবে তার একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেন সুস্থভাবে বেঁচে থাকতে গেলে। তো সেই অনুযায়ী একজন ভারতীয়কে প্রত্যেক দিন গড়ে প্রায় 300-350 গ্রাম বা 300-350 ML দুধ খাওয়া দরকার। আমরা সবাই জানি দুধ একটা খুব স্বাস্থ্যকর পানীয়। তো সেখানে আমরা যদি দেখি ডেটা, তাহলে 2024 সালের ডেটা অনুযায়ী ভারতবর্ষের বিচারে যদি দেখি, সেখানে কিন্তু আমরা পাই অনেকটা বেশি, 471 গ্রাম করে। এটা কিন্তু ভারতবর্ষের ডেটা বললাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি সেটা কিন্তু অনেকটাই নিচে দেখা যাচ্ছে, সেটা 211 বা ম্যাক্সিমাম 250 ML এর কাছাকাছি। তো পশ্চিমবঙ্গের বিচারে আমাদের প্রত্যেক দিন যা দরকার তার থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। তাহলে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমাদের দুধ উৎপাদন বাড়ানোর পেছনে। তো এই দুটো কারণের জন্যই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে যথার্থটা লুকিয়ে রয়েছে।
1: এবং এটা খুব ভালো কথা বলেছেন, যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত অন্যান্য দেশগুলো আমাদেরকে উপরে একটা চাপ প্রয়োগ করছে যে গবাদি প্রাণীর সংখ্যা কমাতে হবে, গবাদি প্রাণীর সংখ্যা যখন কমাতে হবে তাহলে নিশ্চয়ই তার থেকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে।
0: যদি এক নম্বর স্থানটা বজায় রাখতে হয় তাহলে সেখানে আমাকে কোনো না কোনো ভাবে বাড়াতে হবে।
1: এবং আপনি আপনার কথার মধ্যে দিয়ে একটা কথা উঠে এলো যে আমাদের হয়তো গবাদি পশুর সংখ্যায় আমরা এক নম্বরে, কিন্তু তার জাত যেগুলো রয়েছে সেগুলো হয়তো অন্য ধরনের, যে জাত ঠিক নেই আমাদের, তাই আমাদের আগে জাত নির্বাচন করতে হবে। তাহলে এই যে উন্নত মানের জাত আমাদের যদি পশ্চিমবঙ্গে বুকে যে সমস্ত মানুষজনরা কৃষক বন্ধুরা বা হোক বা যে সমস্ত গৃহস্থ বাড়িতে পালন করবেন, কী ধরনের উন্নত জাত আছে তারা পালন করতে পারেন?
0: এই এই দুধ উৎপাদন বাড়ানোর প্রধান যে স্টেপ প্রথম যেটা, সেটা আপনি ঠিকই বলেছেন, জাতটা, জাতটা নির্বাচন করতে হবে। জাত যদি আমি ঠিকঠাক নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার সমস্ত যে প্রচেষ্টা সেটাই নষ্ট হবে। এখন পশ্চিমবঙ্গে কী হয়েছে, গরুর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো জাত সেরকম নেই।
1: আচ্ছা,
0: তার জন্য কী হয়, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গোপালক আছেন তারা হয় উড়িষ্যা নাহলে বিহার বা হরিয়ানা উত্তরপ্রদেশ এখান থেকে গরু নিয়ে এসে পালন করার চেষ্টা করেন, এবং সেই সমস্ত গরু পালন করতে গেলে তাদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে, যে পরিচর্যা তাদেরকে করতে হবে, সেটা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারা ওনারা করতে পারেন না। তার ফলে কী হয়, একটা ম্যাল নিউট্রিশন বা অপুষ্টির শিকার গরুগুলো এবং দুধের উৎপাদন সেরকম যথার্থ হয় না। তো তার জন্য এই প্রসেসটা ঠিকঠাক কার্যকর হয় না। তো আমাদেরকে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে কিছু জাত আছে বা পশ্চিমবঙ্গেও পাওয়া যায় যেগুলো আমরা ইন্ডিজিনাস বা একদম দেশি জাত বলি, যেগুলো দেখা যাবে হয়তো সারাদিনে 1 লিটার কি 1.5 লিটার ম্যাক্সিমাম 2 লিটারের কাছাকাছি, বা কোনো কোনোটা 500 ML দুধ দেয়। আবার কিছু কিছু গরু আছে যেগুলো একটু উন্নত জাতের কিন্তু আমাদের দেশি জাত, যেমন আমরা অনেকেই নাম শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, গির ওল একটা জাত আছে, শাহিওয়াল আছে, থারপারকার আছে, এই সমস্ত গরুগুলো আবার দেখা যায় সারাদিনে প্রায় 8-10 লিটারের কাছাকাছি দুধ দেয়। এখন আমাদের সরকারিভাবে এই দুটো গরুর মধ্যে, মানে আমাদের যেগুলো কম প্রোডাকশান আছে তার সাথে বেশি প্রোডাক্টিভিটি যে গরুগুলোর আছে সেগুলোর ক্রস করিয়ে বা যেটাকে আমরা আপগ্রেডেশন বলি, মানোন্নয়ন, তার ফলে যে বাচ্চাটা তৈরি হয় সেগুলো দেখা যায় তো অ্যাভারেজ 4-5 লিটার দুধ দিচ্ছে। তো এইভাবে আমরা একটা করতে পারি। আর একটা আমাদের এখানে বহুলভাবে প্রচলিত যেটা আগে থেকেই চলে আসছে, যেটা আমরা বলি ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং মানে যে বিদেশি কোনো গরু, কিছু গরু আছে যেমন আমরা অনেকেই জানি, নাম শুনেছি, জার্সি আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, যেগুলো বাইরের গরু কিন্তু তারা দিনে প্রায় 15-20 লিটার বা তার বেশি দুধ দিয়ে থাকে। এবং আমাদের যে সমস্ত উন্নত জাতের দেশি গরুগুলোর কথা বললাম, গির, থারপারকার এইসব, তাদের সাথে ওই বিদেশি গরুগুলো ক্রস করিয়ে আমরা ক্রস ব্রিড অ্যানিমাল তৈরি করছি, বা সেগুলোর আবার প্রোডাক্টিভিটি বা প্রত্যেকদিন দুধ দেওয়ার ক্ষমতা প্রায় 10-14 লিটার কাছাকাছি এরকম হয়। তো এই ক্ষেত্রে আমরা দুরকমভাবেই আমরা উন্নত জাতের গরু করতে পারবো এবং সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে দুধের পরিমাণটা বাড়াতে পারবো। এবং গ্রাম বাংলায় এখন পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের সরকারের তরফ থেকে বহুদিন ধরে এই ব্রিডিং পলিসির মাধ্যমে এগুলো করে আসা হচ্ছে। গির বা শাহিওয়াল মেনলি আমরা দেশি গরুর জন্য আপগ্রেডেশন করছি, এবং ক্রস ব্রিডের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে যে সমস্ত চাষিদের তাদের ক্ষেত্রে আমরা, কারণ ক্রস ব্রিড গরু হলে তাদের খাবার দাবার বা পরিচর্যা একটু অন্যরকম লাগে, সেক্ষেত্রে আমরা জার্সি বা হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে ক্রস ব্রিডিংও করাচ্ছি। তবে এই যে জাতের কথাটা বললাম, জাত তো ঠিকঠাক হলো, কিন্তু একটা জাতের গরু তৈরি করতে গেলে আমাকে কিন্তু বকনা মানে বাছুর থেকে শুরু করে যখন আমি সিলেকশন করবো যে এই গরুটাকে আমি গাভী হিসেবে ব্যবহার করবো, তার কিন্তু সেই পরিচর্যাটা প্রথম থেকেই হতে হবে। শুরু থেকে যদি ভিত ঠিকঠাক না থাকে তারপরে কিন্তু আমি ঠিকঠাক তার ফলাফল পাবো না।
1: এই যে সমস্ত জাতগুলোর কথা বললেন, যে বিদেশি জাতগুলো, সেগুলো তো আমরা একটা ক্রসবিট করছি, কিন্তু যদি কোনো আমাদের গোপালক ভাইরা যারা রয়েছেন, তারা কি এই যে সমস্ত বিদেশি জাতগুলো সেগুলো কি আমাদের এই জল আবহাওয়াতে বেড়ে ওঠা
0: সম্ভব? এটা আমি আসতাম যে আমি আবার এমন কোন জাত সিলেকশন করব না যেটা আবার আমাদের এখানকার আবহাওয়ার মানে অনুকূল নয়, মানে যেখানে সে ঠিকঠাক ভাবে থাকতে পারবে না। আমরা যে সমস্ত বিদেশি গরুগুলোর কথা

0: তারা হয়তো থাকে 4 ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা ওই রকম। এবং আমাদের এখানে অ্যাভারেজ তাপমাত্রা দেখা যায় 25-30 বা গরমকালে তো প্রায় 50-এর কাছাকাছি এখন ছুঁয়ে যাচ্ছে। তো সেই সমস্ত গরু কিন্তু এখানে কোনোভাবেই রাখা সম্ভব না, এবং রাখতে গেলে তাদের যে পরিচর্যা বা তাদের যে পরিকাঠামো তৈরি করতে হবে সেটা সাধারণ চাষির পক্ষে সম্ভব না।
1: এবং তাদের কথায় মানে বারবার পরিচর্যার কথাটা উঠে আসছে বা যত্ন একটা, সেটা একটু শুনি যে এদের এই সমস্ত গরুগুলোর ক্ষেত্রে পরিচর্যার প্রথম একটা যে একটা বাসস্থান কোথাও থাকবে সেটা কেমন হওয়া প্রয়োজন।
0: এবার ধরুন আমি প্রথমে কারণ আমরা বললাম কেন দুধ উৎপাদন করতে হবে, তারপর আমি এলাম জাতে, যে আমি জানতে পারলাম জাতের ক্ষেত্রে যে আমি এরকম একটা গরু তৈরি করলাম বা জাত পালন করছি যেটা দিনে 10 লিটার দুধ দেওয়ার কথা আমি জেনে এসেছি। কারণ কি, এই জাত নির্বাচনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে মানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে যে আমাকে জাত নির্বাচন করার সময় তার পেডিগ্রি মানে তার বাবা মার হিসেবটা একটু রাখতে হয়। মানে যে গাভীটাকে আমি বড় করছি তার মা কতটা দুধ দিত, বা সেই গাভীটা তৈরি করার জন্য যে বাচ্চার জন্য যে আমি সিমেন্ট বা সার ব্যবহার করেছি সেই সারের মা কতটা দুধ দিত, এই যদি একটা রেকর্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমি একটা ধারণা করতে পারি যে এদের বাচ্চাটা কতটা দুধ দিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের পেডিগ্রি হিসেবটা একটু রাখতে হয়,
1: মানে আমাদের তো সেই
0: বংশতালিকার কথা যাচ্ছে। এবার এই যে জাতটা আমি ঠিক করলাম যে হ্যাঁ 10 লিটার দুধ দেয়, আমি জেনে কিনে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে গরুটা আসার পর 4 লিটার 5 লিটার বা তার বেশি দুধ দিচ্ছে না। তো এইখানে আমার পরিচর্যার ব্যাপারটা আসছে, এবং এই পরিচর্যাটাই মেন জিনিস যে আমি জাতটা ঠিক করলাম, এবার কি করলে আমি তার ম্যাক্সিমাম, আবার যে গরুর ক্ষমতা মানে জেনেটিক তার পোটেন্সি হচ্ছে যে সে 10 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, তাকে কিন্তু আমি কোনোভাবেই 10-11 লিটার 12 লিটার দুধ দেওয়াতে পারবো না। তো সেক্ষেত্রেও আমার একটা ক্রাইটেরিয়া আছে যে কিন্তু ম্যাক্সিমাম আমি 9 লিটার 10 লিটার কাছাকাছি তার কাছ থেকে পেতে পারি। সেটা কিভাবে পাবো, তা তার প্রধান পরিচর্যার মধ্যে একটা আসে বাসস্থান বা তার থাকার জায়গা। আমাদের ক্ষেত্রেও যেমন আমরা দক্ষিণমুখী ঘর বা এরকম ভাবি যে ঠিকঠাকভাবে আরামে থাকতে পারি, এবং থাকার জায়গা ঠিকঠাক হলে কি সে মানসিকভাবে ঠিকঠাক থাকবে, শারীরিকভাবে ঠিকঠাক থাকবে, ফলে তার যে উৎপাদন ক্ষমতা বা তার যার জন্য তাকে পালন করছি সেটাও ঠিকঠাক থাকবে। তো ঘর মোটামুটি আমরা গরুর ক্ষেত্রে যেটা আমরা গোয়াল যেটাকে বলি মোটামুটি পশ্চিম পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত, যাতে করে উত্তর দক্ষিণে হাওয়া চলাচল করতে পারে। যদি হাওয়া চলাচল ঠিকঠাক করে তাহলে ঘরের তাপমাত্রাও ঠিকঠাক থাকবে, 2 নম্বর হচ্ছে ঘরে যে গ্যাস ক্ষতিকর গ্যাস যেগুলো জমা হয় সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, ফলে গরু আরামে থাকতে পারবে। এবার হচ্ছে ঘরের উচ্চতা কীরকম, মানে যেহেতু গরমকালে গরম হওয়ার চান্স থাকে, তাই ঘর যদি দোচালা হয় তাহলে মাঝের হাইটটা যদি উল্টানো ভিয়ের মতো হয় তাহলে মাঝের হাইটটা যেন মোটামুটি 20 ফুটের মতো হয়, এবং চালা যেখানে নামছে সেটা 10 ফুটের কাছাকাছি হলে যাতে একজন মানুষ ভালোভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে এরকম ঘর হলে চলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গরমকালে আমরা অনেক সময় কি ছাদের নিচে অনেকে কিছু জিনিসপত্র যেমন ওই পাটকাটি বা অনেকে নারকেল গাছের পাতা রেখে একটা সিলিংয়ের মতো করে দেন যাতে করে টেম্পারেচারটা কম হয়, বা ছাদের উপরে অনেকে চুন রং করে দেন, বা এখনকার দিনে লতানো যে সমস্ত সবজির গাছ আছে লাউ হতে পারে হতে পারে সেগুলোও ছাদে তুলে দিচ্ছেন, ফলে একটা অর্থ ফসলও কিছুটা সেখান থেকে ইনকাম হচ্ছে, প্লাস হচ্ছে গরুর ঘরটাও ঠিকঠাক থাকছে। এবার হচ্ছে ঘরের মেঝে একটা ইম্পর্টেন্ট জিনিস, মেঝেটা আমরা অনেক গ্রাম বাংলায় মাটির মেঝেই দেখা যায়, সেক্ষেত্রে এমনভাবে ঢাল রাখতে হয় মেঝে, যে কোনো মেঝের ক্ষেত্রে ঢালটা এমনভাবে রাখতে হবে যেন তার প্রস্রাব টোস্রাবগুলো ঠিকঠাকভাবে গড়িয়ে চলে যায়, যেন নোংরা না হয় এবং সবসময় শুকনো থাকে এরকম ব্যবস্থা। এবং সিমেন্টের মেঝে হলে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায়, সেক্ষেত্রে গরু বসতে বা থাকতে অসুবিধা হতে পারে, বা যখন বসবে তখন বাঁটগুলো ঘষা খেতে পারে, তো তার জন্য মেঝেটাও ঠিকঠাক রাখতে হয়। আর এখনকার
1: ক্ষেত্রে মানে প্লাস্টার হওয়া দরকার,
0: প্লাস্টার হলেও ভালো না হলেও চলবে, অনেকে মাটিরও করেন, তাতে বালির ভাগটা একটু বেশি রাখেন যাতে জলটা টেনে নিতে পারে বা জলটা গড়িয়ে যায়। তবে অনেকেই যাদের একটু সামর্থ্য আছে তারা সিমেন্টের করতে চান, কিন্তু এখনকার দিনে যেহেতু নতুন নতুন প্রযুক্তি বেরোচ্ছে, এখন একটা ম্যাট্রেসও বেরিয়ে গেছে, ম্যাট্রেস ফ্লোর ম্যাট্রেস যেটা আমরা বলি, ওটা বিভিন্ন মাপের নির্দিষ্ট মাপের পাওয়া যায়, তার উপরে থাকলে কিন্তু গরুটা থাকতেও পারে আরামে, রোগ জ্বালাও কম হয়, খুরের সমস্যা কম হয়, এবং স্বাচ্ছন্দ্য বোধ করে বা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। তো সেই সমস্ত জিনিস আমরা করতে পারি। এবং গরু রাখারও কিছু সিস্টেম আছে, যেমন ধরুন কোনো কোনো গোয়ালে দেখা যায় গরুর এক একটা গরুর জন্য নির্দিষ্ট খোপ থাকে, যেটা ট্রেভিস বা ওই জাতীয় জিনিসপত্র আমরা বলি, সেখানে থাকে, সেক্ষেত্রেও একরকমভাবে রাখতে পারি। আবার কোনো জায়গায় পরপর বাঁধা থাকে গরু, যেখানে কোনো আলাদা করে কিছু সিস্টেম থাকে না, তো সেক্ষেত্রেও যেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা গরুর ক্ষেত্রে লাগে। যেন একটা ঘরে হয়তো দেখা গেলো 100টা গরু থাকার কথা, সেখানে আমি 200টা গরু রেখেছি, নিশ্চয়ই সেগুলো আরামে থাকবে না, তো সেই নির্দিষ্ট পরিমাণ জায়গা তাকে দেওয়া দরকার। রাখার সিস্টেম
1: একটা একটা গরুর জন্য মোটামুটি কেমন একটা জায়গা প্রয়োজন,
0: মোটামুটি যদি ঠিকভাবে রাখতে হয় একটা অ্যাভারেজ অ্যাডাল্ট গরুর জন্য প্রায় 60 বর্গ ফুটের মতো জায়গা লাগে শুধুমাত্র ঘরে দাঁড়িয়ে মানে থাকার জন্য। এবার তাকে বাইরে একটু হাঁটা চলা করার জন্য জায়গা দিতে হবে, তার ঘাস চাষের জন্য জমি, সেটা অন্য বিষয়, কিন্তু ঘরে থাকার জন্য মোটামুটি 60 বর্গ ফুট করে একটা 4 ফুট বাই 15 ফুট এক একটা গরুর জন্য, সেটা তার নর্দমা বা যাতায়াতের রাস্তা সবকিছু ধরে, খাবার জায়গা জলের জায়গা সবকিছু ধরে,
1: এবং
0: তার দাঁড়ানোর জায়গা ধরে প্রায় 60 বর্গ ফুটের মতো জায়গা লাগে। তো সেটা মেনটেন করতে হয়। এখনকার দিনে একটা নতুন পদ্ধতি চালু হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অতটা প্রচলিত নয়, যেটাকে আমরা লুজ হাউসিং সিস্টেম বলি, মানে সেখানে গরুর গলায় কোনো দড়ি থাকে না, সারাদিন গরু খোলা থাকে, হ্যাঁ ছাড়া থাকে, একটা জায়গা ঘেরা থাকে, সেখানে হয়তো বড় বড় গাছ থাকে বা তার জলের জায়গা খাবার জায়গা একটা ছাউ ছাউনির মতো করে সেখানে রাখা থাকে, বা রাত্রে শেল্টার নেওয়ার জন্য একটা মোটামুটি ছাউনির মতো করা থাকে, বাকি পুরো সময় গরু ছাড়া থাকে। এর ফলে কি হয়, যদি দড়ি না থাকে গরুর গলায় তাহলে কিন্তু সে মানসিক শান্তি একটা অন্যরকম হয়,
1: সেটা হয়তো স্বাভাবিক।
0: হ্যাঁ, তো তার জন্য তার প্রোডাকশন বা প্রোডাক্টিভিটিটাও কিন্তু বাড়ে। সেক্ষেত্রে অন্য কিছু সমস্যা থাকতে পারে, মারপিট বা এইসব ঝামেলাগুলো হয়, সেগুলো চেক করতে পারলে মোটামুটি এই সিস্টেমটাও ভালো। তো এই জিনিসগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তো নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে, গরু যখন বাইরে থাকবে সেই সময় ঘর পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে গরুকে ঢোকানো, এমনভাবে ঘরটা তৈরি করতে হবে দিনের কোনো সময় যেন রোদটা ঢোকে কিন্তু সারাদিন যেন মাথার উপরে সূর্যটা থাকে, হয় সকালে বা বিকালে রোদ ঢুকলো, যেমন পূর্ব পশ্চিম দিকে করলে সেই জিনিসটা হবে, সরাসরি যেন গরুর গায়ে বা মুখে রোদ না লাগে এগুলো, এবং নিয়মিত ডিসইনফেক্টেন্ট দিয়ে ঘর পরিষ্কার করা। অনেকে দেখা যায় গ্রাম বাংলায় গোবর বা মলমূত্র যেগুলো হচ্ছে সেগুলো গোয়াল ঘরের কাছাকাছি কোথাও জমা করেন, এর ফলে কি হয় সেখানে মাছি বা পোকামাছির উপদ্রব হতে পারে, এবং এইগুলো হলে কিন্তু আমরা হয়তো অতটা বুঝতে পারি না, মাছি তাড়ানোর জন্য গরু কিন্তু অনেকটা বিরক্তি অনুভব করে বা তার ফলে যে তার এনার্জিটা নষ্ট হয় লেজ নাড়ানো বা ঘা নাড়ানো যেটার জন্য, তাতে করে কিন্তু তার দুধের প্রোডাকশন বা অন্যান্য প্রোডাক্টিভিটি তার কমবে। তো সেই দিক থেকে আমাকে যাতে একটু দূরে হয়, কাছাকাছি যেন না হয়, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখার দরকার। এবং গরমকাল হলে হাওয়া চলাচল যাতে ঠিকঠাক হয়, ভেন্টিলেশনের ব্যাপারটা, অনেকে পাখা লাগান ঘরে, গরুকে স্নান করানো, দিনে গরমকালে দিনে মিনিমাম 3 বার স্নান করানো, এবং প্রত্যেক দিন তো অন্য সময় করাতেই হয়, তো এই জিনিসগুলো একটু মেনটেন করা। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘরের ব্যাপারে বলছি, সেটা খুবই রিসেন্ট, মানে অনেক এটা পরীক্ষিত ফল, যে অনেকে হয়তো শুনলে অবাক হবেন, এই যে গরুর দুধ বাড়ানোর ব্যাপারটা কিন্তু গানের বা মিউজিকের একটা প্রভাব আছে।
1: আরে বাবা,
0: এবং এখনকার দিনে যারা বড় বড় ফার্মার, আমাদের স্টেট না হলেও বাইরের অনেক স্টেটে, এখানেও কোনো জায়গায় চালু হয়েছে, তারা কিন্তু দুধ দোয়ানোর সময় বা তার আগে থেকে মিউজিক চালু করে দেন গোয়ালে, তার ফলে শান্তিপূর্ণভাবে দুধ দোয়ানো যায় এবং দুধের প্রোডাকশনও বাড়ে। এটা কিন্তু
1: পরীক্ষিত কাজ করছে মিউজিক থেরাপি।
0: তবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মিউজিকটা মানে খুব ওই ডিজে মার্কা বা এইসব মিউজিক হলে হবে না, একটু সুদিং মিউজিক যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দুধের প্রোডাকশন কিছুটা প্রভাবিত হয়।
1: যে মিউজিকটা সেটা কি গরুর বা গবাদি প্রাণীর তাদের মস্তিষ্কে কাজ করছে,
0: হয়তো করে বা এমনিতে তার জন্য প্রমাণিত কিছু পরীক্ষিত পেপার বা পাবলিকেশনও আছে, এবং তাতে দেখানো হয়েছে যে মিউজিক থেরাপি করলে দুধের মানে মানসিক শান্তি ঠিক থাকে এবং শান্তিপূর্ণভাবে দুধ মানে ছটফট করা বা এই ব্যাপারগুলো থাকে না, এবং তাতে দুধের প্রোডাকশনটাও।
1: এবং সেটা বোধ হয় তাহলে যদি আমরা সেরকম কোনো টার্গেট থাকে বোধ হয় প্রথম থেকে এই অভ্যাসটা করা দরকার।
0: হ্যাঁ, সেরকম করলে তাহলে যে ফার্মে, কারণ একটা হ্যাবিটেরও ব্যাপার থাকে, হয়তো দেখা গেল মিউজিক চালু হলেই তখন তার ওই লেটিং ডাউন অফ মিল মানে দুধ দেওয়ার যে তার প্রবণতা সেটাও আস্তে আস্তে সে বুঝতে পারে যে এবার দুধ দেওয়ার ব্যাপারটা আসছে। এগুলো
1: ঘরের কথাটা খুব সুন্দর বিস্তারিতভাবে বললেন, এবার তো একটা খাবারটা তার ভাইটাল জিনিস।
0: হ্যাঁ, খাবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইখানেই আমাদের গোপালক বা যে কোনো প্রাণীপালকদের একটা অনীহা থেকে যায়। কারণ আমরা যদি হিসেব করে দেখি সারাদিনে যে কোনো প্রাণীপালনের ক্ষেত্রে যদি 100 টাকা খরচ হয় সেখানে প্রায় 70-80 টাকার কাছাকাছি খরচ হয় খাবারের পেছনে। স্বভাবতই চাষি ভাইয়েরা চেষ্টা করেন কি যে যদি লাভ বেশি করতে আমি খাবারটা কম দিবা চেষ্টা করি, কম খাবার দিয়ে কী করে করা যায়, কিন্তু সেটাই মোটেও ঠিক পদ্ধতি নয়। কারণ আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথাই আছে যে গরুর মুখে দুধ, কারণ গরুকে আমি যেরকম খাওয়াবো সেরকম দুধ পাবো তার ক্ষমতা অনুযায়ী। তবে সেই জন্য আমাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে, কারণ এগুলো সবই এক একটা মেশিন, মেশিনের প্রাণ থাকে না, এগুলো জৈব মেশিন, এরা কি করে ঘাস পাতা খেয়ে দুধ তৈরি করে, সেরকম ছাগলের ক্ষেত্রে ঘাস পাতা খেয়ে মাংস তৈরি করে, সবই মেশিন। এগুলো করতে গেলে জ্বালানি দিতেই হবে, জ্বালানিটাই হচ্ছে খাবার। তো খাবারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেইভাবেই খাবারটা আমাদেরকে দিতে হবে। এবং পশ্চিমবঙ্গে যেটা সব থেকে আমাদের একটু চিন্তার বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে কমিউনিটি গ্রেজিং বা চড়ার জায়গা খুব কম, গরুর ক্ষেত্রে চড়ার একটা জায়গা দিতে হয়, এবং বিদেশে বা বাইরে সেটা খুবই প্রচলিত।
1: ওখানে তো বিশাল বড় বড় মাঠ,
0: আমাদের এখানে যেহেতু ফসল বা চাষবাস বেশি হয় সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, চড়ানোটা অতটা যায় না, তাই জন্য সবুজ ঘাস যখন আল থেকে বা এখান থেকে কেটে নিয়ে এসে ওনারা খাওয়ান। একটা গরুকে সারাদিনে আমরা কিরকম খাবার দিই, গ্রাম বাংলায় আমাদের খাবার দেওয়া হয় মেনলি খড় বা বিচালি, তার সাথে সাথে ভাতের ফ্যান বা ওই খোল বা ভুসি একটু করে দিই, কিন্তু এটা তো মেন খাবার না। একটা প্রাপ্তবয়স্ক গরু যদি 300 কেজি ওজন হয় আমি ধরে নিচ্ছি, তার সারাদিনের খাবার হয় খড় বা বিচালি তাকে দিতে হবে 4-5 কেজির মতো, 15-20 কেজির কাছাকাছি সবুজ ঘাস, এবং বেঁচে থাকার জন্য তাকে প্রায় 2.5-3 কেজির মতো দানা খাবার দিতে হয়, এর সাথে সাথে জল দিতে হয়। এবার এই যে সবুজ ঘাসের কথা বললাম, অনেকেই মনে করেন যে আমি তো আল থেকে ঘাস কেটে নিয়ে এসে রোজ গরুকে খাওয়াচ্ছি, এই ঘাসগুলো কিন্তু সবুজ রঙের দেখতে খুব একটা খাদ্যগুণ থাকে না, কিছু বিশেষ বিশেষ ঘাস আছে যেগুলো আমাদেরকে চাষ করতে হয় জমিতে, চাষ করে সেটা কোনো কোনো ঘাস আছে একবার বসালে বারবার কেটে বছরের পর বছর খাওয়াতে পারি, যেগুলোকে আমরা বহুবর্ষ জীবী বলি, আর কিছু কিছু আছে বছরের বিভিন্ন সময় হয়, কোনোটা শীতকালে, কোনোটা গ্রীষ্মকালে, কোনোটা বর্ষায়, তো সব ধরনের ঘাস আমাকে কিন্তু চাষ করতে হবে। কী ধরনের ঘাস, এগুলো আমরা নাম অনেকেই শুনেছি, নেপিয়ার ঘাস আছে, নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটি আছে, প্যারা ঘাস আছে, শুভাবুল আছে, ভুট্টা, জোয়ার, বাজরা, বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় যেগুলো আছে সিম্বগোত্র, যেমন বরবটি, রাইস বিন, বার্সিম, লুসান, এই সমস্ত ঘাস বিভিন্ন সময়ে চাষ করতে হয় এবং সেগুলো কিন্তু গরুকে খাওয়াতে হয়। সবুজ ঘাস যদি আমি খাওয়াই তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তার হজম ভালো হবে এবং দুধ উৎপাদন সমহারে সেটা বজায় থাকে। প্লাস হচ্ছে যেহেতু ঘাস খাওয়ালে খরচ কম হয় খাবারের প্রতি, সেক্ষেত্রে লাভটাও বেশি হয়। সুতরাং ঘাস একটা রাখতেই হবে, তার সাথে সাথে হচ্ছে দানা খাবার এবং হচ্ছে খড় বা বিচালি অ্যাকচুয়ালি আমরা পেট ভরানোর জন্য খাওয়াই, এবং আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ধান প্রধান ফসল তাই খড়টা প্রচুর হয় বলে আমরা খাওয়াই, কিন্তু খড়ে খাদ্যগুণ সেরকম কিছু থাকে না, পুরোটাই পেট ভরানোর জন্য খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে সবুজ ঘাসটার উপর অবশ্যই জোর দিতে হবে এবং সবুজ ঘাস অবশ্যই চাষ করতে হবে। মোটামুটি দেখা গেছে 5টা গরু যদি কারোর বাড়িতে থাকে তাহলে 1 বিঘে করে জমি
1: যদি করতে চাও পশু চাষ, তার আগে করো ঘাস চাষ,
0: এটা অবশ্যই মানতে হবে। এবং তার সাথে সাথে হচ্ছে দানা খাবার আমি বললাম কেবলমাত্র যদি বেঁচে থাকার জন্য তার 2 থেকে 2.5 কেজি লাগছে। এবার প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য আবার আরো 500 গ্রাম করে দানা খাবার এক্সট্রা লাগে। মানে একটা গরু 10 লিটার দুধ দিলে তাকে সারাদিনে প্রায় 6 কেজি 7 কেজির কাছাকাছি দানা খাবার দিতে হবে। এইগুলো যদি আমি মেনটেন করি, এবং তারপর যেটা দরকার এই খাবারগুলো দেওয়ার পর মেন হচ্ছে জল, পানীয় জল। মানে পানীয় জলটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। একটা গরু যদি দেশি গরু হয় সারাদিনে প্রায় 40 থেকে 60 লিটার জল খায় পানীয় জল, এবং ক্রসব্রিড হলে বা আরও বেশি দুধ দেয় এরকম গরু হলে প্রায় 80 থেকে 100 বা 120 লিটার পর্যন্ত জল খায়। এবং এই যে দুধ উৎপাদন, এর পেছনেও কিন্তু জলের অনেকটা অবদান আছে, কারণ 1 লিটার দুধ তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 লিটারের মতো জল লাগে। তাহলে পর্যাপ্ত পরিমাণ জলটা যদি আমি না পাই তাহলে কিন্তু দুধের পরিমাণ কম হয়। আমরা পরীক্ষা করে দেখেছি কেবলমাত্র জল খাওয়ার পরিমাণ বাড়িয়েও কিন্তু দুধ পরিমাণ বাড়ানো গেছে, কারণ কি দুধ উৎপাদনের জন্য জলটা দরকার সেটা সে পাচ্ছিল না, তারপরে জল দেওয়ার পর সেটা পাচ্ছে বলে তার দুধের পরিমাণ বেড়েছে। তো এই জিনিসগুলো
1: এগুলো লাগে। আর সেই সাথে এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাই এবার একটু যেটা জানতে চাইছি যে এগুলো তো হলো খাবার বাসস্থান তো হলো, কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে রোগ, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা, সেক্ষেত্রে কীরকম স্বাস্থ্য?
0: যে কোনো প্রকার রোগ যাই হোক তার কিন্তু প্রধান লক্ষণই হয় খাবার বন্ধ করে দেয়, প্রোডাকশন কম হয়, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে আমাকে প্রথম থেকেই রুটিন যেটা করতে হয় সেটা ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট সময়ে সেগুলো খাওয়াতে হয়, এবং তার সাথে সাথে তাহলে কী হবে, যদি পেটে পোকা না, মানে কৃমিটিমি না থাকে, তাহলে যে খাবারটা আমি দেবো সেটা কাজে লাগিয়ে দুধ উৎপাদনটা ঠিক থাকবে। আর একটা জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ। কিছু কিছু রোগ আছে সেগুলো কিন্তু হয়ে গেলে কিছু করার থাকে না, আমাকে নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিতে হয়। সেগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধগুলো আটকানো যায়। এছাড়াও কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি মিল্ক প্রোডাকশন, মানে দুধ উৎপাদন বা দুধ পাওয়ার ক্ষেত্রে যুক্ত, যেমন ম্যাস্টাইটিস বা ঠুনকো বলে একটা রোগ হয় বা পালান প্রদাহ। এটা কিন্তু কি হয়, দুধ উৎপাদন হয়তো হচ্ছে কিন্তু তার ফলে দুধটা আমরা বাঁটতে ঠিক পাচ্ছি না, বাঁটটা কানা হয়ে যায়, পালান ফুলে যায়, শক্ত হয়ে যায়, হাত দিতে পারা যায় না, ব্যথা অনুভব করে, তার ফলে দুধের প্রোডাকশনটা অনেকটা কমে যায়। তো এইগুলো বিভিন্ন কারণে হয়, কিন্তু ম্যানেজমেন্টাল বা পরিচর্যাগত কিছু দিক আছে, সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে দুধ দোয়াচ্ছেন তার হাত টাত পরিষ্কার রাখা, বা গরুকে দুধ দোয়ানোর পরে অন্তত 20-25 মিনিট যেন দাঁড়িয়ে থাকে সেইগুলো দেখা, গোয়াল ঘর পরিষ্কার রাখা যাতে বাঁটের মাধ্যমে জীবাণু না ঢোকে, এইগুলো একটু লক্ষ্য রাখলে তাহলে কিন্তু এটা হয়। আর একটা এসো বল বা খোড়াই বলে যে রোগটা হয় সেক্ষেত্রেও কিন্তু দুধ প্রোডাকশন অনেকটা হ্যাম্পার হয়। এই কয়েক এর জন্য টিকা পাওয়া যায়, সেই টিকাকরণগুলো ঠিকঠাক করলে স্থানীয় যে পশু চিকিৎসালয় আছে বা পশু চিকিৎসক যিনি আছে ওনার সাথে পরামর্শ নিয়ে যদি টিকাগুলো করা যায় তাহলে এগুলো কিন্তু আটকানো যায়।
1: বেশ, মোটামুটি আমরা বিস্তারিত অনেক কথা শুনলাম কীভাবে দুধ উৎপাদন বাড়তে হবে এবং তার প্রতিবন্ধকতা কী কী থাকে। আরেকটা যেটা জিনিস, যে সমস্ত এত কিছু করবেন তার প্রত্যেকের একটা তো টার্গেট থাকে যে মার্কেটিংটা করা, দুধ উৎপাদন করে তিনি তো একটা বাজারজাত করবেন।
0: একদম জ্বলন্ত সমস্যা আমাদের এখানে, এবং এই কারণেই অনেকে গরু পালন থেকে গোপালন থেকে পিছিয়ে যাচ্ছেন বা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার কারণ হচ্ছে দুধের দাম, আমরা যে দুধ উৎপাদন করছি সেটা কিন্তু সঠিক দামে সঠিক সময়ে বিক্রি করার জায়গাটা থাকছে না। যেখানে আমাদের এখানে 1 লিটার মিনারেল ওয়াটার বা জলের বোতলের দাম থাকে 20 টাকা, সেখানে হয়তো দেখা গেল দুধ সরকারি জায়গায় বিক্রি করতে গেলে আমরা 30-35 টাকার কাছাকাছি দাম পাচ্ছি। অথচ এটা কিন্তু আমরা যখন নিজেরা কিনতে যাই তখন কিন্তু দামটা অনেকটাই বেশি হয়। তো সেক্ষেত্রে সরকারিভাবে এমন কোনো প্রচেষ্টা, সেটা সমবায় আকারে বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে এমন পলিসি কিছু ঠিক করা উচিত যাতে দুধের দামটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, তাহলে কিন্তু চাষিরা দুধ উৎপাদন বা গরু পালনের দিকে আগ্রহী হবেন। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে যে দুধ তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যাতে দুধ থেকে প্রোডাক্ট যেগুলো তৈরি করা যায়, ঘি, পনির, খোয়া বা ছানা যেগুলো, এগুলো তৈরি করার প্রশিক্ষণ এবং সেগুলো যাতে ঠিকঠাকভাবে মার্কেটিং করা যায় তার দিকেও যদি জোর দেওয়া যায় তাহলে কিন্তু আশা করছি এই গরু পালনের দিকে অনেকেই উৎসাহী হবেন এবং দুধের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব। এবং এর জন্য বীমাকরণটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব সংক্ষেপে বলে নিই, যেহেতু একটা গরু আমরা তৈরি করছি তার একটা দাম থাকে, যে কোনো কারণে গরুটা মারা গেলে তার একটা ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু প্রাণী বীমা মানুষের যেমন হয় গরু ছাগলের ক্ষেত্রে কিন্তু বীমাকরণ করা যায়। তো সেক্ষেত্রে নিকটবর্তী যে BLDO স্যার আছেন, ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার, ওনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু ডিটেলসে বলতে পারবেন এবং সেই বীমাকরণ বা বীমার সুযোগটা অবশ্যই প্রাণী পালকরা নেবেন, তাহলে আপনি হঠাৎ যে ক্ষতিটা হয় সেটা থেকে কিছুটা অন্তত সুরাহা পাবেন।
1: বেশ, আচ্ছা ডক্টর পাল, মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যে সমস্ত গোপালক বন্ধুরা চাষ করছেন বা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু পরামর্শ আপনার থেকে থাকে, সাধারণ পরিচর্যাগত দিক হোক বা এইরকম পলিসি কিছু, গভর্নমেন্ট কিছু স্কিম যদি থেকে থাকে, সে ব্যাপারে যদি একটু পরামর্শ।

0: কিছু দেন।
1: হ্যাঁ, গভর্নমেন্টের গরু পালনের জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দুজনেই আছেন। যেমন আমরা ন্যাশনাল লাইফ স্টক মিশনের নাম শুনেছি, রাষ্ট্রীয় গোকুল মিশনের কথা শুনেছি, এছাড়া নাবার্ড বলে যে সমস্ত ব্যাংক আছেন সেখান থেকেও লোন, সাবসিডাইজ লোন পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম আছে যেখানে কিন্তু আমরা এরকম লোন পেয়ে প্রাণী পালন বা গোপালন করতে পারি। এবং কিষাণ ক্রেডিট কার্ড, যেটা আগে কেবলমাত্র চাষবাস করলে তাদেরকেই লোন দেওয়া হতো, এখন কিন্তু প্রাণী পালন বা মৎস্য চাষের ক্ষেত্রেও বেশ কয়েক বছর ধরে সেক্ষেত্রে গোপালনের ক্ষেত্রেও কিন্তু লোন দেওয়া হয়, সেগুলো ওনারা অ্যাভেল করতে পারেন এবং সেক্ষেত্রে প্রাণী পালনে উৎসাহী হতে পারেন। এছাড়া এই বিষয়ে আরও কিছু বলার ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে আমরা তো দুধ উৎপাদনের কথা বললাম, এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্চা হওয়া। বাচ্চা হওয়ার জন্য আমাকে গরু গরম হলে যে লক্ষণ প্রকাশ পায় তারপরে আমরা এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন অথবা সার দেখানো যা করার করে সেখান থেকে আমরা বাচ্চা পাই। এই হিট ডিটেকশন বা গরম হয়েছে কিনা গরু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে দেখা, কারণ একটা হিট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার 21 দিন পরে গরুটা আবার গরম হয়, প্রায় এক মাসের মতো আমরা কিন্তু পিছিয়ে যাই। সেক্ষেত্রে আমার দুধ উৎপাদনটাও এক মাস পিছিয়ে যায় এবং সেই এক মাস গরুটাকে কিন্তু আমাকে শুধু শুধু খাওয়াতে হয়, খাওয়ানোর একটা খরচ আছে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিকভাবে গরম হয়েছে কিনা গরুটা সেটা জানা এবং সেই অনুযায়ী মোটামুটি গরম হওয়ার লক্ষণ প্রকাশে 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা কৃত্রিম প্রজনন করাতে বলি বা সার দেখাতে বলি। তো সেইটা যেন ঠিকঠাক মেনটেন হয় যাতে তার জন্য লস না হয়, সেটা কিন্তু প্রাণী পালকদের বা গোপালক যারা আছেন তাদের একটু লক্ষ্য রাখতে হয়। আর দুধ দোয়ানোর যে সময় বা পদ্ধতি, কারণ বিভিন্ন পদ্ধতিতে দুধ দোয়ানো হয়, সাধারণত গোয়ালাতেই দুধ দোয়ান, তো সেটাও কিন্তু নির্দিষ্ট সময় হওয়া উচিত দিনের এবং পদ্ধতিটাও যেন একই থাকে। বা যদি কেউ পারেন তাহলে এখনকার দিনে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো আপনারা
2: সেক্ষেত্রে কোনো সমস্যা
1: সমস্যা সেরকম কিছু নেই। সেটার ক্ষেত্রে একটু ট্রেনিং নিতে হয়, সেটা আপনি নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা প্রাণী হসপিটাল আছে বা যেখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় যেখানে আছে বেলগাছিয়ায় কলকাতায়, সেখানেও আপনারা গিয়ে যোগাযোগ করলে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং হয়, সেগুলো জানতে পারবেন।
2: বেশ বেশ বিস্তারিতভাবে আজকের জানালেন গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করণীয়, সে ব্যাপারে ডক্টর কৌশিক পাল, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে সে সম্পর্কে চিঠি লিখুন কিংবা মেল করে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠান সম্পর্কে লিখতে চাইছেন, তারপরে দিন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
3: খেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইমিউনোলজি ও সেল থেরাপি, বলছেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
3: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব একটা আপডেটেড এতে দুটো ক্ষেত্র। প্রথমেই দেখা যায় যে ইমিউনোলজি কী না। ইমিউনোলজি হল আমাদের শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থার বিজ্ঞান। আমাদের শরীরে একটি জটিল কিন্তু সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যাকে আমরা ইমিউন সিস্টেম বলি। এই ইমিউন সিস্টেম ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কিন্তু লড়াই করে আমাদেরকে কিন্তু সুস্থ রাখে। ইমিউন সিস্টেমের প্রধান উপাদানগুলি হল শ্বেত রক্তকণিকা, যেটা কিনা বলি আমরা হোয়াইট ব্লাড সেল, অ্যান্টিবডি, লিমনোড, অস্থিমজ্জা এবং স্প্লিন বা প্লীহা। এই প্রধান উপাদানগুলো কিন্তু আমাদের ইমিউনোলজি সিস্টেমের কিন্তু মেন উপাদান। যখন কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তখন ইমিউন সিস্টেম তা শনাক্ত করে এবং ধ্বংস করার জন্য কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ

ক্ষমতার কারণেই কিন্তু আমরা অনেক রোগ থেকে কিন্তু সুরক্ষিত থাকি। তাহলে আমাদের এই যে ইমিউনোলজি, এর গুরুত্বটা কোথায়? না, ইমিউনোলজি আমাদের ভ্যাকসিন আবিষ্কারে সাহায্য করেছে। আপনারা শুনে থাকবেন বিভিন্ন টিকা বা ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? না, টিকার মাধ্যমেই শরীরে আগেই রোগের বিরুদ্ধে প্রস্তুত হয়ে যায়, প্রতিরোধ গড়ে তোলে, যাতে কিনা ওই রোগটি আমাদের শরীরে বাসা না বাঁধতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে আমাদের ইমিউন সিস্টেম যদি উল্টোপাল্টোভাবে কাজ করে তখন কিন্তু বিভিন্ন অসুখ হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, লুপাস হতে পারে। এইগুলো কিন্তু আমাদের ইমিউনিটির প্রবলেমের জন্য কিন্তু হতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইমিউন ডিসরেগুলেশন। আবার কিন্তু এই ইমিউনিটি আমাদের কিন্তু থেরাপিতেও কাজে লাগে, তাকে আমরা বলি ইমিউন থেরাপি। এই ইমিউন থেরাপি কিন্তু বর্তমানে ক্যান্সার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, যেখানে কিনা শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার সেলকে কিন্তু ধ্বংস করা যেতে পারে। তার প্রধান উদাহরণ হলো সেল থেরাপি। সেল থেরাপিটা কি? না, সেল থেরাপি হলো এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে জীবিত কোষ ব্যবহার করে রোগের চিকিৎসা করা হয়। এতে রোগীর শরীরের কোষ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরিবর্তন করা হয়, আরও উন্নত করা হয়, আবার শরীরে কিন্তু প্রয়োগ করা হয়, যাতে কিনা সুস্থ কোষ প্রতিস্থাপন আমরা করতে পারি এবং বিভিন্ন জীবাণুর এগেনস্টে যাতে আমরা কাজ করতে পারি।

0: এম সেল থেরাপি করেই কিন্তু আমরা বিভিন্ন অসুখ থেকে সারা জীবনের মতো কিন্তু নিষ্কৃতি পেতে পারি। আর দ্বিতীয়টি কি না, কার টি সেল থেরাপি। এই কার টি সেল থেরাপি কিন্তু আমাদের ক্যান্সারে কিন্তু ব্যবহৃত হয়। এতে কি হয় না, এটি কিন্তু ক্যান্সার চিকিৎসার একটা উন্নত ধরনের চিকিৎসা পদ্ধতি। এই কার টি সেল থেরাপিতে কি হয় না, আমাদের শরীরে টি লিম্ফোসাইট কিন্তু সংগ্রহ করে জেনেটিকভাবে পরিবর্তন করে একমাত্র ক্যান্সার কোষকেই কিন্তু শনাক্ত করে এবং ক্যান্সার কোষকেই কিন্তু ধ্বংস করে। তার ফলে কি হয়, এই জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আমাদের নিজের নিজের ক্যান্সার কিন্তু আমরা কিওর করতে পারি। তাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় পার্সোনালাইজ থেরাপি। এই ইমিউনোলজি এবং স্টেম সেল থেরাপি ভবিষ্যতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে। এই স্টেম সেল থেরাপি এবং কার টি সেল থেরাপির মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সারকে নির্মূল করতে পারি, আমরা স্থায়ী সমাধান বের করতে পারি। যে সমস্ত বংশগত অসুখগুলো আছে সেই রোগগুলোকে কিন্তু আমরা নিরাময় করতে পারি। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের যে সমস্ত অসুখ আছে, পার্কিনসনিজম, ডায়াবেটিস, এই সমস্ত অসুখকেও কিন্তু আমরা এই স্টেম সেল থেরাপির মাধ্যমে অদূর ভবিষ্যতে সারিয়ে তুলতে পারি। সুতরাং এই ইমিউনোথেরাপি বা ইমিউনোলজি, এটা কিন্তু একটা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। আমাদের ইমিউনোলজি শেখায় শরীর কিভাবে নিজেকে রক্ষা করে, আর সেল থেরাপি আমাদের দেখায় আমরা কিভাবে সেই প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে জটিল রোগের চিকিৎসা করতে পারি। বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলেছে, আর এই অগ্রযাত্রায় ইমিউনোলজি ও সেল থেরাপি একটি উজ্জ্বল দিগন্তের নাম।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইমিউনোলজি ও সেল থেরাপি, বললেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: মৈত্রীবচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় বিকেল 3:30। সন্ধে 7টায় শুনবেন তরজা গান, পরিবেশনায় থাকবেন মালতী সর্দার ও সহশিল্পীরা। 7:45 শুনবেন নস্টালজিয়া, আলোচনায় থাকবেন দেবাশিস বসু ও স্বপ্নময় চক্রবর্তী, সম্পাদনায় সৌরভ গুপ্ত। রাত 8:15 শ্রবণে আত্মজৈবনিক রবীন্দ্রনাথ, আলোচনায় বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন আলোর সন্ধানে, প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনায় দূরবাদে। রাত 10:45 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এক তালে তবলা পরিবেশন করবেন পণ্ডিত রূপক ভট্টাচার্য, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মিত্র। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: বজ্রপ্রসাদ তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান শুনবেন তরজা গান, একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে তরজা গান, পরিবেশনায় মালতী সর্দার ও সহ শিল্পীবৃন্দ।
1: আমি প্রণামে গো।

এতক্ষণ শুনছিলেন দরজা গান, পরিবেশনায় মালতী সর্দার ও সহশিল্পীবৃন্দ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি।

শুনছেন লোকগীতি। লোকগীতির আসরে পরের গানটিও শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

পুৎপলেন্দু চৌধুরীর গান দিয়েই শেষ হলো আজকের লোকগীতির আসর আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে।

0: ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নী কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।

সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে, রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে, সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদব অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42 পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6 পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5 করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক

0: ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যারাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 500 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন নস্টালজিয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নস্টালজিয়া। আজকের আলোচনায় থাকছেন স্বপ্নময় চক্রবর্তী এবং দেবাশিস বসু। আজ দ্বিতীয় পর্ব।
1: স্বপ্নময় চক্রবর্তী,
2: দেবাশিস বসু,
1: তাহলে নাম ঠিক আছে,
2: ভুলিনি,
1: না ভুলবো না বলে।
2: আমরা আগের দিন কোথায় শেষ করেছিলাম?
1: আমরা নন্দকুমার ছিলাম কি?
2: নন্দকুমার
1: আছে তোর মনে পড়ে? আজও ভাবলে আমার কেমন একটা অদ্ভুত আবেগ কাজ করে, একটা আবেশ, একটা দীর্ঘশ্বাস। আমি নিজেকে বোঝাতে পারিনি। জানেন, আপনারা যারা আমাদের শ্রবণ শিল্পী, একটু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমার কাছে ঠিক সুরটি লাগিয়েছে, আইতে পারে যে আমি তাকেই গিয়ে বল দিতে পারি। আমরা আপনাদের তার চেয়ে বেশি সম্মান জানাতে চাই। নন্দকুমার আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট আরেকটা কারণে। তো মনে আছে স্বপ্ন, একটা সময় এলো যখন রাত অনেক গড়িয়ে গেছে, আমার না তখন প্রোগ্রাম চলছে, ওখানে দেবাশিস বলে একটি ছেলে, ও রেডিওতে আমাদের সঙ্গে কাজ করেছেন এক সময়, নাটকের স্ক্রিপ্টগুলো কপি করতো, খুব সুন্দর হাতে লেখা ছিল, চক্রবর্তী ভাদা সম্ভবত। তা ওর সঙ্গে দেখা, আমার না মনের মধ্যে কত একটা গ্লানি জানিস। আজ আমি টেলিভিশনে খবর পড়ি, ঠিক আছে আমাকে মানুষ মুখ দেখেছেন,

0: করতে পারে, শহরে চিনতে পারে, রেডিওতে কাজ করি, টেলিভিশনে। কিন্তু তুই তখন লিখছিস ভূমিসূত্র বেরিয়ে গেছে এবং তোর মধ্যে কি পোটেনশিয়ালিটি তো আমি জানি, আমার কোথাও ভীষণ গ্লানি হচ্ছিল। আমি বললাম দেবাশী একটা উপকার করবি, দেখ স্বপ্নর মতো আর্টিস্ট উনি আসতে চেয়েছে, এটা আমার সৌভাগ্য, একটা ছোট্ট ও সম্বন্ধে লিখে ফেলি, একটা মানপত্র লিখলাম। আর দেবাশীর হাতের লেখাটা বিউটিফুল ছিল, ও সেটাকে কপি করলো। কি করে মানপত্র তো হাতে দেওয়া যায় না, সেই রাত থেকে কোথায় কোন ফ্রেম,
1: সেই গভীর রাত্রিরে কোথায় সে ফ্রেম নিয়ে কাঁচ বাঁধিয়ে
0: একদম
1: একদম করে তুই রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাকে স্টেজে ডাকলি সারপ্রাইজ দেবি বলে, যে স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আসুন, এলাম সবাই, তুই আমাকে মানপত্রটা পড়লি, পড়ে আমার হাতে মানপত্র দিলি,
0: দিলাম
1: কেমন সম্মান দেবার জন্য, দেবাশিসের বন্ধুকে সম্মান দেবার জন্য এই মানপত্রটা তৈরি করেছে। ওরা তো আমাকে দেয়নি, ওরা তো আমাকে জানে না,
0: ঠিক কথা,
1: সুতরাং আমি কেন এই মানপত্র নেব। হ্যাঁ, আমি কি করলাম, আমি ভেবেছিলাম যারা আমাকে চিনবে, আমাকে জেনে মানপত্র দেবে, তার থেকে নেব। এটা তো দেবাশিস কাউকে বলেছে বলে দিচ্ছে আমাকে। আমি কি করলাম, যাওয়ার সময় এটা নিয়ে আমি কি করব, আমি ভাবছি এটা নিয়ে আমি বাড়ি যাব।
0: তোমাকে বলেছিলি দেবাশিসটা আমি নিতে পারছি না, কিন্তু
1: তখন একটা লরি, লরির যে একটা ট্যাঙ্কের তলায় লেখা ছিল জন্ম থেকেই জ্বলছি, সেই ট্যাঙ্কের পটাতনের ওপরে আমি মানপত্রটা যখন রাখতে যাচ্ছি, ড্রাইভার বলছে, এর শিখ ড্রাইভার, সে ওর ভাষায় মানে পাঞ্জাবি, এটা কি হচ্ছে, কি রাখছেন? আমি বললাম এটা একটা ফ্রেম, নেবো না, ট্রেনে যাবো, ভেঙে যাবে, হনুমানজির ছবি টবি কিছু রেখে দেবে, তো সেটা নিইনি, যদি নিতাম হয়তো এটা আমার জীবনের প্রথম মানপত্রটা পাওয়া হয়ে থাকতো। তারপর
0: না পেয়েছিস বল না, তুই এটাকে ভাবিস না যে তুই আমার বন্ধু বলে আমি জানতে চাইছি কি কি পুরস্কার, এটা তো লেখার স্বীকৃতি, কি কি পেয়েছিস এর মধ্যে?
1: অনেকগুলোই তো পেয়েছি পরবর্তী,
0: মানে একজন লেখক সাহিত্যিক যা যা চাইতে পারে ভাবতে পারে তুই বলতে সবই পেয়েছিস না?
1: ন্যাশনাল না, জ্ঞানপীঠ পাইনি, যেসব পুরস্কারগুলো স্থানীয়ভাবে পশ্চিমবাংলায় আছে মোটামুটি প্রায় সবই পেয়েছি, এবং আনন্দ পুরস্কার বল, সাহিত্য একাডেমি পুরস্কার, এগুলো কেন্দ্রীয় সরকারের একটা সংস্কৃতি পুরস্কার, অনেক কিছুই পেয়েছি।
0: জীবনকৃতি সম্মান তুই পেলি,
1: জীবনকৃতি সম্মান
0: রিসেন্টলি। হ্যাঁ, তোর বিশুদার কথা মনে পড়ে, বিশ্বনাথ দাস?
1: আরে বাবা মনে পড়বে না, হ্যাঁ বিশ্বনাথ দাসের অনেক কথা বললে,
0: এখনো সারেঙ্গিটা বাজছে,
1: ও গান লিখত চাই বাসাতে, ও বদলি হয়ে গেল, আমিও ছিলাম, ও একেবারেই ঘরের কাজটা জানে না, আমি রান্নাবান্না করতাম, ও না না তুই কষ্ট হচ্ছে, তোর কিছু করতে হবে না, ওখান থেকে হোটেল প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা, তবুও এখনো মনে পড়ে সেই রাত্রিবেলায় হেঁটে হেঁটে গেছি শীতের রাত্রিরে, রুটি খেতে গেলে তো আমি রুটিটা করতে পারতাম না। বিশুদার ইয়ারকি ফাজলামি বললে তো শেষ হবে, হ্যাঁ কেউ এসছে হয়তো বলছে যে আমি গান লিখি, এটা কোথায় যাই, একটা উল্টো পাল্টা লোককে দিয়ে গেছে, উনি গান দেখেন, আর উনি হচ্ছেন ডক্টর নন্দী, ডক্টর নন্দী বলবেন ওনাকে।
0: বিশুদার স্পেশালিটি ছিল মোহনবাগান, গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল মিত্র, পরের দিকে বলতো ফোর্থ ডাইমেনশন আমির, এই গ্রুপের মধ্যে যে ভালো লাগার লিস্টে আর কি। আর হাতের লেখাটা এমন ছিল দূর থেকে দেখতে দারুণ লাগতো, পড়তে গেলে মহা জটিলতা, তখন ভোর বেলাতে মর্নিং পিক আপ তো থাকে, তো পূর্ণ বেস্তা এক ফ্লাস চা, দেবাশিস লেখ, উনি ডিকটেশন দিতেন ঝরঝরে বাংলা। সে প্রণবেশদা একদিন গাড়ি লেট করেছে কে কোনো কারণে হোক, আর মর্নিং নিউজ আছে না, তখন দেখি প্রণবেশদা একটা প্যারাগ্রাফ লিখেছেন, বলে চাকা চাকা তাতে লেখ, তাতে লেখ, সময় হয়ে এসেছে। আর প্রণবেশদা তো দারুণ হাতের লেখা, বললো আমার অরিজিনালটি চলে গেল, আমি সবাইকে বলি যে আমার হাতের লেখা পড়তে পারে না বললে আমি লিখি না, কাউকে বলবি না আমার হাতের লেখা পড়া যায়। এই ছিল প্রণবেশদা, এবং পিছু স্তরে।

0: মনে আছে পীযূষ বন্দ্যোপাধ্যায়?
1: পীযূষ ব্যানার্জি, উনি ভালো ছবি আঁকতেন, বড় মাপের ভাস্কর, উনি দেবীপ্রসাদের ছাত্র,
0: এক্স্যাক্টলি
1: ভাস্কর ছিলেন, কত রকমের গাছ করতেন তার ঠিকানা নেই,
0: একটা অদ্ভুত
1: মানুষ এবং
0: যেমন সুন্দর দেখতে।
1: হ্যাঁ,
0: সুনীল ভট্টাচার্য যে কথা মনে পড়ে,
1: আরে আমাকে এরকম রাজ স্টুডিও স্টুডিও করতে হয়েছিল,
0: কিরম কেস বল,
1: ওই যে অ্যানাউন্সারকে পাওয়া যাচ্ছে না, তখন খেলা চলছে তো রানিং কমেন্ট্রি,
0: বৃষ্টি পড়েছে,
1: বৃষ্টি শুরু হয়ে গেছে,
0: ক্রাইসিসের সময় তুই আরো স্লো অ্যান্ড স্টেডি হয়ে যাস, দৌড়ো দৌড়ো। আপনাদের বলে রাখি, চুল পাকার অনেক আগে থেকে স্বপ্নময় কিন্তু চুল পাকায়, মানে আঙুল দিয়ে চুল পাকানোটা ওর একটা মানে স্টাইল ছিল, মুদ্রা ছিল, তখন তুই খুব স্মার্টলি গেলি ফেটা তুলিয়া চোট, যখন বলতিস না তখন এটা কোনো ব্যাপারই নয়, গল্প লেখাচ্ছেও সহজ, আকাশবাণী কলকাতা, কথাটা ছিল বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হলো, বললি যে খেলার জন্য বৃষ্টি পরিত্যক্ত হলো, তাই তো, এবং সেই নিয়ে তোর কোনো বিকার ছিল না, হ্যাঁ বলেছি নাকি রে,
1: খেলার জন্য বৃষ্টি পরিত্যক্ত,
0: খেলার জন্য বৃষ্টি পরিত্যক্ত হলো। তোর আমাদের পাখিটাকে মনে পড়ে, পরিমল সেন গান বাজনা করতে খুব ভালোবাসত, বৃন্দাবন কি কুঞ্জে কুঞ্জে বলে টপ্পার সেই ছোট ছোট অঙ্গ, আর যখন রিটায়ারমেন্ট কার্ড হতো তোর সময়েও, যে আমাদের ফিক্সড আর্টিস্ট হচ্ছে পরিমল সেন, গান গেয়ে শোনাবেন, যে তখন চা দেওয়া হতো, বিস্কুট চানাচুর কিচ্ছু খেত না, না না না বলে খেত না, একবার 36 নম্বরে ও হিসেব রাখতো, বুঝতে পারছি কি করলে তুমি আমাকে 36 নম্বর

0: গো, সে আমাদের দোলের আগের দিন রাত্রিরে হতে তো না?
1: না, ওরা মাঝে বাড়ি যেত না, স্টুডিওতেই থাকতো।
0: স্টুডিওতে যখন ঢুকতো না, ওই লেপ মানে যাতে শোবে সেটা তো আগে ঢুকতো। স্টুডিওতে যখন ঢুকতো তো আগে
1: দেবদুলাল দার কাছে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, কতজনের কত গল্প তখন আমরা শুনতাম।
0: আরে ও কতজনের গান বাজনার কথা, যেমন সুশান্ত ঘোষের কাছে আমরা শুনতাম পুরনো দিনের আর্টিস্টদের সেই ফাংশনের গল্প।
1: তো আমরা তো ওইটা দেখিনি, ওই লাইভ ব্রডকাস্টিং যেটা তখন হতো আর কি, বা মহিষাসুর মর্দিনী যে রেকর্ডিং হচ্ছে বা লাইভ, এগুলো আমরা দেখিনি।
0: না, আগে হয়ে গেছে। কিন্তু দেখ, অদ্ভুত ভাবে পুরনো জিনিসটাই তো আবার ফিরে এলো নতুন ভাবে, যখন আমরা তো যা করি লাইভই করি।
1: এফএম এলো
0: তখন তো পুরোপুরি লাইভ, বা ধর আমরা পার্টিকুলারলি যে কাজ করেছি আনাউন্সার হিসেবে, সবই তো লাইভ। তুই প্রাত্যহিকী বল, সবিনয় নিবেদন বল,
1: এফএম এলো তখন তো এফএম প্রেজেন্টার নেওয়া হয়নি, তখন আমরাই করতাম। আমিও তো কত এফএম করেছি, প্রচুর প্রচুর করেছি।
0: এবং তোর মনে আছে আমি তোকে সবসময় বলতাম যে
1: আজ রাতে
0: যে তোর স্ক্রিপ্ট সবচেয়ে ভালো বলিস, কি বলছিস এরকম বলতিস, কিন্তু সিরিয়াসলি তুই ভালো বলতিস। আচ্ছা তোর মনে পড়ে শোভনলাল তার কথা? ওরকম একজন শার্প মানুষ। আর সুনীল ভট্টাচার্য কাঁধে ট্রানজিস্টারটা নিয়ে ঢুকতো না, বিজ্ঞাপনের ব্যাপারে খুব কনসিয়াস থাকতো
1: ছিল। তবে শোভনলাল কথা বলি, শোভনলাল মুখোপাধ্যায় এমন একটা মানুষ, সে লাইব্রেরিয়ান হিসেবে ঢুকেছিলেন বা অন্য কিছু হিসেবে ঢুকেছিলেন, তিনি লাইব্রেরি কাজ জানতেন, টাইপ জানতেন, অসম্ভব ভালো অভিনেতা এবং দারুণ পরিচালক, এবং সেই সঙ্গে সঙ্গে এডিট করতে জানতেন, অদ্ভুত ভাবে এডিট করতেন। এডিট করা মানে তো মিউজিক ঢোকানো, কাটা, জোড়া ইত্যাদি ইত্যাদি ছিল, এখন তো কম্পিউটারে সহজ হয়ে গেছে। তো একটা টেপ ডেক থেকে আরেকটা টেপ ডেকে লাফাতে হতো, এবং শোভনলালের গামছা, বাসন, সাবান সব এখানে থাকতো, সারাদিন থেকে যেত কাজ করার জন্য।
0: শোভনলাল মাথায় জল দিত না ফর সাম রিজনস,
1: তাই না?
0: 12 মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং শোভনদার একটা ব্যাপার তোর মনে আছে, ডিউটি রুমের লাস্ট চেয়ারটায় বসত, এবং কানটা তো খাড়া না, কোথায় কি গন্ডগোল হচ্ছে কোথায় হচ্ছে মুহূর্তে ধরে ফেলে, যদি কোনো অ্যানাউন্সার না থাকে শোভনদা টুক করে বলে আসবে, এবং কাউকে এতটুকু টেন্স করবে না।
1: আচ্ছা, শোভনদার সাথে আমাদের যে একটা অনুষ্ঠান, যদি বলে একটা অনুষ্ঠান, ওইটার
0: কথাই আসছিলাম আমি,
1: দারুণ ভাবে হবে, তার আগে কিছু বলি পরে ভুলে যাব, সেটা হচ্ছে সকালবেলায় বাবুঘাট থেকে কচুরি জিলিপি আনা ব্যাপারটা বল।
0: তারও আগে বলতে গেলে, যখন আমরা নাইট ডিউটি করতাম, তারপর তুই আমি শোভনলাল দা বেরিয়ে লালবাজারের দিকে একটা জায়গায় যেতাম না,
1: অ্যানাউন্সারদের ড্রপ করতে চলে
0: যেতাম। হ্যাঁ,
1: অ্যানাউন্সাররা ড্রপ হতেন রাত্রির ডিউটি করার পরে, সেই 11টার পরে 11:30টার সময় সেই গাড়িতে উঠতাম,
0: একদম
1: উঠে রাত্রিবেলা কোথায় চায়ের দোকান খোলা থাকে আমরা জানতাম,
0: সেখানে খাবার পাওয়া যায়,
1: চা ফা খেয়ে টেয়ে রাত্রিবেলা কত আসতাম, ঘুম টুম তো কিছু হতোই না।
0: তার ফাঁকে তুই কোথায় বসে বসে টুকটুক টুকটুক করে কি লিখতিস?
1: না, সেটা তো ওইখানে লিখতাম না, বাড়ি এসে। ব্যাপারটা হচ্ছে যে তুই তো অনেক নাটক করেছিস, প্রচুর নাটক করেছিস, অনেকদিন ধরে গল্প দাদু রাসর প্রেজেন্ট করেছিস, প্রচুর কিছু করেছি আমিও, এটা সেটা ফিচার টিচার হ্যান্ড
0: প্রচুর করিনি প্রচুর।
1: তবে একটা জিনিস না আমার ভীষণ মনে হয়, একটা অদ্ভুত নতুন ধরনের একটা প্রোগ্রাম আমি করেছিলাম, 3 মিনিট, 3.5 মিনিটের অনুষ্ঠান,
0: তখন সবার খুব প্রশংসা করেছেন, ভালোবেসেছেন অনুষ্ঠান।
1: অনুষ্ঠানটার নাম ছিল যদি,
0: যদি
1: মনে আছে।
0: এবং তোর নিত্য নতুন আইডিয়া, তাই না? একটা গায়ন মেকে নিয়ে, এবং যদি রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না,
1: ওইটা ভেবেই এই যদিটা করা,
0: যদিটা। এবং আমার মনে পড়ে কি জানিস, আমরা হোল নাইট আড্ডা মারলাম, ভোরের দিকে একটু ঘুম হবে কি হবে না, ওই ঘুম থেকে তোলার কথা যেটা বলতাম না, কানের কাছে গিয়ে বলতাম 6টা বাজে, যে যে অবস্থা কমিটি দাঁড়িয়ে উঠত, মানে ট্রান্সমিশন ওপেনিং হয়ে গেছে, তার মানে ওই টেনশন কাজ করতো।
1: এই যে যদিটা আমি বলতাম, তো ধর রোববার বাজতো সন্ধে 7:45 থেকে 7:50-এর মধ্যে একটা স্লট থাকতো, সেখানে রোববার হতো। তো আমি দেখতাম সকালবেলা কে আছে ডিউটিতে অ্যানাউন্সার, তার উপযোগী স্ক্রিপ্ট তৈরি করতাম,
0: একটাই কপি থাকতো। ধর আমি আর সুবন্ধে যখন পড়েছি, একটাই স্ক্রিপ্ট,
1: একটাই
0: কপি, মানে একটাই মাইক্রোফোন, দুজনে কাজ করতে,
1: কার্বন কপি, তখন তো জেরক্সের ব্যাপার নেই।
0: না,
1: আমি রাত্রিবেলা লিখে রাখছি ওই অ্যানাউন্সার কে আছে, তুই যদি থাকতিস তো হয়েই গেল, আর তুই যদি না থাকতিস হয়তো কুমকুম দে আছে, হ্যাঁ হয়তো শোভনলাল আছে, শোভনলাল কুমকুম দে আছে, কি পীতাম্বর দা আছে, কিংবা সবাইকে দিয়ে তো

0: এটা ঠিক করা যেত না, কখনো কখনো কোনো কমল গুপ্তও করেছে, একটা আমার মনে আছে, পরের দিন আছে কুমকুমদা আছে। আমি ভাবলাম কি, আমার তো প্রত্যেক বুধবার বুধবার নাইট ডিউটি থাকে আর কুমকুমদের বৃহস্পতিবার মর্নিং ডিউটি থাকে, তাহলে আমি একটা সিরিজ করি না কেন, ওই বুড়ো খোকাদের আসর। আমরা ঠিক এরকম একটা সিরিজ করেছি, অনেকগুলো করলাম, ওই বুড়ো খোকাদের এই আসরে অদ্য, অন্য কোনো কথাই নয়, পদ্য এইরকম আর কি, যেমন
1: মিলিয়ে লিখতে
0: এরকম মিলিয়ে মিলিয়ে লিখ। একটা ছোট অনুষ্ঠানের একটুখানি অংশ আমি বলি, যে খুব ঠাসা প্রোগ্রাম করতে হতো তো আমাদের, 3.5 মিনিটের অনুষ্ঠান, এটাকে কি বলবো, এটা ঠিক রেডিও কার্টুনও ঠিক বলতে পারছি না, তবে সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে একটু তির্যক ভাবে দেখা। তো সেটা পরে আসছি আমি, ধর এটা বলছি যে বুড়ো খোকাদের এই আসরে অদ্য, গদ্যে কোনো কথাই নয় বুঝলে, পদ্য শুধুই পদ্য, সদ্য লেখা সরচিত পদ্য নিয়ে হাজির এখন সত্যচরণ মত্ত। শোনো ভাই সত্যচরণ, তোমার 1 মিনিট বরাদ্দ। তখন সত্যচরণ গলা খাঁকিয়ে বলছে, আমার কবিতার নাম আর খাও না মদ্য, মদভ্যাস ছিল মোর, মদভ্যাস ছিল, ইহার পাল্লায় পড়ে টাকা পয়সা গেল, পাড়ায় প্রেস্টিজ নাই, ঝগড়া পত্নী শোনে, না জানি রে পুত্রকন্যা কি ভাবিছে মনে, একদিন রাত্রিবেলা হইয়া মাতাল, ফিরিতেছি গৃহমুখে, এমন সময় টাল সামলাতে না পেরে পড়ে গেলাম নর্দমায়, হাত ভাঙলো পায়ে চোট, লোকজন ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। তখন হেড়ে গলায় সমবেত কণ্ঠে শোনা যেত, হ্যাঁ, আবার চিঠিও লিখত
1: সবিনয় নিবেদনের মতো।
0: হ্যাঁ, পরের চিঠি, জিমুদবাহন ঘোষ, তুমি লিখেছো, তোমার অফিস যেতে ইচ্ছে করে না, গেলেও কাজ করতে ইচ্ছে করে না, এ চেয়ার ও চেয়ার ঘুরে বেড়াও। উত্তরে কুমকুমদি বলছে, ছি দুষ্টুমি করতে নেই সোনা, ঠোঙা বানানো শিখে নাও, এক জায়গায় বসে ঠোঙা বানাতে হয় কি না, এইভাবে তোমাদের বসে থাকা অভ্যেস হবে, ওটার নাম হলো ঠোঙা যোগ। পরে চিঠি, ত্রিভুবন বিশ্বাস, বাজার করার সময় সর্ষে ফুল দেখছো, দাম শুনে আঁচকে উঠছো, একটা নতুন খেলা শেখাচ্ছি, কুমড়োর নাম দাও এবার থেকে ভেটকি, কুমড়ো ভাজা হয়ে যাবে ভেটকি ফ্রাই, আর কানা বেগুনের ঝোলকে ভাবো মটন কালিয়া। এই ধরনের প্রোগ্রামগুলো হতো,
1: সাংঘাতিক সেন্স অফ হিউমার।
0: হ্যাঁ, এই যে যদিগুলো স্ক্রিপ্টগুলো তো আমি রাখিনি, এরকম অনেক সমীক্ষাও আমি এখানে করেছি, করেছি পড়েছি, কাজ হয়ে গেছে, স্ক্রিপ্ট অফিসে ফেলে দিয়ে চলে গেছি,
1: তাই তো হয়েছে,
0: তাই তো
1: আনন্দ করে লিখছিস তুই।
0: এই যদিগুলো যদি আমি সবগুলো সাজিয়ে রাখতাম, অনেকগুলো করেছি, প্রায় 2-2.5 বছর তো চালিয়েছিলাম, আমার স্ক্রিপ্ট নেই, এরকম একটা ছিল আইডিয়াটা বলি, তোর মনে আছে কিনা জানি না, সেটা ছিল এরকম, অ্যানাউন্সমেন্ট হলো, যদি একটা ঘোষক বলছে হাসপাতাল সাফাই অভিযান, আর ন্যারেটর বলছে হাসপাতালে যত সমস্ত নোংরা আবর্জনা সব পরিষ্কার করা হচ্ছে, হাসপাতালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তখন পেছনে গান বাজছে, মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর, হ্যাঁ এই গানটা বাজছে। এটা 2.5 মিনিটের প্রোগ্রাম ছিল, লাস্টে একটা কুকুরের আওয়াজ, আমাদের যে সাউন্ডের যে আর্কাইভ সেখানে কুকুরের আওয়াজই আছে অনেক রকমের। হ্যাঁ, কুকুরকে মারলে এক ধরনের ঘেউ ঘেউ, কুকুরকে টেনে আনলে এক ধরনের ঘেউ ঘেউ, কুকুরকে আদর করলে এক ধরনের ঘেউ ঘেউ, একটা টেনে আনার এই টাইপের একটা আওয়াজ আমরা বার করলাম, মার ঝাড়ু মানের পরে একটা কুকুরের এই কেউ কেউ আওয়াজটা। তারপরে গম্ভীর কণ্ঠে দিলীপ ঘোষ বলছে, অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়া হলো, এটাই শেষ কুত্তা। মানে আর কিছু বলতে হচ্ছে না যে এরকম কুকুর টুকুরগুলো থাকে, আরো ছিল
1: সাজেস্টিভ,
0: এটাই শেষ কুত্তা, এই ধরনের সব ছিল গুলো, তখন পারতামও বটে,
1: মাথায় খেলতো। তুই যখন এই কথাটা বললি আমার ভীষণ নস্টালজিয়া হচ্ছে, জানিস সারমেয় ভোলা, মানে আমাদের এখানে একটা ট্র্যাডিশন ছিল, নেড়ি কুত্তা, তারা আসতো ভোরবেলা, একতলা বিস্কিট খেত, আবার দুতলায় যেত, এটা অনেকদিন থেকেই চলে আসে। আর সেই ভোলা আমাদের মাঝে মাঝে পার্টি হতো না, কারোর জন্মদিন বা কারো কিছু, তখন একবার সবাই মিলে খাচ্ছি, তো ভোলা এসে হাজির, ভোলাকে খুব তাড়িয়ে দেওয়া হয়েছিল অসম্মান করে, ভোলা অভিমান করে কয়েকদিন আসেনি। একটা জিনিস বলতে খুব ইচ্ছে করছে, একদিন একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম, মনে হলো ভোলারই মেয়ে, চোখ দুটো একদম হরিণের মতো, আমি ওকে মাথায় হাত বোলাতাম, পরে দেখো কেমন হয়ে গেল, সিবিএস ডিউটি রুমে গেলে ভোলার সেই মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। এই করতে করতে বেশ কিছুদিন গেল, আমি তখন আন্দামানে বেড়াতে গেছি, আর ভোলার মেয়ে তখন একটু বড় হয়েছে, তখন সন্তান সম্ভবা। তা আমাদের ওই যেটা ট্রান্সপোর্টে যাওয়ার যে করিডোরটা, আমির, রত্না মিত্র, আরও কয়েকজন রয়েছে, দূর থেকে ও আমাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে পাগলের মতো ছুটে আসে। আর আমি বারবার ওকে বলছি ছুটিস না ছুটিস না, আমি ও সে মানুষের শব্দে কথা বলি, হাঁটু গেড়ে বসলাম, দুটো হাত কাঁধে রেখে কী সব ওর মতো করে কথা বলল। তাই রত্ন বলল ও কি আল্লাদি, সেই থেকে আমি ওকে আল্লাদি বলে ডাকতাম। একদিন এখানে এসে খবর পেলাম আল্লাদির কটা বাচ্চা হয়েছে, জানেন তো, আমি আল্লাদি কোথাও দেখতে পাচ্ছি না, ওরা খুব প্রোটেক্টিভ হয়। তো পরে একদিন আল্লাদির সঙ্গে দেখা, এটা ফ্যাক্ট, কিন্তু আমি আল্লাদিকে আদর করতে করতে নিয়ে যাচ্ছি, বলে আল্লাদি তোর সন্তানরা এলো, তোর বাচ্চা হলো, জানতে পারলাম না কোথায় কি, এরকম বলতে বলতে যাচ্ছে। তো মনে আছে ক্যান্টিনে ঢোকার আগে, সিঁড়ি দিয়ে ওঠার আগে একটা ছোট্ট গর্ত, মানে একটা ঘুপচি মতো ছিল, মনে আছে তো? হঠাৎ ও দাঁড়িয়ে পড়ল, আমি কারণ বুঝতে পারছি না, ও বাঁ দিকে ওর ঘাটটা ঘোরালো, আমি তখনও বুঝতে পারছি না। পরে ঠাউর করে দেখলাম কি একটা কুণ্ডলি পাখি রয়েছে, অনেকগুলো বাচ্চা, ওরা ভয়ঙ্কর প্রোটেক্টিভ হয়তো। তখন সে বাচ্চাগুলো এলো, আমি ওদের বিস্কুট খাওয়াতাম, বাচ্চাগুলো যখন এক গায়ে উঠলো, তখন আল্লাদি কর্তাকে ছুটে এসে দু কাঁধে হাত রেখে যে আমার বাবা হয়তো বা বলতে চাই। তো তারপর শঙ্কর ঘোষ আর রঞ্জন মিত্র খুব সব সিরিয়াস আলোচনা করতো ক্যান্টিনে বসে।
0: হ্যাঁ, ওরা ক্যান্টিনে বসে জ্যোতিষ থেকে শুরু করে ফিজিক্স
1: সব রকম,
0: আইনস্টাইন থেকে শুরু করে অতুল প্রসাদ সব রকম কথা বলতো, এবং সত্যি সত্যি সিরিয়াসলি বলতো, ওরা জানতো।
1: হ্যাঁ,
0: প্রচুর পড়াশোনা করতেন, প্রচুর পড়াশোনা করতেন। আচ্ছা, তুই মাঝে মাঝে ইয়ারকি করার সময় এমন করে উত্তম কুমারের গলা করতিস না?
1: না না না, এখন চেষ্টা করলে হয়তো পারবো।
0: আরেকটু,
1: আজ আমি আপনাদের এখানে এসেছি সত্যি নস্টালজিয়া, আমি তো এখানে ডিভিং ট্যুর করতে হারিনি।
0: উত্তম দা, দারুন দারুন দারুন দারুন দারুন।
1: যদি

0: আচ্ছা, সেই আবার যদি না। আচ্ছা দেবাশিস, তোর কি মনে আছে, ওটা তো আর পাবো না, তুই একটা অদ্ভুত ভূতের গলা করেছিলি। হ্যাঁ, তো আমি কোনোভাবে সেই স্ক্রিপ্টটা না, ওই যে লেখাটা, একটা ছোট্ট পত্রিকাতে চেপেছিলাম। সেই পত্রিকাটার একটা কপি কিভাবে আমি একটা জোগাড় করতে পেরেছি সেইখানে আছে।
1: শোভনলালের
0: গলা তো আমি করতে পারবো না, আমি সাত জন্মেও হবে না, ওটা অদ্ভুত গলা ছিল।
1: একটাই লেখা, একটাই পাতা,
0: একটাই পাতা, দুজনে ঘন হয়ে পড়ছি আর কি। আর ভৌতিক মিউজিক গেল, একটা ঘোষণা হচ্ছে, যদি ওটা ওটা তুই করেছিলি মনে আছে, যদি বলে তুই করেছিলি, একটু ইকো দিয়েছিলাম,
1: রাইট।
0: হ্যাঁ, আজ শুনবেন সর্ষে ভূতের সঙ্গে শোভনলাল মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। আমি শোভনলাল আর কি। নমস্কার শ্রী সর্ষে ভূত।
2: নমস্কার।
0: আপনাকে দেখা পাওয়াটাই তো একটা সৌভাগ্যের ব্যাপার, বিভিন্ন কারণে আপনি এখন অতি বিখ্যাত নাম। আপনি তো এখন ভিআইপি।
2: আগে হ্যাঁ, আমি ভিআইপি, সমস্ত ভূতেরা আমাকে এক ডাকে চেনে, ভিআইপি, প্রচুর প্রচুর সম্মান করে, যাকে বলে
0: সম্মান, সম্মান করে,
2: সম্মান করে,
0: করে তো
2: করে।
0: হ্যাঁ,
2: আপনাদের খবরের কাগজ তো আমাকে নিয়ে প্রায় প্রায় খবর হচ্ছে, তো সর্ষের মধ্যেই ভূত দেখছে না?
0: এই তো, তা তো লিখবেই, কিন্তু এই যে বিখ্যাত ভূতেদের নিয়ে লেখা হবে নাকি এই আমাদের নিয়ে লেখা হবে? আমার এই শোভনলালের মতন মানুষ তো সাধারণ মানুষ, তো আপনি ভূত, আপনার যখন দেখা পেয়েই গেলাম।
2: আপনারা মানে রেডিওর লোকেরা ভারী ইয়ে।
0: না না, আগে প্রশ্নটা করতে দিন,
2: খালি প্রশ্ন আর প্রশ্ন,
0: তাই তো রেডিওর লোকেরা করে। শুনুন না, আমি না জিজ্ঞেস করছি যে আপনি এত বিখ্যাত হয়ে কেমন লাগছে আপনার, বলুন
2: না। যেই কথা আমি বলছিলাম, আপনি ডিস্টার্ব করলেন, আপনারা মানে রেডিওর লোকেরা ভারী ইয়ে। জানেন, একবার না আপনাদের স্বপ্নময় নিবেদনে প্রশ্ন করেছিলাম, কোথায় সস্তায় চালে মেশাবার কাকড় সেদ্দরে পাওয়া যায়, আপনারা জবাবে কি বললেন? এখানে কেবলমাত্র অনুষ্ঠান সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমিও বলে রাখলাম, শুধু ভূত সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ,
0: তা তো ঠিক আছে সর্ষে ভূত। আপনি যদি আপনার এই কর্মজীবনের উত্থান পতনের কথা কিছু বলেন।
2: না না না না, পতন নেই, শুধু উত্থান, বুঝলে? তা আমার কর্মজীবন শুরু হয়েছিল এক মুদি দোকানের বাটখারায়। 300 গ্রাম জিরেকে 500 করে দিতাম, 700 তেলকে 1 কিলো, প্রথম প্রথম সর্ষের মধ্যে কোনো কারিকুরি করে নিক, বুঝলেন? একদিন সাহস করে 900 সর্ষেকে 1 কিলো করে দিতেই ভূতের রাজা খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে দিল।
0: প্রমোশন দিয়ে দিল?
2: প্রমোশন
0: কোথায় প্রমোশন পেলেন শ্রী ভূত?
2: বেবি ফুড।
0: বেবি ফুডে?
2: হ্যাঁ, তখন পেরায় পেরায় বেবি ফুড হাফিস করতাম, তারপর ওষুধের মধ্যে ভেজাল ভূত হয়ে আমাদের অনেক মেম্বার বাড়িয়ে নিলাম, সেখান থেকে ইলেকট্রিকের লাইনে বদলি হয়ে খুব সুনাম অর্জন করলাম, বুঝলেন? ভূতের রাজা আমাকে ভূত বিভূষণ উপাধি দিল, তারপর খুশি হয়ে আমাকে ভূত ট্রেনিং কলেজের প্রিন্সিপাল করে দিল।
0: বাবা, কাদের ট্রেনিং দিতেন শ্রী ভূত?
2: নানান রকম ভূতেদের ট্রেনিং দিতাম, যেমন বাটকারে ভূত, পারমিট ভূত, রেশন কার্ড ভূত, আরো কত কি আর বলবো মশাই। একটা সাধারণ বাটখারা ভূতের মধ্যে ট্যালেন্ট দেখতে পেয়ে ওকে এইসান ট্রেনিং দিয়েছিলাম, যে অল্প দিনের মধ্যেই ও ব্যালট বাক্সের ভূত হয়ে গিয়েছিল, বুঝলেন? তাইতে খুশি হয়ে ভূতের রাজা আমাকে সর্ষে ভূত করে দিল। উত্তেজিত লাগে, আমাদের শরীরে তো আপনাদের মতো রক্ত নেই, রক্ত থাকলে এতদিনে প্রেশার বেড়ে যেত, দেখেন না ওঝাদের হরদম কেমন বোকা বানাচ্ছি, যে সর্ষে দিয়ে ওঝারা ভূত ছড়ায়। আমি তো সেই সর্ষের মধ্যেই অধিষ্ঠান করি।
0: আর সময় নেব না, আপনি বড় ব্যস্ত ভূত আপনি।
2: হ্যাঁ,
0: আপনার ভবিষ্যৎ চিন্তাধারা সম্পর্কে যদি কিছু বলেন।
2: দেখো বাপু, আমি ক্লিয়ারলি বলছি, আমরা মেম্বারশিপ বাড়াতে চাই, আপনি আসবেন? বাড়াচ্ছিও, আর তো দেখছি ভূতেদের সঙ্গে দিব্যি ঘর সংসার করছো, তোমাদের চোখের সামনে আমরা নেত্র করছি, তোমার

0: আগব দেখছো, তোমাদের জ্যান্ত থাকাটার কোনো মানে নেই, এতে আমরা খুব খুশি। এরকম চলতে থাকলে বললে আমরাই মেজরিটি হব। চলে ভাই,
1: নস্টালজিয়া নষ্ট হয় না।
2: শুনলেন নস্টালজিয়া। আজকের আলোচনায় ছিলেন স্বপ্নময় চক্রবর্তী এবং দেবাশিস বসু। প্রযোজনা দুর্বাদে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রবণী।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণী রবীন্দ্রনাথকে ঘিরে।

0: রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় চিত্রিত হয়েছে তাঁর আত্মজীবন, কখনো সরাসরি, কখনো বা অপ্রত্যক্ষভাবে, কখনো হয়তো জন্মগত পরিচয় অতিক্রম করে তিনি গ্রহণ করেছেন এক বৃহত্তর আত্মপরিচয়। এই প্রসঙ্গগুলি নিয়েই শ্রবণীতে আজকের আলোচনা, আত্মজৈবনিক রবীন্দ্রনাথ। অংশগ্রহণে বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত।
1: রবীন্দ্রনাথের আত্মজীবন নিয়ে আজকে আমরা কথা বলতে বসেছি। কথা অর্থে আমরা তাঁর বিভিন্ন আত্মজীবনী বা অন্য সাহিত্যের নানা অংশে অল্প করে ডুব দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সেখান থেকে তাঁর নিজের জীবন কিভাবে এবং কতটা প্রতিফলিত হয়েছে। আমরা তো জানি যে কিছু লেখাতে, যেমন ছেলেবেলা, যেমন জীবন স্মৃতি, যেটা সরাসরি আত্মজীবনী গোত্রীয় লেখা রবীন্দ্রনাথের, সেখান থেকে অবশ্যই অনেক মূল্যবান তথ্য আমরা পাই। আবার এর উল্টো দিকে দাঁড়িয়ে থাকে রবীন্দ্রনাথের সারা জীবনের অন্য সমস্ত সৃজন কাজ, কবিতা, নাটক, গান, উপন্যাস, সমস্ত কিছু। আমি বিশ্বজিৎদাকে জিজ্ঞেস করব যে এই দুটো যদি আমি ভাবি যে ব্রড ক্যাটাগরি, এখান থেকে কিভাবে রবীন্দ্রনাথের জীবনকে তিনি খুঁজে দেখতে চাইবেন, সরাসরি আত্মজীবন এবং অন্য লেখায় প্রতিফলিত যে জীবন।
2: রবীন্দ্রনাথের জীবন নিয়ে কথা বলবার আগে আমি একটু পুরনো সময়ের দিকে যাব। প্রাগাধুনিক পর্ব যদি খেয়াল করি তাহলে সেখানে কবিরা নিজের জীবন কথা বলতেন, যেমন মুকুন্দরাম বলেছিলেন, কিন্তু সেখানে ইহজাগতিকতা এবং মহাজাগতিকতা দুই আশ্চর্যভাবে মিশে থাকত, দেবতা ঢুকে পড়তেন। আধুনিক পর্বে এটা থেকে একটু অন্যরকম ভাবে নিজের জীবনকে দেখবার একটা পরিসর তৈরি হলো এবং নিজের জীবন, কবির জীবন, সেটা যে কবিতা বা লেখা বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই কথাটা প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে খেয়াল করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ঈশ্বরগুপ্তের জীবনচরিত সম্পর্কে কথা বলতে গিয়ে যে কবির যে কবিত্ব, সেটা বুঝতে গেলে কবির জীবনের দিকে তাকাতে হবে। এইটা আমি বলবো যে বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজমের প্রথম ধর্তাই বাংলা সাহিত্যে, এবং রবীন্দ্রনাথ সে সম্পর্কে খুব সচেতন। রবীন্দ্রনাথের দুটো লেখা আমরা পাচ্ছি, একটা হচ্ছে জীবনশ্রুতি, একটা হচ্ছে ছেলেবেলা। দুটো লেখাতেই রবীন্দ্রনাথ নিজের আত্মজীবনের কথা বলছেন। এই দুটো লেখাই কিন্তু শুধুমাত্র তথ্য দিয়ে উনি ভরিয়ে দিচ্ছেন না, এবং এটাও উনি কবিতায় বলেন যে কবিকে তার জীবনচরিতে খুঁজে পাওয়া যাবে না। তার মানে তথ্যনিষ্ঠ যে জীবন, সাল তারিখের যে জীবন, সেটা দিয়ে কবিকে বোঝা যাবে না। তাহলে কবিকে কি করে খুঁজবো তার জীবন সম্বন্ধীয় লেখায়, যা প্রত্যক্ষভাবে এই জাতীয় লেখায় থাকে বা অন্যান্য জায়গায় মুখ লুকিয়ে থাকে? সেটা কিন্তু তথ্যের জীবন নয়, সেটা হচ্ছে ভাবের জীবন। অর্থাৎ আমি কবে জন্মেছি, কবে মারা গেছি, এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু শুধু এইটুকু জানলে আমি কখনোই কবির জীবন ও কবিতা বা কবির জীবন ও রচনা দুইয়ের মধ্যে সম্পর্ক খুঁজে পাব না, বা কবি তার সমসাময়িক বিষয় আশয় নিয়ে, সমাজ সংস্কৃতি নিয়ে কি বলছেন সেটা ব্যাখ্যা করতে পারবো না যতক্ষণ না তার তথ্যগত জীবন থেকে ভাব জীবনে পৌঁছচ্ছি। ফলে আমার এই প্রশ্নটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা যেন রবীন্দ্রনাথের জীবনকে দেখবার সময় শুধু তার তথ্যগত জীবনের দিকে না তাকাই, মানুষ রবীন্দ্রনাথ তার ভাব জীবন সহ কিভাবে লেখায় নিজেকে প্রকাশ করছেন, সেটাই আমাদের প্রথম দেখার বিষয় হওয়া উচিত বলে মনে হচ্ছে।
1: মানে প্রথম সৃজনশীলতা স্ফুলিঙ্গ কিভাবে উঠে এসেছে সেইটাকে যদি ট্রেস করার চেষ্টা করি, তাহলে আবার মনে হয় যেটা তার প্রথাগত আত্মজীবনী, সেখানে তার অনেকটা শিকড় লুকিয়ে রয়েছে। যেমন আত্মপরিচয়ে উনি লিখছেন যে আনন্দ করো তাই নিয়ে যা তোমার কাছে সহজে এসেছে, যা রয়েছে তোমার চারিদিকে তারই মধ্যে চিরন্তন লোপ করো না, কাব্য সাধনায় এই মন্ত্র মহামূল্য। এখানে ওই ঈশোপনিষদের প্রসঙ্গে উনি বলেছেন যে তার বাবার সঙ্গে তার আলোচনা এই প্রসঙ্গে, কিন্তু তৎক্ষণাৎ ওটাকে উনি কাব্য সাধনার সঙ্গে যোগ করেছেন। বা আমি দেখছিলাম যে উনি লিখছেন যে বিশ্ব প্রকৃতির সঙ্গে তার কিরকম যোগ ছিল, এবং একটা জায়গায় জাস্ট একটা বর্ণনা রয়েছে যে বাড়ির ছাদটার পিছনে দেখলাম ঘন সজল নীল মেঘ রাশিকৃত হইয়া আছে, মনটা তখনই এক নিমেষে নিবিড় আনন্দের মধ্যে আবৃত হইয়া গেল। তাহলে কি তার আত্মজীবনী এবং তার বাকি লেখা এরা দুটো আলাদা গোলার্থ নয়, তাদের মধ্যে অনবরত যাতায়াত রয়েছে?
2: হ্যাঁ হ্যাঁ, এই যাতায়াত তো রয়েছেই। আসলে পাঠকেরা রবীন্দ্রনাথের প্রথম কবিতা ভাববার চেষ্টা করেন, তখন ওই আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি এই কবিতাটা বেরিয়ে আসে। এখন এই কবিতাটা যে রবীন্দ্রনাথের কবিতা, তার একটা আশ্চর্য স্বাক্ষর ওই কবিতার শেষে আছে, যেখানে পিঁপড়ে পাতে কেঁদে যাচ্ছে। এখন এই পিঁপড়ের কান্না যে শুনতে পায়, সে খুব সহজ লোক নয়, সে তো কবি হবেই। কিন্তু রবীন্দ্রনাথ তার নিজের আত্মজীবনে প্রথম নিজের ভেতর থেকে কবিতা যে

0: জেগে উঠবার যে বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ জীবন স্মৃতিতে যেখানে ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ, এইবার আমরা বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ আসলে তার ভাবজীবন কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কবি জীবনের অন্তর্গত হয়ে উঠছে। তার হঠাৎ মনে হলো সদর স্ট্রিটে ওই কোথাও একটা আবরণ তার থেকে সরে যাচ্ছে,
1: সেটা খুব আকস্মিক ভাবে,
0: খুবই আকস্মিক ভাবে, এবং এটা প্রায় ওই উপনিষদের অনুভূতির মতো যে অপাবৃত হলো, যখন অপাবৃত হলো, উন্মোচিত হলো, অপাবৃত শব্দটা আমি উপনিষদ থেকেই একেবারে ব্যবহার করছি, তখন তার মনে হলো যে জগৎ কোথাও তার সঙ্গে কোলাকুলি করছে, কোথাও তিনি জগতের সঙ্গে মিশে যাচ্ছেন, এবং ওই জীবনস্মৃতিতে লিখছেন তারপর যা কিছু দেখছেন, বন্ধু বন্ধুর সঙ্গে যাচ্ছে, একটা গবাদি পশু সে চলে যাচ্ছে, সব কিছু খুব সুন্দর মনে হচ্ছে, এই যেন তার কবি জীবনের উপলব্ধি। এখন এইটা তো তিনি সাল তারিখ পেনে লিখছেন না, একটা অনুভূতির কথা তার জীবনস্মৃতিতে ঢুকিয়ে দিচ্ছেন, যেখানে তার মনে হচ্ছে যে ওই আমসত্ত্ব দুধে ফেলা বা ছন্দ মেলানো, এটা কবিতা নয়, কবিতা কোথাও ভেতর থেকে উৎসারিত হবে, তাকে দিয়ে কেউ কবিতা লিখিয়ে নিচ্ছে, এবং তার যে চোখ, মনের চোখ, সেটা খুলে যাচ্ছে, এটা একটা অনুভূতি। ফলে এইখানে কিন্তু জীবনের অনুভূতিগুলি কবিতা নির্মাণের সঙ্গে কিভাবে জড়িয়ে যাচ্ছে সে সম্পর্কে রবীন্দ্রনাথ খুব সচেতন ভাবেই তার জীবনস্মৃতিতে বলছেন, তার আত্মপরিচয়েতে বলছেন, এটা তো রবীন্দ্রনাথ করছেই নি।
1: এবং যে আনন্দের কথা তুমি বললে, যে এই যে অপাবৃত হয়ে গেল, মানে খেয়াল করলে মনে হয় এই আনন্দটা বোধহয় মূল সুর হয়ে ওর যাবতীয় সাহিত্যকর্মেই রয়ে গেছে, গানের মধ্যেও রয়েছে, সবটাই যেন ওই বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, এইটা বোধহয় একটা থিম হিসেবে বারবার সবকিছুর মধ্যে, সমস্ত দুঃখ বেদনা শোক সবকিছুর ঊর্ধ্বে একটা আনন্দে উত্তীর্ণ হওয়ার মধ্যে দিয়ে ওনার সমস্ত লেখা চলাফেরা করে গেছে। আচ্ছা, আমি ভাবজীবন থেকে একটু বস্তু জীবনের দিকে যদি ফিরতে চাই, যে ছেলেবেলা বা জীবন স্মৃতিতে তো পারিপার্শ্বিকের অনেক আশ্চর্য বিবরণ রয়েছে, পুরনো কলকাতার ছবি, যে পরিমণ্ডলে বড় হচ্ছেন তার ছবি, তো সেইগুলোরও তো বোধহয় একটা বিরাট ঐতিহাসিক মূল্য আছে।
0: নিশ্চয়ই, আমাদের বলা চলে সাধারণ পাঠককে রবীন্দ্রনাথের কাছে পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায় একরকম করে তার জনপ্রিয় উপন্যাসের মাধ্যমে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সাধারণ পাঠক যদি জীবন স্মৃতি এবং ছেলেবেলা খুব মন দিয়ে পড়েন, তাহলে দেখতে পাবেন যে সেখানে রবীন্দ্রনাথের আশ্চর্য একটা কৌতুক ভঙ্গি কাজ করে গেছে। যেমন ছেলেবেলাতে পুরনো কলকাতার কথা যখন তিনি লেখেন, গোড়াতেই জানিয়ে দিয়েছেন যে আমি জন্মেছিলাম সেকালের কলকাতায়, মানে উনিশ শতকের কলকাতায়, ছেলেবেলাতে প্রথমেই উনিশ শতকের কলকাতায় মেয়েদের অবস্থা কি ছিল তার একটা বিবরণ রয়েছে, সেটা খুবই বেদনাদায়ক বিবরণ, যে কিভাবে মেয়েদের তখন গঙ্গা স্নান করাতে নিয়ে যাওয়া হতো বাড়িতে, একেবারে পালকিতে নিয়ে গিয়ে পালকি শুদ্ধ ডুবিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা আমাদের মনে পড়ে যাবে যে পরবর্তীকালে বেগম রোকেয়া যখন অবরোধবাসিনী লিখছেন, তখন হিন্দু এবং মুসলমান উভয় রক্ষণশীল পরিবারের ক্ষেত্রেই যিনি রমণী মেয়ে তিনি কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছেন না। পাশাপাশি যদি জীবন স্মৃতি দেখি, পড়াশোনার বিবরণ আছে, রবীন্দ্রনাথ তো স্কুল পালানে, কিন্তু স্কুল পালানে হলেও তিনি কিন্তু পড়াশোনা থেকে বিমুখ এটা বলা যাবে না, বাড়িতে সমস্ত আয়োজন হয়েছে, আর সেখানে মাস্টার মশাইরা আসেন, এমন অনেক মাস্টার মশাই আছেন ঘোরতর বর্ষার দিনে তার ছাতা যখন ওই গলির কোনায় দেখা দিল তখন বালকদের খুবই দুরবস্থা। এইভাবে রবীন্দ্রনাথ টুকরো টুকরো করে তার জীবনে নানা কৌতুককর ঘটনা ঘটছে, কখনো সহপাঠীদের কথা এসেছে, বিদ্যালয়ে যারা সহপাঠী ছিলেন, আবার এখানে কিভাবে বাড়ির পরিবেশে কবিতা, গান, আলাপ আলোচনা, বিহারীলালের প্রসঙ্গ, তার বন্ধুরা, অর্থাৎ সব দিক থেকে রবীন্দ্রনাথ যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের সংস্কৃতি রবীন্দ্রনাথকে কিভাবে রবীন্দ্রনাথ হিসেবে গড়ে তুলেছে। এবং এটাও কিন্তু মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কখনো তার পুরো জীবন কথা লেখেননি, সবই তার অর্ধেক জীবন, খণ্ডিত জীবন, টুকরো টুকরো জীবন, এবং সেখানে রবীন্দ্রনাথ ঘটনাগুলোর মাধ্যমে তিনি কিভাবে তার আত্মজীবনকে নির্মাণ করছেন, তিনি কিভাবে কবি হয়ে উঠছেন, নানা রসায়ন থেকে কিভাবে তার মনের গড়ন তৈরি হচ্ছে, এই কথাগুলো বলেছেন।
1: ছেলেবেলা প্রসঙ্গে আমার অন্য দুটো কথাও বলতে ইচ্ছে করছে। এই যে মেয়েদের অবস্থান নিয়ে তুমি যেটা বললে, ওখানেই একটা জায়গায় সম্ভবত আছে যে উমেশ বলে একজন দর্জি কিভাবে ওই টুকরো টুকরো নেটলেস লাগিয়ে কিছু একটা পোশাক বানিয়ে, এবং মেয়েরা তাতেই বিমুগ্ধ হয়ে যাচ্ছে, কারণ তারা বাইরের জগৎটা চেনে না, তারা ওইটুকুই জানলা দিয়ে তারা পৃথিবীটা দেখছে,

0: এবং সেটুকুতেই তারা
1: ছেলেবেলাতে আমার চরিত্র হিসেবে আব্দুল মাঝি অসম্ভব একটা চরিত্র এবং তার বাচনভঙ্গি তাকে যেভাবে তিনি প্রকাশ করছেন এতে বোঝা যায় যে আমাদের চালচিত্রে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কি আশ্চর্য বৈচিত্র্যময় কথকথায় মিশে আছেন এবং আব্দুল মাঝির মুখে শোনা ওই বিচিত্র কাহিনী তাকে সারা জীবন তিনি বহন করেছেন বলে অত প্রান্ত বেলাতে যখন ছেলেবেলা লিখছেন এবং এইখানে ছেলেবেলার সূত্রে আসলে যেখানে রবীন্দ্রনাথের নিজের জীবন আর প্রত্যক্ষভাবে নেই পরোক্ষভাবে আছে, আমার ওই আকাশ প্রদীপের কবিতাগুলো বারবার মনে পড়ে যায় যে রবীন্দ্রনাথ শেষ পর্বে এসে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কলকাতাকে কখনো তেমন করে ভালোবাসেননি। এটা বুদ্ধদেব বসুর একটা অনুযোগ ছিল যে রবীন্দ্রনাথ তো কলকাতাকে কখনো ভালোবাসতে পারলেন না, অন্যদিকে ঢাকা থেকে কলকাতায় এসে বুদ্ধদেব বসু কলকাতাকে খুব নিজের মতো করে ভালোবাসেন, কিন্তু রবীন্দ্রনাথ শেষ জীবনে এসে সেকালের কলকাতাকে মানে ১৯ শতকের কলকাতাকে একরকম করে দেখছেন, ২০ শতকে যে কলকাতা তৈরি হলো তার সঙ্গে রবীন্দ্রনাথের খুব একটা সম্পর্ক নেই এবং কলকাতার মধ্যে অন্যরকম পরিসর, যেমন আকাশ প্রদীপে দেখা যাবে যে কলকাতার মধ্যে স্কুল পালানে একটি ছেলের গল্প আছে, বাড়ির পেছনের একটা বাগানের কথা আছে, ফেরিওয়ালার ডাকের কথা আছে, এই যে কলকাতার মধ্যে নাগরিকতার বাইরে ছোট ছোট অন্যরকম জীবন আর অবকাশ, এইটা রবীন্দ্রনাথের আত্মজীবন গন্ধী নানা গদ্যে এসেছে। আবার যদি বলি পুনশ্চর বাঁশি কবিতা, সেখানে তো একটা আশ্চর্য কলকাতার গলির বিবরণ আছে, একজন শুধু কেরানির কথা আছে যে শিয়ালদা স্টেশনে গিয়ে তার সন্ধেটা কাটিয়ে আসছে, তার ঘরে ওই সোঁতা পরা দেয়ালে তার সঙ্গে একটা টিকটিকি থাকে, ফলে এ কলকাতাকেও তো রবীন্দ্রনাথ দেখেছেন।
0: এবং এটা খুব আশ্চর্য লাগে আমার ভাবতে যে এই জীবনটা তো উনি নিজে বাঁচেননি, কিন্তু পড়তে গেলে মনে হয় যেন একদম প্রত্যক্ষ যোগাযোগ থেকে এই বিষয়গুলো উঠে এসেছে,
1: বোঝা যায় যে ওর একটা আশ্চর্য পর্যবেক্ষণ শক্তি ছিল এবং এই পর্যবেক্ষণ শক্তি ছিল এখান থেকে কিন্তু যা তিনি যাপন করেন না তার মধ্যে তিনি পৌঁছে যান। আবার উল্টো দিক থেকে একটা কথাও বলা যায় যে তিনি নিজের যে শারীরিক লিঙ্গ সেটাকে অতিক্রম করে যেতে পারেন, আবার তিনি তার যে সামাজিক অবস্থান শ্রেণীগত অবস্থান সেটাকে অতিক্রম করে যেতে পারেন, এই এম্প্যাথি নেগেটিভ ক্যাপাবিলিটি যাকে বলে রোমান্টিক কাব্য দর্শনে তা তার অধিগত এবং এটা তার ছেলেবেলা থেকেই ছিল, নইলে ওই জীবন স্মৃতিতে এক জায়গায় যখন ওই বাবার সঙ্গে বেরিয়ে পড়েছেন উপনয়নের পর সেখানে উনি এক জায়গায় বলছেন যে উনি জামার আঁচলে নুড়ি পাথর তুলে এনেছিলেন। এই যে জামার আঁচল শব্দটা ব্যবহার করেন এটা তো শুধু পুরুষের বাচন নয়, তার মানে এই মানুষটি নিজের আত্মজীবন নিজের শারীরিক জীবন নিজের লিঙ্গগত প্রাকৃতিক পরিচয় সেটাকে অতিক্রম করে নিজের মন সহ পৌঁছে যেতে পারেন বলে কিন্তু ওই শুধু কেরানির কলকাতা দেখতে পারেন।
0: এইটা একটা বিরাট কথা বললে যে এইভাবে নিজের লিঙ্গ এবং সামাজিক অবস্থান অতিক্রম করতে পারাটা সেটা তো একটু অন্য ধরনের মানসিক বিস্তার না থাকলে সম্ভব নয়, এবং সেইটাও হয়তো ওই যে কথা আমরা বলছিলাম যে যে যে আবহাওয়ায় উনি বড় হয়েছেন, যেই পরিমণ্ডল তুমি যেটা বলছিলে যে কিভাবে তাকে রবীন্দ্রনাথ হিসেবে গড়ে তুলেছে, কোথাও হয়তো সেই ইন্ধনগুলো রয়ে গেছিল, মানে তথাকথিত আত্মজীবনীর বন্ধনীতে যেগুলোকে ফেলা যায় ছেলেবেলার মতো, সেগুলো পড়তে গিয়েও খেয়াল করি যে বন্ধনকে উপেক্ষা করার একটা তীব্র তাগিদ সবকিছুর মধ্যে, যে স্কুল পালানোর কথা যেটা বলছিলে, যেমন গান শেখার কথা হচ্ছিল উনি লিখছেন যে তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে, কাঁধের ওপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কল টেপা সুরের গোলামি করিনি। আমার এই শেষ বাক্যটা খুব গুরুত্বপূর্ণ লেগেছে যে কল টেপা সুরের গোলামি করিনি।
1: এইটা আসলে রবীন্দ্রনাথের বরাবরই মুক্ত মনের পরিচয়। রবীন্দ্রনাথের সোনার কাঠি বলে একটা লেখা আছে যেখানে তিনি ওস্তাদি গানের বিরোধিতা করছেন এবং সেখানে তিনি বলছেন যে ওই যে সাগর পার থেকে নতুন গান এলো এবং এটা রবীন্দ্রনাথ যে কদিন বিদেশে ছিলেন, আমরা যদি জীবন স্মৃতিতে ওই অংশটা পড়ি যে বিলেতে গিয়ে তিনি কি শিখলেন, বেচারিত স্কুল পালানে শেষবারের মতো চেষ্টা হয়েছে যে বিলেতে গিয়ে যদি একটু ব্যারিস্টারিটা পাশ করে আসে, কারণ তখন ওই আইনের তো নানা রকম চাকরি হয় জীবিকা হয়, তো রবি যদি শেষ পর্যন্ত ওই আইনটা পাশ করে আসতে পারে তাহলে একটা কিছু হবে, কিন্তু সেটা তো আর পাশ করতলেন না, বিলেতে গিয়ে গান শুনছেন অপেরা দেখছেন, এবার ফিরে এসে বাল্মীকি প্রতিভাতে তার প্রতিফলন পড়ল, তার মানে যেখানে তিনি যাচ্ছেন

0: যে পরিবেশে যাচ্ছেন সেই পরিবেশ থেকে তিনি কি আত্মীকৃত করছেন। এইবার এইটা তিনি কি করলেন, রবীন্দ্রনাথ কোথায় সেই সময় আলাদা হয়ে উঠছেন? মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু তার ওই বেড়ে ওঠার সময় আশ্চর্য রকমভাবে সময়ের দিক থেকেই আধুনিক। তিনি তার সমকাল থেকে যা কিছু নিচ্ছেন, দেশ এবং বিদেশ, তাকে প্রয়োগ করছেন। গানের ক্ষেত্রে সেটা হলো, এবং তিনি বলেন যে কখনোই ওই বৈঠকখানায় বসে বসে সবাই একটা জায়গাতে এসে সমে মাথা দোলাবে, এখান থেকে গান গিয়েছে। এই যে গান চলে গেল, এটাই কিন্তু পরবর্তীকালে যখন এটা এটা নিজের ব্যক্তিজীবনে উপলব্ধি করেছেন, শিখেছেন। এইবার দেখা গেল যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ যখন গান লিখছেন এবং সেই গান যারা গাইছেন তারা পথে নেমে গান গাইছেন, তার মানে গানটা চলছে। রবীন্দ্রনাথের জীবন এবং রবীন্দ্রনাথের গান দুই চলমান। এবার রবীন্দ্রনাথের নাটক, অর্থাৎ ১৯০৭ পর যে নাটকগুলোকে আমরা রবীন্দ্রনাথের নাটক বলি, সেই নাটকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এমন চরিত্র তিনি তৈরি করছেন যেখানে গানটা হচ্ছে সংলাপ। ধরা যাক ধনঞ্জয় বৈরাগী, তিনি পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়াচ্ছেন, গানের দুটো কলি গাইলেন, কথা হলো, আবার গান গাইছেন, একই কাণ্ড রক্তকরবীতে বিশু করে। তার মানে এই যে রবীন্দ্রনাথের কাছে গানটা হচ্ছে একটা সংলাপের মতো, এবং যখন গ্রামাফোনে রবীন্দ্রনাথের গান শোনা হচ্ছে তখনও কিন্তু রবীন্দ্রনাথ কোথাও কোথাও এমন মন্তব্য করেন যে আমার গান যে খুব স্তব্ধ হয়ে বসে শুনতে হবে এমনটা নয়। এবং রবীন্দ্রনাথের আত্মজীবনের সবচেয়ে বড় অংশ যেটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজেকে বদলাতে বদলাতে অগ্রসর হন। এখানে রবীন্দ্রনাথ এবং গান্ধী দুজনের একটা আশ্চর্য মিল আছে। গান্ধী নিজেকে বলতেন তিনি হচ্ছেন স্পিরিচুয়াল অ্যানার্কিস্ট। তার কারণ, গান্ধী তার মনের কথা, একটু আগে যা হয়েছে তার মনের যদি কথা পরবর্তী ক্ষেত্রে অন্যরকম হয় তাহলে তিনি মনের পরের কথাটা শুনবেন। রবীন্দ্রনাথও কিন্তু নিজেকে বলতেন অনাগারিক, অর্থাৎ তিনি পথ কাটতে কাটতে চলেছেন, তার কোনো আগার নেই, ক্লোজার নেই। ফলে ১৯ শতকে রবীন্দ্রনাথ তার জীবনে এমন অনেক কাজ করেছেন যে কাজগুলোকে পরে সংশোধন করছেন। এটাই কিন্তু রবীন্দ্রনাথের আত্মজীবনের সবচেয়ে বড় দিক, বদলাতে বদলাতে এগোনো। সেই জন্যই কিন্তু তিনি তার কখনো পুরোপুরি যে একটা আত্মজীবন কথা লিখে ফেলবেন সেটা করেননি, গান্ধীও করেননি। গান্ধীকে নন ভায়োলেন্স নিয়ে লিখতে বলা হলো, গান্ধী বললেন আমি কি করে লিখব, কারণ এটা তোমার জীবন চর্চা, সদা পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ মনে করেন যে কোনো একজন কৌতুকময়ী আছেন যিনি তাকে দিয়ে সব করিয়ে নিচ্ছেন, পুরোটা তার কাছে প্রতিভাত হচ্ছে না, সুতরাং তিনি পুরো জীবন লেখবার কে। রবীন্দ্রনাথ ওই যখন ব্রহ্মচর্যাশ্রম তৈরি করছেন, জগদীশচন্দ্র বসুকে যে সমস্ত চিঠিপত্র লিখছেন তাতে তো পুরনো ভারত সম্পর্কে এক ধরনের অকৃত্রিম মুগ্ধতা ছিল।
1: সেটা তো সেখান থেকে
0: আবার রবীন্দ্রনাথ কিন্তু আস্তে আস্তে সরে আসছেন, অর্থাৎ এই যে ব্রহ্মচর্যাশ্রম সম্পর্কে তার ভাবনা এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি। ফলে রবীন্দ্রনাথ তো নিজের জীবনে ওই উপলব্ধি করতে করতে অগ্রসর হচ্ছেন। এক জায়গাতে কবিতাতে লেখেন যে যখন বাঘ শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তখন সেই বাঘ কিভাবে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে তার সেই অনুভূতিও তার পেতে ইচ্ছে করে। ফলে এটা খুবই ঠিক কথা যে নানা রবীন্দ্রনাথ নিজেকে ভাঙতে ভাঙতে কোনো একটা জায়গাতে অগ্রসর হচ্ছেন। এটাই তো রবীন্দ্রনাথের মতে মানুষের ধর্ম, যে মানুষ এইভাবে এককালের ব্যবস্থাকে ভেঙে ফেলে আর এককালে আর একটা ব্যবস্থায় উপনীত হয়।
1: জলের মতো বহমান।
0: নিশ্চয়ই।
1: একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে লেখাগুলো শিশু বা শিশু ভোলানাথ এই পর্যায়ে ভুক্ত যেগুলো আছে সেগুলো আমাকে আশ্চর্য করে। যে কথাটা আমরা আগে বলছিলাম, যেটা তুমি বললে যে উনি নিজের লিঙ্গ, নিজের সামাজিক অবস্থান সবকিছুই অতিক্রম করতে পেরেছেন, ওখানে একটা বড় অংশের কবিতায় তো মায়ের সঙ্গে সন্তানের একটা অদ্ভুত খুনসুটি, অদ্ভুত একটা সম্পর্ক ধরেছেন। যতদূর বুঝতে পারি যে সেটা তো তার নিজের জীবন নয়, মাকে তো খুব অল্প দিন পেয়েছেন। সেটাও আছে যে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। কিন্তু তাছাড়াও অসংখ্য কবিতায় মা ছেলেকেই বলছে, ছেলে মাকে এটা বলছে। এটাও আমি ভাবি যে এটা কি অন্য কারো জীবন থেকে তিনি খুঁজে পেয়েছেন তার নিজের সন্তানদের বড় হওয়া বা অন্য কোথাও।
0: রবীন্দ্রনাথের এই মাতৃভাবনাটা খুব আশ্চর্য, যেহেতু নিজের মায়ের সঙ্গে তার সম্পর্ক খুব নিকট ও ঘনিষ্ঠ হয়নি নানা কারণে, তার ফলে মাতৃ এবং মাতৃত্ব এটা সম্বন্ধে বাঙালিদের যে অদ্ভুত একটা আবেগ থাকে রবীন্দ্রনাথের সেটা ছিল না, যে কারণে চোখের বালির মতো একটা উপন্যাস যেখানে রাজলক্ষ্মীর মাতৃ ঈর্ষার কথা লিখেছেন, অন্যত্র লিখেছেন যে বাঙালি পুরুষ মাতৃ লালিত, পত্নী চালিত, গৃহপালিত,

0: কৌতুক করেছেন, কিন্তু তারই পাশাপাশি রবীন্দ্রনাথের এটা দেখতে হবে যে তার তো ছেলেবেলায় মাকে পাওয়ার একটা বাসনা ছিল, খুব স্বাভাবিক বাসনা, যেখানে বাৎসল্য, স্নেহ, মমত্ব এটা পাননি, এই না পাওয়ার বেদনা। আবার যখন নিজের ছেলে মেয়েদেরকে বড় হয়ে উঠতে দেখছেন, সেখানে মৃণালিনীর যে ভূমিকা সেটাও তিনি চোখ দিয়ে দেখছেন, ফলে মাকে পাওয়া এবং মাকে না পাওয়া এই দুটোর ছবি আমার মনে হয় যে এই ছোটদের জন্য লেখা কবিতাগুলোতে বারবার বারবার ফিরে আসছে। এবং ধরা যাক যে বীরপুরুষের মতো কবিতা, এবং এই বীরপুরুষের মতো কবিতা তো একেবারে ওই ছেলেটি মাকে খুব গভীরভাবে আঁকড়ে ধরেছে, এবং তার দাদার সঙ্গে একটা আশ্চর্য প্রতিদ্বন্দ্বিতা আছে যে মাকে কে বেশি অধিকার করবে। তো এই সব কিছু মিলেমিশে আমরা যা পাই এবং যা পাই না, তা একদিক থেকে আমাদের মুক্তি দেয়, আবার না পাওয়াটা এমন একটা বাসনা তৈরি করে যখন আমরা মাকে পেতে চাই। এটাই নানা বৈচিত্র্যময় চেহারায় রবীন্দ্রনাথের কবিতায় ধরা পড়েছে।
1: তার অধিকাংশ কবিতায় পড়লে মনে হয় যে এতটা বহুস্তরীয় যে সেখান থেকে একেবারে সরাসরি দাগ কেটে বলে দেওয়া সম্ভব নয় যে তার জীবনের এই ঘটনার প্রভাব আছে বা এই রকম। আবার উল্টো দিকে ওর জীবনের একদম শেষ পর্যায়ের যে কবিতাগুলো, যেমন আরোগ্যের কবিতা, সেগুলো পড়লে মনে হয় যে উনি যেন একটা নিরপেক্ষ বিন্দু থেকে দাঁড়িয়ে নিজের জীবনটাকে দেখছেন, মানে এক ধরনের সামিং আপ, যে জীবনটা কিভাবে কেটেছে তার একটা বর্ণনা দিচ্ছেন, এবং সেটা মনে হয় যেন ওরই জীবন, অন্য কারো জীবন নয়।
0: হ্যাঁ, মানে জীবনের শেষ পর্বের কবিতায় রবীন্দ্রনাথ যেটা করছেন, নিজেকে একটু দূর থেকে দেখছেন, যাকে আমরা তটস্থ দৃষ্টি বলি, যে তিনি যেন একেবারে অস্তাচলে এসে পূর্বাচলের পানে তাকাচ্ছেন, এই তটস্থ দৃষ্টি তিনি অধিকার করেছেন, অর্জন করেছেন। এভাবেই হয়তো আরোগ্যের কবিতায়, রোগশয্যার কবিতায়, জন্মদিনের কবিতায়, এবং কবিতাগুলো প্রায় অলঙ্কারহীন,
1: ঠিক
0: এমন একটা ছন্দ যা সবসময় কানে দোলাও দেয় না, এইভাবে লিখছেন। আসলে এই নির্মুক্ত একটা দৃষ্টির অধিকারী ছিলেন বলেই আমাদেরও রবীন্দ্রনাথকে দেখা উচিত এমন ভাবেই, যে রবীন্দ্রনাথ কোনো পক্ষ নিচ্ছেন না, তিনি আসলে প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে মিশে গিয়ে পথ চলতে চলতে মানুষের জীবনের অঙ্গীভূত হয়ে উঠছেন, তিনি সহযোগী এবং তিনি অন্তরঙ্গ এক অধিবাসী।
1: আচ্ছা, একদম শুরুতে যে কথাগুলো হচ্ছিল খানিকটা সেখানে আবার ফেরত যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথকে আমরা নানা জায়গা থেকে নিষ্কাশন করে তুলে আনছি, তার আত্মজীবনী থেকে আনছি, তার কবিতা থেকে, গান থেকে আনছি, কিন্তু দিনের শেষে যেটা পাচ্ছি সেটা কতটা সত্যি তার মধ্যে বা কতটা নির্মিত। আমি কথাটা তুলছি এই জন্য যে জীবন স্মৃতির ভূমিকাতে উনি একটা অদ্ভুত সুন্দর করে বলছেন যে স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই। এবং তারপর উনি বলছেন যে সেই ছবিতে কিভাবে আগের জিনিস পরে, পরের জিনিস আগে হয়ে একটা অন্যরকম সজ্জা তৈরি হচ্ছে।
0: রবীন্দ্রনাথ যেটা বলবার চেষ্টা করছেন, রবীন্দ্রনাথ যেটা বলেন সেটা হচ্ছে, ধরা যাক একটা বট গাছকে আমি আঁকবো, সেই বট গাছে কটা পাতা আছে আমি তো গুনে আঁকবো না, বট গাছের ভাবটা ছবিতে ফুটে উঠছে কিনা। রবীন্দ্রনাথ মনে করেন যে ভাবজীবন থেকে কবির এই ভেতরকে যিনি নিষ্কাশন করতে পারবেন, যে কারণে আমরা বারে বারে দেখি যে রবীন্দ্রনাথ দিনলিপির বিরুদ্ধে, প্রচুর তথ্য জমানোর বিরুদ্ধে, এগুলো বাদ দিয়ে কেউ যদি ভেতর থেকে মানুষটাকে খুঁজে আনতে পারে, সেটাই রবীন্দ্রনাথ মনে করেন সেই মানুষটার জন্য সত্য। এবং এটাও রবীন্দ্রনাথ মনে করেন যে কোনো সত্য আসলে ব্যক্তি সাপেক্ষ, যিনি দেখছেন তার দেখা সাপেক্ষ, যে কোনো সুন্দরতাই, আমি গোলাপকে বললাম সুন্দর, সুন্দর হল সে, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কথাবার্তা হয় সেই বিনিময়েতে আমরা জানতে পারি যে সত্যকে তিনি ব্যক্তি নিরপেক্ষ বলে মনে করেন না। ফলে এই যে রবীন্দ্রনাথকে আমরা খুঁজছি, আমরা বারবার রবীন্দ্রনাথের প্রত্যক্ষ জীবন কথা এবং অপ্রত্যক্ষ জীবন কথা পড়ে যে রবীন্দ্রনাথকে দেখব সেটা রবীন্দ্রনাথ, কিন্তু মনে রাখতে হবে যে ওই রবীন্দ্রনাথ জীবনে সুস্পষ্টভাবে যে নীতিগুলোর কথা বলেছেন, সেই নীতিগুলোকে অতিক্রম করে আমার একটা রবীন্দ্রনাথ করে তুলব এটাও কিন্তু চলবে না। খণ্ড খণ্ড করে রবীন্দ্রনাথের খুব পুরনো একটা লেখা কোনো রকম ক্রম অনুসরণ না করে তুলে এনে

0: যদি বলি এটাই রবীন্দ্রনাথ, সেটা কিন্তু একটা খণ্ডিত ছবি হয়ে যাবে।
1: চিত্রগুলোকে জুড়লে সম্পূর্ণ ছবিটা পাবো না
0: একেবারেই। ফলে রবীন্দ্রনাথের লেখাগুলোকে প্রথমে কালানুক্রমে সাজিয়ে নিতে হবে, সেই কালানুক্রমে সাজিয়ে নেওয়া লেখাগুলো পড়তে পড়তে এগোতে এগোতে বোঝা যাবে যে রবীন্দ্রনাথ কিভাবে নিজেকে বদলাতে বদলাতে এইটা খুব জরুরি। নইলে তো যে কোনো একটা পর্ব থেকে হঠাৎ করে তুলে কেউ একটা অংশ দেখিয়ে দিয়ে বলবে এটাই আমার রবীন্দ্রনাথ, সেটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না।
2: শুনলেন আলোচনা আত্মজৈবনিক রবীন্দ্রনাথ, অংশগ্রহণে ছিলেন বিশ্বজিৎ রায় ও রাকা দাশগুপ্ত।

শ্রবণী আজ এই পর্যন্তই। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী বাংলা কথিকা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। শ্রবণীর সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী মৈত্রী, এখন একটি ঘোষণা। আগামী 2-3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40-50 কিলোমিটার। আবহাওয়াজনিত ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে।

কল্পান্তের ভূমিকায় নূতন সভ্যতা গড়বার কাজে মেয়েরা এসে দাঁড়িয়েছে। প্রস্তুত হচ্ছে তারা পৃথিবীর সর্বত্রই। তাদের মুখের উপর থেকেই যে কেবল ঘোমটা খসল তা নয়, যে ঘোমটার আবরণে তারা অধিকাংশ জগতের আড়ালে পড়ে গিয়েছিল, সেই মনের ঘোমটাও তাদের খসছে। যে মানব সমাজে তারা জন্মেছে, সেই সমাজ আজ সকল দিকেই, সকল বিভাগেই সুস্পষ্ট হয়ে উঠল তাদের দৃষ্টির সম্মুখে। এখন অন্ধ সংস্কারের কারখানায় গড়া পুতুলগুলো নিয়ে খেলা করা আর তাদের সাজবে না। তাদের স্বাভাবিক জীবপালিনী বুদ্ধি কেবল ঘরের লোককে নয়, সকল লোককে রক্ষার জন্যে কায়মনে প্রবৃত্ত হবে। রবীন্দ্রনাথ 1936 খ্রিস্টাব্দে কালান্তরের নারী প্রবন্ধে লিখেছিলেন এই কথা। পূর্বযুগ রাজা রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক এবং নিবর্তকের সংবাদের বিদ্রোহ থেকে ক্রমশ সামনের দিকে চলতে চলতে নতুন সময়ে তিনি বুঝতে পেরেছিলেন নারী পুরুষের সাম্যের আন্তরিক আবশ্যকতার কথা। আজকের কথায় গানি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নারী ভাবনা।

রবীন্দ্রনাথের সাহিত্যের নানা স্তরে উঠে এসেছিল বিভিন্ন নারী চরিত্র, যারা প্রকাশ্যে ঘোষণা করেছিল মুক্তির কথা। যেমন ধরুন শ্রোতাবন্ধু যোগাযোগের কুমু বলেছিল, কিন্তু একদিন ওদের মুক্তি দেব, আমিও মুক্তি নেব, চলে আসবই, এ তুমি দেখে নিও, মিথ্যে হয়ে মিথ্যের মধ্যে থাকতে পারবো না, আমি ওদের বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই? চিত্রাঙ্গদা সেই কথা বলে, লহ ফিরে লহ তোমারই বর হে অনঙ্গদেব, মুক্তি দেহ মোরে। সে জীবনের পথে, চলার পথে তার সহযোদ্ধার ভূমিকায় স্বেচ্ছায় অবতীর্ণ হতে চেয়েছে। এই যে অবতীর্ণ হতে চাওয়া তার জীবনে, তা তো সাম্যেরই প্রতিধ্বনি। বলেছিল, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। আবার 27 নম্বর মাখন বড়াল গলি থেকে বেরিয়ে এসে যে আত্মপরিচয়ে দুঃখ মন্থনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের নারী চরিত্র নিজেকে উপলব্ধি করেছিল, তা হয়তো আপনাদের কখনো কখনো মনে করিয়ে দিতে পারে এলিজাবেথ কেডি স্টেশনের উইমেনহুড ইজ দ্য গ্রেট ফ্যাক্ট ইন হার লাইফ, ওয়াইফহুড অ্যান্ড মাদারহুড আর বাট ইনসিডেন্টাল রিলেশনস। আমরা দেখি রবীন্দ্রনাথের নারী চরিত্রের একেবারে ভিতর থেকে ঝকঝক করা ক্যারেক্টারের তেজ, যাকে বলেছিলেন একসময় তিনি নিজেই সেই তেজ, নানা চরিত্রে রবীন্দ্রনাথের নারীর কথা আজ কথায় গানে অনুষ্ঠানে।

অনেকেরই পড়া ল্যাবরেটরির সোহিনী চরিত্রটি। ফ্রেডারিক ডগলাসের কথা অনেক তাত্ত্বিক মনে করেছেন এই সোহিনী চরিত্রকে দেখে। উইমেন শুড হ্যাভ জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ প্রেইজ, অ্যান্ড ইফ শি ইজ টু ডিসপেন্স উইথ ইদার, শি ক্যান বেটার অ্যাফোর্ড টু পার্ট উইথ দ্য লেটার দ্যান দ্য ফর্মার। এই যে নারী চরিত্রের ক্ষমতায়ন, ভারতীয় নারীর অতীতের আলো অন্ধকার, আর ক্রমশ নতুন সময়ের নিরিখে তার উত্তরণের চেষ্টা, নানান সংকট এবং সম্ভাবনা রবীন্দ্রনাথ নানানভাবে তার রচনায় ধরে রেখে গেছেন। অবশ্যই বহু দূরের কালখণ্ডে দাঁড়িয়ে সেই সময়কে এই সময়ের দেশ এবং বিশ্বের আলোতে দেখে নেওয়ার সুযোগ আছে। ধরুন নারী মুক্তি, নারীবাদী ভাবনার দিক থেকে পুনর্মূল্যায়ন করা যায় রবীন্দ্রনাথের নারীদের, তাই তার নারী চরিত্ররা আরও বেশি আমাদের মধ্যে পঠিত হোক, তার নারী চরিত্রদের আমরা দেখতে যেন পারি এই সময়ের আলোকে। তাই তো আমাদের আজকের কথায় গানে অনুষ্ঠানের নৈবেদ্য ছিল।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আজ বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও পাঁচজন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্ট মানুষজন।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে। আগামীকাল শপথ গ্রহণ।
0: প্রধানমন্ত্রী আগামীকাল তেলেঙ্গানায় 1500 কোটি টাকার বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
1: সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে।
0: আজ 25শে বৈশাখ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়।
1: স্পেন ও দক্ষিণ আটলান্টিক সাগরের একটি দ্বীপে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হু সংক্রমণের ঝুঁকি কম বললেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে।
0: ইন্দোনেশিয়ার পুলিশ বেআইনি অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে 321 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে।
1: ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরি গাইসি তেপে সিগেমান এন্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন।
0: আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি শ্রী অধিকারীকে পদ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
2: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী 97 বছর বয়সী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও 5 জন বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্রের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধ আসনের ক্ষুদিরাম টুডু, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বনগাঁ উৎকল কেন্দ্রের অশোক কীর্তনিয়া এবং কোচবিহারে মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিক আজ শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীরই দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোন জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। দুজনেই মেদিনীপুর থেকে তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ভারত চেম্বার অব কমার্স, নাখোদা মসজিদের ট্রাস্টি বোর্ড। আমাদের প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন।
3: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরে ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ।

0: কলকাতা।
1: এদিকে এসআইআর ও বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার।
2: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করেছে। চেন্নাইয়ে আজ লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন সি জোসেফ। আগামীকাল শ্রী বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেট্রি কাঝাগাম 108 আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধান সভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118 আসন। বিদুথালাই চিরুথাইগাল কাটচি ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML ইতোমধ্যেই তাদের সমর্থন জানিয়েছে বলে টিভিকে দাবি করেছে। টিভিকে নেতা আধব অর্জুনা জানিয়েছেন, দুটি আসন থেকে জয়ী হওয়ায় বিজয়কে একটি আসন ছেড়ে দিতে হবে, এর ফলে টিভিকের আসন সংখ্যা কমে দাঁড়াবে 107। CPIM, ভিসিকে এবং IUML এর দুজন করে বিধায়ক ছাড়াও কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন করার ফলে টিভিকের সহযোগী বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় 1535 কোটি টাকা মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া বহুমুখী রেললাইন প্রকল্প এবং প্রধান রেলপথগুলির ট্রাফিক ব্যবস্থা সরলীকরণের জন্য কাজিপেট রেল বাইপাস করে তোলা। এর মাধ্যমে কাজিপেট জংশন থেকে একাধিক ট্রেন হায়দ্রাবাদ, বালহর্ষ এবং বিজয়ওয়াড়া অভিমুখে একই সঙ্গে রওনা হতে পারবে। এর ফলে যাত্রায় বিলম্ব কম হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদে দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেবেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হ্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ ও অসমে দলের নির্বাচনী বিজয়ের জন্য কর্ণাটক রাজ্যের বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবেন। কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে মাইসুরু পেটা বা পাগড়ি একটি রেশমি লাল শাল দিয়ে সম্মানিত করা হবে।
1: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরকারে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। রাজ্যের মন্ত্রী জিতু ভাই বাগানি সাংবাদিকদের জানিয়েছেন, সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে মন্দির প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর আমিরজি গহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার পথে মেগা রোড শো করবেন। সফরকালে শ্রী মোদী কুম্ভাভিষেক, ধ্বজ পূজা এবং মহাপূজায় অংশ নেবেন। অনুষ্ঠান শেষে সম্ভাবনা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
2: প্রধানমন্ত্রী আজ NDA সরকারের PM জীবনজ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ও পেনশন প্রকল্পগুলির প্রভাবের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলি দেশের জনগণের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানান যে PM জীবনজ্যোতি বীমা যোজনা এবং PM সুরক্ষা বীমা যোজনা তৃণমূল স্তরের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার সাফল্যে নারী শক্তির অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
1: লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রামানিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তার কার্যকালের মেয়াদ সম্পন্ন করছেন। তার স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তার দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে অবসর গ্রহণ করবেন।
2: সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে। সারা দেশের 42টি পঞ্চায়েতকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, 6টি পঞ্চায়েত পুরস্কার লাভ করে কর্ণাটক শীর্ষস্থানে রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা 5টি করে পুরস্কার পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। 2টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দারিদ্র্যমুক্ত জীবনযাত্রা, স্বাস্থ্য, পর্যাপ্ত জল, মহিলা বান্ধব প্রশাসন এবং সামাজিক ন্যায় সহ স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা গ্রাম পঞ্চায়েতগুলিকে দীনদয়াল উপাধ্যায় নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়। 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 34টি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে। অন্যদিকে জেলা, ব্লক এবং গ্রাম স্তরে সেরা পঞ্চায়েতগুলিকে নানাজি দেশমুখ নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়ে থাকে। পঞ্চায়েতিরাজ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন বিভাগে পুরস্কৃত পঞ্চায়েতগুলিকে 50 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা হিসাবে দেওয়া হবে। আগামী মাসের 3 তারিখ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে পুরস্কারগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে।
1: এনফোর্সমেন্ট নির্দেশালয় অর্থ তৎসব মামলায় যুক্ত থাকার অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার সদস্য সঞ্জীব আরোরাকে গ্রেফতার করেছে। হ্যাম্পটন স্কাই লিমিটেডের বিরুদ্ধে এই অর্থ তৎসব সংক্রান্ত মামলায় ইডি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে 5টি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়।
2: ভারত ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্র বহনকারী উড়ানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারত মহাসাগর অঞ্চলে বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন দিকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বহনকারী উড়ানের পরীক্ষা গতকাল সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই সাফল্য দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে আরও একটি অসামান্য দক্ষতা যোগ করল।
1: আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।
0: আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে আজি নব প্রভাসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র
3: ভার।
1: বিশ্বকবির জন্মদিন উপলক্ষে তার জন্মভিটে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ। রথীন্দ্র মঞ্চে গান এবং কবিতায় তাকে শ্রদ্ধা জানান বিশিষ্ট শিল্পীরাও। শান্তিনিকেতনে ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। জন্মোৎসবের মূল অনুষ্ঠানটি হয় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে পরিবেশিত হয় নৃত্যনাট্য মায়ার খেলা। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট শিল্পীরা গানে, কথায়, কবিতায় এবং পাঠে কবিকে শ্রদ্ধা জানান। বাংলাদেশেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গতকাল কবির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
2: আরও দুজনের হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ক্রিস্তান দ্য কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে আলিকান্তে প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দ্য কুনহায় আক্রান্ত হয়েছেন একজন ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের একটি স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলেছে, ওই ব্যক্তি ডাচ একটি জাহাজের যাত্রী ছিলেন। 13 থেকে 15 এপ্রিল ওই দ্বীপে জাহাজটি থেমেছিল। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কের কোনো কারণ নেই। অন্যদিকে হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি ইন্ডিয়াজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আজ স্পেনে পৌঁছেছেন। হান্টা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাওয়া ক্রুজ এমভি ইন্ডিয়াজ থেকে 140 জনের বেশি যাত্রী ও ক্রু সদস্যকে উদ্ধার করাই এই সফরের উদ্দেশ্য। হুয়ের ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেসাস জানিয়েছেন, বিষয়টি তত্ত্বাবধান করতে তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে টেনের দ্বীপে যাবেন বর্তমানে।

0: জাহাজের কোনো যাত্রীর মধ্যে ভাইরাসের কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর দূষিত বিষ্ঠার সংস্পর্শে ছড়ায়। বর্তমান প্রাদুর্ভাবে শনাক্ত হওয়া অ্যান্ডিস ভাইরাসটির সংস্পর্শে আসার 1 থেকে 8 সপ্তাহের মধ্যে এই উপসর্গগুলি প্রকাশ পায়।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত এবং বিদেশ মন্ত্রকের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি অংশ নেন। দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং ঐতিহাসিক বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি উভয় দেশের পোশাক, ক্রীড়া, সংস্কৃতির অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথাও বলেছেন।
0: পিটার মাজার হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 12 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভিক্টর আরবানের 16 বছরের ক্ষমতার অবসান ঘটান। সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পূর্ববর্তী সরকারের বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ বাতিল করার ক্ষমতাও অর্জন করেছেন তিনি। পিটার মাজার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিচার বিভাগ, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রকে নিয়ন্ত্রণের জন্য পূর্ববর্তী শাসক যে নীতি প্রণয়ন করেছিল সেসব বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।
1: ইন্দোনেশিয়ার পুলিশ আজ মধ্য জাকার্তায় একটি বেআইনি অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে 321 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে। সেদেশে নিষিদ্ধ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের পরিচালক উইডা সত্য ত্রিপুরদা সাংবাদিকদের জানিয়েছেন, ধৃতদের মধ্যে 275 জনের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত ইন্দোনেশিয়ার দণ্ডবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে সর্বোচ্চ 9 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সিঙ্গাপুরের অদূরে বাতাম দ্বীপে কথিত অনলাইন বিনিয়োগ প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ গতকাল 210 জন বিদেশি নাগরিককে আটক করার পরপরই আজকের এই গ্রেপ্তারির ঘটনা।
0: বাহরিনের অভ্যন্তরীণ মন্ত্রক ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC-র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করার কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, IRGC-র সঙ্গে যোগাযোগ রেখে চলা একটি নেটওয়ার্ক চিহ্নিত করা সম্ভব হয়েছে। ওই গোষ্ঠীর সমস্ত কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে গত 28 ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আবহে এই গ্রেপ্তারি তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলির মধ্যে বাহরিন ইরানি হামলার অন্যতম শিকার। এবার খেলার খবর।
1: ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি তেপে সিগেমান অ্যান্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। শিরোপা জিতেছেন বিশ্বের 1 নম্বর দাবারু নরওয়ের গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। সুইডেনের মালময় 8 দাবারু রাউন্ড রবিন পর্বের শেষে 7 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে ছিলেন অর্জুন এবং কার্লসেন। টাইব্রেকারে প্রথম 2টি ম্যাচে দুজনই 1টি করে ম্যাচ জেতেন। প্রতিযোগিতার নির্ণায়ক ব্লিৎজ আর্মাগেডনে শেষ মুহূর্তের ভুলে ম্যাচ খোয়ান অর্জুন। দাবায় আন্তর্জাতিক স্তরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা গ্লোবাল চেস লিগ এবছর ভারতে আয়োজিত হতে চলেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে স্বীকৃত এবং পোষিত এই বেসরকারি প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে দুবাই এবং লন্ডনে। মুম্বাইয়ের রয়্যাল অপেরা হাউসে আয়োজিত গ্লোবাল চেস লিগের তৃতীয় সংস্করণ সারা বিশ্বের নজর কেড়েছিল। সেজন্য আবারও ভারতকেই প্রতিযোগিতার চতুর্থ সংস্করণ আয়োজনে বেছে হচ্ছে বলে খবর। তবে এবার কোন শহরে আসর বসবে তা এখনো জানানো হয়নি।
0: জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে রাজস্থান গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান করে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে রাজস্থান রয়্যালস 2 বলে কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছে। IPL ক্রিকেটে আগামীকাল 2টি ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 10টি ম্যাচে 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই। সমসংখ্যক ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে রয়েছে লখনউ। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে আগামীকাল। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। প্রতিযোগিতায় এখনও অবধি 10টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট পেয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট পেয়ে লিগ তালিকার 9ম স্থানে রয়েছে মুম্বাই।
1: চীনের সাংহাইতে অনুষ্ঠিত তীরন্দাজ বিশ্বকাপের স্টেজ 2 পর্বে আজ পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব

0: ব্রোঞ্জ পদক জয় করেছেন। ২৫ বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ডেনমার্কের অভিজ্ঞ খেলোয়াড় ও কোচ মার্টিন ড্যামসবোকে ১৪৭-১৪৪ করে পরাজিত করে টুর্নামেন্টে ভারতের প্রথম পদক জয় নিশ্চিত করেছেন। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট ৫টি পদক জিতেছিল। ভারত আগামীকাল প্রতিযোগিতার শেষ দিনের রিকার্ভ বিভাগে আরও ২টি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে খেলতে নামবে।
1: ভারতের কুস্তি ফেডারেশন WFI ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারতীয় মহিলা কুস্তিগির ভিনেশ ফগটকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ১৫ পাতার এই নোটিশে WFI জানিয়েছে, চলতি বছরের ২৬ জুন পর্যন্ত ঘরোয়া কোনো প্রতিযোগিতায় ভিনেশ অংশগ্রহণ করতে পারবেন না। মূলত ৪টি অভিযোগ ভিনেশের বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে ২০২৪ প্যারিস অলিম্পিকে অযোগ্য ঘোষণা এবং ২০২৪ মার্চে যোগ্যতা নির্ণায়ক পর্বে দুটি ভিন্ন ওজন বিভাগে অংশগ্রহণ রয়েছে। এর ফলে আগামীকাল থেকে গোন্ডায় শুরু হতে চলা জাতীয় ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করতে পারছেন না। শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এবার দৃষ্টিকোণ। ২৫শে বৈশাখে আকাশবাণী মৈত্রী সংবাদের নিবেদন রবির আলোয়।

আজও তিনি আমাদের কাছে চিরবিস্ময়, সসীমের মাঝে অসীমের প্রকাশ, এক রবীন্দ্রনাথ বিশ্বজনের। তার বিরাট অস্তিত্ব আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু রবির আলোর অবাধ ব্যাপ্তি স্পর্শ করে যায় আমাদের জীবন জগৎ। তার দর্শন, তার বিশ্বভাবনা, স্বদেশী আন্দোলনে তার অবদান, তার জীবনবোধ, তার সমাজচিন্তা, তার বহুবিধ বহু ব্যাপক রচনা যুগের পর যুগ ধরে বৌদ্ধিক চিন্তনে রসদ যুগিয়ে চলেছে। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বহু মানুষের উপজীব্য। কবি নিজেই বলেছেন, বড়ই সহজ রবিরে ব্যঙ্গ করা, আপন আলোতে আপনই দিয়েছে ধরা। এ এক রবীন্দ্রনাথ, বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ।

আর এক রবি আমাদের অন্তর্মহলের মহারাজ, মনোমন্দিরের হৃদয় দেবতা। তার ভাষা হয়েছে আমাদের রোজকার কথা, আমাদের চেতনায় রং লাগিয়েছেন তিনি। নব নব রূপে জীবন এসেছে অনুভবে, মুমূর্ষু মুহূর্তকে তিনি দিয়েছেন সঞ্জীবনী সুধা। তিনি হলেন আমাদের দুঃখের কান্ডারি, সুখের সাথী।

আমরা পেলাম এমন একজনকে যিনি ঠিক ভুলের সূক্ষ্ম বিচারকে তোয়াক্কা করেন না, বরং ভুলকে রুখতে গিয়ে সত্যের প্রবেশদ্বার রুদ্ধ না হয় সেজন্য সতর্ক করেন। অন্ধকারের উৎস হতে আলোর উৎসরণ আর সকল দ্বন্দ্ব দ্বিধার মাঝে ভালোকে খুঁজে নেওয়ার সুলুক

রবীন্দ্রনাথ আলোর সন্ধান দিলেন। এ এক অদ্ভুত আলো, এ আলোয় আলোকময় জগৎ, এ আলো ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, এ আলোয় প্রেমের অতীত রূপ দেখে প্রেমিকের চোখ।

অন্ধকারে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নেওয়া, এ আলো একলা পথে চলাও হয় রমণীয়। এ আলো মানবকে মহামানবে উত্তীর্ণ করে, এ আলো প্রেমের উত্তরণ ঘটায় পূজায়, এ আলো পূজার মধ্যে মুক্তির পথ দেখায়।

দুঃখের তিমিরেও জ্বলে সেই একই আলোক, নিভৃত প্রাণের দেবতা সেখানে জাগেন একা। রবীন্দ্রনাথের জীবনে বারবার দুঃখ এসেছে, বিয়োগ ব্যথা সইতে হয়েছে তাকে, দুঃখ এড়াবার শক্তি নেই এ জীবনে, তাই দুঃখ সহিবার শক্তি যেন পরম পিতা তাকে দেন, এই ভাবনা বয়ে নিয়ে গেছেন তিনি। সব যন্ত্রণা কষ্টের ঊর্ধ্বে তিনি থেকেছেন ঋষিকল্প। দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে, অসীম পাথার পার করে তবেই না চরম দুঃখ পরম ঈশ্বরের পায়ে শতদল হয়ে ফুটবে, হাজারো অশ্রু মালা হয়ে দুলবে

কবি বললেন, সত্য যে কঠিন সেই সত্যকে তিনি গ্রহণ করলেন, কঠিনকে বরণ করলেন নিজের জীবনে, দিলেন সেই দুঃখ জয়ের মন্ত্র, সত্যের মধ্যেই মঙ্গলময় আলো। রঘুসজ্জায় জীবনের শেষ কবিতায় লিখলেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে।

আমাদের সবার জীবনে আছেন এক রবীন্দ্রনাথ। প্রত্যেকের রবীন্দ্রনাথ তার বড় নিজস্ব। দুঃখের রাতে সুখের দিনে আমরা হাত বাড়াই তার উদ্দেশ্যে, আর তিনি সেই হাতটি ধরেন পরম স্নেহে। সে হাত ভরসার হাত, বিপদে শক্তি যোগান তিনি, দুঃসহ ভার লাঘব করেন তিনি। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, তিনি ধ্রুবতারা হয়ে সঠিক পথের হদিশ দিতে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে। এই দুজনের সম্পর্কের মাঝে সেখানে তৃতীয় কেউ নেই। এই রবীন্দ্রনাথ আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে থাকা রবীন্দ্রনাথ, যার একান্ত বাস।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আজ বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও পাঁচজন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্ট মানুষজন।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে আগামীকাল শপথ গ্রহণ।
0: প্রধানমন্ত্রী আগামীকাল তেলেঙ্গানায় 1,500 কোটি টাকার বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
1: সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে।
0: আজ 25শে বৈশাখ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশে পালিত হয়েছে রবীন্দ্র জয়ন্তী।
1: স্পেন ও দক্ষিণ আটলান্টিক সাগরের একটি দ্বীপে হান্টা ভাইরাসে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
0: ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরি গাইসি টিপি সিগেমান এন্ড কোম্পানি দাবা প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: এখন শুনবেন আলোর সন্ধানে।
1: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। ধরুন আপনি রাস্তায় বেরিয়ে কোথাও যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আপনি ঠিক যাচ্ছেন কিনা, বা ধরুন আপনি বুঝতে পারছেন যে আপনাকে কোথায় যেতে হবে কিন্তু আপনি সেখানে পৌঁছতে পারছেন না। ব্যাপারটা একটু গুলিয়ে যাচ্ছে, তো দাঁড়ান আমি আগের দুটো অংশে কিছু শব্দের হেরফের করে দিচ্ছি। হ্যাঁ, এবার ধরুন একজন দৃষ্টিহীন রাস্তায় বেরিয়ে কোথাও যাচ্ছেন, বা যারা হুইলচেয়ার ব্যবহার করেন তারা দেখছেন যে তিনতলায় ওঠার জন্য শুধু ধাপ ভাঙা সিঁড়ি আছে। এবার বলুন তো, এই সব ক্ষেত্রে তারা কি অন্য কারোর সাহায্য ছাড়া নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন? প্রশ্নগুলো সহজ, কিন্তু আমাদের ভারতীয় সংবিধান যে সকল নাগরিককেই সমান অধিকার দিয়েছে, তাহলে এই সব ক্ষেত্রে এই যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলো কোথাও গিয়ে কি বিশেষভাবে সক্ষম মানুষদের মৌলিক অধিকারকেই খর্ব করছে না? বর্তমানে সামাজিক জায়গাগুলোকে বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যবহারযোগ্য করে তোলার জন্য কতটা কাজ হয়েছে, কতটাই বা বাকি আছে? আজ আলোর সন্ধানে এরই খোঁজ করতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সভাপতি অনির্বাণ মুখোপাধ্যায়কে।
2: পাবলিক প্লেস বলতে আমরা তো শুধুমাত্র রেল স্টেশন, বাস স্টপ, এটা যেমন পাবলিক প্লেস, তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে পাবলিক প্লেস বলতে কিন্তু আমরা এটাকেও বুঝবো যে একটা ওয়েবসাইট, কারণ সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করছেন, সেখান থেকে আপনি বিভিন্ন বিষয়ে খবর সংগ্রহ করছেন, সেটাও পাবলিক প্লেস। গণমাধ্যম সেটাও অনেকটা পাবলিক প্লেস। সুতরাং অ্যাক্সেসিবিলিটির প্রশ্নে নতুন আইনে তিনটে বিষয়কে চিহ্নিত করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে পরিকাঠামো, দ্বিতীয় হচ্ছে ট্রান্সপোর্ট, পরিবহন, এবং তৃতীয়টা হচ্ছে কমিউনিকেশন এবং ইনফরমেশন, তথ্য এবং আর অন্যান্য যে সমস্ত সংযোগ ব্যবস্থা। প্রথম বিষয়টাতে আসি। দেখুন, এখানে পাবলিক বিল্ডিং, তার যে সংজ্ঞা, সেখানে যেমন ধরুন সরকারি স্কুল বা সমস্ত স্কুল, সরকারি স্কুল শুধু না, সমস্ত স্কুল, সমস্ত হসপিটাল, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যাংক সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আর অন্যান্য যে সমস্ত ভবন যেখানে সাধারণভাবে মানুষের চলাফেরা নিশ্চিত করা যায়, এই যে জায়গাগুলো, এইখানে বলা আছে যে প্রতিবন্ধী মানুষ যাতে চলাফেরা করতে পারেন তার জন্যে প্রবেশগম্য একটা পরিবেশ তৈরি করতে হবে। সুতরাং যাদের চলাফেরার প্রতিবন্ধক আছে তাদের জন্যে র্যাম্পের ব্যবস্থা করা, যাতে তারা হুইলচেয়ার নিয়ে যেতে পারেন বা ট্রাইসাইকেল নিয়ে যেতে পারেন, যারা ধরুন দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা, বা তাদের জন্য ট্যাকটাইল মার্কিং যেটাকে বলে, ফ্লোরের মেঝেতে কিছুটা স্পর্শ, যাতে তারা স্পর্শ করে যেতে পারেন মেঝের মধ্যে, সেরকম একটা ব্যবস্থা করা, কোথাও কোথাও ব্রেল আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করা। ধরুন একটা হসপিটালে আপনি যাচ্ছেন, দার দেওয়ালে কোথায় আউটডোর, কোথায় কি, সেটা আপনি একটা ব্রেল আইডেন্টিফিকেশন করলেন। এইগুলো সরকারকে করতে হবে, এটা আইনে বলা আছে। দ্বিতীয় যে কথাটা বলা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, পরিবহন ব্যবস্থা, গণপরিবহন, বাসে, ট্রেনে, বা বাস স্টপে, বা রেল স্টেশনে, বা এয়ারপোর্টে, এই সমস্ত জায়গাতে পরিবহন ব্যবস্থায় সেগুলো প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে হবে, সব ধরনের প্রতিবন্ধীদের জন্য। এখন ধরুন আপনি স্টেশনে এক ধরনের একটা, আপনি শুধুমাত্র একটা র্যাম্প করে ছেড়ে দিলেন, বললেন অ্যাক্সেসিবল হয়ে গেল, না, সমস্ত ধরনের প্রতিবন্ধীদের জন্য অ্যাক্সেসিবল করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সমস্ত যে ইনফরমেশান সিস্টেম, ওয়েবসাইটস, সরকারি ওয়েবসাইট, নিউজ পেপারের ওয়েবসাইট, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন এই যে গণমাধ্যমের যে কন্টেন্ট, সেখানে ধরুন এইগুলোকেও অ্যাক্সেসিবল করার কথা বলা আছে। এবং গণমাধ্যমের কন্টেন্ট বলতে আপনি ধরুন রেডিওতে তো এটা সম্ভব নয়, কিন্তু টিভিতে ধরুন একটা অনুষ্ঠান হচ্ছে, তাতে যে খবরটা বলা হচ্ছে, বা যে একটা সিনেমা হচ্ছে, সেইখানে যে ভিজুয়াল কন্টেন্টগুলো আছে সেগুলো দৃষ্টিহীনরা বুঝতে পারছেন না, তাহলে তাদের জন্য সেটাকে তারা যদি বুঝতে পারেন তার জন্য অডিও ডেসক্রিপশনের ব্যবস্থা করা। আবার যে অডিও কন্টেন্টগুলো আছে সেগুলো যারা শুনতে পান না তারা বুঝতে পারছেন না, হয় সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইন্টারপ্রেট করা অথবা ক্যাপশনিং করা, সেটাও সরকার বা এই সমস্ত সার্ভিস প্রোভাইডার যারা তাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। সুতরাং অ্যাক্সেস বলতে আমরা এই যে লার্জ একটা স্পেকট্রাম, একটা বিরাট বড় ক্ষেত্রকে বুঝি। আমি যদি তৃতীয়টা থেকে শুরু করি, যে ইনফরমেশান সিস্টেমের যে অ্যাক্সেস,

সেটার ব্যাপারে সরকারি ওয়েবসাইটগুলো আগের থেকে তুলনামূলকভাবে বেশি অ্যাক্সেসেবল হয়েছে, তুলনামূলকভাবে বেশি প্রবেশগম্য হয়েছে, কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটগুলো হয়েছে। কারণ একটা ওয়েব প্রোটোকল আছে, W3 স্ট্যান্ডার্ড বলে একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা কেন্দ্রীয় সরকার আগে থেকেই শুরু করেছিলেন, এখন সেটা বর্তমানে সেটা ওরা আর একটুখানি গুরুত্ব দিয়ে করছেন, আর একটুখানি জোর দিয়ে করছে। তাও যে সম্পূর্ণ অ্যাক্সেসেবল হয়েছে তা নয়, কিন্তু আগের থেকে, আগের মানে আমি বলছি আপনাকে একটা, আপনি যদি 5-6 বছর আগেকার যে অবস্থা দেখেন তার তুলনায় আজকে কিছুটা উন্নতি হয়েছে। এবার আপনি যদি বলেন কি করে ওয়েবসাইট অ্যাক্সেস করা যাচ্ছে, কম্পিউটার বা এখন যে স্মার্টফোন হয়েছে বা এখন যে মোবাইল ফোনগুলো এসছে, এই সবগুলোতেই বিভিন্ন ধরনের সহায়ক যে প্রযুক্তি, অ্যাসিস্টিভ টেকনোলজি আমরা ইংরেজিতে যাকে বলি, সেই ধরনের অ্যাসিস্টিভ টেকনোলজি আছে। কম্পিউটারে ধরুন কিছু সফটওয়্যার্স আছে, কিছু প্রোগ্রামস আছে, যেইগুলো যদি ইনস্টল করা হয় তাহলে প্রতিবন্ধী মানুষ সহজেই যে কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। আমি মূলত দৃষ্টিহীনদের কথা বলছি, কারণ দৃষ্টিহীনদেরই তো এইগুলো লাগে, এবং যারা শ্রবণ প্রতিবন্ধী তারা তো অনেকটা দেখে করতে পারবেন, কিন্তু দৃষ্টিহীনদের একটু এইগুলো লাগবে। সেই জন্য বিভিন্ন রকম স্ক্রিন রিডিং সফটওয়্যার এসছে, তেমনি মোবাইল ফোনেও এরকম বিভিন্ন স্ক্রিন রিডিং প্রোগ্রাম আছে মোবাইল ফোনে, বিভিন্ন মোবাইল ফোনে যেগুলো এখন, যে দুটো অপারেটিং সিস্টেম খুব বেশি মানুষ ব্যবহার করে থাকেন স্মার্টফোনে, সেই অপারেটিং সিস্টেমগুলোতে এইগুলো ইনবিল্ট আছে, সেই প্রযুক্তিগুলোকে ব্যবহার করার মাধ্যমে প্রতিবন্ধী মানুষ এইগুলোকে অ্যাক্সেস করতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ট্রান্সপোর্টের বিষয়টাতে যদি যাই, ট্রান্সপোর্টের বিষয়ে দেখুন রেল পরিবহনের ক্ষেত্রে কিছুটা আগের থেকে উন্নতি হয়েছে, তাও সেটা খুবই মার্জিনাল, ওটাকে উন্নতি হয়েছে বলে বলাও যায় না, খুবই মার্জিনাল, কয়েকটা স্টেশনে বা কয়েকটা একেবারে টাইপ Model 1 স্টেশন যেগুলো একেবারে অত্যন্ত ভালো স্টেশন, যেগুলো একেবারে সেইখানে স্টেশনের অ্যাক্সেসিবিলিটি কিছুটা ভালো হয়েছে, কিছু নতুন নতুন যে রেকগুলো আসছে এখন ট্রেনের সেই রেকগুলো কিছুটা প্রতিবন্ধী বান্ধব হচ্ছে, এটা ঠিক, কিন্তু বাই এন্ড লার্জ রেলের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা আগে যেমন ছিল এখনও তেমন আছে। ধরুন লোকাল ট্রেনে, লোকাল ট্রেনে প্রতিবন্ধী মানুষের যারা হুইল চেয়ার নিয়ে লোকাল ট্রেনে কেউ যদি উঠতে চান বা কেউ যদি ক্রাচ নিয়েও উঠতে চান তাদের পক্ষে কিন্তু লোকাল ট্রেনে ওঠা বেশ অসুবিধা, বেশ কষ্টকর। বাসের ক্ষেত্রে অন্যান্য জায়গাতে, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য জায়গাতে, বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে, সেখানে কিন্তু বাসের ক্ষেত্রে লো ফ্লোরিং বাস, যেগুলো বাসের যে মানে ফুটবোর্ড থেকে রাস্তার যে দূরত্ব, সেই লো ফ্লোরিং বাস কিন্তু অনেক জায়গাতেই চালু হয়েছে। কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো একটা বাসে আপনি উঠতে যান, আপনি এই যে ধরুন কলকাতার রাস্তায় যে এসি বাসগুলোও চলে, আমি সাধারণ বাসের কথা বাদই দিচ্ছি, মিনি বাসেরগুলোর কথা বলুন বা এমনি অন্যান্য যে বাসগুলোর কথা বলুন সরকারি বাস, আমি তার কথা বাদই দিচ্ছি, কিন্তু যে কোনো যে এসি বাসগুলো চলে কলকাতার বা যেগুলো একটুখানি বেশি ভাড়া দিয়ে মানুষকে যেতে হয়, সেই বাসগুলোর কথাও যদি দেখেন, সেখানেও কিন্তু একজন মানুষ যদি হুইল চেয়ার নিয়ে উঠতে চান তিনি কিন্তু উঠতে পারবেন না, সেখানে এমনভাবে সিঁড়ির ব্যবস্থা করা আছে, এমনভাবে সেখানে স্টেয়ার্সগুলো আছে। কিন্তু আপনি যদি এয়ারপোর্টের কথা বলেন, এয়ারপোর্টে এই ধরনের কোনো সমস্যা নেই, এয়ারপোর্টে অত্যন্ত ঠিকঠাক ব্যবস্থা আছে, এয়ারপোর্টে সমস্ত ধরনের সহযোগিতা আপনি পাবেন, সমস্ত ধরনের প্রতিবন্ধীরা তারা যে ধরনের সহযোগিতা চাইবেন তারা সেই ধরনের সহযোগিতাই পাবেন। প্রথমটা যেটা হচ্ছে দেখুন পাবলিক বিল্ডিংগুলোকে অ্যাক্সেস করার প্রশ্নে, এইটা আমাদের আনফর্চুনেটলি মানতেই হবে যে অধিকাংশ পাবলিক বিল্ডিং, আপনি হসপিটালগুলো বাদ দিন, কারণ হসপিটালে নিজস্ব কিছু কম্পালশন থাকে এই স্ট্রেচার নিয়ে যাওয়া এটা সেটা, ফলে হসপিটালগুলো আপনি বাদ দিন, কিন্তু এটা এটুকু বাদ দিয়ে ব্যাংক বলুন বা স্কুলগুলো বলুন বা আরও আরও অন্যান্য যে সমস্ত পাবলিক বিল্ডিংয়ের কথা বলবেন, সেইগুলো কিন্তু এখন অবধি অ্যাক্সেসিবল করা যায়নি। এবং এই আইনে যে কথা বলা আছে সেটা হচ্ছে যে নতুন কোনো বিল্ডিং তৈরি হলে, সরকারি ভবনই হোক বা বেসরকারি ভবনই হোক পাবলিক পারপাসের জন্য, সেখানে আপনি শপিং মলও বলতে পারেন, এমনকি সিনেমা হলও বলতে পারেন, সেখানেও আপনি যদি দেখেন খুব কোনো মেজর ইম্প্রুভমেন্ট হয়নি, ঠিক আছে, যদিও এই আইন যেটা বলছিলাম, যদিও এই আইনে বলা আছে যে অ্যাক্সেসিবিলিটি স্ট্যান্ডার্ড যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার আইনে যেটা রুলস যেটা জারি করবে অ্যাক্সেসিবিলিটি সম্বন্ধে, সেইটা যদি মেনে চলা না হয় তাহলে কিন্তু কোনো বিল্ডিংকে ফিটনেস সার্টিফিকেট বা কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া যাবে না, অথবা কোনো বিল্ডিংয়ের তৈরি করার সময় তার যে বিল্ডিং প্ল্যান সেখানে যদি অ্যাক্সেসিবিলিটি সম্বন্ধে খুব সুনির্দিষ্ট গাইডলাইন নির্দেশিকা না থাকে তাহলেও কিন্তু সেটাকে স্যাংশন করা যাবে না, এই ধরনের কথা বলা আছে। কিন্তু বলা থাকলেও আপনারা বোঝেন যে এখন অবধি সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়নি, সেগুলো এখন অবধি রূপায়ণ করা হয়নি। ধরুন আমাদের এই যে যখন আমরা একটা মাল্টিস্টোরি বিল্ডিংয়ের অ্যাক্সেসের কথা বলছি বা যখন আমরা একটা ব্যাংকের অ্যাক্সেসের কথা বলছি বা যখন আমরা একটা যানবাহনের অ্যাক্সেসের কথা বলছি, তখন এইগুলো তো একটাও প্রাকৃতিকভাবে গঠিত হওয়া কোনো, আমরা তো কোনো একটা পাহাড়ের অ্যাক্সেসের কথা বলছি না যে মাউন্ট এভারেস্ট কেন অ্যাক্সেসিবল হবে না, এরকম দাবি তো আমরা করছি না, কারণ এটা একটা প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে। কিন্তু আপনি যখনই একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন,

ব্যাংক বলুন বা কোনো একটা মাল্টি স্টোরি বিল্ডিং বলুন, স্কুল বলুন, সেই সবগুলোই তো মানুষ তৈরি করছে। ফলে তারা যখন এগুলো তৈরি করছেন, তখন তাদের ভাবনা চিন্তার মধ্যে, এমনকি সরকারেরও ভাবনা চিন্তার মধ্যে এটা আসছে না যে এই যে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, যে এই যে আমি একটা পরিকাঠামো তৈরি করছি, এই যে আমি একটা রেল স্টেশন তৈরি করছি, এটা এমন একজন ব্যবহার করতে পারেন যার চলাফেরা করার ক্ষমতা না থাকতে পারে। এবার চলাফেরা করার ক্ষমতা না থাকতে পারে

0: হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, তিনি চলাফেরা করার ক্ষমতা না থাকতে পারে তা তো নয়, বহু বয়স্ক মানুষ আছেন যাদের, কারণ আমাদের মনে রাখতে হবে যে প্রতিবন্ধকতার সঙ্গে কিন্তু বয়সের একটা সম্পর্ক আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক যে ক্ষমতা, স্বাভাবিক যে শারীরিক ক্ষমতা, সেটা হ্রাস পেতে থাকে। তিনি প্রতিবন্ধী হিসেবে প্রথাগতভাবে চিহ্নিত যদি নাও বা হন, কিন্তু একজন বয়স্ক মানুষ, তিনিও তো মানে সিনিয়র সিটিজেন হিসেবে তিনিও তো একটা স্টেশনে ধরুন সিঁড়ি দিয়ে ওঠার ক্ষেত্রে তারও তো অন্তরায় হতে পারে। ফলে আমরা যখন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, আমাদের সহনাগরিকরা বা একটা ইনফ্রাস্ট্রাকচার যখন আমরা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু এটা ভাবা হচ্ছে না যে এই ইনফ্রাস্ট্রাকচারটা এমন অনেক মানুষ ব্যবহার করতে পারেন যাদের ক্ষমতার, শারীরিক যে সক্ষমতা তার তারতম্য আছে, কারোর কারোর আলাদা আলাদা কিছু পরিষেবার দরকার আছে, এইটা কিন্তু আমরা ভেবে নিই না। ধরুন আমি আপনাকে একটা অন্য এক্সাম্পল দিচ্ছি, আপনি আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যদি কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টের দিকে চলে যান, কোনো একটা রেল স্টেশন দেখেন বা কোনো একটা বড়, এমনকি বড় রেল স্টেশনও যদি দেখেন, দেখবেন মহিলাদের জন্য ব্যবহার করা টয়লেট সেইগুলো কিন্তু ছিল না। তখন কি সমাজে মহিলারা ছিলেন না? তাহলে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যখন বানানো হচ্ছে, তখনকার যারা এই সমস্ত নির্মাতা, তখনকার যারা এই ডিসিশন মেকার্স, তারা এটা ভাবেননি হয়তো যে মহিলারাও বিপুল সংখ্যায় রাস্তায় বেরোতে পারেন, তাদের কথাটাও আমাদের আলাদা করে একটা ভাবতে হবে। আমরা একটা নির্দিষ্ট ব্যাপারকে নর্মাল বা স্বাভাবিক বলে মনে করি, এর বাইরের কোনো বিষয়কে আমরা ভাবনা চিন্তা করার চেষ্টা করি না। আমরা মনে করি যে এর বাইরে যারা আছে তাদের বিষয়টা তারা দেখে নেবে বা তাদের জন্য অল্প বিস্তর কিছু একটা ব্যবস্থা করে দিলে হবে। কিন্তু সমাজে যে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং বিভিন্ন ধরনের মানুষের যে নিডস বা যে প্রয়োজন সেটা যে বিভিন্ন, এটাকে ধরে নিয়ে যদি আমরা চলতে পারি, যেটা এই আইনেও বলা যায় যে ইউনিভার্সাল ডিজাইন, আমরা যদি সেই দিকে এগোতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা এই এই সমস্যাগুলো অনেকটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এখন এটা বলা যতটা সহজ, এটা করা তো ততটা সহজ নয়। আমাদের যে বহুদিনের শয়ে বছরের যে পুরনো ভাবনা, সেটাকে বদলাতে তো সময় লাগবে। আমাদের সেই কাজটাই করে যেতে হচ্ছে, এই আর।
1: ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা হচ্ছে 2.64 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 2.21%। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সেই সময় দেশে ছিল পার্সন্স উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 1995, যেখানে 7 ধরনের বিশেষভাবে সক্ষম মানুষের কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে এর পরিবর্তে এসেছে রাইটস অফ পার্সন্স উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, যেখানে মোট 21 ধরনের বিশেষভাবে সক্ষম মানুষদের চিহ্নিত করা হয়েছে। তাই স্বাভাবিকভাবে ভারতবর্ষে বিশেষভাবে সক্ষম মানুষদের সংখ্যা যে অনেক গুণ বেড়ে গেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই তুলনায় সামাজিক জায়গাগুলো যে তাঁদের জন্য পুরোপুরি ব্যবহারযোগ্য হয়ে উঠেছে সেই কথাটা হয়তো খুব জোর দিয়ে বলা যাবে না। কিন্তু মানুষ যে আশায় বাঁচে, তাই একদিন প্রত্যেকজন বিশেষভাবে সক্ষম মানুষ স্বতন্ত্রভাবে সামাজিক জায়গাগুলোয় চলাফেরা করতে পারবেন, এই আশা রেখেই শেষ হচ্ছে আজকের আলোর সন্ধানে। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে।
2: আলোর সন্ধানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছে বিস্তারিত সংবাদে। রবীন্দ্র জয়ন্তীর দিন রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি, নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও পাঁচ বিজেপি বিধায়ক আজ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বাংলার জনগণকে বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি ও NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
2: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতার ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। সোনার বাংলা গঠনের সংকল্প পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে বিজেপি সরকার কাজ চালিয়ে যাবে বলে মত প্রকাশ করেন তিনি। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড় রকমের রদবদল হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিংয়ের বিজনবাড়িতে অবস্থিত পালবাজার ডেভেলপমেন্ট ব্লক অফিসে পাঠানো হল। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত 16 জন এবং পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা 46 জন WBCS আধিকারিককে অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সচিবালয়ের স্পেশাল কমিশনার শান্তনু মুখার্জিকেও কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার 5 সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটক ও তেলেঙ্গানায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় আর চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে 120 জন বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানান। আগামীকাল সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চিত্রতারকা বিজয়। রাজ্যপাল সি জোসেফ বিজয় ও মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করা তামিলাগাট ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। তারা জানিয়েছে যে সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং আইসিএমএলএ দল দুটি তাদের নিঃশর্ত সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। বেঙ্গালুরুতে তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদে পৌঁছবেন। সেখানে তিনি প্রায় 1,535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ব্যবস্থা সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দেশজুড়ে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য মায়ার খেলা, সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় কবি প্রণামের। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 করে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। গত বছর সাংহাইতে ভারত কম্পাউন্ড ইভেন্টে মোট 5টি পদক জিতেছিল। ভারত আগামীকাল টুর্নামেন্টের শেষ দিনে রিকার্ভ বিভাগে আরও 2টি পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মহিলাদের দলগত ইভেন্টে ভারতীয় দল স্বর্ণপদকের লক্ষ্যে লড়াইতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার 5 সদস্য আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন। তামিলনাড়ুতে 120 জন বিধায়কের সমর্থন মেলায় আজ নতুন করে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি পেশ করেছে টিভিকে। আগামীকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সি জোসেফ বিজয়। খবর শেষ হলো, এরপর খবর শুনুন সকাল 6:20।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল

রবিবার 10ই মে আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়াল শুনবেন বকুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। সকাল 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রাবণী নাগের পরিবেশনায়। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে পাট চাষ বিষয়ে বলবেন ডক্টর রামপ্রসাদ ঘোষ। সকাল 7:05 সুফি গানের আসর। 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি সৌভিক গুহর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সাক্ষ্যদীপা সরকার। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে শুনবেন প্রখ্যাত ফুটবলার এবং প্রশিক্ষক শ্যাম থাপার সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন দীপঙ্কর গুহ। সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়। 10:30 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 10:45 লোকগানের আসর। 11:00 অতিথি অনুষ্ঠানে আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনতে পাবেন সুচিস্মিতা গুপ্তের সঙ্গে। 11:30 রম্যগীতির অনুষ্ঠান। 12:00 যুববাণীর অনুষ্ঠান। অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন মৌলি সরকার। 12:30 যাত্রাপালা ডক্টর কামাখ্যা ভট্টাচার্য রচিত রানী ভবানী পরিবেশনায় পায়রাডাঙ্গা আঞ্চলিক নাট্য সংস্থা। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশনের শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে রসময়ী নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং তবসুমারা। 4:35 ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার শুনতে পাবেন। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন এই সপ্তাহের খেলোয়াড় নিয়ে থাকবেন সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতিতে প্রাণী পালনের ভূমিকা বিষয়ে ডক্টর শান্তনু বেরার সঙ্গে কথোপকথনে থাকবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য এই অনুষ্ঠানে ডক্টর তুফান কান্তি দলুইয়ের সাক্ষাৎকার শুনতে পাবেন। 7:00 বেতার নাটক পুরাতন ভৃত্য রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ কিরণ শঙ্কর মৈত্র, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় 7:45 শুনবেন নান্দনিক অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্পন্দন দাস। অনুষ্ঠানটির প্রযোজনা দুর্বা দে। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে নিয়ে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা গ্রন্থটির পরিচয় করাবেন তনুময় কোলে, প্রযোজনা অনন্যা মজুমদার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেবযানী বোস পরিবেশন করবেন যোগ রাগে খেয়াল। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন গৌতম চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্ট। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে 12:00। শুনলেন আগামীকাল রবিবার 10ই মে আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান।

আকাশ বেনিময়ত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ ঝাপতালে তবলা পরিবেশন করবেন পণ্ডিত রূপক ভট্টাচার্য। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণ্ময় মিত্র। ঝাপতালে তবলা।

dhan dhan takat takat dhat dhat dhat dhat gadi gadi ghantran dhan dhat dhat dhat gadi gadi dhat dhan dhan takat takat dhat gadi gadi gadi ghantran dhan takat takat dhat gadi gadi dhat dhan dhan takat dhat dhat gadi gadi ghantran dhan takat takat dhat gadi gadi dhat dhan dhan takat takat dhat gadi gadi

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝাঁপতাল শুনলেন তবলায় রূপক ভট্টাচার্যের পরিবেশনায়। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও পাঁচজন, কলকাতার ব্রিগেড

0: প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্ট মানুষজন।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে। আগামীকাল শপথ গ্রহণ।
0: প্রধানমন্ত্রী আগামীকাল তেলেঙ্গানায় 1,500 কোটি টাকার বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
1: সরকার 2025 সালে জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে।
0: আজ 25শে বৈশাখ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশে রবীন্দ্র জয়ন্তী পালিত। আসছে বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি শ্রী অধিকারীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
2: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী 97 বছর বয়সী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ আরও 5 জন বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্রের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধ আসনের ক্ষুদিরাম টুডু, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর কেন্দ্রের অশোক কীর্তনিয়া এবং কোচবিহারে মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক আজ শপথ গ্রহণ করেছেন। এদের মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীরই দপ্তর এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোনো জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। দুজনেই মেদিনীপুর থেকে তাদের রাজনৈতিক জীবন শুরু করেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ভারত চেম্বার অব কমার্স, নাখোদা মসজিদের ট্রাস্টি বোর্ড। আমাদের প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন।
3: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরে ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এসআইআর ও বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধী দলের উপনেতা নির্বাচিত হয়েছেন দুই বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের সচেতক হচ্ছেন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী সোমবার সন্ধ্যায় নবান্নে এক বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রেল পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, ডিআইজি, আইজি এবং এডিজিদের ওই বৈঠকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করেছে। চেন্নাইয়ে আজ লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করেন সি জোসেফ। আগামীকাল শ্রী বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তামিলাগা, ভেট্রি, কাজাকাম 108টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি আসন। বিদুথালাই, চিরুথাইগাল কার্চি, ভিসিকে

0: এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML ইতিমধ্যে তাদের সমর্থন জানিয়েছে বলে টিভিকে জানিয়েছে। টিভিকে নেতা আদাব অর্জুনা জানিয়েছেন, দুটি আসন থেকে জয়ী হওয়ায় বিজয়কে একটি আসন ছেড়ে দিতে হবে। এর ফলে টিভিকের আসন সংখ্যা কমে দাঁড়াবে 107। CPIM, VCK এবং IUML এর দুজন করে বিধায়ক ছাড়াও কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন করার ফলে টিভিকে সহযোগী বিধায়ক সংখ্যা বেড়ে 13 দাঁড়িয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল তেলেঙ্গানায় 1535 কোটি টাকা মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজীপেট বিজয়ওয়াড়া বহুমুখী রেললাইন প্রকল্প এবং প্রধান রেলপথগুলির ট্রাফিক ব্যবস্থা সরলীকরণের জন্য কাজীপেট রেল বাইপাস গড়ে তোলা। এর মাধ্যমে কাজীপেট জংশন থেকে একাধিক ট্রেন হায়দ্রাবাদ, বালহর্ষ এবং বিজয়ওয়াড়া অভিমুখে একই সঙ্গে রওনা হতে পারবে। এর ফলে যাত্রার বিলম্ব কম হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদে দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেবেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হ্যাল বিমানবন্দরে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ ও অসমে দলের নির্বাচনী বিজয়ের জন্য কর্ণাটক রাজ্যের বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানাবেন।
1: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরকালে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। রাজ্যের মন্ত্রী জিতুভাই ভাগানি সাংবাদিকদের জানিয়েছেন, সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসাবে মন্দির প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরজি গহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার পথে মেগা রোড শো করবেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ NDA সরকারের PM জীবন জ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ও পেনশন প্রকল্পগুলির গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ দেশের জনগণের মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, PM জীবন জ্যোতি বীমা যোজনা এবং PM সুরক্ষা বীমা যোজনা তৃণমূল স্তরের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: সরকার 2025 সালে জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে। সারা দেশের 42টি পঞ্চায়েতকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, 6টি পঞ্চায়েত পুরস্কার লাভ করে কর্ণাটক শীর্ষস্থানে রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা 5টি করে পুরস্কার পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। দুটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে, দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। দারিদ্র্যমুক্ত জীবনযাত্রা, স্বাস্থ্য, পর্যাপ্ত জল, নারীবান্ধব প্রশাসন এবং সামাজিক ন্যায়সহ স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলা গ্রাম পঞ্চায়েতগুলিকে দীনদয়াল উপাধ্যায় নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়। 17টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 34টি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে। অন্যদিকে জেলা, ব্লক এবং গ্রাম স্তরে সেরা পঞ্চায়েতগুলিকে নানাজি দেশমুখ নামাঙ্কিত পুরস্কার দেওয়া হয়ে থাকে। পঞ্চায়েতিরাজ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন বিভাগে পুরস্কৃত পঞ্চায়েতগুলিকে 50 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে। আগামী মাসের 3 তারিখ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে পুরস্কারগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে।
1: লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30শে মে তার কার্যকালের মেয়াদ সম্পন্ন করছেন। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31শে মে অবসর গ্রহণ করবেন।
0: এনফোর্সমেন্ট নির্দেশালয় অর্থ তছরূপ মামলায় যুক্ত থাকার অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার সদস্য সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। হ্যামটন স্কাই লিমিটেডের বিরুদ্ধে এই অর্থ তছরূপ সংক্রান্ত মামলায় ইডি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে 5টি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়।
1: ভারত ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্র বহনকারী উড়ানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারত মহাসাগরের বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন দিকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বহনকারী উড়ানের পরীক্ষা গতকাল সম্পন্ন হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই

0: গুলো দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে আরও একটি অসামান্য দক্ষতা যোগ করল।
1: আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে তাঁর জন্মভিটে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বহু মানুষজন। শান্তিনিকেতনে ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে

0: আয়োজন করা হয় একটি প্রতিবেদন।
1: শান্তিনিকেতন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকের মাধ্যমে সূচনা হয় রবীন্দ্র জন্মোৎসবের, পরে ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ শেষে মাধবী বিতানে সঙ্গীতে অংশ নেন আশ্রমিকরা। কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: ভারতের কুস্তি ফেডারেশন WFI ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগটকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। 15 পাতার এই নোটিশে WFI জানিয়েছে, চলতি বছরের 26 জুন পর্যন্ত ঘরোয়া কোনো প্রতিযোগিতায় বিনেশ অংশগ্রহণ করতে পারবেন না। মূলত 4টি অভিযোগ বিনেশের বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে 2024 প্যারিস অলিম্পিকে অযোগ্য ঘোষণা এবং 2024 মার্চে যোগ্যতা নির্ণায়ক পর্বে দুটি ভিন্ন ওজন বিভাগে অংশগ্রহণ। এর ফলে আগামীকাল থেকে গোন্ডায় শুরু হতে চলা জাতীয় ওপেন র্যাঙ্কিং টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য তাকে 14 দিন সময় দেওয়া হয়েছে।
0: গোয়ার মারগাঁওয়ে আজ ISL ফুটবলে মোহনবাগান ও FC গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে FC গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। মোহনবাগান 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লীগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে FC গোয়া 12 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রইল। 10 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। জামশেদপুরের GRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ ISL ফুটবলের অপর ম্যাচে বেঙ্গালুরু FC 1-0 গোলে জামশেদপুর FC কে হারিয়ে দিয়েছে। জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটের গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে রাজস্থান গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান রয়্যালস 15 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে 145 রান করেছে। IPL ক্রিকেটে আগামীকাল 2টি ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে 2:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30।
2: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আজ বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও 5 জন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিশিষ্ট মানুষজন।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে নতুন সরকার গঠনের জন্য তাদের পক্ষে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে। আগামীকাল শপথ গ্রহণ।
2: প্রধানমন্ত্রী আগামীকাল তেলেঙ্গানায় 1,500 কোটি টাকার বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।
0: সরকার 2025 সালে জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে।
2: আজ 25শে বৈশাখ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হচ্ছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়।

অষ্টাদশ শতাব্দীর আগে কণ্ঠস্বর কিংবা অন্য কোনো শব্দ রেকর্ড করবার পদ্ধতি আমাদের জানা ছিল না। গান, যন্ত্রসঙ্গীত বা যে কোনো সাংস্কৃতিক চর্চা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বাহিত হতো মূলত গুরু শিষ্যের মাধ্যমে। সাউন্ড রেকর্ডিংয়ের ইতিহাস অনেক পরের ঘটনা। ভারতবর্ষে

রেকর্ড শিল্পের অগ্রণী হিসেবে উল্লেখ করা যায় হেমেন্দ্রমোহন বসুকে। ছাপাখানা, সাইকেল, মোটর গাড়ি, সুগন্ধি, এমন নানা ব্যবসায় তিনি প্রসিদ্ধ। 1902 বা 1903 নাগাদ হেমেন্দ্রমোহন বসু নিছক শখের জন্য বিদেশ থেকে ফোনোগ্রাম যন্ত্র আমদানি করে বন্ধুবান্ধব আর পরিচিতজনেদের কণ্ঠস্বর রেকর্ড করতে শুরু করেন। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ প্রচুর স্বদেশি গান রচনা করেন। সেগুলি গেয়ে শোনানোর জন্য প্রায়ই যেতেন জগদীশচন্দ্রের বাড়িতে। হেমেন্দ্রমোহন ছিলেন কবির ঘনিষ্ঠ বন্ধু। জগদীশচন্দ্রের বাড়িতে রবীন্দ্রনাথের গাওয়া প্রচুর স্বদেশি গান তিনি তার মোমের সিলিন্ডার রেকর্ডে ধরে রেখেছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথের স্বদেশি গানের সীমাহীন চাহিদায় উদ্বুদ্ধ হয়ে 1906 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ হেমেন্দ্রমোহন এইচ বোসেজ রেকর্ড নামে সিলিন্ডার রেকর্ড বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক ভিত্তিতে রেকর্ডিং শুরু করেন। করেছিলেন রবীন্দ্রনাথের অনেক গানের রেকর্ড। সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথের নিজের কণ্ঠে গানের প্রচার শুরু হয় 1906 সাল থেকে। এই সময় বন্দে মাতরম গান রেকর্ড করা হয়েছিল। ওই সময় রবীন্দ্রনাথের নিজের রচনা বাদে সেটাই একমাত্র রেকর্ড। তাহলে তারপর ইতিহাস ঘাঁটলে পাবো কলকাতার চৌরঙ্গীতে গ্রামোফোন কোম্পানির শাখা খোলার ইতিহাস, বেলেঘাটায় রেকর্ড তৈরির প্রেসিং মেশিন বসানো হয় এই সময়, উৎপাদন শুরু হয় আধুনিক ডিস্ক রেকর্ডের, সিলিন্ডার রেকর্ডের দিন যে ক্রমশ ফুরিয়ে আসতে থাকে সে সময় বুঝতে পারছিলেন অনেকেই। আর তাই অভিজ্ঞ হেমেন্দ্রমোহন ফ্রান্সের প্যাথে কোম্পানির সঙ্গে যৌথভাবে ডিস্ক রেকর্ড ব্যবসার শুরু করেন 1908 সাল নাগাদ এই বঙ্গে। তার সিলিন্ডার রেকর্ডগুলি ডিস্ক রেকর্ডে রূপান্তর করার জন্য ফ্রান্সের প্যাথে কোম্পানিতে পাঠিয়ে দিতেন। সেখান থেকে প্যাথে এইচ বোসেজ রেকর্ড নামে ডিস্ক রেকর্ড হয়ে ফিরে আসত। এইসব রেকর্ডের ইতিহাস ধরা আছে 1908-এর বেঙ্গলি দৈনিকে। রবীন্দ্রনাথের গাওয়া বন্দে মাতরম, সোনারতরীর আবৃত্তি, এমন ছিল আরও অনেক কিছু। ছিলেন 4 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কারা তারা? কেসি সেন, রানী সুন্দরী, সুরেন্দ্রনাথ মৈত্র এবং মানদা সুন্দরী। এতক্ষণ আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাদের যে গল্প বললাম, বলতে পারেন তা মূলধারার গল্প। বাঙালির গান রেকর্ড হওয়ার ইতিহাস ভিত্তিক নির্মাণ। এর সমান্তরালে যে অন্য এক ইতিহাস ছিল, সেই সময় লখনৌ, আগ্রা, বেনারস, গোয়ালিয়র, উত্তর ভারতের বা মধ্য ভারতের অঞ্চল থেকে পেশাদার বাইজি, নানা ঘরানার সুররসিক এবং বাদ্যযন্ত্রীরা দলে দলে কলকাতায় এসেছিলেন। তাদের ঘরানা এবং গানের ধারা বাংলা গানের উপর প্রভাব বিস্তার করে। একসময় কলকাতা হয়ে ওঠে মার্গ সঙ্গীত এবং বাই নাচের চর্চার মূল কেন্দ্র। বাঙালি বাই, বাবু, কালোয়াতি চর্চাকারী ওস্তাদের মুখে উঠে এসেছিল সে সময় রবীন্দ্রনাথের গান, যার ফলে রবীন্দ্রনাথের গানের বাণী এবং সুরের নিজস্ব চেহারা বদলে যায়। গায়ক গায়ক

গীতিকারা তাঁদের নিজস্ব গায়ন রীতিকে প্রাধান্য দিয়ে রবীন্দ্রনাথের গান পরিবেশন করতে শুরু করেন। ওই সময় রবীন্দ্রনাথের গানকে বলা হতো রবিবাবুর গান। আজ আকাশবাণী মৈত্রীতে রবীন্দ্রনাথের গানের প্রথম সেই সব রেকর্ডিংগুলি ফিরে দেখা। বৈশাখের ২৫ তাকে স্মরণে রেখে আজ আমাদের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্রনাথের এই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার ইতিহাস ঘেঁটে দেখা। আপনাদের সঙ্গী হয়ে থাকব আমি সৃজিতা। বিশেষত জানাতে চাইব আজকের অনুষ্ঠানে পরিবেশিত প্রতিটি গানের বয়স শতাধিক। দুর্লভ এই সংগ্রহ আমাদের শ্রবণী বাজুক। শুরু করব পূর্ণকুমারী দাসের কণ্ঠে আপনাদের অত্যন্ত চেনা একটি গান দিয়ে। দেখুন তো চিনতে পারেন কিনা।

গওহর জান মুস্তারি বাইদের মতো প্রথিতযশা অবাঙালির বাইজিরাও যেমন গাইছেন সে সময় রবীন্দ্রনাথের গান, পাশাপাশি ছিলেন বাঙালি বাইজিরাও। বাঙালি বাইদের মধ্যে পূর্ণকুমারী দাসী, কৃষ্ণভামিনী, মানুদা সুন্দরী, বেদানা দাসীদের তখন আকাশ ছোঁয়া নাম। তাঁরাও সেদিন কণ্ঠে তুলে নিয়েছিলেন রবিবাবুর গান। রবীন্দ্রনাথের গান গেয়েছেন নিজেদের খুশি মতো সুরে, গানের কথাও বদলে দিয়েছেন নিজেদের মতো করে। আসলে

বলতেই হয় তখন গানের সঠিক মুদ্রিত পাঠ এবং স্বরলিপি দুইয়েরই অভাব ছিল। ছিল না গান গাইবার উপযুক্ত প্রশিক্ষণ, অনুশাসন বা বাধ্যবাধকতা, যাই বলুন। সেজন্য দেখবেন তখনকার রবীন্দ্রসঙ্গীতগুলোতে হয়তো এখন আমরা যা বলি রাবীন্দ্রিক সৌন্দর্য, তার অভাব। রবীন্দ্রনাথের গান তখনও রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠেনি। রেকর্ড লেবেলে গীতিকার সুরকার হিসেবে রবীন্দ্রনাথের নামের উল্লেখ থাকত না, গানের পাশে কেবল উল্লেখ থাকত রাগরাগিনীর নাম। রেকর্ডে রবীন্দ্রনাথের নাম ছাপা শুরু হয় 1925 সাল থেকে। দ্বিজেন্দ্রনাথ বাগচি 1904 সালে রবীন্দ্রনাথের লেখা কেন যামিনী না যেতু জাগালে না এই গানটি রেকর্ড করেন। অনেকে মনে করেন এটি রবীন্দ্রনাথের গানের প্রথম রেকর্ড। দ্বিজেন্দ্রনাথ এই গানটি সম্পূর্ণ নিজের ঢঙে গেয়েছিলেন। একই বছরে 1905 পূর্ণকুমারী দাসী আমি চিনি গো চিনি গানটি রেকর্ড করেছেন, যে গানটি আপনারা শুনলেন। কিভাবে রেকর্ড করেছেন? তোমায় চিনি গো চিনি তোমারই ওগো বিদেশিনী দিয়ে শুরু করে। দেখুন প্রথম যে লাইন তার পরিবর্তন ছাড়াও আপনারা হয়তো শুনেছেন গানের অনেক শব্দ অদল বদল করেছেন। মূল গানটি ঝিঝিট রাগে রবীন্দ্রনাথ বেঁধেছিলেন, পূর্ণকুমারী গেয়েছেন সিন্ধু রাগে। শুনে তো দেখলেন কোথাও যেন একটু কানে লাগে না ওদের পরিবেশন। কেউ প্রবল টান কর্তব্য করেন, আবার কেউ হয়তো সুরই বদলে ফেলেন, কোথাও প্রবল আবেগে কথা অদল বদল হয়ে যাচ্ছে। আবেগ তো ছিলই, বলতেই হয় তার সঙ্গে এমন অদল বদলের কারণ ছিল মূলত বটতলার বাজারে প্রকাশিত গানের বই। যেমন 1304-এ হরিচরণ প্রামাণিক প্রকাশ করেন কলিকাতার বেশ্যাসঙ্গীত। এই ধরনের নানাবিধ গানের বই বটতলার বাজারে যেগুলি পাওয়া যেত যখন প্রকাশ পেতে থাকে, তার ভেতরে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কিন্তু ছাপা হয় রবীন্দ্রনাথের গানও। বহু কথা বাকি, বিশ্লেষণ বাকি, গানই তো ফিরতেই হবে। 1925-এর রেকর্ডিং শুনব আমরা। এরপর কণ্ঠে তৎকালীন বিখ্যাত অভিনেত্রী মিস নিহারবালা, স্টার থিয়েটারের বিশেষ আকর্ষণ হিসেবে যার অগাধ খ্যাতি ছিল। চিরকুমার সভা নাটকের জন্য দীনু ঠাকুর তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। এই গান সেই শিক্ষার ফসল। আসুন শুনি।

আপনাদের বলছিলাম না, বটতলার সংস্কৃতিতে বিবিধ বই প্রকাশিত হয়েছিল বাঙালির গানকে নিয়ে। বলতে গেলে এই ধরনের গানের বইগুলোই তখন বাঙালি মহল্লার বাইজিদের কাছে গান শেখা আর গান তোলার একমাত্র উপায় ছিল। অজস্র ভুল ছাপার কারণে গানের এবং গানের উপরে ইচ্ছেমতো রাগ রাগিনীর নির্দেশিকা না থাকায় প্রায় সকল রচয়িতার গানই নানা প্রকার বিচ্যুতি নিয়েই গাওয়ার একটা সহজাত রেওয়াজ হয়ে গিয়েছিল। পাশাপাশি আবেগের কারণে বিচ্যুতিও কম ছিল না। মানদা সুন্দরী, কৃষ্ণভামিনী, পূর্ণকুমারীরা সেদিন সঠিক মুদ্রিত পাঠ এবং স্বরলিপি দুই না পেয়ে আপনভাবে নিজেদের ইচ্ছে মতো গান পরিবেশন করতে শুরু করেছিলেন। ফলে রবীন্দ্রনাথের গানের সেদিন এক অন্য চেহারা। যদি আপনারা শোনেন পূর্ণকুমারী দাসের আমি চিনি গো চিনি তোমারে, ওই গানটি শুরু করলেন তিনি ওই যে তোমায় চিনি গো চিনি ও গো বিদেশিনী বলে। আবার পুরানো সেই দিনের কথা, পূর্ণকুমারী তাকে গিয়েছেন সেই পুরনো দিনের কথা বলে। এমন অনেক অঘটন ঘটেছিল বাঙালি বাইজিদের গানে। মানদা সুন্দরী দাসে যখন মাঝে মাঝে তব দেখা পাই গানটি গাইছেন, তখন ওই গানের একটি লাইন আছে, তোমায় যবে পাই দেখিতে, আপনাদের সকলের প্রিয় পরিচিত ওই কথা কটিকে আমূল বদলে দিয়ে গাইলেন, ওগো যদি তোমারে পাই গো দেখিতে। না না বলি শুনেনি, বরং আপনাদের মনে করাতে চাইব এই পরিবেশনে কালোয়াতে ঢং আছে, সরগম আছে, তান কর্তব, পোকার দম সবই বর্তমান। রবিবাবুর কি দুর্নিবার প্রেরণা, এই সব নিয়েও তিনি রইলেন, তাকে রাখার কি তাড়না। মানদা সুন্দরী দাসী, রবিবাবুর গানে।

শ্রোতা বন্ধুরা, তৎকালীন আরেক শিল্পী কৃষ্ণভামিনী দাসের ওজি মানি না মানা এই গানটি যদি শুনে দেখেন, মনে হবে যেন কোনো ওস্তাদ বাইজি কালোয়াতি গান পেশ করছেন। বেদানা দাসের কণ্ঠে আজ তোমারে দেখতে এলেম এই গানটিও পরিবেশনার ঢঙে সে সময় চটুল হয়ে উঠেছিল, প্রেম পর্যায়ের গান। তবে আজ তোমারে দেখতে এলেম গানটি অত্যন্ত সমাহিত, সেই গান বদলে গেল। ভেবে দেখেন যদি, ধরা পড়া অনিবার্য, অনেকটাই তো নিজেদের গান শেখার কৌশল আর গান বোঝার ধরন দিয়ে তারা পেশ করেছিলেন রবীন্দ্রনাথের গান। এই পরিবর্তন মূলত সে কারণে। গান পছন্দের তালিকাগুলো ছিল অনেকটা বাইজিদের মানুষ ভাবনা নির্ভর। আবার একই গানের সঙ্গে গানের ভেতরের শব্দগুলিকে এমনভাবে তারা পাল্টে নিয়েছিলেন যাতে রবীন্দ্রনাথের গানের যে আধ্যাত্মিক চেতনা রয়েছে তার মধ্যে পাওয়া গেল শৃঙ্গার রসের গন্ধ। সব থেকে বড় কথা, 1905 সাল থেকে এভাবেই বাইজিদের কণ্ঠে গানগুলি রেকর্ডবন্দিও হয়েছিল। মূলত বাইজিদের গান শুনতে গেলে বারমহল্লায় যাতায়াত করতে হতো, তাদের গান গ্রামোফোন রেকর্ডের হাত ধরে ঢুকে যায় বাড়ির অন্দরমহলে। সেখানে তখন রবিবাবুর গান নিয়ে বিপুল সংশয় দেখা দেয়। অন্দরমহলের মেয়ে বউদের কাছে তো রবিবাবুর গানের তখন অন্য একরকম আবেদন। এই ধারার অদল বদল ঘটতে সময় লেগেছিল আরো অনেক দিন। কিন্তু আজও একথা কেউ কেউ বলেন যে অবিদ্যা পাড়ার মেয়েদের গান পরিবেশনে সেদিন নিষ্ঠার বা ভক্তির কোনো গাফিলতি ছিল না। তাই রবীন্দ্রনাথের গানের ইতিহাসে ইঁদের গাওয়া গানগুলিও ইতিহাসের খাতিরে মূল্যবান। আজ সেই পথেই আমরা যাত্রা করেছি। কে মল্লিকের কণ্ঠে শুনব 1920-এর একটি রেকর্ড।

যে মানুষটির গান নিয়ে এত আলোচনা, সেই আলোচনায় রবীন্দ্রনাথ স্বয়ং যোগ দিয়েছেন বহুবার। নিজে সঙ্গীত সম্বন্ধে বেশ কিছু লেখা লিখেছেন, ভাষণ দিয়েছেন, আলোচনা করেছেন এবং বলাই বাহুল্য নিজের গানের ব্যাপারে মতামত দিয়েছেন। ছাপার অক্ষরে সেসব ধরাও আছে। স্পষ্টতই প্রথম দিকে রবীন্দ্রনাথ বলেছেন যে তাঁর গান অবিকৃতভাবে গাইতে হবে। দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমারকে তাঁর গানে ভ্যারিয়েশন করার অনুমতি না দিয়ে এই প্রসঙ্গে বলেছিলেন, হিন্দুস্থানি সঙ্গীতকার তাঁদের সুরের মধ্যেকার ফাঁক গায়ক ভরিয়ে দেবে এটা চেয়েছিলেন, তাই কোনো দরবারি কানাডার খেয়াল সাদামাটাভাবে গেয়ে গেলে সেটা ন্যাড়া ন্যাড়া না শুনিয়েই পারে না, কারণ দরবারি কানাডা তানালাপের সঙ্গেই গেও, সাদামাটাভাবে নয়। আমার গানই তো আমি সেরকম ফাঁক রাখিনি যে সেটা অপরে ভরিয়ে দেওয়াতে আমি কৃতজ্ঞ হয়ে উঠব। সঙ্গীত চিন্তায় একথা বলেছেন রবীন্দ্রনাথ। অর্থাৎ এইখানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে নিজের গানের তফাত নির্দেশ করেছেন। হিন্দুস্তানি সঙ্গীতে স্বাধীনতা সঙ্গীতকার দিয়েই রাখেন শিল্পীকে, যেহেতু তাঁর সৃষ্টি একটি বিশেষ সুরসমষ্টির ওপর ভিত্তি করে রচিত গান এবং যা দাঁড়িয়ে থাকে মূলত গায়ক বা গায়িকা কেমন করে সেই বিশেষ সুরের ধরনকে ফুটিয়ে তুলছেন তার উপর। কিন্তু রবীন্দ্রনাথের দাবি ছিল তার গানের প্রত্যেকটির নিজস্ব এবং সম্পূর্ণ রূপ আছে। বলাই

বাহুল্য সুরের এই বিক্ষেপ রবীন্দ্রনাথকে খুব একটা সন্তুষ্ট করেনি। কেমন ছিল সেই রবিবাবুর গানের চর্চা আবারও শুনব। এই গানটির শিল্পী সত্যভূষণ গুপ্ত, রেকর্ডকাল 1911।

গানের গল্প, গল্পের গান নিয়ে রোজকার হারানো দিনের গান। আগামীকাল রবিবার রাতে হারানো দিনের গান আপনার জন্য কি নিয়ে অপেক্ষা করছে শ্রোতা বন্ধু? মানুষে মানুষে থাকে সম্পর্কের হাজারো সমীকরণ, থাকে নানান আবেগ, নানান অনুভূতি। সম্পর্ক যেমন দুতরফের হয়, তেমনি কিছু আবেগ, কিছু অভিব্যক্তি থাকে একতরফাও। সঙ্গীত জগতের দিকপালদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সাহায্য, মানবিকতা, অনুপ্রেরণা ও বোঝাপড়ার কিছু গল্প আর গান দিয়ে গাঁথা হবে কালকের হারানো দিনের গান। বিশিষ্ট শিল্পীদের মধ্যে সম্পর্কের সমীকরণের গল্প বলতে আর গান শোনাতে স্টুডিওতে থাকবেন মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আগামীকাল ভারতীয় সময় ঠিক রাত 11টায়। রবীন্দ্রনাথ সঙ্গীতের মুক্তি প্রবন্ধে লিখেছিলেন, এইখানে ইউরোপের সঙ্গীত পলিটিক্সের সঙ্গে আমাদের সঙ্গীত পলিটিক্সের তফাত। সেখানে ওস্তাদকে অনেক বেশি বাঁধাবাঁধির মধ্যে থাকিতে হয়, গানের কর্তা

সেটা নিজের হাতে সীমানা পাকা করিয়া দেন, ওস্তাদ সেটা সম্পূর্ণ বজায় রাখেন। তাকে যে নিতান্ত আড়ষ্ট হইয়া থাকিতে হইবে তাও নয়, আবার খুব যে দাপাদাপি করিবেন সে রাস্তাও বন্ধ। ইউরোপে প্রত্যেক গান একটি বিশেষ ব্যক্তি, সে আপনার মধ্যে প্রধানত আত্মমর্যাদাই প্রকাশ করে। ভারতে প্রত্যেক গান একটি বিশেষ জাতীয়, সে আপনার মধ্যে প্রধানত জাতিমর্যাদা প্রকাশ করে। একটু আগে আরও একটি লেখা পড়েছিলাম, সঙ্গীত চিন্তা এবং এই যে সঙ্গীতের মুক্তি, এই দুটি লেখা যদি পাশাপাশি রাখেন পড়লে দেখবেন মনে হয় গানের রূপায়ণের ব্যাপারে রবীন্দ্রনাথ হয়তো ইউরোপীয় রীতিকে আদর্শ বলে মানতে চেয়েছিলেন। প্রত্যেকটি গানের নিজস্ব একটি রূপ আছে যা তাকে অন্য একটি গানের থেকে আলাদা করে দেয় এবং একটি কম্পোজিশন হিসেবে স্বয়ংসম্পূর্ণ কোনো বিশেষ সুরের সমষ্টির মধ্যে পড়বে না। তবে প্রত্যেক গানের অবিকৃত যে রূপ তার খোঁজ আমরা কিভাবে পাব? উত্তরটা সহজ, স্বরলিপি দেখে। সেটাই ইউরোপীয় পদ্ধতি। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এখানে গণ্ডগোল আছে। রবীন্দ্রনাথ নিজেই দিলীপ কুমারের সঙ্গে আলোচনায় বলেছিলেন, আমি তো একথা বলিনি যে কোনো বাংলা গানেই তান দেওয়া চলে না, অনেক বাংলা গান আছে যা হিন্দুস্তানি কায়দাতেই তৈরি, তানের অলঙ্কারের তার দাবি আছে। আমি এরকম শ্রেণীর অনেক গান রচনা করেছি, সেগুলিকে আমি নিজের মনে কত সময় তান দিয়ে গাই। আচ্ছা, তাহলে কি নিজেই বিরুদ্ধাচরণ করলেন নিজের আগের মতের? না, তা বোধ হয় নয়, কারণ দিলীপ কুমারের সঙ্গে আলোচনায় সেই প্রসঙ্গে বলেছিলেন, শেষ কথা সুরবিহার সম্বন্ধে, ইংরেজি ইম্প্রোভাইজেশন যাকে বলে, কথাটি তুমি বাংলা করেছো সুরবিহার, ইউ আমি ভালোবাসি, এতে যে গুণী ছাড়া পায় তাও মানি, আমার অনেক গান আছে যাতে গুণী এরকম ছাড় পেতে পারেন অনেকখানি। আমার আপত্তি এখানে মূল নীতি নিয়ে নয়, তার প্রয়োগ নিয়ে। কতখানি ছাড়া দেব আর কাকে? বড় প্রতিভা যে বেশি স্বাধীনতা দাবি করতে পারে এ কথা কে অস্বীকার করবে? কিন্তু এক্ষেত্রে ছোট বড় তফাত আছেই। অর্থাৎ একটু বিশদে জানালেন রবীন্দ্রনাথ, একজন কম্পোজার হিসেবে নিজের গানের ব্যাপারে খানিক রক্ষণশীল, তবে গোঁড়া নন, নিজে হয়তো একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন বলে। গানের স্বাতন্ত্র বজায় রাখতে প্রবল আগ্রহী, সেই সঙ্গে এও তো খানিক বাধ্য হয়েই স্বীকার করেছেন, যেহেতু তার বেশিরভাগ গানের মূলেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, সেজন্য সেই সঙ্গীতের ব্যাকরণ অনুযায়ী রাগ বিস্তার শাস্ত্রসম্মত হবে, শিল্পী কিছুটা সুরবিহার করতে পারেন। তবে সবাইকে সেই স্বাধীনতা দিতে মোটেই রাজি ছিলেন না, সঙ্গত কারণেই। আসুন পরপর দুটি গান শুনব। আসলে এই গান দুটি কেন গুরুত্বপূর্ণ, স্বয়ং রবীন্দ্রনাথ ওই সময় পর্বে এই গানগুলি প্রকাশের অনুমতি দিয়েছিলেন। প্রথম গানটি গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের গাওয়া নটমাল্লার রাগে, শুনে দেখুন স্বাধীন সুরবিহারের কেমন নজির কানে আসে।

পরের যে গানটি শুনব রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখা। এই গান বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত গায়ক রাধিকা প্রসাদ গোস্বামী গেয়েছিলেন শুদ্ধ আকারে টান বিস্তার করে, তবে রামকেলি রাগের রূপ অবিকৃত রেখে। শুনবেন 1915 রেকর্ড।

রবীন্দ্রনাথের গান মানেই কথা এবং সুরের সমান অধিকার। বাংলা গানের বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করেছেন, ধরুন ধৈর্যটিম প্রসাদ মুখোপাধ্যায়কে চিঠি লিখেছেন, লিখেছিলেন, বাংলায় নতুন যুগের নতুন গান সৃষ্টি হতে থাকবে ভাষায় সুর মিলিয়ে, সেই সুরকে খর্ব করা চলবে না, তার গৌরব কথার গৌরবের চেয়ে হীন হবে না, সংসারে স্ত্রী পুরুষের সমান অধিকারে দাম্পত্যের যে পরিপূর্ণ উৎকর্ষ ঘটে বাংলা সঙ্গীতে তাই হওয়া চাই। এই মিলন সাধনে ধ্রুব পদ্ধতির হিন্দুস্তানি সঙ্গীতের সহায়তা আমাদের নিতে হবে, আর অনিন্দনীয় কাব্য মহিমা তাকে দীপ্তিশীল করবে। অর্থাৎ বলছেন কথা আর সুরের সমানাধিকারের প্রসঙ্গ, শেষ পর্যন্ত নিজের গানের গায়ন সম্বন্ধে বলেছিলেন প্রফুল্ল কুমার মহলানবিশকে লেখা একটি চিঠিতে, বোলাবাবু, তোমার কাছে শানু নয় অনুরোধ, এদের একটু দরুদ দিয়ে একটু রস দিয়ে গান শিখিও, এটি আমার গানের বিশেষত্ব, তার উপরে তোমরা যদি স্টিম রোলার চালিয়ে দাও আমার গান চ্যাপটা হয়ে যাবে, আমার গানে যাতে একটু রস থাকে, টান থাকে, দরুদ থাকে ও মিড় থাকে, তার চেষ্টা তুমি করো। আসুন সেই দরদে ফের হোক আমাদের অবগাহন। শিল্পী হরেন্দ্রনাথ দত্ত।

নিজের গানের এই বিকৃতি বা স্বেচ্ছাচারিতা রবীন্দ্রনাথকে ক্ষুণ্ণ করেছিল বটে, কিন্তু কোনো কপিরাইটের বাধা না থাকায় তার কিছু করারও ছিল না, কোনো রয়্যালটিও পেতেন না সে সময়। 1915 থেকে তার সলিসিটর জেনারেল শুরু করেন রয়্যালটি দাবি করার প্রক্রিয়া। আপনাদের বলতে চাইব, আমাদের এই দেশে রবীন্দ্রনাথই সর্বপ্রথম গীতিকার যিনি রয়্যালটি পেয়েছিলেন। 1926 সালে আইনের সাহায্য নেন এবং 1926 গ্রামোফোন কোম্পানি এবং রবীন্দ্রনাথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই বছর 2026 যার শতবর্ষ পালন করছি আমরা। যে কোনো রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করতে হলে কবির অনুমোদন বাধ্যতামূলক করা হয় 5ই অক্টোবরের সেই চুক্তিতে। রবীন্দ্রনাথ সম্মতি দিলে তবেই তা বাণিজ্যিকভাবে রেকর্ড হয়ে বেরোতো। এই চুক্তির ফলে স্বেচ্ছাচারিতা কালোয়াতি ঢঙে গাওয়া মায়ফেলের চেহারা থেকে মুক্ত হয়ে রবীন্দ্রনাথের গানের প্রকৃত চেহারা আমাদের কাছে ধরা দিতে শুরু করে। এবার সেই সময় আরও একবার রইলেন সত্যভূষণ গুপ্ত।

সর্বপ্রথম যারা রবীন্দ্রনাথের গানের আবেদন অনুভব করেছিলেন ব্যাকরণের বেড়া জাল পেরিয়ে, তাঁদেরও যে কৃতিত্ব দিতেই হয়। বাইজি বা ওস্তাদদের রবিবাবুর গান না থাকলে সেই সময়ের নানা ধরনের সামাজিক অনুশাসনের তোয়াক্কা না করে শিল্পী অমলা দাস, যাকে আমরা চিনি মিস দাস নামে, প্রথম রেকর্ডে কবির গান গাইতে ঘরের বাইরে পা রাখতেন না। পরিচয়ে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন। রবিবাবুর গান থেকে রবীন্দ্রসঙ্গীত, এক দীর্ঘ সামাজিক ছবির যাত্রা। আসলে এই যে রবিবাবুর গান থেকে রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠার পথ, সেখানে থেকে গেছেন যেসব শিল্পী সত্তা,

তাদের অস্বীকার করা অপরাধ, তাদের গায়নে ত্রুটি ছিল, আবেগের আতিশয্য ছিল, তবু তারা সোপান, ইতিহাস নির্মাণের প্রাথমিক ধাপ। রবীন্দ্রনাথের জন্মদিনে আকাশবাণী মৈত্রী তাদের স্মরণ করে আজ ঋণী, কৃতজ্ঞতা শ্রোতাবন্ধু আপনাদেরও। সঙ্গে ছিলাম আমি সৃজিতা, আজ বিদায়ের পালা, শুভরাত্রি।

হারানো দিনের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59:23 এবং বাংলাদেশ সময় 12:30:03। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:14। চলে এলাম নতুন একটি দিনে, আজ 10ই মে 2026, রবিবার। রবিবারের শুরুতে আপনাদের জন্য থাকছে আধুনিক গানের অনুষ্ঠান। এখন থেকে পরবর্তী 2 ঘন্টা আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর কয়েকটি গান। শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের পর এবারে আসুন শোনা যাক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর কয়েকটি গান।

গানটির প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। আধুনিক গান শুনছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবারে শিল্পী কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

আধুনিক গানের অনুষ্ঠানে শুনছেন মান্না দের কণ্ঠে জনপ্রিয় কিছু আধুনিক গান।

with their times together. গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 2:32। এখন থেকে পরবর্তী এক ঘন্টা আপনাদের জন্য থাকছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন ভালোবাসা ভালোবাসা ছবি থেকে গান। প্রথম গানটি শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনছেন ভালোবাসা ভালোবাসা ছবি থেকে গান। পরের গানটি শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন পথে হলো দেরি, এই ছবি থেকে গান। প্রথম গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন আনন্দ আশ্রম ছবি থেকে পরপর দুখানি গান। প্রথম গানটি শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

0: আনন্দ আশ্রম থেকে গান শুনছেন। পরের গানটি শিল্পী কিশোর কুমার।
1: আশা ছিল

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে রাজকুমারী ছবি থেকে গান শুনবেন। প্রথম গানটি শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন আশা ভোসলে ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। রাজকুমারী ছবি থেকে আরও একখানি গান কিশোর কুমারের কণ্ঠে।

গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। অন্তরাল ছবি থেকে আরও একখানি গান, শিল্পী শ্যামল মিত্র।

0: হসপিটাল ছবি থেকে গানটি শুনলেন গীতা দত্তের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন, অগুবধু সুন্দরী, এই ছবি থেকে। শিল্পী কিশোর কুমার।
1: বুঝলে বুঝলে অবলাকান্ত।

আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি। তুমি চেষ্টা করো বুঝবে না তা, আই বুড়ো।

গানটি শুনলেন ওগোবন্ধু সুন্দরী এই ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। প্রথমে শুনছেন লোকগীতি। নির্মলা মিশ্রের পর এবারে শিল্পী গোষ্ঠগোপাল দাস।

নানা রঙের গান এই অনুষ্ঠানে রাগ প্রধান গান শুনলেন। এবারে শুনবেন ভক্তিগীতি। প্রথম গানটি শিল্পী মনোময় ভট্টাচার্য।

0: নানা রঙের গান এই অনুষ্ঠানে। এখন ভক্তিগীতি শুনছেন মনোময় ভট্টাচার্যের পর এবারের শিল্পী ইন্দ্রনীল সেন।
1: সঙ্গীত ও সাধনা একে অন্যের পরিপূরক, তাই গীতিময় সাধক ঠাকুর কখনো গাইছেন ভজন, কখনো বাউল বা কীর্তন গান, আবার কখনো প্রেমানন্দে মাতোয়ারা হয়ে করছেন হরিনাম রাম নাম। সুরসাগরে মজেছ ঠাকুর, কি অপূর্ব সাধনা তোমার।

0: ভক্তিগীতি শুনছেন এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।
1: লীলাময় শ্রী শ্রী রামকৃষ্ণের যোগ্য লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হলেন পরমা প্রকৃতি সারদা মাতা। মা বলে ডাকলে তিনি বিমুখ করেননি কাউকে, তিনি সকলের মা। তাই তো আর্ত পীড়িত ভক্তের সেবায় কাটিয়েছেন কত বিনিদ্র রজনী। মাগো আঁধারে পথ দেখাও মা।

নানা রঙের গান এই অনুষ্ঠানে ভক্তিগীতি শুনছেন। এই অনুষ্ঠানের শেষ গানটি শুনুন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

0: এর গান অনুষ্ঠানটি এখন এখন এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, আর ভোর চারটে মানেই প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব খেয়াল, শিল্পী উজ্জ্বল দত্ত, রাগ গুণকেলি।

গুণখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উজ্জ্বল দত্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী রীনা শ্রীবাস্তব, রাগ পরমেশ্বরী।

এতক্ষণ শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, শিল্পী ছিলেন রীনা শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে, আজ 10ই মে রবিবারের চিরন্তনী সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে। আমরা রবীন্দ্র জন্মপক্ষে রয়েছি। এর আগের দিন আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম রবীন্দ্রনাথের, তারা প্রসন্নের কীর্তি। আপনারা অনেকেই বলেছেন রবীন্দ্রনাথের আরও কোনো গল্প শোনাতে। আজ একটা রবীন্দ্রনাথের অন্যরকম গল্প শোনাব। আসলে আমরা যখন ননসেন্স পোয়েম বা ননসেন্স রাইডিংয়ের কথা জানি, তখন আমাদের প্রথমেই মনে আসে সুকুমার রায়ের কথা, বিশেষ করে আবোল তাবোল বা অন্যান্য বিভিন্ন গল্পের কথা, হজপরল বা ইত্যাদি। রবীন্দ্রনাথের এরকম একটা গল্প রয়েছে বই, সে বইটার নাম সে। আসলে রবীন্দ্রনাথ এই গল্পগুলো বলেছিলেন বা লিখেছিলেন, তার একটা ভূমিকাও রয়েছে। সেই ভূমিকাটা হচ্ছে রবীন্দ্রনাথের নাতনি পুপে, রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবীর পালিতা কন্যা নন্দিনী, যার ডাকনাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন পুপে, সে দাদামশাইয়ের কাছে তার গল্প শুনতে চাইত। আর দাদামশাই তাকে গল্প বলতেন, সেই গল্পগুলোই পরবর্তীকালে সে এই নামে একটি বই তৈরি হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন যে এতে অত মানে বোঝার কিছু নেই, আসলে গল্পটা গল্পই, গল্প হিসেবে এসেছে। কিন্তু একটা মজার ব্যাপার বলি, পরে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় একবার রবীন্দ্রনাথকে চিঠি লিখলেন, বললেন যে আমি সে বইটা পড়লাম, আপনি লিখেছেন শিশুদের জন্যে, কিন্তু এ তো চির শিশুদের জন্যে। আসলে সত্যি সত্যি তাই, চির শিশুদের জন্যে। কারণ যে মানুষটার কলম থেকে বা চিন্তা থেকে এই বইটা তৈরি হয়েছে, তিনি তো তার সাধারণ কথাগুলো একটা অসাধারণ মাত্রা পায় আমাদের কাছে যদি আমরা তাকে গ্রহণ করতে পারি। আর ঠিক তেমনি করেই রবীন্দ্রনাথের এই সে গল্পটা, পরতে পরতে কিছুই নেই তবু অনেক কিছু আছে। এই গল্পটা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে একটু চর্চাও করব। তবে এই মুহূর্তে একটা গান শোনাই, সেই গানটারও একটা ইতিহাস আছে। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে অবশ্য আমরা গানটা শোনাব, রবীন্দ্রনাথের গান। যখন পুপে খুব ছোট ছিল, রবীন্দ্রনাথের কাছে আসত, অনেক কথা বলতো তার নিজের ভাষায়, যেটা রবীন্দ্রনাথ বুঝতে পারতেন না। রবীন্দ্রনাথ কেন, আমরা কেউই বুঝতে পারবো না, কারণ একদম শিশু যে

সে তার মতো করে কি বলে কি না বলে, শুধু কিছু শব্দ আমাদের মনে হয়, কিন্তু তারও তো কিছু বক্তব্য থাকতে পারে। তো সেই রকম বক্তব্য শুনে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। চিন্ময় চট্টোপাধ্যায়। ফিরে আসছি আপনাদের কাছে ঠিক 2 মিনিট 58 সেকেন্ড পর।

0: জীবন খুঁজে পাক সঠিক দিশা। শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ যে গল্পটা আপনাদের শোনাবো বলেছি সেই গল্পটা সে এত সুন্দর মজার একটা গল্প। আসলে এই গল্পটা পড়তে পড়তে এগিয়ে নিয়ে চলে আমাদের একটা অসম্ভবের জগতে, একটা কল্পনার জগতে। শুরু করা যাক গল্পটা বরং। আর রবীন্দ্রনাথের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে, রবীন্দ্রনাথের লেখাগুলো না খুব মন দিয়ে না শুনলে ঠিক বোঝা যায় না। তার মধ্যেকার যে ছোট ছোট মজা হাস্যরস সেগুলোকেও খুব মন দিয়ে শুনে বুঝতে হয়, কারণ তার আবেদন অনেকটাই বুদ্ধির কাছে, মননশীলতার কাছে। শুরু করছি আজকের গল্প। সেই

বিধাতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করে চলেছেন, তবু মানুষের আশা মেটে না। বলে,

0: আমরা নিজে মানুষ তৈরি করব। তাই দেবতার সজীব পুতুল খেলার পাশাপাশি নিজের খেলা শুরু হল পুতুল নিয়ে। সেগুলো মানুষের আপন করা পুতুল। তারপরে ছোটরা বলল, গল্প বলো। তার মানে ভাষায় গড়া মানুষ বানাও। গড়ে উঠল কত রাজপুত্তুর, মন্ত্রীপুত্তুর, সুয়রানী, দুয়রানী, মৎস্য নারী রূপাখ্যান, আরব্য উপন্যাস। পৃথিবীর জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে চলল। বুড়োরাও আপিসের ছুটির দিনে বলে, মানুষ বানাও। হল 18 পর্ব মহাভারত প্রস্তুত। আর লেগে গিয়েছেন গল্প বানিয়ের দল দেশে দেশে। নাতনির ফরমাসে কিছুদিন থেকে লেগেছি মানুষ করার কাজে। নিছক খেলার মানুষ, সত্য মিথ্যের কোনো জবাবদিহি নেই। কারণ গল্প যে শুনছে তার বয়স 9 বছর, আর যে শোনাচ্ছে সে 70 পেরিয়ে গেছে। কাজটা একলাই শুরু করেছিলাম, কিন্তু মাল মশলা এতই হালকা ওজনের যে নির্বিচারে পুপুও দিল যোগ। আর একটা লোককে রেখেছিলুম, তার কথা হবে পরে। অনেক গল্প শুরু হয়েছে এই বলে, এক যে ছিল রাজা। আমি আরম্ভ করে দিলাম, এক যে আছে মানুষ। তারপরে লোকে বলল, যাকে বলে গপ্প এতে তার কোনো আঁচ নেই। সে মানুষ ঘোড়ায় চড়ে, টেপান্তরের মাঠপাড়ে পেরোয় না। একদিন রাত্রি 10টার পর এলো সে আমার ঘরে। আমি বই পড়ছিলুম। সে বলল,
1: দাদা খিদে পেয়েছে।
0: রাজপুত্তরের গল্প অনেক শুনেছি, কখনোই তার খিদে পায় না, কিন্তু এর খিদে পেয়ে গেল গোড়াতেই। শুনে খুশি হলুম, খিদে পাওয়া লোকের সঙ্গে ভাব করা সহজ। তাকে খুশি করবার জন্যে গলির মোড়ের থেকে আর বেশি দূরে যেতে হয় না। দেখলাম লোকটা দিব্যি খাবার শখ, ফরমাস করে,
1: মোড়ার ঘণ্ট, লাউ চিংড়ি, কাঁটা চাচ্চড়ি, বড় বাজারের মালাই পেলে বাটিটা চেঁচে পুচে খাবো।
0: এক একদিন শখ করে খায় আইসক্রিম, এমন করে খায় দেখবার যোগ্য। মজুমদারের জামাইবাবুর সঙ্গে খানিকটা মেলে। একদিন ঝমঝমাঝম বৃষ্টি, বসে বসে ছবি আঁকছি, এখানকার মাঠের ছবি। উত্তর দিক বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা, দক্ষিণ দিকে পোড়ো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো মাঝে মাঝে ঝাঁকড়া বুনো খেজুর, দু চারটে তালগাছ আকাশের দিকে কাঙালের মতো তাকিয়ে, তারই পিছনে জমে উঠেছে ঘন মেঘ। যেন একটা প্রকাণ্ড নীল বাঘ ওত পেতে আছে, কখন এক লাফে মাঝ আকাশে উঠে সূর্যটাকে দেবে একবারে থাবার ঘা। বাটিতে রঙ্গুলে তুলি বাগিয়ে এই সব ছবি এঁকে চলেছি। হঠাৎ দরজায় পড়ল ঠেলা। খুলে দেখি, না না, ডাকাত নয়, দৈত্য নয়, কোটালের পুত্তুর নয়, সেই লোকটা। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, ময়লা ভিজে জামা গায়ের সঙ্গে লেপটে গেছে, কোঁচায় ডগায় কাদা, জুতোর কাদার পিণ্ডি। আমি বললাম, এ কি? সে বলল, যখন বেরিয়েছিলাম খটখটে রোদ্দুর, আর্ধেক পথ আসতেই বৃষ্টি নামল। তোমার এই বিছানার চাদরটা যদি দাও তো এই কাপড় ছেড়ে গায়ে জড়িয়ে বসি। হুকুম পাবার সবুর রইল না, চট করে খাটের থেকে ওই লখনৌ ছিটের ঢাকাটা বের করে নিয়ে তাই দিয়ে মাথাটা মুছে কাপড় ছেড়ে সেটা গায়ে জড়িয়ে বসল। ভাগ্যিস কাশ্মীরি জামিয়ারটা পাতা ছিল না, ভিজে চুব্বুরি হতো। বললে, দাদা তোমাকে না একটা গান শোনাবো।
2: কি করি, ছবি আঁকা বন্ধ করতে হলো। সে শুরু করলে,

হবে। আমার মুখের ভাব দেখে তার কিরম সন্দেহ হলো। সে জিজ্ঞেস করলে, কেমন লাগছে? আমি বললুম, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে গলা সাধতে হবে এবং সেটা লোকালয় থেকে দূরে বসে। তারপরে বুঝে নেবেন চিত্রগুপ্ত, যদি সইতে পারেন। সে বললে, পুপে দিদি হিন্দুস্থানি ওস্তাদের কাছে গান শেখে, সেখানে আমাকে বসিয়ে দিলে কেমন হয়? আমি বললুম, হ্যাঁ, পুপে দিদিকে যদি রাজি করাতে পারো তাহলে কথা নেই। সে বললে, পুপে দিদি

0: আমি বড় ভয় করি।
1: এই পর্যন্ত শুনে আমার শ্রোতা পুপে দিদি খুব হেসে উঠল। তাকে কেউ ভয় করে এতে সে ভারী খুশি, যেমন খুশি হয় জগতের দুর্দান্ত প্রতাপের দল। আসলে এই যে ছোট ছোট জায়গাগুলো যেগুলো রবীন্দ্রনাথ তৈরি করেছেন, একটা বাচ্চা মেয়ে তাকে কেউ ভয় পায় ভাবতে সে ভীষণ খুশি হলো। এখানেই কিন্তু গল্পটা শেষ হতে পারত। রবীন্দ্রনাথ তার স্বভাব ধর্ম অনুযায়ী তার মননশীলতা দিয়ে একটা ছোট্ট লাইন যোগ করে দিয়ে গল্পটার অদ্ভুত টুইস্ট করে দিলেন। যেমন খুশি হয় জগতের দুর্দণ্ড প্রতাপের দল, তারা ভয় দেখিয়ে খুশি হয়। এগিয়ে চলি গল্পটাকে নিয়ে।
0: দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, মানে পুপে দয়াময়ী আশ্বাস দিয়ে বলল, ভয় নেই, আমি তাকে কিছু বলবো না।
1: আমি বললুম, তোমাকে ভয় কে না করে বলো, দুবেলা দুবাটি করে দুধ খাও, গায়ে কিরকম জোর, মনে আছে তো তোমার হাতে লাঠি দেখে সেই বাঘটা লেজ গুটি একবারে নুটু পিসির বিছানার নিচে গিয়ে লুকিয়েছিল। বীরাঙ্গনা ভারী খুশি, সে আবার মনে করিয়ে দিলে সে ভাল্লুকটার কথা,
0: যে পালাতে গিয়ে পড়ে গিয়েছিল নামার ঘরের স্নানের জলের টবের মধ্যে।
1: সেই যে মানুষটা ইতিহাস গড়ে উঠেছিল, মানুষটার ইতিহাস আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগলো। এভাবেই কিন্তু বাচ্চারা শেখে, যখন বড়রা যা করে সেগুলোকে তারা অবলীলাক্রমে কপি করতে শুরু করে, যার ফলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমায় কিন্তু কেউ খেয়াল করছে। আমি বুঝতে পারছি না, কিন্তু খেয়াল করছে, সে ঘরের বাচ্চাটাও হতে পারে কিংবা অন্য কোথাও অন্য কেউ হতে পারে। যাই হোক, এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। পুপে দিদি কিভাবে গল্পের মধ্যে নিজের কথা জুড়ে দিতে আরম্ভ করল, সেই নিয়ে তার দাদামশাই কি বলছে। যে মানুষটার ইতিহাস গড়ে উঠেছিল আমার একলার হাতে, এখন থেকে পুপেও তাতে যেখানে সেখানে জোড়া দিতে লাগলো। আমি যদি বা বলি, একদিন বেলা তিনটের সময় সে এসেছিল জানো আমার কাছে দাড়ি কামাবার খুর চেয়ে নিতে, আর নিতে খালি বিস্কুটের টিন। পুপে খবর দেয়,
0: ও আমার কাছ থেকে নিয়ে গেছে পশম বনবার কুরুশ কাঠি।
1: সব গল্পেরই একটা আরম্ভ আছে, শেষ আছে, কিন্তু ওই যে এক যে আছে মানুষ তার আর শেষ নেই। তার দিদির জ্বর হয়, ডাক্তার ডাকতে যায়, টমি কুকুর আছে, বিড়ালের নখের আঁচড় লেগে তার নাক যায় ছড়ে, পেছন দিক থেকে গরুর গাড়ির ওপর চড়ে বসে, তাই জন্য গারোয়ানের সঙ্গে তার হয় বিষম বচসা, উঠোনে কলতলায় পিছলে পড়ে বামুন ঠাকুরের মাটির ঘড়া দেয় ভেঙে, সেই নিয়ে আবার একটা হুলস্থুল কাণ্ড, মোহনবাগান ফুটবল ম্যাচ দেখতে যায়, পকেট থেকে সাড়ে তিন আনা পয়সা কেনায় তুলে। দেখুন, সে সময় কিন্তু মোহনবাগানের ফুটবল ম্যাচ ছিল এবং সেখানে পকেট মারও ছিল। রবীন্দ্রনাথের এই লেখা থেকে সমসাময়িক সময়টা কি সুন্দর উঠে আসে, তাই না? এগিয়ে যাই একটু। ফিরতি রাস্তায় ভীমনাগের দোকান থেকে সন্দেশ কেনা বাদ হয়ে যায়। বন্ধু আছে কিনু চৌধুরী, তার ওখানে গিয়ে সে কুচো চিংড়ি ভাজা আর আলুরদম ফরমাশ করে। এমনি একটার পর একটা চলছে দিনের পর দিন, এর সঙ্গে পুপে জুটছে। কোনোদিন দুপুরবেলায় ওর ঘরে গিয়ে বলছে মায়ের আলমারি থেকে পাক প্রণালীর বইখানা খুঁজে বের করে দিতে। বন্ধু সুকান্তবাবু, সুধাকান্তবাবু শিখতে চায় মোচার ঘণ্ট তৈরি করা। দেখুন, বাচ্চা মেয়েটাও কিন্তু কত রকম কিছু বানাচ্ছে দাদামশাইয়ের সঙ্গে। আর একদিন সে নাকি পুপের সুবাসিত নারকেল তেল নিয়ে গেল চেয়ে, ভয় হয়েছে মাথায় টাক পড়ে আসছে দেখে। আর একদিন দিনদার ওখানে গান শুনতে গেল, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে। দেখুন, তিনখানা ঘটনাই এমন অদ্ভুতভাবে একটা বৈপরীত্য তার সঙ্গে সঙ্গে জুড়ে আছে। সুধাকান্তবাবু, তাকে সে মোচার ঘণ্ট খাওয়াবে, তাকে সে মোচার ঘণ্ট তৈরি করা শেখাবে, যিনি একজন বেশ নামি দামি লোক। এই যে বৈপরীত্য পুপের মাথায় ঢুকছে, দিনদার ওখানে গেল গান শুনতে, দিনদা তখন দীনেন্দ্রনাথ ঠাকুর, দিনদা তখন তাকিয়া ঠেসান দিয়ে ঘুমিয়ে আছে। এই যে নাহলে শুধু তো গান শিখতে গেল, গান শিখলো চলে এলো, এটা তার সাধারণ ঘটনা। সুতরাং এই যে বৈপরীত্য একটা বাচ্চার মাথায় আসছে, তার কারণ তার দাদামশাইয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আসলে এটা একটা বিশাল গল্প, যেখানে শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়, কিছুই নয় কিন্তু তবু অনেক কিছু। এই যে আমাদের এক যে আছে মানুষ, এর একটা নাম নিশ্চয়ই আছে, সে কেবল আমরা দুজনে জানি, আর কাউকে বলা বারণ। ওইখানটাতেই গল্পের মজা। এক যে ছিল রাজা, তারও নাম নেই, রাজপুত্র তারও নাম নেই, আর রাজকন্যা যার চুল লুটিয়ে পড়ে মাটিতে, যার হাসিতে মানিক চোখের জলে মুক্ত, তার নামও কেউ জানে না। ওরা নামজাদা নয়, অথচ ঘরে ঘরে ওদের নামের খ্যাতি। এই যে আমাদের মানুষটি, একে আমরা শুধু বলি সে। বাইরের লোককেও নাম জিজ্ঞেস করলে আমরা দুজনে মুখ চাওয়াচাই করে হাসি। পুপে বলে, আন্দাজ করে বলো দেখি, পদই আরম্ভ। হঠাৎ করে পুপে বলে ফেলে, কেউ বলে পিয়রাত, কেউ বলে পঞ্চানন, কেউ বলে পাঁচকড়ি, কেউ বলে পিতাম্বর, কেউ বলে পরেশ, কেউ বলে পিটাস, কেউ বলে প্রেসকট, কেউ বলে পীরবক্স, কেউ বলে পিয়ারখা। এখানে এসে কলম থামতে একজন বলল, এ গল্প চলবে তো? কার গল্প? এ তো রাজপুত্রের নয়, এ হলো মানুষের গল্প। এ খায় দায় ঘুমোয় অফিসে যায় সিনেমা দেখবার শখ আছে, দিনের পর দিন যা সবাই করছে তাই এর গল্প। মনের মধ্যে যদি মানুষটাকে স্পষ্ট করে গড়ে তোলো তো দেখতে পাবে, এ যখন দোকানের রোয়াকে বসে রসগোল্লা খায়, আর তার রস ঠোঙার ছিদ্র দিয়ে অজানিতে পড়তে থাকে তার ময়লা ধুতির ওপর, সেটাই গল্প। দেখুন, রবীন্দ্রনাথ তার গল্প লেখার যে কারিগরি, সেটা কিন্তু ফাঁস করে দিলেন। যদি চান আপনিও গল্প লিখতে পারেন, গল্প তৈরি করতে পারেন। আসলে কিছুই না, আমাদের চারপাশে যা ঘটছে, যাকে আমরা কখনো দেখি না, সেইটাকে দেখে সেইটাকে বলা, সেটাকে একটা ক্যানভাস করা, একটা ফ্রেমিং করা, সেটাই গল্প। যদি জিজ্ঞেস করো তারপরে, তারপরে, তাহলে বলবো তারপরে ও ট্রামে চড়ে, হঠাৎ তার মনে হয় আরে পয়সা নেই তো, টপ করে লাফিয়ে পড়ল। তারপরে, তারপরে এরকম আরও কত কি, বড়বাজার থেকে বউবাজার, বউবাজার থেকে নিমতলা। ওদের মধ্যে একজন বলল, যা সৃষ্টি ছাড়া, বড়বাজারে বউবাজারে এমনকি নিমতলাতেও যার গতি নেই, তাকে নিয়ে কি গল্প হয়? আমি বললাম, যদি হয় তাহলে ভালো, না হলে হয় না। সে বলল, হোক তবে, হোক না, একেবারে যা ইচ্ছে নেই, মাথা নেই, মুন্ডু নেই, মানে নেই, মোদ্দা নেই, এমন একটা কিছু হোক না, এটা হলো স্পর্ধা। বিধাতার সৃষ্টি নিয়মের রসারসি দিয়ে কোষে বাঁধা, যেটা হবার সেটা হবেই, এ তো সহ্য হয় না। একঘেয়ে বিধানের সৃষ্টিকর্তা পিতামহকে যেমন ঠাট্টা করে, তার শাস্তির কিন্তু কোনো ভয় নেই। এ তো তার নিজের এলাকা নয়। আমাদের সে ছিল কোণে বসে, সে কানে কানে বলল, দাদা লেগে যাও, আমার নাম দিয়ে যা খুশি চালিয়ে যেতে পারো, ফৌজদারি করব না। সেই মানুষটার পরিচয় দেওয়ার দরকার আছে। পুপু দিদিমণিকে ধারা বেয়ে যে গল্প বলে যাচ্ছি, সেই গল্পের মূল অবলম্বন হচ্ছে একটি সর্বনামধারী সে, কেবলমাত্র বাক্য দিয়ে তৈরি। সেই জন্যে একে দিয়ে যা তা করা সম্ভব। কোনোখানে এসে কোনো প্রশ্নে হোঁচট খাবার কোনো আশঙ্কা নেই, কিন্তু অনাসৃষ্টির চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য একজন শরীরধারী জোগাড় করতে হয়েছে। সে অম্লান মুখে বলতে পারে যে কাঁচড়াপাড়ার কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমির ধরেছিল তার টিকির ডগা। কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমিরে ধরেছিল তার টিকির ডগা। সেটা গেল তলিয়ে বোটা ছেঁড়া মানব।

0: দেহের বাকি অংশটুকু উঠে এসেছে ডাঙায়। আর একটু টিপে দিলে সে নির্লজ্জ হয়ে বলতে পারে, আরে মানুহারি জাহাজের ওই ডুবুরি গোড়া সাত মাস পাঁক ঘেঁটে ঘেঁটে গোটা পাঁচ ছয় চুল ছাড়া বাকি টিকিটা উদ্ধার করে এনেছে, বকশিস পেয়েছে এককালীন সোয়া তিন টাকা। পুপু দিদি তবু যদি বলে তারপরে, তাহলে তখনই শুরু হবে নীলরতন ডাক্তারের পায়ে ধরে, দোহাই ডাক্তারবাবু ওষুধ দিয়ে টিকিটা জোড়া লাগিয়ে দাও, নইলে তোলার কাছে প্রসাদী ফুল বাঁধতে পাচ্ছি না তো তেলোর কাছে। তিনি সন্ন্যাসী দত্তর বজ্রজটি মলম লাগিয়ে টিকিটা একেবারে মরিয়া হয়ে বেড়ে চলেছে অফুরান একটা কেঁচোর মতো,
1: পাগড়ি পড়লে পাগড়ির বেলুনের মতো ফেঁপে থাকছে, মাথায় বালিশটার ওপর চুড়ো হয়ে থাকছে দৈত্যপুরীর ব্যাঙের ছাতার মতো, আরে বাঁধা মাইনে দিয়ে নাপিত রাখতে হয়েছে, প্রহরে প্রহরে তাকে ব্রহ্মতালু চাঁচিয়ে নিতে হচ্ছে, টিকিটা সমানে বেড়েই চলেছে বেড়েই চলেছে।
0: তবু যদি শ্রোতার কৌতূহল না মেটে তাহলে সে করুণ মুখ করে বলতে থাকে,
1: মেডিকেল কলেজের সার্জন জেনারেল হাতের আস্তিন গুটিয়ে বসেছিল, তার ভীষণ জেদ, মাথার ওই জায়গাটায় স্ক্রুপ দিয়ে ফুটো করে সেখানে একটা রবারের ছিপি এঁটে গালা দিয়ে শিলমোহর করে দেবে, ইহকাল পরকাল ওখান দিয়ে আর টিকি গজাতে পারবে না, চিকিৎসাটা ইহকাল ডিঙিয়ে পরকালেই গিয়ে ঠেকবে, তাই ওই আশঙ্কায় আমি কোনো মতে রাজি হইনি।
0: আমাদের এই সে পদার্থটি ঘনজন্মা, কোটিকে গোটিক মেলে, মিথ্যে কথা বানাতে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা, আর আজগুবি গল্পের এত বড় উত্তর সাধক বহু ভাগ্যে জুটেছে। গল্প প্রশ্নের উত্তর পাড়ার এই যে মানুষ, মাঝে মাঝে পুপু দিদির কাছে এনে হাজির করি, দেখে তার বড় বড় চোখ আরও বড় হয়ে ওঠে, নিজের চোখের থেকেও বড় চোখ মেলে সে তাকায়। এরকম করেই কিন্তু আমরা ছোটবেলায় তাকাতাম, নিজের থেকে নিজের চোখের থেকে আরো বড় চোখ করে। আসলে সবকিছুর মধ্যে ছিল সেদিন বিস্ময়, যখন বড় হয়েছি তখন বিস্ময়টাই আমাদের কেমন যেন হারিয়ে গেছে, তাই না? আমরা কখনো কখনো আকাশের নীল আকাশে সাদা মেঘ দেখে আনন্দে ছোটবেলায় লাফিয়ে উঠতাম, কারণ বর্ষার পরে শরৎ এসেছে, এরপরই পুজো আসবে। এখন আকাশের দিকে ঘাড় তুলে তাকানোই হয় না, ঘাড়ে স্পন্ডিলাইটিস। এইভাবে আমাদের জীবন যখন বয়ে চলে তখনই কিন্তু নেতিবাচকতা মনে হয় আমাদের মধ্যে আশ্রয় নেয়, তাই না? কখন যে গল্প পড়ছি আর কখন গল্প পড়তে পড়তে চর্চায় বা অ্যানালিসিসে চলে যাচ্ছি নিজেই বুঝতে পাচ্ছি না। যাই হোক, অনেকক্ষণ গল্প পড়ছি, একটা ছোট্ট করে গান শুনিয়ে দিই। আসলে সেই মানুষটার কথা, সেই মানুষটার গান, যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সবার সামনে,